বিকাল থেকে সেরকম লেখাপড়া করতে পারিনি, রেডিওর মাধ্যমে শুনে জ্ঞান অর্জন করেছি। গান থেকে গল্প, সুর থেকে কণ্ঠ সব করতে পারি, চাষাবাদের পদ্ধতি পরিপূর্ণ। আমি প্রান্তিক কৃষক দণ্ডবত, নমস্কার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরও দুটি মেসেজ না, আরও অনেকগুলি মেসেজই রয়েছে, আমি অবশ্যই সেগুলো পড়ব, অবশ্যই পড়ব পড়ব। আর তার আগে শ্রেয়া ঘোষালের কণ্ঠে আর একটা গান, এই যে বন্ধুদের প্রতি ভালোবাসার কথা বললাম না এই প্রসঙ্গে, আরও কয়েকটা বিশেষ ভালোবাসার উদাহরণ আপনাদের আমি দেব। চলুন শুনে নিই শ্রেয়া ঘোষালের কণ্ঠে জ্যাকপট ছবি থেকে এই গানটি।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

হ্যাঁ বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবয়, 9903653992 এই নাম্বারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। আর আজকে যে বিষয়ে বিশেষ ভালোবাসা, এই সম্পর্কে আপনার যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। আরও একজন বন্ধু পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায় বলছেন, ভাই সোহম সকালের শুভেচ্ছা নিয়ে আপনিও নেবেন শুভেচ্ছা। আমার হৃদয় জুড়ে রেডিও, বুঝতে পারছো নিশ্চয়ই আমার বিশেষ ভালোবাসা। রেডিওকে ঘিরে ধরা রাঙিনা হতে ওই শোনো উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল সে যে মর্ত লোকেরে আমি। 1938-এর 5ই অগস্ট শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ এই কবিতাখানি লিখেছিলেন। মাত্র 2 পংক্তি লিখে জানলাম আমার রেডিওর প্রতি বিশেষ আকর্ষণ। তাই ভালো থেকেও ভালোবাসা নিও, আপনি অনেক ভালোবাসা নেবেন। আপনাদের মতন শ্রোতাদের বিশেষ ভালোবাসার জন্যই আমাদের অনুষ্ঠান করার বিশেষ ভালোবাসাটাও সবসময় বেঁচে থাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মহিষ্টকারী থেকে কুহেলি মাইতি বলছেন। এরপর মেসেজে বলছেন, সংসারের গৃহকর্মে লিপ্ত আমার 2টি ষাঁড় মেয়ে আছে, তাই নির্দিষ্ট সময়ে খাবার না দিলে ভীষণ উপদ্রব করে, এমত অবস্থায় কী করবো দাদা ভাই বলে দিতে পারেন? আমি এটুকু বলি, আমার 7টি মার্জার রয়েছে, মানে বিড়াল। আর রাস্তায় যারা থাকে, যে সকল বন্ধুরা, চার পেয়ে বন্ধু, সেরকমও আরও 5-6টি ষাঁড় মেয়ে রয়েছে। এবার এই 5-6 জন আমি যখনই আমার কর্মক্ষেত্র থেকে ফিরি, আমার পেছন পেছন চলে আসে, বা আমি যে অনুষ্ঠান করে বাড়ি ফিরব, আমার যে মার্জাররা রয়েছে তারা রীতিমতো দৌড়িয়ে ঝাঁপিয়ে আমার গায়ের উপর উঠে আসে। হ্যাঁ, এবং ঠিক সময় খাবার না দিলে এরাও কিন্তু বেশ উৎপাত শুরু করে, লাফাতে শুরু করে। এই যে উৎপাতটা না করছে বলে আমরা মনে করি, এই উৎপাতটা হলো ভালোবাসার উৎপাত। এই ভালোবাসার উৎপাত সহ্য আমাদের একটু করতেই হবে। আর ঠিক সময়ে আমরা যখন ভালোবাসা মানুষের থেকে পাই না, তখন এক এক সময় মনে হয় এই প্রাণীগুলো তো অনেক সহজ সরল, তাই না? হ্যাঁ, আর ওদের ভালোবাসার জন্যই, ওদের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা অনেক কিছু করতে পারি। এই প্রসঙ্গে অনেক দিন আগের একটা ঘটনা বলি। ভারতের বাইরে একজন মানুষ তার পোষ্যের জন্য রীতিমতো, যাতে তার পোষ্যটি তিনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও কোনো রকম কষ্ট না পায়, সেই জন্য তার সম্পত্তির অংশ বিশেষ উইল করে গেছিলেন, যাতে অর্থনৈতিকভাবে ভালো থাকে সকলে। এছাড়াও বহু মানুষ তার পোষ্যের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক দামি খাবার নিয়ে আসেন, চিকিৎসা করান। আসলে পোষ্যরা তো পোষ্য নয়, তারা আমাদের পরিবারের অংশ হয়ে ওঠে। হ্যাঁ, পোষা প্রাণী আমাদের পরিবারের অংশ হয়ে ওঠে। আর এই ভালোবাসার একটা আলাদা স্পর্শ রয়েছে। আর এই প্রাণীগুলো দেখবেন, আপনি যখন বাড়ি এসছেন, ফিরে এসছেন, তখন হঠাৎই তারা আপনাকে দেখে যে আনন্দিত, সেটা তারা তাদের কাজে কর্মে বুঝিয়ে দেয়। এর মধ্যে SMS-এর মাধ্যমে এক বন্ধু বলছেন, সুপ্রভাত সোহম দা, আমি আকাশ মণ্ডল বলছি বসিরহাট থেকে। আজ অনুষ্ঠান খুব ভালো লাগছে, গানগুলোও বেশ ভালো লাগছে, সকালে আজকের দিনটা খুব ভালো কাটুক, আপনারও খুব ভালো কাটুক বন্ধু। মেসেজের মাধ্যমে অনেকেই তার বিশেষ ভালোবাসার কথা জানিয়েছেন। এবারে আরও এক হোয়াটসঅ্যাপে, আবার হোয়াটসঅ্যাপে চলে যাই, সময় তো খুব বেশি নেই। তো তার মধ্যে শুভ সকাল চিরন্তনী, আচ্ছা আমি কিন্তু সোহম উজ্জ্বল নই, উজ্জ্বল ভাই লিখে ফেলেছেন, ভোর 5টা থেকে মনটা খুব ভালো লাগছে, আজকে একটা নতুনত্ব এসছে গানে, চিরন্তনী ছাড়া আমাদের চলেই না, ভোর থেকে কখন যে আরম্ভ হবে সেই অপেক্ষাতেই থাকি, গল্পে গানে চিরন্তনী চিরদিনই শ্রোতার মধ্যে বিরাজ করুক। শুভ সকাল সকলকে, পরিতোষ বন্দ্যোপাধ্যায়।

সাগর দিয়ে মুর্শিদাবাদ থেকে প্রিয় চিরন্তনী অনেকদিন পর লিখছে, আরেক বন্ধু লিখছেন কবিতা রায় হাওড়া রামরাজাতলা থেকে। বিশেষ ভালোবাসা বলতে রেডিও শুনতে ভালোবাসি, এখন তো নাতির সাথে খুনসুটি করে চলে যায় কোথায় সময়। তুমি আমার শুভেচ্ছা, আপনিও আমার শুভেচ্ছা নেবেন কবিতা ম্যাডাম। আর আরও অনেক অনেক বন্ধুরা অনেক মেসেজ করেছেন। আরেক বন্ধু বলছেন, সুপ্রভাত সোহম দাদাভাই, শনিবারের চিরন্তনী খুব ভালো লাগছে, আজকের বিশেষ ভালোবাসার গল্প আপনার উপস্থাপনা, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, বাহ বাহ। আরও একজন বন্ধু সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে দেখছেন, গুড মর্নিং দাদাভাই সোহম, গুড মর্নিং সোনালী ম্যাডাম, আমি একজন হাউসওয়াইফ, আমি ভীষণ ভালোবাসি রান্না করতে আর ভালোবাসি রেডিও শুনতে, রান্না করতে করতে আমি রেডিও শুনি, এখন আপনার চিরন্তনী প্রোগ্রাম শুনছি, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। সত্যি আমারও না রান্নার প্রতি আপনার যে ওরকম বিশেষ ভালোবাসা, আমার আবার খাওয়ার প্রতি বিশেষ ভালোবাসা। হ্যাঁ এইটাই বলি, কিছু কিছু মানুষ যারা ভোজন রসিক হন তারা কিন্তু তাদের খাদ্যের প্রতি বিশেষ ভালোবাসা থাকে। তারা কি করেন জানেন কি, কোনো একটি বিশেষ খাবার খাওয়ার জন্য, আমি বলছি কোনো একটি বিশেষ খাবার খাওয়ার জন্য তারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে রীতিমতো সময় নিয়ে চলে যান, কখনো কখনো বাসে ট্রেনেও চলে যান, আমি কিন্তু এই কথা সত্যিই জানি। আবার কোনো একটি বিশেষ খাবার তার বিশেষ দিনে চাই চাই, তার জন্য প্রচুর অর্থ খরচ করতেও পিছপা থাকেন না। অনেকদিন আগে, আজ থেকে 26-27 বছর আগে, এক ভদ্রলোককে আমি জানতাম, তার মিষ্টির প্রতি একটা বিশেষ ভালোবাসা ছিল। তিনি বিভিন্ন মিষ্টির দোকানে ঘুরে ঘুরে দেখতেন কোনো নতুন মিষ্টি এসছে কিনা, মানে নতুন ধরনের কোনো মিষ্টি এসছে কিনা, সেই মিষ্টিটি তিনি কিনে বাড়ি যেতেন, এবং এটা প্রায় প্রতি রাতেই তিনি করতেন। হ্যাঁ, এবং অর্থবান মানুষ, প্রচুর অর্থ খরচ করতে পারতেন খাওয়ার পেছনে, কিন্তু শুধু অর্থটাই বড় কথা নয়, বিশেষ ভালোবাসাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ অর্থ তো অনেকেরই আছে তাই না, সকলেই কি এভাবে একটা বিষয়ের পেছনেই অর্থ খরচ করে, তা তো নয়। অনেকগুলো মেসেজ পড়লাম, আর বাকিরাও যদি মেসেজ করতে চান খুব দ্রুত পাঠিয়ে দিন 9903653992 এই নাম্বারে। পরের গানটি ফান্দে পড়িয়া বগা কান্দের ছবি থেকে, কেকের কণ্ঠে, চলুন শুনে নিই।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM।

বন্ধুরা, চিরন্তনী অনুষ্ঠানে SMS-এর মাধ্যমে আরও একটি বার্তা পেয়েছি। শনিবারের চিরন্তনীতে জানাই যে অসহায় পশু পাখিদের আমি বেশি ভালোবাসি, তার মধ্যে অবশ্যই বিড়াল, কুকুর ও পাখি। আর মানুষের মধ্যে যাদের আমি পছন্দ করি তাদেরও ভালোবাসি। রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি একটি একটি করে শোনালে ভালো লাগবে, মৌলি বলেছেন ঢাকুরিয়া থেকে। আচ্ছা মৌলি, সময়ের মধ্যে যদি শোনাতে পারি আমি অবশ্যই শোনানোর চেষ্টা করব। আর এরপরে আরও এক বন্ধু মেসেজ করেছেন, আরও এক বন্ধু নয় একাধিক বন্ধু মেসেজ করেছেন, আমি পড়ি। মাটিগাড়া শিলিগুড়ি থেকে, দার্জিলিং থেকে বলছেন, বিশেষ ভালোবাসা অনুষ্ঠান শুনছি। আর আমাদের তরাই অঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হলো এখন দাদাভাই সোহম। আচ্ছা, বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি উত্তরবঙ্গে কিন্তু একটা সময়, মানে আজ থেকে 17-18 বছর আগে কাটিয়ে এসেছি, একটা দীর্ঘ সময়। আর পাহাড়ে ঝমঝম করে বৃষ্টি পড়লে সে যে কি অসামান্য স্বর্গীয় অনুভূতি হয়, আর তা শুধুমাত্র যারা দেখেছেন তারাই বলতে পারবেন। আজকের যে অনুষ্ঠান বিশেষ ভালোবাসা, এ প্রসঙ্গে শুধু বলি, বিশেষ ভালোবাসা মানুষের কোনো বিষয়ের প্রতি হয়, কোনো বস্তুর প্রতি হয়, কখনো কখনো পশু পাখির প্রতি হয়, কখনো বইয়ের প্রতি হয়, কখনো গানের প্রতি হয়। বিশেষ ভালোবাসা কিসের প্রতি হবে সে বিষয়টা সে মানুষ নিজে স্থির করে। কারোর পরিবারের প্রতি হয়, আমি দেখেছি শুধু পরিবারের জন্য একজন মানুষ প্রচুর আত্মত্যাগ করলো, হয়তো সে ক্যারিয়ারে অনেক উন্নত হতে পারত, কিন্তু তার পরিবারের প্রতি বিষয়। আমরা নিজের বন্ধুকেই দেখেছি, ইচ্ছে করলে সে বিদেশে গিয়ে সেটেল করতে পারত, প্রচুর অর্থ রোজগার করতে পারত, সে জীবনে সমাজ সংসারে একটা বিরাট স্থান পেত, কিন্তু তার তুলনায় আমি অবশ্যই বলবো, কারণ কোনো স্থানকে তো আমরা ছোট বলতে পারি না, তার তুলনায় একটা

ও একটা ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, একটি দামাল যুবক ছিলেন হয়তো তিনি, কিন্তু সন্তান হওয়ার পর থেকেই সন্তানের স্বার্থেই জীবনের অনেক আত্মত্যাগ করেন, কারণ তখন তার হৃদয় জুড়ে বিশেষ ভালোবাসা শুধুমাত্র সন্তানকে কেন্দ্র করি। আবার দেখেছি কিছু কিছু মানুষের মাতৃভূমির প্রতি অসামান্য ভালোবাসা, তাই তো তারা দেশের জন্য আত্মত্যাগ করেন, তাই তো তারা দেশের জন্য জীবনের সোনালী মুহূর্তগুলোকে বিলীন করে দেন। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, সমাজকর্মীরা সেই বিশেষ ভালোবাসায় যুক্ত থাকা মানুষ, তাদেরকে প্রণাম জানাই, প্রণাম জানাই সেই সব মানুষদের যারা নীরবে সমাজের ভালোর জন্য কাজ করে যাচ্ছেন, কোনো কিছু পাওয়ার আশা না করে। কেউ বৃক্ষরোপণ করেন, কেউ পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করেন, কেউ সামাজিক কুপ্রথার বিরুদ্ধে কাজ করেন, অনেক ক্ষেত্রে এর জন্য তাদের নিজেদের কোনো জীবন অর্থনৈতিক উন্নতি আটকে যায়, ব্যাহত হয়, কিন্তু তবুও তারা নিজেদের বিশেষ ভালোবাসাকে কখনোই ছেড়ে চলে যান না। আর এই জন্যই তো তাঁরা মহান, হ্যাঁ এই জন্যই তাঁরা মহান, এই জন্যই তারা এ পৃথিবীতে, এ সমাজে, এ সংসারে বিশেষ স্থান গ্রহণ করতে পেরেছেন। আজ সকল বন্ধুদের মেসেজ পড়লাম, ভালো লাগলো, ভালো লাগলো, আরও একবার বলি খুব ভালো লাগলো। আর এর মধ্যে আর কোনো বন্ধুর মেসেজ পড়ার সময় আমার নেই, কারণ আস্তে আস্তে এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নেব, কিন্তু থেকে যাবে কি বলুন তো বিশেষ ভালোবাসা আপনাদের সকলের প্রতি, এই অনুষ্ঠানের প্রতি, রেডিও মাধ্যমটির প্রতি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। চিরন্তন অনুষ্ঠান থেকে আজকের মতন বিদায় নিলাম, আমি শুভম।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

ভোরের পাখি প্রতিদিন নতুন বার্তা নিয়ে হাজির হয় একেবারে দিনের শুরুতেই। আর শনিবার আর রবিবার মানেও তো আপনাদের বার্তা নিয়েই হাজির হই আমরা ঠিক সকাল ছটায়। পাখি, ফুল, আকাশ, বাতাস, গাছপালা সবই তো আমাদের জীবনে জড়িয়ে আছে, তাই না? আর জীবন মানেই আনন্দ, জীবন মানেই হাসি কান্না, জীবন মানেই ভালো লাগা। বৈশাখ শেষে আমরা আজকেই এলাম জ্যৈষ্ঠ মাসে। আজকে পয়লা জ্যৈষ্ঠ, অফিসিয়ালি গরমকাল, যদিও গতকাল একটু বৃষ্টি হয়েছে শহর কলকাতায় বা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে গতকাল এবং ওয়েদারটাও আজকে একটু একটু হলেও একটু এই সকালবেলা গরম ভাবটা যেন ভ্যাপসা ভাবটা একটু হলেও কম এই মুহূর্তে। আজকে পয়লা জ্যৈষ্ঠ, অফিসিয়ালি গরমকাল, ঋতু গ্রীষ্ম, এবং সেখানেই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা গরমে একেবারে আমাদের প্রত্যেকের জীবন ওষ্ঠাগত হচ্ছে, নাজেহাল দশা হচ্ছে আমার, আপনার, আমাদের প্রত্যেকের। গতকাল রাতে বৃষ্টি হলেও কিন্তু গরম ব্যাপারটা আছে, এখনও অবশ্যই আছে। কালকে রাতেও তো বেশ ভালোই গরম ছিল, এই সকালবেলা হয়তো একটু এখনও রোদ্দুর সেভাবে ওঠেনি বলে হয়তো সেই নাজেহাল ব্যাপারটা একটু হলেও কম। তো সময়ের নিয়মেই ঋতু আসে, ঋতু যায়, সিজন চেঞ্জ হয়, ক্যালেন্ডারে ডেট বদলায়, মাস বদলায়, আর তার সঙ্গে সঙ্গে ঋতুটাও সিজনটাও বদলাচ্ছে, এটাই নিয়ম। প্রকৃতিকে দেখে ক্যালেন্ডার তৈরি হয় নাকি ওই ক্যালেন্ডারকে দেখে প্রকৃতি নিজেকে পরিবর্তন করে সেই সমস্ত আমি জানি না, তবে জানি যেটা যে প্রকৃতিতে যতই গরম থাকুক না কেন, মনে মনে আমি আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো ঋতুকে অনুভব করতে পারি, ফিল করতে পারি। দেখার চোখটাকে একটু জাস্ট বদলে দিতে হয় তাহলেই হয়ে যায়। পলাশ শিমুলের সময় ফুরলেও মনে মনে কিন্তু সে আসে, তারা সেখানে এসে ওড়াউড়ি করে মৌমাছি। আবার বসন্ত মানেই তো প্রেম, যেমন তেমন কিন্তু প্রেম কখনোই বসন্তেই শুধু আটকে থাকে না, তাই তো বলে, মনে হয় সেই জন্যই হয়তো বলে যে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। প্রেম ভালোবাসাও অনন্ত অফুরন্ত। গরম পড়েছে ঠিকই, এখন তো গরমকাল, তাতে কি বসন্ত শুধু যে ফাল্গুনে বা চৈত্রে বাঁধা থাকে তা কি, সেটা মোটেই না, তার সীমা পরিসীমা একেবারেই নেই। সে আসে মনে মনে, সে আসে আমার আপনার অনুভবে, আমাদের ফিলিং, তাকে ঘিরে নানা রকম কথা কিন্তু আমাদের মনে প্রাণে অনেক সময় চলে আসে। বসন্ত শুধু ঋতু নয়, এ যেন হৃদয়ের গোপন দরজার করা নাড়া, শুকনো ডালে হঠাৎ সবুজের জন্ম, নিস্তব্ধ দুপুরে কোকিলের ডাক, আর অকারণে ভালো লেগে যাওয়া বেশ কিছু মুহূর্তের নাম বসন্ত। হ্যাঁ, আমি আপনি সেই বসন্তকে ফিল করতে পারি, অনুভবে বসন্তই এই মে মাসে ভোড়াইতে রয়েছে, এবং সেই অনুভবে বসন্ত নিয়েই তো আসছে আপনার কাছ থেকে আপনার মতামত, আপনার বার্তা চিঠিতে, মেইলে, হোয়াটসঅ্যাপে। আপনাদের পাঠানো বার্তা নিয়েই আছি আমি আর যে মৌমিতা, ফিরছি গানের ওপারে, তবে একা নই, অবশ্যই ফিরছি আপনাদের পরপর তিনটে পাঠানো বার্তা নিয়ে।

নতুন প্রভাত, নতুন রং, নতুন সকালে আমি আপনি আমরা সবাই এই মুহূর্তে গরমকাল হলেও অনুভবে কিন্তু রয়েছে, আমার আপনার আমাদের অনুভবে রয়েছে সেই বসন্ত। আছে তো সেই নিয়েই চিঠি, সেই নিয়েই বার্তায় মে মাস জুড়ে। মে মাসের তৃতীয় শনিবার আজকে না, আর আমার কথা নয়, এবারে আপনার কথা। যাচ্ছি আজকের প্রথম বার্তায়। পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে, আর এসেছে এই বার্তা একেবারে কবিতা ফরম্যাটে, অনুভবে বসন্ত। অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি। শ্যামের প্রিয় সখী রাই, আমার প্রিয় বন্ধু সখা ভোরাই, তোমার এই মাসের বিষয় তোমার অনুভবে বসন্ত, আমাকে নিয়ে গেল আমার একেবারে প্রেমিক বেলায়। তোর বাবা ভীষণ বকতো তোকে, মাসিমাও তাকাতো রাগি রাগি চোখে, তুই যখন আমার সাথে বলতিস কথা খুব হাসি হাসি মুখে। ওরা কি করে জানতে পারতো বলতো কোন মন্ত্র বলে? সবার শেষে যেতিস যখন চুপি চুপি আমার সাইকেল চেপে স্কুলে। তুই বড্ড বোকা ছিলিস রে, অনেকটা সিধে সাধা, আর আমি সেবার পাশ করতে পারিনি বলে জেনে শুনে তুই ফেল করলি, এমনই তুই হাঁদা। এখন তুই কেমন আছিস মনে পড়ে কি সেই সব বোকা বোকা দিনের কথা? তোর স্মৃতিরা আমার মনে আজও আনে বসন্ত দিনের দেখা। অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে এই বার্তা আমাদেরকে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো, এভাবেই কিন্তু ফিকে হয়ে যাওয়া গল্পরা স্মৃতি থেকে মনের ক্যানভাসে ফুটে পুরোপুরি গরমকালেও বসন্ত ছোঁয়া আপনার হৃদয়ে মনে অনুভূতিতে কি সুন্দরভাবে ফিরে এলো। 107 এফএম রেনবোর ভোরাইয়ের হাত ধরেই কিন্তু সেটা ফিরে চলে এলো। যাচ্ছি আজকে দ্বিতীয় বার্তায়। মেদিনীপুরের ডক্টর নিত্যরঞ্জন খানের বার্তা এই মুহূর্তে আমার হাতে। তপ্ত বৈশাখে শান্ত স্নিগ্ধ ভোরে প্রিয় বসন্তরে অনুভবে প্রিয়ার হিয়ায় দোলা লাগে, কুঞ্জে কুঞ্জে ভরা পুষ্পিত গন্ধে মন মনোহরা, বিক্ষুব্ধ বাতাস মাতনে মালতীর ছন্দে ঘেরা মন উপবনে, ডাকে আনন্দে যৌবনের দূত, তপ্ত বৈশাখেও বসন্তের আলাপন অদ্ভুত, বসন্ত আসে বসন্ত যায় দক্ষিণা বাতাসে নিঃশ্বাস।

হয়। শেষ বসন্তের আসে ডাক, প্রিয় অতিথি যাবে চলে মনও নাহি দেয় সায়। সাথী, এই কদিনের কত আলাপনে হৃদয়ে এসেছে যত রূপ, রস ভরা বসন্ত যাপনে তাকে কি ভোলা যায়। সে যে মধু লগ্নে মধু নিশি যাপনে প্রেমের বাণী ভাসিয়ে যায়, সেই বসন্ত মিলনে মধুর মুহূর্তগুলি বাজে ক্ষণে ক্ষণে, তাই বারংবার প্রেম আনে মনে। আজও হোক তাই, প্রেমপূর্ণ ভবে বসন্তরে নিয়ে যাপিব জীবন পূর্ণ নীরবে। সাথী, প্রাণে প্রাণে মিলিত হওয়ার এই আকুলতা থেকেই কবিও গেয়ে ওঠেন, আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। বসন্ত সমাগমের মধ্যে যে আনন্দধারা মন প্রাণ মাতিয়ে রাখে কটি দিন, তারই বিদায় বেলায় অন্তর বাহির সত্তার মিলন মেলায় জীবনের রূপ রস কিভাবে বদলে যায়। ঋতুরাজ বসন্তের সু উপবনে জীবন যৌবনে তাই তারই অনুভবে পুরাতে চাই মোরা অনন্ত প্রেম অনুরাগে, রঙিন হয়ে জাগে নতুন আকাঙ্ক্ষা। আজই যখন বসন্ত নিগমন বেলা সাঙ্গ হয়ে আসে জীবনের খেলা, তখন সেই প্রভাতের বাসন্তী ফুলের মালা গেঁথে রচিব আনন্দেরই মেলা। ডক্টর নিত্যরঞ্জন খান মেদিনীপুর থেকে এই বার্তা আমাদেরকে পাঠিয়েছেন। বেশ লাগলো আপনার অনুভবে ধরা পড়া বসন্তকে। আপনার বার্তা পড়ে একটু সংযোজন করি আমি। যেমন অনেকদিন ধূসর ছিল সেখানে হঠাৎ পলাশ ফুটে ওঠা, যেন কেউ কাছে এসে বলে যায় আবার বাঁচো আবার ভালোবাসো। যাচ্ছি এবারে তৃতীয় বার্তায়, তবে কিন্তু আছি আমি মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর। এবার যাচ্ছি গড়বেতার দিলীপ কুমার চন্দ্রর বার্তায়। আমাদেরকে পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র যে বার্তা গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে, সেখানেই এবার চলে যাচ্ছি। আমার বসন্ত এসেছে উচ্ছ্বাসে নিঃশ্বাসে ও আমার বাতায়নে, জেগেছে রঙের নেশা জেগে উঠেছে প্রাণ, পলাশ কৃষ্ণচূড়া রাধা চূড়াতে প্রকৃতিতে ধরেছে আগুন ঝরা রং, এ রঙিন বসন্তে মনেও রং লাগে। আজ আমার মন রঙিন ব্রজধাম, শুনতে পাই দূর হতে রাঙা পায়ের নূপুর ধ্বনি, আমার প্রাণের রায়কিশোরী জাগায় আমার প্রাণ, বসন্তে প্রকৃতি উদাস নবীন কিশলয়ের আগমনে সকলকে মাতিয়ে দেয়। তাই তো সাঁওতাল পল্লীতে বনের মধ্যে গভীর রাত্রে বাজে মাদল আর ধামসা, মহুয়ার রসে সিক্ত নারী পুরুষ কোনো ভালোবাসাতে নিমজ্জিত, ফুলের বনে মৌমাছি পথ হারিয়ে কোথাও চলে যেতে চায়, শাল ফুলের ওই মধুময় বাতাস মহুয়ার টুপটাপ শব্দ আর পিকের কুহুতানে হারিয়ে যায় মন। এই বসন্তেই দোল বা হোলি উৎসব, এই উৎসবের আনন্দে সবার রঙে রঙিন হতে হবে। কখন যেন গেয়ে উঠি রাঙামাটির দেশে যা, ফুলডুমরির দেশে যা, এ এক কঠিন সময়। মধুমাসের বাতাসে থাকে ভালোবাসার ব্যথার তিয়াস, মন প্রাণ হাসি বেদনায় লুকিয়ে লুকিয়ে গুমড়ে ওঠে মন। আমার অনুভবের বাসন্তিকা ছড়িয়ে দিলাম আবির ও ফাগুয়ার মাধ্যমে, সকলেই যেন রঙিন হয়ে প্রকৃতিকে আরও নিবিড় করে আলিঙ্গন করে। দিলীপ কুমার চন্দ্র গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে এই বার্তা পাঠিয়েছেন। সুন্দরভাবে দেখুন স্মৃতির মণিকোঠা থেকে বেরিয়ে কিভাবে বসন্ত ধরা দিয়েছে মনে মনে, মনের চোখে অনুভবে অনুভূতিতে বসন্তর ডাক, দিলীপ কুমার চন্দ্র বার্তাতেও ফিরে পেলাম আমরা। বেশ লাগলো বসন্তের সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, মানুষের অনুভবেও গভীরভাবে সে কিন্তু জড়িয়ে রয়েছে, আর সেই বার্তাই যেন তারই প্রতিফলন প্রত্যেকটি বার্তায়। এই পর্যন্ত যে তিনটে বার্তা পড়লাম ঠিক যেন মনে হচ্ছে তাই। যাই হোক, ফিরছি ঠিক ওই মিনিট চারেক পরে চারটে বার্তা নিয়ে। 4 মিনিট চারটে বার্তা, অপেক্ষা করুন একটু। আপনার সঙ্গে আপনার বার্তা নিয়ে আছি আমি আরজে মৌমিতা, 107 FM রেনবোর ভোরাইতে, অনুভবে বসন্ত।

0: একটু কেবল বসতে দেব না, বসতে দেব অনেকক্ষণ, একদম সাতটা পর্যন্ত।
1: একটু কেবল বসতে দিও কাছে,
0: একদমই তাই, একটুখানি সময় না, সাতটা পর্যন্ত আপনি একেবারে 107 FM রেনবো টিউন করে কাছাকাছি বসবেন। এবারে যাচ্ছি অনুভবে, বসন্ত রয়েছে আমার সঙ্গে, জ্যৈষ্ঠ এলেও কিন্তু বসন্ত আছে মনে প্রাণে অনুভবে, আর সেই অনুভূতি সেই ফিলিং নিয়েই আসছে বার্তা। যাচ্ছি আজকে চতুর্থ বার্তায়, বাঁকুড়ার রানীবাঁধের তড়িৎদাসের বার্তা এই মুহূর্তে আমার হাতে। গ্রাম জীবনে বসন্তের ভোরবেলায় জানলার ওপারে বাঁশের বনে ঝাঁকে ঝাঁকে চেনা অচেনা পাকপাখালির কিচিরমিচির কলরবে ঘুম ভাঙলে দেখি বিমল বাতাস বয় বিমুক্ত বিহানে, বসন্ত সখা কোন ডালে বসে কুহু কুহু ডাকে জানান দেয় বসন্ত জাগ্রত দ্বারে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, সুস্থির সুন্দর প্রকৃতির রূপ দেখে মনে হয় ভোরের শিশিরে পড়ে থাকা ফোটা ফোটা শুক আজলা ভোরে কুড়াই, ফুলের ভ্রমর হয়ে অদ্ভুত আনন্দে বাতাসে মিশে থাকি। সূর্য ওঠার আগে প্রাতঃভ্রমণে সাহেবাঁধের পাড়ে হাঁটতে হাঁটতে কুরচি ফুলের সুবাসে মনে ঘোর লাগে, শালডুংরির গাছে গাছে বিগত ঝরা শিশিরদের মরা ডালে তখন পুঞ্জ পুঞ্জ চিকচিকে কচি কিশলয়ের সদ্য সমারোহ, যেদিকে চোখ যায় দিকে দিকে পৃথিবীর প্রকৃতি পরিবেশ সবুজ শ্যামল, আভাস পাই এলো ওই বনান্তে পাগল বসন্ত। ঋতুরাজের আগমনে স্থলে জলে বনতলে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে ফাগুন লাগে, হরির রং লাগে গোপিনীর আজি তনু মনে, ফাগের রঙে জাতি ধর্ম নির্বিশেষে বসন্ত।

কিন্তু উৎসব পালন করি। এ সময় দোলের দিনে যদিদং হৃদয়ং মম উচ্চারণে ভবিষ্যৎ পথ চলার প্রতিশ্রুতিতে যুবক যুবতী মিলিত হয় শিব সাক্ষী অনাড়ম্বর খোলা আকাশ ছাদনা তলায়। ষোলো আনা পরিচালিত বাসন্তী পুজো উপলক্ষে দুদিন ধরে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শত আনন্দের মধ্যেই বিষাদ সানাইয়ের আকাশলীন সুর কানে আসে। স্বামীর হাত ধরে কোনো গ্রাম্য অনামিকা ঘর বাঁধতে গ্রাম ছাড়ে ঘর ছাড়ে। শেষ বেলায় চৈত্র সংক্রান্তির ছৌ নাচ চড়ক মেলা নানান অনুষ্ঠানের সমাপ্তিতে ক্ষণস্থায়ী বাসন্তিক সৌন্দর্যের সূর্য ডোবে। তরিদাস রানীবাঁধ বাঁকুড়া থেকে এই বার্তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ক্ষণস্থায়ী বসন্ত হলেও অনুভবে অনুভূতিতে বসন্ত অনন্ত অফুরন্ত, তাই না? তাই তো সে ঋতুরাজ। আপনিও বলেছেন তো, শীত শেষে কচি সবুজ কিশলয়ের কথা, নতুন পাতা ধরে, ফুল ফোটে, কত রঙে রঙে রঙিন হয় প্রকৃতি তখন। তবে সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, মিশে আছে আপনার অনুভবে, যা এসেছে বার্তা হয়ে। ভালো লাগলো আপনার বার্তাও। যাচ্ছি আজকের পঞ্চম বার্তায়। বাঁকুড়া থেকে এবারে সোজা চলে আসছি কলকাতায়, গড়িয়াতে। সুতপা চক্রবর্তী, মডেল টাউন, গড়িয়া, কলকাতা 84। এই মুহূর্তে আমার হাতে সেই বার্তা। বার্তা বলতে অবশ্যই সেখানেও কিন্তু ছন্দ বাঁধা, ছন্দে বেঁধেই কিন্তু সেই অনুভবে বসন্ত এই মুহূর্তে আর যে মৌমিতার হাতে। শীতের কনকনে ঠান্ডা নেই, আলতো শীতের আদর মাখা রেশটুকু গায়ে লাগছে ভালোই। নবলোকে উদ্ভাসিত দিক দিগন্ত দুয়ারে করা নাড়ছে ঋতুরাজ বসন্ত। নেই গরমে হাঁসফাঁস, আছে শুধু মৃদুমন্দ দক্ষিণা বাতাস। আড়মোড়া ভেঙে প্রকৃতি উঠেছে জেগে, বিকশিত ডালে ডালে নবপল্লব নবফুল দলে। অশোক পলাশ শিমুল কাঞ্চনের সিঁদুর রং মাথায় রেখে মেখে প্রকৃতি উঠেছে সেজে নববধূর সাজে। কোকিলের কুহু ডাকে দোয়েলের শীষে, নহবত বাজছে যেন প্রকৃতির মঞ্চে। নবাগত অতিথি মৌমাছি প্রজাপতি ফুলে ফুলে ঘুরে ঘুরে ভিড় জমিয়েছে মধু আহরণে। আবির রঙে রাঙা হয়ে প্রকৃতি সেজেছে উৎসবের সাজে। মানব জীবনের রং লেগেছে বসন্তের ডাকে। পাঠিয়েছেন আমাদের এই বার্তা সুতপা চক্রবর্তী, মডেল টাউন, গড়িয়া, কলকাতা 84 থেকে। ছন্দ মিলিয়ে গরমে এসেছে বসন্তের বার্তা, আমিও একটু মিলিয়ে বলি। শিমুল পলাশ আগুন রঙের স্বপ্ন ভাসে নীলের সঙ্গে, অনুভবে আজ বসন্ত নামে রং ছাড়িয়ে প্রাণের থামে। এবারে কলকাতার গড়িয়া থেকে যাচ্ছি বীরভূমে, শান্তিনিকেতনে। আদিত্যপুরের সজল কর্মকারের বার্তা এই মুহূর্তে আমার হাতে। ভোরের স্নিগ্ধতা ভোরাই, বৈশাখের মাঝামাঝি পেরিয়ে গেছে, বৈশাখের মাঝামাঝি পেরিয়ে গেছে আপনার বার্তা যখন এসছে। আজকে তো একেবারে জ্যৈষ্ঠ মাসের পয়লা, আজ আমরা এই মুহূর্তে জ্যৈষ্ঠ মাসে। যাই হোক, কি লিখেছেন আমাদেরকে, কি বার্তা পাঠিয়েছেন এবারে বলি। এখন তো গ্রীষ্ম প্রখর তাপদহন একদম, তাই অফিসিয়ালি গরমকাল। এখন এ আবার কোন বসন্ত বন্ধু? আসলে সব ঋতুর মাঝেই কিন্তু কম বেশি সব ঋতুই ঢুকে আছে, তাই গরমকালেও কখনো ঠান্ডা লাগে, তেমনই আবার শীতেও তীব্র রোদ অসহ্য মনে হয়। এই তো গতকালই ঝড় বৃষ্টিতে সব ঠান্ডা, চেয়ে দেখো শুকনো পাতা ঝরে গিয়ে এখন কচি পাতার আগমন। কোপাই নদীর ধার দিয়ে যেতে গিয়ে দেখি কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে জল। আহা, কৃষ্ণচূড়ার ডালগুলো লালে লাল, রাধাচূড়া আরও কত ফুলে সেজেছে আমার সবুজ গ্রাম। বসন্ত চুপি চুপি বলছে, বন্ধু আমি তো যাইনি এখনো, দু দণ্ড বসি বলে দীর্ঘ বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে পর্যন্ত সবুজ ঘাসে বসে কেটে যাচ্ছে প্রেমিক প্রেমিকার নিরবিচ্ছিন্ন সময়। গায়ে ছুঁয়ে যাচ্ছে মৃদুমন্দ হাওয়া, ঝরে পড়া ফুলের পাপড়ি, গোধূলি বিকালে রঙের রাঙা মাটির পথে পেরিয়ে যাওয়া গরু ছাগল মহিষের দল, আর ওই আকাশে সাদা বকের শাড়ি, শিল্পীর তুলিতে আঁকা মনোরম এ দৃশ্য কি অপরূপ! এ এক অন্য বসন্ত। তখন ইটভাটায় সন্ধ্যা উত্তীর্ণ, ওখানে কর্মীদের প্রতিটি ঘরে ঘরে আকাশে নক্ষত্রদের মতো ঝিকমিক করে আলো জ্বলে উঠল। আকাশে পূর্ণিমার চাঁদ, দূর থেকে শোনা যাচ্ছে কঙ্কালীতলার সন্ধ্যারতি। গ্রীষ্মের আবহাওয়া হলেও কাল বৈশাখীর রুদ্রমূর্তি নেই, মনের কোণে উঁকি দিয়ে যায় খুব চেনা আমারই বসন্ত বেলা। মনে পড়ে কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে সজল কর্মকার এই বার্তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সত্যি সব ঋতুর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে প্রত্যেকটা ঋতু যা ধরা দেয় প্রকৃতির দয়ায়, প্রকৃতির দাক্ষিণে। ঝড় বৃষ্টিতে এই কালকে একটু সন্ধ্যের দিক থেকে যখন ঝড় বৃষ্টি হলো, তখন কিন্তু ওয়েদারটা একেবারে মন ফ্রেন্ডলি হয়ে গেল, তাই না? মিলে যাচ্ছে কিন্তু, দেখুন মনের ক্যানভাসে গরমেও কিভাবে নামে বসন্তের দক্ষিণা বাতাস। তাই তো প্রকৃতিতে না থাকলেও অনুভবে কিন্তু চলে আসছে বসন্ত, তারই প্রতিফলন এই বার্তাতেও পেলাম। এবারে আজকে যাচ্ছি এই মুহূর্তে সপ্তম বার্তায়। বীরভূম থেকে চলে যাচ্ছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, বিশ্বকর্মানগরে ডক্টর

কাঞ্চন চ্যাটার্জির বার্তা এই মুহূর্তে আরজে মৌমিতার হাতে। শীতের জবুথবু অবস্থা কাটিয়ে ঋতুরাজ বসন্তের দক্ষিণা বাতাসে মন প্রাণ চঞ্চল হয়ে ওঠে, তাতে দ্বিমত থাকার কথা নয়। শীতের জীর্ণতা ছাপিয়ে গাছে গাছে আসে নতুন পাতা, দেখা যায় আম্রমুকুল, শিমুল পলাশের রঙের সাথে নেচে ওঠে প্রকৃতি, মনোরম আবহাওয়া এবং উৎসবের আমেজ বসন্তকে অনন্য করে তোলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। কবির চোখ চলে যায় নীল দিগন্তে, ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। তাঁর অজস্র রচনায় বসন্তের কোকিলের ডাক শোনা যায়। কোকিলের কুহুকুহু ডাককে বসন্তের আগমন বার্তা হিসেবে দেখেছেন, যা মানুষের মনের রোমান্টিক এবং চঞ্চল ভাবের উদ্রেক করে। এক ধাপ এগিয়ে কবি নজরুল বসন্তকে যৌবনের কবি হিসেবে দেখেছেন। বসন্ত জীর্ণ মৃতকে সরিয়ে নতুন কিছুর বার্তা দেয়। ঋতুরাজ বসন্ত প্রকৃতির রূপ সৌন্দর্যের ঋতু হলেও স্বাস্থ্য পরিবেশের দিক থেকে কিন্তু এর বেশ কিছু নেতিবাচক প্রভাব রয়েছে। বসন্তকালে ওয়েদার চেঞ্জের জন্য বসন্ত রোগ অর্থাৎ চিকেন পক্স, হামের প্রাদুর্ভাব বাড়ে। শীতের শেষ এবং গরমের শুরু হয়, ফলে তাপমাত্রা পরিবর্তনে ঠান্ডা, কাশি, জ্বর এসব তো সমস্যা দেখা দেয়। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথা সাহিত্যিক। বসন্ত ঋতুকে তিনি রবীন্দ্রনাথ বা অন্যান্য রোম্যান্টিক কবিদের মতো কেবল প্রকৃতির সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে দেখেননি। তাঁর গল্প উপন্যাসে বসন্তের কোকিলের ডাক বা ফুলের সমারোহের চেয়েও অনেক বেশি গুরুত্ব পেয়েছে অভাবী মানুষের জীবনের বসন্তের প্রভাব। এই বার্তা আমাদের পাঠিয়েছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে। কবিগুরু থেকে নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের পরতে পরতে কিভাবে মিশে আছেন, মানে সেই বসন্ত, সে কথা উঠে এসেছে আপনার বার্তায়। বসন্ত শুধু তো ঋতুতে নয়, জীবনের একেবারে প্রত্যেকটা মুহূর্তে, এই যে বললাম পরতে পরতে মিশে রয়েছে, জড়িয়ে রয়েছে, তারই প্রতিফলন আপনার বার্তাতেও কিন্তু উঠে এসেছে। ভালো লাগলো অনুভবে বসন্ত মানে সেই পুরনো কষ্টের গায়ে নতুন রঙের খেলা। আছে যেখানে ফুলের মেলা থেকে লাগে প্রাণের দোলা। স্টুডিওর ঘড়িতে 6:31 হয়ে 16 সেকেন্ড, ফিরছি জাস্ট এই মিনিট 3:30, তারপরেই কিন্তু ফিরছি আবারও। দেখি এবারে পাঁচটা বার্তা নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি আরজে মৌমিতা। ঋতু আসে ঋতু যায়, কিন্তু বসন্তও থেকে যায় মনে প্রাণে অনুভবে।

0: 107 FM Rainbow Day. Borai, Borai, 107 FM Rainbow Day.
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না? সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, রজতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, দ্যাট ইজ 9903653992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata@gmail.com, AIRFM RAINBOW KOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com এ। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: অনুভবে বসন্ত। অফিসিয়ালি এখন গরমকাল হলেও প্রকৃতিতে কিন্তু গরম থাকলেও অনুভবে ঋতুতে সেই যাওয়া আসাতে নেই তো বাধা, তাই না? প্রকৃতি এইভাবেই কিন্তু অনুভবে ঋতুতে সে কিন্তু চলে আসতেই পারে। আর তাই তো মে মাস জুড়ে আসছে আপনাদের মতামত বার্তা, যেখানে রয়েছে বসন্তের কথা, অনুভবে বসন্ত। আজকে মে মাসের তৃতীয় শনিবার, আর আজকে আছি আমরা এই মুহূর্তে পয়লা জ্যৈষ্ঠে আছি আপনার সঙ্গে আর যে মৌমিতা। আর এখন আমার কথা এতটুকুও নয়, যাচ্ছি আপনার কথায়। এবারে সোজা উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদের বিশপুরের সৃজিতা সাউয়ের বার্তা এই মুহূর্তে আমার হাতে। কি পাঠিয়েছেন সৃজিতা? বসন্ত যে আমার দুয়ারে উঁকি দিচ্ছে সেটা তখনই বুঝতে পারলাম যখন আমার দাদা, ঠাকুরদা আর কি, প্রাতঃভ্রমণের সময় আর মাফলার চাদর এই সমস্ত নিয়ে যান না, বা কোনোদিন প্রাতঃভ্রমণ করে ফিরে আসবার সময় হাতে এক মুঠো সজনের ফুল বা ছোটো ছোটো সজনে ডাঁটা নিয়ে এসে বলে, দিদিমণি তোমার জন্য কি এনেছি দেখো, তখনই আভাস পাই বসন্ত জাগ্রত দ্বারে। কখনো আবার বুঝতে পারি কড়া শীতে গায়ে জমে থাকা ময়লা যখন একা একা উঠতে থাকে, বা আমার ঠাকুরদাদা স্নানে যাওয়ার আগে আর সারা গায়ে সর্ষের তেল মাখেন না, কিংবা পাড়ার বড় পুকুরে সমস্ত প্রতিবেশীদের শীতের পোশাক ধুয়ে পরিষ্কার করবার হিড়িক পড়ে যায়, তখনই অনুভব করি বসন্ত দ্বারে কড়া নাড়ছে। আরও অনুভব করতে পারি যখন দেখি হাটে বাজারে কচি নিম পাতা বিক্রি শুরু হয়ে গেছে, বা বাড়ির সামনের আম গাছে সারাদিন মৌমাছির ভোঁ ভোঁ শব্দ, পাশের বেল গাছে একটা দুটো করে বেল হলুদ বর্ণ ধারণ করেছে, বুঝতে আর বাকি নেই বসন্ত সমাগত সামনেই যে দোল। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল, বৈশাখী শুভেচ্ছান্তে সৃজিতা সাউ, নিরঞ্জন সাউ, ঠাকুরদাদা, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে এই বার্তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এই বার্তা বসন্তেরই, তবে বসন্ত ধরা দেয় কীভাবে সেটা পেলাম কিন্তু এই বার্তায়। সজনে ফুল এখন সজনে ডাঁটা হয়ে গিয়েছে কিন্তু, আর এই জ্যৈষ্ঠে সজনের ডাঁটাও নেই, এখন শুধুমাত্র বাজারে নাজনে ডাঁটা। তবে অনুভবে জ্যৈষ্ঠেও কিন্তু আছে বসন্তের ছোঁয়া, যে ছোঁয়া রয়েছে 107 FM রেইনবোর ভোরাইতে। যাচ্ছি এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি প্রেম বাজারের মিঠু মণ্ডলের বার্তা এই মুহূর্তে কিন্তু আমার হাতে। কি পাঠিয়েছেন মিঠু মণ্ডল? রূপরস রং গন্ধে ভরা অপরূপ প্রকৃতির রূপ লাবণী, প্রতিটি ঋতু তার নিজস্ব ছন্দ লয় তাল আর বৈশিষ্ট্য নিয়ে অন্যের থেকে একেবারেই আলাদা। প্রতিটি ঋতুই মানুষের জীবনে একটি স্থায়ী প্রভাব ফেলে, কিন্তু বসন্ত তার বৈচিত্র্যময় রূপ কোলাজে সবসময় আলাদা। পর্ণমোচী শাখে নবকিশলয় আর আমের মুকুলের সুগন্ধ, পলাশ শিমুল কৃষ্ণচূড়া রাধাচূড়ার রং সম্ভার জীবনের উপরে প্রভাব ফেলে ভীষণভাবে। সঙ্গে কোকিল কুহুর উচ্ছ্বাস, পাকপাখালির কলতান আর অলিদের কলির ওপর প্রেম উন্মাদনা বসন্তকে আরও মধুময় করে তোলে। সেখানে মানুষের সাধ্য কী যে সেই উন্মাদনা এড়িয়ে থাকা একা থাকবে? বসন্তে ভাবনার পঙ্খিরাজ পেখম তোলে, অজান্তেই হাতছানি দেয় প্রেমাস্পদের উদ্দেশ্য, হৃদয়ে ওঠে সুর ঝঙ্কার অনুভব।

তবে প্রত্যেকটি পরতে বেজে ওঠে রং যেন মোর মরমে লাগে, আমার সকল অঙ্গে লাগে। মিঠু মণ্ডল পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে এই বার্তা। ভালো লাগলো আপনার বার্তা, এটুকুই বলছি, বসন্ত এলে সত্যিই প্রকৃতি বদলায়, আর সেই রূপ থেকে যায় কোথায় কিভাবে, অবশ্যই স্মৃতিতে, যা ধরা দেয় যে কোনো সময়ে যে কোনো ঋতুতে, অনুভবে অনুভূতিতে হাজির হয় বসন্ত, সে যে অনন্ত অফুরন্ত। এবারে মেদিনীপুর থেকে এখন চলে আসছি সোজা কলকাতায়, 163 কলকাতায়, কলকাতা 163 নিউ টাউনে এই মুহূর্তে সবিতা পাত্রর বার্তা আমার হাতে। বসন্তে প্রকৃতি যেন শীতের জড়তা কাটিয়ে বিভিন্ন রংবাহারি ফুলে ফুলে এক নতুন সাজে সেজে ওঠে। আম্রমুকুলের গন্ধে ভরে মন ভরে যায়, শিমুল পলাশ তাদের রক্তিম আভা ছড়িয়ে দেয় দিগন্তে। শীতে পাতা ঝরে যাওয়া নগ্ন গাছগুলো নতুন হালকা সবুজ পাতায় সূর্যের আলো এপার ওপার করে অদ্ভুত মায়ারাজ্যের সৃষ্টি করে। বসন্তের বিকেলে মন ছুটে যেতে যায় ঝরা শিমুলের লাল গালিচায় বসে কিছুটা সময় কাটিয়ে দিতে। কোকিলের কুহুতানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে, আর এদের সুমধুর স্বরে বিরহিণীর মনে আনে মিলনের আকাঙ্ক্ষা। চারিদিকে রংবাহারি ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছি ভ্রমরেরা মনের আনন্দে গুনগুন করে উড়ে যায়। বসন্তের দোল উৎসব এ এক সাংস্কৃতিক মেলবন্ধন। এই উৎসবে ছোট বড় সবাই একে অপরকে আবির দিয়ে মনকে যেন রাঙিয়ে তোলে। সবিতা পাত্র নিউ টাউন থেকে এই বার্তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বসন্তের ছবি পেলাম আপনার বার্তাতেও। তবে বসন্ত এমন একটা ঋতু শুধুমাত্র কিন্তু বসন্তে নয়, এই ঋতু সব ঋতুর মধ্যেই কিভাবে যেন এসে উঁকি দেয় অনুভবে অনুভূতিতে। যাই হোক, আর কথা না, যাচ্ছি এবারে কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের রানী ভবানী মিশ্রর বার্তায়। এই মুহূর্তে চলে গেলাম, চলে যাচ্ছি ঠিক সেখানে, জয়পুরা দাঁতন পশ্চিম মেদিনীপুরের রানী ভবানী মিশ্রের বার্তা। শীতের শুষ্ক পাতা ঝরার পর মৃদুমন্দ পায়ে সে আসে রাজাধিরাজের মতো। পিককুল কুহুরবে তাকে স্বাগত জানায়। পলাশ অশোকৃষ্ণচূড়া লজ্জায় রাঙা হয়ে বলে, তুমি এসেছ সখা, আমরা যে বরণ ডালা সাজিয়ে তোমার অপেক্ষায়। আর ঠিক তখনই দক্ষিণা সমীরণ সবার মনে হিল্লোল তুলে বয়ে যায়। আমিও সেই সময় উল্লাসে বলি, আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী। কিন্তু সে আসে ক্ষণিকের অতিথি হয়ে, মনে ভাবি তাকে রেখে দেব আমার হৃদমাঝারে, কোথাও যেতে নাহি দিব। কিন্তু হায়, কিছুদিনের মধ্যেই তীব্র গরম এসে বনভূমির সৌন্দর্যকে ম্লান করে দেয়। আমাদের সবার গরমে হয় একেবারে হাঁসফাঁস অবস্থা। এর জন্য কিছুটা হলেও দায়ী অবশ্যই পরিবেশ দূষণ। যতই মুখে বলি না কেন, দাও ফিরে সে অরণ্য, কিন্তু গাছের সংখ্যা বৃদ্ধি করার প্রতি মনোযোগটা কোথায়? তার উপর বাতানুকূল যন্ত্র দূষণের মাত্রা বাড়িয়েই চলেছে, ফলে তার প্রভাব ঋতুচক্রের উপর কিন্তু বেশ পড়ছে। তাই কখনো খরা, কখনো বা বন্যা এসে আমাদের জীবনের একেবারে ছন্দ পাল্টে দিচ্ছে। তবুও বিনা রেখার পথ চিনে বসন্ত কিন্তু আসে, অতি অল্প সময় হলেও তার সুঘ্রাণে আমরা মাতো আরা হই। এই সময় রঙের উৎসব, দোলে আমরা মনের আনন্দে রঙিন সাজে সেজে আবির নিয়ে গৃহবাসীর ডাক দিয়ে বলি, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বনতলে, লাগলো যে দোল। এইভাবেই আমার মনে বসন্ত আসে মধুমাসে। পাঠিয়েছেন রানী ভবানী মিশ্র জয়পুরা দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে। সত্যি বেশ লাগলো আপনার বার্তা, সত্যি ক্ষণিকের অতিথি বসন্ত, কিন্তু রূপ রস তার সৌন্দর্য অফুরন্ত, আর তাই হৃদয়ে সে থেকে যায় একেবারে অনন্তকাল ধরে। আর স্মৃতি থেকে ফিরে আসে আপনার অনুভূতিতে, অনুভবে বসন্তই তো এই মুহূর্তে 107 FM রেনবোর এই শনি রবিবার মে মাসের ভোড়াই জুড়ে। যাচ্ছি দাঁতন থেকে হুগলি শ্রীরামপুরে 15/C রাজা KL গোস্বামী স্ট্রিটের ডাক্তার প্রদীপ কুমার দাসের বার্তা এই মুহূর্তে আমার হাতে। আজই বসন্ত জাগ্রত দাঁড়িয়ে, শীতের বিদায় বসন্ত দোরগোড়ায় দাঁড়িয়ে। বসন্তের আগমনে প্রকৃতির মধ্যে যেমন লেগেছে পরিবর্তনের ছোঁয়া, ঠিক তেমনই মানব মনে লেগেছে নানান রঙের ছোঁয়া। তাই কবিগুরুর গানে গলা মিলিয়ে বলতেই পারি, রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাবার আগে, যেন নিজেকে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার, বরং নিজেকে নতুন করে জানার সুযোগ। আর তারই সঙ্গে বসন্তে বাঙালির বড় উৎসব দোলযাত্রা। দোল মানে ফাগুনের রং, মনের রঙকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেওয়ার সুযোগ করে দেয় এই উৎসব। আর এই দোল উৎসবের হোতা স্বয়ং শ্রীকৃষ্ণ চেয়েছিলেন মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া নবরসের ধারাকে রং খেলার মাধ্যমে ফিরিয়ে আনতে। সারা পৃথিবী জুড়ে যে ধ্বংসের হুমকি চলে,
তাকে আড়াল করতে রং ভালোবাসার সার্থক প্রয়োগ। তাই এই দোল খেলার আগের দিন বুড়ির ঘর পোড়ানো বা ন্যাড়া পোড়ার মাধ্যমে বার্তা দেওয়া হয়, মনের যাবতীয় কলুষতা দূর করে নতুন রঙে রাঙিয়ে দিয়ে যাও সেই মন্ত্রপাঠের শপথে। রবি ঠাকুর তাই নতুন ভাবনায় দোল খেলার মধ্যে পরিমার্জন করে রঙের ভেতর দিয়ে চেতনার সীমারেখার মানচিত্রটাকে ভেঙে দিলেন। দুই হাতের

তালে ডান্ডিয়া এবং নাচের লাঠিতে বেজে ওঠে ঐক্যেশ্বর। ভিন্ন ভিন্ন রঙের দোতনায় ফুটে ওঠে বিবিধের মাঝে মিলন ও মহান। ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C রাজা কে এল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে এই বার্তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এখানেও কিন্তু পেলাম বসন্তের চেনা ছবি। যেহেতু বসন্ত ঋতুরাজ, তাই রাজ করে একদম সারা বছর জুড়ে, যা ফিরে ফিরে আসে আপনার অনুভবে, আপনার অনুভূতিতে। অনুভবে বসন্তর কথাই তো চাইছি এই মে মাসে শুনতে জানতে। এখন শুনবো গান, ফিরছি আবারও বেশ কয়েকটা বার্তা নিয়ে, কারণ সময়টা তো একদম ঝটপট ঝটপট ঝটপট ঝটপট করে ছুটে চলেছে, তাই আর কথা নয়।

কাছে তো বসতেই হবে, কারণ 6:46 হয়ে 46 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। আর আজকে তো পয়লা জ্যৈষ্ঠ, গরমকাল হলেও আমি আপনি কখনো মনে মনে আমরা অনুভব করি তো, সব ঋতুর উপস্থিতি কিন্তু আমি আপনি বুঝতে পারি এবং সেটা মনে মনে অনুভবও করি। তবে এই ক্ষণিকের ঋতু রাজ করে বেশি করে আমাদের হৃদয়ে আর মনে, তাই সে ঋতুরাজ বসন্ত, সেই বসন্তই তো অনুভবে। অনুভবে বসন্তের কথাই শুনতে জানতে চাইছি এই মে মাসের ভোড়াইতে 107 FM রেনবোতে। এবারে যাচ্ছি বাঁকুড়ার পাঁচালে খাগ বৈকুণ্ঠপুরের হীরালাল ঘোষের বার্তায়। একেবারে অন্যরকম এক বার্তা। উষালগ্নে খোলামেলা উঠোনে বসে আমগাছের ডালে মুহুর্মুহু ডাকে বসন্ত পাখি, ক্রমশ বেলা বাড়ে, নাতি ঋষু বলে আজ হোলি, চলো যাই পলাশ বাগানে রঙের উৎসবে, বেতারে বাজে হোলির মধুর গান, রাধা কৃষ্ণের রাসময় পদাবলী কীর্তন, শিউলি বকুল সুরঞ্জনা নত নম্র মিষ্টি মুখে এসে দাঁড়ায়, চোখ মুখের প্রতিভাসে চাইছে অনুমতি, আমি দেখি প্রকৃতির কোলে অপরূপা প্রকৃতি সুন্দরীদের রূপের বিভা, শিউলি বলে দিয়ে দেয় যে দে পায়, বকুলের কথা অমান্য করে মাথায় দুগালে, সুরঞ্জনা সন্দেশ সাবান দিয়ে প্রণাম করে বলে আসি, ঋষু বলে কখন বলেছি পলাশ ফুলের প্রাকৃতিক রং করে খেলবো হোলি, নাতনি মিশু তিশু বলে তোর যেমন ঢং, সবুজ গেরুয়া রং কিনেছি দোকানে এই দেখ, হ বটে আমার জন্য আনলি না, তুই তো দাদুর কাছে বসে, ও পয়সা দেবে, ঠাকুমা টাকা দিয়ে বলে রং আন তবে গুরুজনদের পায়ে দিয়ে প্রণাম, ঋষু রেগে আগুন বলে রং চাই না আমি খেলবো মশান হোলি, ওরা বলে সে আবার কি, দাদু বলেন শোন কাশীধামের বিশ্বনাথ দশাশ্বমেধ ঘাটে খেলেছিলেন এই হোলি, ভূত প্রেত শিবের অনুচর ওরা কি অপাঙ্কতেও থাকবে, ষাটোর্ধ্ব বয়সে আমার বসন্ত ফিকে ওরাই জাগ্রত করে, প্রকৃতিও অপরূপা সাজে, রঙের আলপনায় মন হয় আন্দোলিত, অনুভূত সেই সব ফেলা ফেলে আসা রঙিন দিন যা আর ফেরে না, একান্তে অনুভব করি প্রকৃতি চির যৌবনা, ফি বছর সাজে সাজায় বসন্ত রঙে, আমি বলি শ্মশানে ছাই তাতেও রং আছে, ওরা তাচ্ছিল্যে হাসি হাসে, শেষ বসন্ত কার কবে কে জানে, সবাই নিজেকে ছাই করে, সেই ছাই হোলির রং হয় আমরা সবাই।

লাইনে দাঁড়িয়ে। দূরে ঠাকুমা শুনে বলে, আ মরণ, রঙের দিনে কি অলক্ষণে কথা! রিশু, 200 টাকা আদায় কর, ওসব টাকা না দেবার বাহানা, বল গল্পে কিচ্ছু হয় না। শোনো গিন্নি, জোর করে বসন্ত আসে না, আসে প্রকৃতির নিয়মে। ওই দেখো বেলা শেষে সব রবির সব রং মিশে যায় দিগন্ত বেলায়। ওরা মিশু তিশু বলে হজো বড়লো, মানেটা কি? পালিয়ে চ, রঙের দিনে পাছে কুরুক্ষেত্র হয়। রিশুর হাতে শ্মশানের ছাই দেখে পাড়ার দাদু ঠাকমা ছেলে ছোকরাদের অজ্ঞাত বাস। হীরালাল ঘোষ খাগ বৈকুণ্ঠপুর পাঁচাল বাঁকুড়া থেকে এই বার্তা আমাদের শেয়ার করেছেন। একেবারেই অন্যরকম বার্তা। বসন্ত এলো ঋতুতে, এলো অনুভবে, এলো সেই একেবারে কালের নিয়মে, বয়সের ছাপে, বয়সের ভারে মিলে মিশিয়ে মনের ক্যানভাস থেকে আমাদের দপ্তরে চলে এসেছে। যাচ্ছি এবারে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে মানিকনগর মানিকতলার ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়ের বার্তায়। শীতের তীব্রতাকে সরিয়ে গায়ে যখন হালকা চাদর টেনে নিতে হয়, ধরিত্রী যখন ভোরের আলো ফোটার প্রাক্কালে কুজ্জটিকার আস্তরণ বিছিয়ে অর্কপ্রভার অপেক্ষায় প্রহর গুনতে থাকে, নতুন আম্রমুকুলে গাছ যখন সেজে ওঠে, ভ্রমরের আগমন শুরু হয়, গাছের শাখায় বসে কোকিল যখন কুহু কুহু রবে ডেকে ওঠে, হালকা দক্ষিণা বায়ু মৃদুমন্দ গতিতে বইতে শুরু করে, তখন মনে হয় বসন্ত সমাগত। প্রকৃতি সেজে ওঠে নানান সাজে, শিমুল পলাশ লাল রঙের শাড়ি পরে তাদের প্রাণপ্রিয়কে দুই হাত তুলে আহ্বান জানায়। বকুল ফুলের ঘ্রাণ দক্ষিণা সমীরণে দূর থেকে দূরান্তে ছড়িয়ে পড়ে, আর নবসাজে সজ্জিত হয়ে বাঁধন হারা হয় প্রেমের জোয়ারে ভেসে যায়। তারা ছন্দে ছন্দে কথা বলে, রঙিন স্বপ্নে বিভোর হয়ে রঙিন কবিতা লেখে। এই তো বসন্ত। যারা যৌবন পেরিয়ে প্রৌঢ়ে পৌঁছে গেছেন, তাঁদের মনেও উঁকি মারে জীবনের বসন্তের ফেলে আসা সেই দিনগুলির কথা। বসন্ত যেমন প্রকৃতিতে বিরাজ করে, ঠিক তেমনই প্রতিটি জীবনে জীবনে বসন্ত আসে। তখন তারা নব নব উন্মাদনায় মেতে ওঠে। বসন্ত সকলকে, সকলের মনকে রঙিন করে তোলে। সব শেষে বলি, বসন্ত ছিল, বসন্ত আছে, বসন্ত থাকবে। ডাক্তার সুকুমার হালদার মানিকনগর মানিকতলা অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে এই বার্তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একদম তাই, অকারণে ভালো লেগে যাওয়ার নামই তো বসন্ত, অনুভবে বসন্ত। যাতে শুধু প্রকৃতি বদলায় না, মানুষের মনও কিন্তু বদলায়, আর সেই বদলের নামই তো বসন্ত, যার সৌন্দর্য অফুরন্ত, ভালো লাগার রেশও তার সঙ্গে অফুরন্ত। যাচ্ছি এবারে মুড়িঘাটার অম্বরপুরে সাধন বিশ্বাসের বার্তায়। তবে জায়গাটা চেঞ্জ করছি, জেলা উত্তর চব্বিশ পরগনায় কিন্তু থাকছে, শুধু জায়গাটা চেঞ্জ হয়ে অম্বরপুরের মুড়িঘাটা হচ্ছে। এই মুহূর্তে সাধন বিশ্বাসের বার্তা আমার হাতে। বিগত কয়েক দশকের মধ্যে বসন্ত চিত্রের আমূল পরিবর্তনের পরিলক্ষিত হচ্ছে। তখন ফাগুন চোতের বসন্তে যে সুস্নিগ্ধতা অনুভূত হতো, যে রোমাঞ্চকর মনোরম পরশ পাওয়া যেত, সেই পরিবেশ আজকে অন্তর্হিত হয়েছে। বর্তমানকালে বসন্ত আর গ্রীষ্মের মধ্যে তেমন আর ফারাক খুঁজে পাওয়া যায় না, সবটাই যেন গ্রীষ্মের আবহাওয়ার দাবদাহ। বসন্ত অনুভব আজ বড় তিক্ততায় বিরাজমান। মলয় পবন, বনে বনে রাশি রাশি হরেক ফুলের রূপ রস সৌন্দর্য আজ যেন কোথায় গেছে হারিয়ে। জল হাওয়া ঋতু পরিবর্তনের হাত ধরে বসন্ত হয়েছে আজ সৌন্দর্যহীন, নিরস, ধূসর। বাতাসে আর্দ্রতার পরিবর্তে খড়খড়ে শুকনো রুক্ষ মেজাজ। হারিয়ে যাওয়া সেই সুন্দর মনোহর বসন্তের আজ অনুপস্থিতির প্রধান দায়ী আমরাই, মানুষেরাই। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা বনভূমি ধ্বংস করে কংক্রিটের জঙ্গল নির্মাণ করছি, হাজার হাজার বৃক্ষ নিধন করছি, হাজার হাজার জলাভূমি বুঝিয়ে বিরাট বিরাট অট্টালিকা গড়ছি, নদীগুলো সংস্কারের অভাবে তার বুকে নানান জঞ্জাল নিক্ষেপ করে নদী স্রোতকে একেবারে রুদ্ধ করছি। আগে কত খালবিল পুকুর ছিল, ছিল কত প্রাচীন বৃক্ষরাজি, তাকেও আমরা অবলীলায় ছাড়খাড় করেছি। বসন্তের আর দোষ কি? আমাদের প্রত্যাশিত আদরের ভালোবাসার বসন্তকে, সেই সুচারু বসন্তকে আমরাই তো হত্যা করেছি। হত্যা করেছি না, হত্যা করে চলেছি প্রতিনিয়ত। ফলে পরিণতিটা যা হবার তাই হচ্ছে। বসন্ত বিদায় নিয়েছে বড় বেদনায়, বড় অভিমান নিয়ে। এখন শুধু ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে বসন্ত খোঁজার মধ্যে শুধু হাহুতাশ আর নিরানন্দই খুঁজে ফিরি অহর্নিশ। আমার অনুভবে বসন্তকালকে আর প্রকৃত বসন্ত বলতে পারছি না। বসন্ত আজ অতীত স্মৃতি হয়ে শুধু হৃদয় রক্তক্ষরণ ঘটায়। সাধন বিশ্বাস, অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে এই বার্তা আমাদেরকে শেয়ার করেছেন, সেন্ড করেছেন। সত্যি দেখুন, একদম বাস্তব সামাজিক ছবি উঠে এসেছে আপনার বার্তায়। তবে বিষয় যখন অনুভবে বসন্ত, তখন স্মৃতিতে থাকা বসন্তও কিন্তু উঁকি দিচ্ছে আপনার মনের ক্যানভাসে, তাই না? মনে মনে ভাবুন না, অনুভবে বসন্ত মানে হঠাৎ পলাশ ফুটে ওঠা, কেউ যেন বলে যাচ্ছে আবার বাঁচো, আবার দেখো অনুভবে বসন্তকে। যাচ্ছি এবার বাঁকুড়াতে প্রণব হাজরার বার্তা। খাতরা কমলা সিনেমা রোড সৃজনী থেকে লিখেছেন এই বার্তা। ছন্দে বেঁধেই কিন্তু তিনি লিখেছেন, আর এদিকে স্টুডিওর ঘড়ির
দিকে চোখ চলে যাচ্ছে ঝটঝট করে। 6টা বেজে

মিনিট অলরেডি হয়ে গেছে। ভেবেছিলাম বেশ কয়েকটা বার্তা পড়ব, কিন্তু কিভাবে পড়ব দেখি দেখা যাক। প্রণব হাজরা খাতরা কমলা সিনেমা রোড সৃজনী থেকে কি বলছেন। বসন্ত এলো রঙিন রঙে, রঙিন ফুলে ফুলে ভরে উঠল বাগিচার দিন। কোকিলের কূজন, পলাশের আগুন, প্রকৃতির বুকে জাগে নবীন সুরের ধুন। বসন্তে রস, বসন্তে কলা, প্রাণে প্রাণে জাগে প্রেমের খেলা। শিশির ভেজা ঘাসে রোদ্দুরের হাসি, মধুমাসে ভেসে আসে জীবনের ভরসা। বসন্ত

যেখানে হাসি, যেখানে প্রেম সেখানে বসন্তের ভাসি। বসন্ত তুমি জীবনের জয়ধ্বনি, বসন্ত তুমি হৃদয়ের অনন্ত ধ্বনি। পাঠিয়েছেন প্রণব হাজরা খাতরা কমলা সিনেমা রোড থেকে এই বার্তা। ছন্দে বিধের লিখেছেন, আমিও বলি একটু ছন্দে। বসন্ত মানে শুধু ফুল ফোটা নয়, এ স্বপ্ন দেখায়, অনুভব করায় উপস্থিতি, তার উপস্থিতি বোঝায়, জীবনের ক্লান্ত পথেও রং খুঁজে পাওয়া যায়। তাই বসন্ত অনন্ত অফুরন্ত। যাচ্ছি এবারে বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে গড় দরজার চিরশ্রী পালের বার্তা এই মুহূর্তে আমার হাতে। তোমার অনুভবে বসন্ত, প্রকৃতির শেষ ঋতু ফাল্গুন ও চৈত্র মাসে আসে বসন্ত। এই বসন্ত ঋতুকে ঋতুরাজ আখ্যা দেয়া হয়েছে। প্রকৃতি এই বসন্ত ঋতুতেই তার যত রূপ যেন একেবারে উজাড় করে দিয়েছে। আগুন রঙা পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, দক্ষিণা বাতাস, বসন্ত সখার কুহুতান, সব মিলিয়ে প্রকৃতি যেন একেবারে মোহময় হয়ে থাকে। প্রকৃতির রূপ দেখতে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কম, খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি, মানসিকতা সব কিন্তু আলাদা। কাউকে চারিদিক বন্ধ এসি রুমের মধ্যে বদ্ধ থেকে সারা দিন কাজ করতে হয়, কেউ আবার আগামীকাল কিভাবে দিন চলবে সেই চিন্তাতে বিভোর হয়ে থাকে, কেউ সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে দিনান্তে বাড়ি ফিরে আসে। এই সমস্ত মানুষদের প্রকৃতি বা বসন্তের রূপ দেখার সময়টা কোথায়? আমাদের কথাই তোমাকে বলি ভোরাই, শোনো। একটা কম বয়সে যেভাবে আমরা বসন্তকে দেখতাম বয়সের ভারে বা সংসারের চাপে, এখন সেইভাবে বসন্ত তোকে কি খুঁজে পাই? জানি তুমি হয়তো বলবে ভোরাই, প্রকৃতির রূপ দেখতে সময় লাগে না, কাজের ফাঁকেও কিন্তু দেখা যায়, দেখার চোখ থাকলেই হলো। তবুও বলবো ভোরাই, সবকিছুই দেখার চোখ থাকলেই হয় না। পেটে খিদে, মনে একরাশ ব্যথা যন্ত্রণা, এই সব নিয়ে প্রকৃতির রূপকে ঠিক মতো উপভোগ করা যায় না। মনের মানুষ, মানুষের মনেরও একটা ব্যাপার থাকে ভোরাই। এই হলো আমার অনুভবে বসন্ত। চিরশ্রী পাল গড়দরজা বিষ্ণুপুর থেকে এই বার্তা পাঠিয়েছেন। খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল এমন সত্যি কথাগুলো আবারও যেন এভাবে দেখলাম। তো আপনার অনুভবে বসন্ত যেভাবে প্রতিফলিত হয়েছে মনটা সত্যিই ছুঁয়ে দিল। দেখার চোখটাই কিন্তু সব, তাই স্মৃতি থেকে অনুভবে মনের ক্যানভাস থেকে 107 FM রেইনবোর ভোরাইতে এইভাবেই কিন্তু বার্তা আপনারা শেয়ার করছেন। এবারে যাচ্ছি হাওড়ার বেতাইতলার গোপা ব্যানার্জির বার্তায়। আর স্টুডিওর ঘড়ি 6:57 হয়ে গেছে, এটাই আজকে মনে হচ্ছে লাস্ট বার্তা। বসন্ত হৃদয় বা প্রকৃতির এমন এক পর্যায়ে যেখানে মনে নরম বাতাস দোলা দিয়ে যায়, রোদটাও কেমন যেন মিঠে করা লাগে, আর্দ্রতাও যেন ঠিক যেমনটি চাই তেমন, বাতাসের রকমারি ফুলের গন্ধ সব মিলিয়ে মন যা চায় ঠিক সেটাই। আমার তো শীতকালে পার্কে লাল নীল হলদে রঙের টুপি সোয়েটার পরা বাচ্চাদের দেখেও মনে হয় ফুলের দল। আর ফুল তো বসন্তের প্রতীক। আসলে মনে যদি বেশ ফুরফুরে ভাবটা আসে তাহলে শরতের রোদ ঝলমলে আকাশখানাও নরম নরম লাগে, ঠিক যেন পাপড়ি মেলে তুলোর প্রজাপতি। আবার যখন সন্ধেবেলায় বাড়ি ফিরে মন যদি হয়ে থাকে ধূসর হেমন্ত, তাহলে সবই হয়ে যায় মাথা যন্ত্রণার কারণ। তাই আমার বসন্ত কেবল ঋতু নির্ভর নয়, সে আমার অনুভূতি নির্ভর। আমি যখন চাইব তখনই আমার ঋতু পরিবর্তন হবে। গোপা ব্যানার্জি বেতাইতলা হাওড়া থেকে এই বার্তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। না, আজকে আর হবে না, কারণ 6:58 হয়ে গিয়েছে অলরেডি। সত্যি বসন্ত অনুভব, তাই তো অনুভবে বসন্তর কথাই জানতে চাইছি, শুনতে চাইছি আমরা মে মাসের ভোরাইতে। ক্যালেন্ডারে প্রকৃতিতে নেই কিন্তু বসন্ত, কিন্তু অফিসিয়ালি গরমকাল হলেও সে থাকে, সে আছে, সে রাজ করছে ঋতুরাজ হয়ে। সেই অনুভবে বসন্ত যার রূপ সৌন্দর্য অনন্ত অফুরন্ত। কিন্তু আমার সময় তো ফুরলো, 6:58 হয়ে 24 সেকেন্ড আমার সময় ফুরলো, ঘড়ির কাঁটাটা এগোলো, 7টা কেন বাজতে যায়, ভোরাই তাই থামাতে হয়। আর যে মৌমিতা ফিরছি ঠিক 7:02 আপনার কাছে, নমস্কার কলকাতা নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা করে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আবার নেওয়া হবে 21 জন। প্রশ্নপত্র ফাঁসের জন্য চলতি মাসে 3 তারিখ যে নিট ইউজি পরীক্ষা নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA গতকাল পুনরায় পরীক্ষা গ্রহণের এই দিন ঘোষণা করে। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডস পৌঁছেছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। শ্রী মোদীর এই সফরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। CBSE দ্বাদশ শ্রেণীর ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেননি তারা 2 দফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন বলে নোটিশ জারি করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ। CBSE সূত্রে জানা গেছে, এ মাসের 19 থেকে 22 তারিখ পর্যন্ত প্রতি বিষয়ে 700 টাকা ফি দিয়ে স্ক্যান করা কপির জন্য অনলাইনে সেই আবেদন জানানো যাবে। এছাড়া পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন জানানোর সময়সীমা ধার্য হয়েছে মে মাসের 26 থেকে 29 তারিখের মধ্যে। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, 2 দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজাহউদ্দিন ও গোহু সেফিয়ার মুখোমুখি হবেন। আইপিএল ক্রিকেটে আয়োজক লখনৌ সুপার জায়ান্টস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: ঘড়ির কাটা অলরেডি 7টার ঘরে, তোমাদেরকে পাশে পেতে চলে এসেছি আজ শনিবারে। বৈশাখকে বাই বাই বলে এলো আজই জ্যৈষ্ঠ। তুমি আমি গরমেতে পাবো এবারে হেভি কষ্ট। 7টা 10টার জার্নিটাতে হবে ইনফো গান কথা। FM রেইনবো শুনছো তুমি শনিবারের নমস্কার কলকাতা। বৈশাখকে তো গুড বাই বললাম, বৈশাখকে বাই বাই বলেই আজই কিন্তু জ্যৈষ্ঠ মাসে এন্ট্রি নিয়েছি। আজকে 1লা জ্যৈষ্ঠ, আজ থেকে কিন্তু লোকজন পাবে গরমে হেভি কষ্ট। হাওয়া অফিসের আপডেট তো আর এটাই তো, বৈশাখী ঝড় বৃষ্টির হচ্ছে এবারে অন্ত, গরম হবে খুব বারবার অন্ত। গতকাল সন্ধ্যে বৈশাখী একেবারে ঝড় বৃষ্টিতে তুমি আমি ভিজেছি, এবং সেই যে গরমটা এবারে কিন্তু বারবারন্ত হবে সেটা কিন্তু হাওয়া অফিস বলে দিয়েছে। টপ স্কোরার হবে আবারও সেই সূর্যদেব। মে মাসের শেষে অম্বুদের আসার কথা, অম্বুদ সে নাকি শক্তি বাড়াচ্ছে। আরে বাবা, ব্রেকিং নিউজের জায়গা করবে তো এবারে ঘূর্ণিঝড় অম্বুদ। ল্যান্ডফল হবে নাকি মে মাসের ওই 30th বা 31st, তো সে তো সময় বলবে, রেডার বলবে। তবে রেডার অবজারভেশনে এই গরমকে নিয়ে কিন্তু গরমাগরম চর্চা চলছে। বৃষ্টির স্কোর নীল না হলেও ভ্যাপসা গরমে কিন্তু এনার্জিটা রিয়েলি পুরো মাইনাস হয়ে যাচ্ছে। উইকেন্ড হলেও কাজের তো আর এন্ড নয়, অলরেডি 7টা বেজে গিয়েছে। টুকটাক ওয়ার্কআউট করতে করতে মুডটাকে অন রেখে 10টা পর্যন্ত এনজয় করো। আর যে মৌমিতার সঙ্গে শনিবারের সকালেও পথ চলাটা শুরু হোক না, অবশ্যই ভালোবেসে ভালোবাসায়।

এটাই তো দিবারাত্রি কাব্য, এটাই ভালোবাসার কাব্য, এরই নাম ভালোবাসা। শীত গ্রীষ্ম বর্ষা আছে সেখানেই তো ভরসা, আর সেই চিরকুটেই তো লেখা থাকে এই দিবারাত্রির কাব্য, এই ভালোবাসার কাব্য। দিনের শুরু থেকে শেষ থাকুক সেই ভালোবাসার আবেশ। তোমার আমার রিলেশনটাও কিন্তু একেবারেই ভালোবাসার, খুনসুটি টুনসুটি থাকলেও ভালোবাসাটা তো আছে, তাই না? তবে কোনোভাবেই ভালোবাসা নেই গো ওই গরমের সঙ্গে। ঝড় বৃষ্টি টুকটাক হলেও মে মাসে কিন্তু পড়ি কি মরি করে পারদটাও চড়ছে আর গরম বাড়ছে। আজকে তো শনিবার, সামার ভ্যাকেশন চললেও অফিসগুলো তো অনেক অফিসে খোলা রয়েছে, তাই উইকেন্ড আসলেও কিন্তু ছুটোছুটির নো এন্ড। বৈশাখ শেষ হলেও অফিসিয়ালি গরমকাল, আর এই গোটা জ্যৈষ্ঠ মাসই তো সেই গরমকালই চলবে, তাই না? তাই এখনই কিন্তু গরম শেষ নয় সেটা তুমি আমি জানছি, কিন্তু জানছি না যেটা সেটা হচ্ছে আজকে 16th May দিনটা স্পেশালিটি কি, দিনটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়। আর সেটা দেখতে গেলে, জানতে গেলে অবশ্যই যেটা করতে হবে, ডায়েরির পেজ উল্টাতে হবে, আর সেই ডায়েরি তো এখন এই মুহূর্তে আর যে মৌমিতার হাতে। আজকে জ্যৈষ্ঠ মাসের 1433 বঙ্গাব্দ, আর 16th May 2026 ডায়েরি দেখাচ্ছে, পঞ্জিকাও বলছে। এবারে ডায়েরির পেজটা ঝট করে উল্টে তোমাকে বলছি আজকে দিনটা কেন মেমোরেবল। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে জানো তো দিনটা না এই তারিখটা অনেক কিছু সাক্ষী রয়েছে, অনেক ঘটনার সাক্ষী। 1502-এ 16 May ক্রিস্টোফার কলম্বাস সাউথ আফ্রিকার ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন। ট্রুজিল্লো মানে কে বলতো, কোন জায়গা? আরে বাবা, সেই নামটা তুমি আমি জানি, হন্ডুরাস। এই হন্ডুরাসের নামটাই ছিল ট্রুজিল্লো, আর সেই ট্রুজিল্লোর নাম রাখেন তিনি হন্ডুরাস, সেই কলম্বাস। আর আজকে সেই দিন 1881-তে বার্লিনের কাছে বিশ্বে প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়। আমাদের কলকাতায় সুকিয়া স্ট্রিটে ব্রাহ্মগার্স, সেটা তো তুমি আমি চিনি, তাই না? আজকে তার প্রতিষ্ঠা দিবস। 1890-তে আজকের দিনেই শুরু হয়েছে এই স্কুলের পথ চলা। অস্কার পুরস্কার নামটা তো তুমি আমি জানি, কোন মুভি অস্কার পেয়েছে সেই সবও তো তুমি আমি খোঁজ রাখি, কিন্তু জানো কি এই অস্কার পুরস্কার প্রথম চালু হয় 1929-এর এই আজকের দিনে, মানে 16th May। আজকের দিনেই 1969-এ ভেনাস, ওই নভোযানটা ভেনাস 5, নভোযান ভেনাস মানে শুক্রের পিঠে নামে। আজকে দেখছি অভিনেতা বিকাশ রায়ের জন্মদিন, যতীন্দ্রমোহন ঠাকুরেরও জন্মদিন, হবে আজকে তাঁদের কথা।

0: যাদের আজকে বার্থডে। তবে তার আগে তোমাকে যেটা বলছি, কেক পেস্ট্রি বাইট তো দাও, তাই না? তুমি আমি সবাই খেতে ভালোবাসি কেক পেস্ট্রি, কিন্তু এই কেক পেস্ট্রি যে শুধুমাত্র ডিসেম্বরে বড়দিনেই সেলিব্রেট করবার সময় তুমি আমি খাবো, এটা নয় গো, এটা হতে পারে না। ডে সেলিব্রেশনে আজও কিন্তু ডায়েটে ফ্রুট কেক রেখো, ভেলভেটি টেক্সচার চকলেট ফ্লেভার্ড ফ্রুটি কেক কিন্তু রাখতেই পারো আজকে। এই এই কেকটায় মানে এই ভেলভেটি টেক্সচার চকলেট ফ্লেভার্ড ফ্রুট কেক, এই কেকে বাইট দেওয়ার দিন আজকে। আর সকালটা তুমি অবশ্যই শুরু করো লেমন জুসে চুমুক দিয়ে, অথবা ব্রেকফাস্টে তুমি একটু রাখতেই পারো ধরো অরেঞ্জ জুস। আরে বাবা, সিট্রাস ডেটা তো এইভাবেই পালন করতে পারো, সেজন্যই তো তোমাকে বললাম লেমন জুস অথবা অরেঞ্জ জুস প্লিজ রেখে দাও। আর আজকে রাতে ডিনারটা কিন্তু একটু জমিয়ে হতেই পারে। আরে বাবা, কালকে তো হয়েছে একটু বৃষ্টি, রাত্রিবেলাটা আজকে রাত্রিটাও একটু যদি বৃষ্টি হয়ে যায় মোটামুটি করে, ছিটেফোঁটা হলেও কিন্তু বারবিকিউয়ের সঙ্গে তুমি আজকে জমিয়ে দিতেই পারো, কারণ আজকে ডেটা বারবিকিউয়ের সঙ্গে জমানোর দিন। এই যে এত এত স্পেশাল ডিশ তোমার ডায়েটে জুড়ে দিলাম কেন জানো? আরে বাবা, তোমার এই ডায়েটে জুড়ে দিলাম, ডে তো সেলিব্রেট করতেই পারছো, ডে সেলিব্রেশনের জন্য যেমন তেমন তোমার জিভের স্বাদের অদল বদল যাতে এনে দেয়, সেজন্যই এতগুলো আইটেম এতগুলো মেনু তোমাকে তোমার ডায়েটে জাস্ট জুড়ে দিলাম। আর আমরা সবসময় কি খেতে ভালোবাসি, আর ভালোবাসি যেটা সেটা হচ্ছে গান শুনতে। আর এখন দিনের ডায়েরিটা আজকের মতো বন্ধ করে রাখছি একটা রোমান্টিক গান শুধুমাত্র তোমার জন্য। তাহলে চলো আর কোনো কথা নয়, সোজা একদম সেই রোমান্টিক গানেই কিন্তু চলে যাচ্ছি, ফিরে আসছি তোমার কাছে ঠিক ওই 3 মিনিট 34 সেকেন্ডস পর। আপাতত সেই গানটাই
1: শুনছেন। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: এইভাবেই মানে ব্রেকআপ হতে হতে না ফিরে আসা যায়। যদি মনের কথা এভাবে তুমি বলে দাও তাহলে ভালোবাসার রসায়নটা জাস্ট জমে যাবে আবারও। নো বিরহ, নো বিচ্ছেদ। তবে এটাও ঠিক, ভালোবাসা কতটা গভীর হলো, প্রেমের পাল্লাটা ঠিক কতটা ভারী হলো, এই সমস্ত প্রেডিক্ট করতে প্লিজ আমাকে বলো না, মানে আমি পারবো না। ওয়েদারের মতোই তো এই সবগুলো ব্যাপারগুলো একেবারে আনপ্রেডিক্টেবল। তবে এটা ঠিক যে প্রেম ভালোবাসার ইকুয়েশন জমে যায় এমন সব মিষ্টি মিষ্টি গানে আর ডে সেলিব্রেশন জমে যায় ইটিং আউটিংয়ে। আর বাট যেটা জমে যায় অবশ্যই কেক এবং পায়েসে মুখ দিয়ে, মানে পায়েসে চামচটা একটু মুখে পড়ে দিতে হবে আর কেকটা কাটতে হবে। আর আজকে তো 16th May, ডায়রির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনের অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলিবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডে, আমরাও করছি। উইশ
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
0: আজকে অ্যাক্টর ভিকি কৌশল, অ্যাক্ট্রেস সোনাল চৌহান, অ্যাক্টর শক্তি অরোরা, অ্যাক্ট্রেস ছায়া সিং, অ্যাক্ট্রেস কুলরাজ রান্ধোয়ার বার্থডে আজকে। আর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে যিনি ক্যামেরা, লাইট, সাউন্ড, অ্যাকশন বলে ফিল্ম তৈরি করেন এমন এক বিখ্যাত ডিরেক্টর, ফিল্ম মেকার ধর্মেশ দর্শনেরও কিন্তু বার্থডে আজকে। আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এত সব সেলেবের সঙ্গে তোমার স্পেশাল ডেটা শেয়ার করছো। শেয়ার তো আমিও করবো। ওই যে হাওয়া মোরগ, হাওয়া মোরগ, ওয়েদার কক, সে বলছে এবারে ঝড় বৃষ্টি হবে, ছুটি, গরম আসছে এবারে গুটি গুটি। আজকে মের 16, জ্যৈষ্ঠ এলো আজই, আর অফিসিয়ালি গরমকাল, আর আসছে সুপার এলনিনো, তাই বৃষ্টির হবে এবারে অন্ত, গরম হবে ভীষণভাবেই বারবার অন্ত। তবে আজই বর্ষা আসছে আন্দামানে নিম্নচাপের ভর করে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা এখনই আসছে না গো, এখন তো সবে মাত্র জ্যৈষ্ঠর এক, অফিসিয়ালি গরমকাল। তবে বর্ষা দেশে এলেও এবছর বৃষ্টির পরিমাণ হবে খুব কম, আপডেট তো এমনটাই। গরম এবছর হবে বড়ই দরাজ, এবারে খেল কিন্তু দেখাবে এই জ্যৈষ্ঠ মাসে এই গরম। আরে বাবা দেখছে তো, এই যেভাবে ওয়েদার কক দেখছে সেভাবেই কিন্তু দেখে গেল ভিকি কৌশল কলকাতাকে। বার্থডে বয় ভিকি কৌশল কিন্তু এইভাবেই কলকাতা এসে শুটিং সেরে তিনিও কিন্তু মজেছিলেন স্ট্রিট ফুডে, হেলথ কনসিয়াস হলেও ভোলেননি কিন্তু কলকাতার রোল থেকে ঝালমুড়ি ফুচকার টেস্ট নিতে। এই শহর জানে খেতে, এই শহর জানে খাওয়াতে, আর পেটা ইন্ডিয়ার তরফ থেকেই এই শহর কলকাতা জিতে ফেলেছে পুরস্কার। শহরে স্ট্রিট ফুড জিতেছে তো, অকেশন থেকে ভ্যাকেশন, ডে সেলিব্রেশন, সব কিছুতেই আমার তোমার শহর কলকাতা এক তম এগিয়ে। তাই তো তুমি এগিয়ে এসে জাস্ট কি করতে পারো, এগিয়ে এসে সেফ সিটি কলকাতাতে সফর জমাতে পারো, পুরনো প্রেমকে নতুন করে সুদে আসলে একদম জমজমাট করে কিন্তু তুমি কি করতে পারো, সফরটা জমাতে পারো। আর সেজন্যই তো তোমাকে বলছি, হোক না পুরনো প্রেম, সেটাকে নতুনভাবে ফিরে পেতে পারো সুদে আসলে, যদি প্রেম ভালোবাসাটা তোমার সঙ্গে থাকে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Rainbow time check, Rainbow time check.
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 7:22 হয়ে 4 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে শনিবারের নমস্কার কলকাতা 107 FM Rainbow। সময় তো এগোবে, স্টুডিওর ডিজিটাল ক্লক দেখে তোমাকে আমি সময়টা বললাম। আর এই কলকাতার রাস্তায় চলতে চলতেই আমরা দেখতে পাই কি বড় বড় ডিজিটাল ঘড়ি। আমরা যেমন দেখতে পাই তেমন দেখতে পাই টাওয়ার ক্লক, তাই না? আর এই কলকাতাতে প্রথম টাওয়ার ঘড়ি কোথায় বসেছিল সেটা কি জানো? আরে বাবা, তোমার এলাকায় নয় গো বাবা, বা লেক টাউনেও নয়, প্রথম টাওয়ার ঘড়ি বসেছিল একদম আমাদের আকাশবাণীর খুব কাছে নিউ মার্কেটে। বসেছিল না, আজও আছে, এমন অনেক ঘড়ি আজও আছে শহরে, এটা ঠিক। তবে অনেকের না পার্টস পত্তর একেবারে খারাপ হয়ে সেই ঘড়ির কাঁটা থমকে গিয়েছে, অচল হয়ে পড়েছে। কিন্তু নিউ মার্কেটের ঘড়িটা কিছুদিন ক্লান্ত হয়ে থমকেছিল, তবে এখন কিন্তু সে আবারও সচল। এই ঘড়িটার স্পেশালিটি কি জানো? এই নিউ মার্কেটে যে টাওয়ার ক্লকটা আছে সেটার স্পেশালিটিটা কি? 15 মিনিট অন্তর মিষ্টি সুরেলা ঘন্টা বাজে, 15 মিনিটে 4 বার, একদম মানে গুনে গুনে তুমি দেখবে 15 মিনিট অন্তর 4 বার পড়ল। যেই হাফ অ্যান আওয়ার হলো 30 মিনিট হলো 8 বার, 45 মিনিটে 12 বার। আর এইভাবেই যখন ঘন্টাটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে, পূরণ হচ্ছে, তখন 16 বার বেজে একটা এক্সট্রা ঘন্টা বাজিয়ে জানান দেয় ঠিক সেই সময় কটা বাজে। তবে হ্যাঁ, এই ঘন্টা মিনিট সময়ের সঙ্গে আমাদের একটা শত্রুতা আছে, একটা চির শত্রু ব্যাপার স্যাপার আছে, মানে পুরোপুরি এনিমি টাইপের আমাদের এই সময় ব্যাপারটা। কেন বলো তো? সেটা হচ্ছে ওই যে লোকে বলে বাঙালির টাইম ও তো চলে না, ওরা মানে না, বাঙালিরা এই সময়টা হয় নাকি, বাঙালিরা মানে না, বাঙালির টাইম ও সবসময় দেরি করেই আসবে। এই কথাটা শুনলেই ভীষণ ভীষণ ভীষণ রাগ হয়। আসলে সময়ের সঙ্গে তো তোমার আমার শত্রুতা না, সময়ের সঙ্গে শত্রুতা একেবারে চিরকালীন। তবে হ্যাঁ, কোনো শত্রুতা নেই তোমার আমার রিলেশনে, তাই তো তোমাকে আমি কত কত ইনফো শেয়ার করি বলো তো। এই যে গরমকাল এখন, তবুও দেখো তোমাকে হদিশ দিই তো, শহরে থেকেই তুমি কিভাবে ঠান্ডা হবে। তোমার জন্য আছে কলকাতাতে মিস্ট গার্ডেন, যার উদ্দেশ্যই হলো বিট দ্য হিট। খাস কলকাতায় মায়াবী মিস্ট গার্ডেনের শাওয়ার এরিয়া রয়েছে, হতেই পারে তোমার ডেস্টিনেশন। তাছাড়া শহরেই রয়েছে জাপানি গার্ডেন, থেকে আছে ব্ল্যাক প্যাগোডা, আছে গুম্ফা, এমনকি মনেস্ট্রিও আছে শহর কলকাতায়, আছে চা বাগান এই শহর কলকাতাতেই, আবার শহরে আছে গঙ্গা, আছে ওয়াটার পার্ক। ডিসাইড করো কিভাবে তুমি কোথায় যাবে আজকে শনিবার, উইকেন্ড যেমন এসে গেছে। তাছাড়াও অনেকের আছে আজকে সামার ভ্যাকেশন চলছে, অনেকের অফিস ক্লোজ আছে, আবার অনেকের অফিস ডেও আজকে, কিন্তু তাতে কি, আরে বাবা অফিস ফেরতা পথেও তো হতে পারে এরকম সফর জমানো। আমি তোমাকে দিচ্ছি এই মুহূর্তে আড়ি।

আড়ি দিচ্ছি, আড়ি আড়ি আড়ি, এক্ষুনি যাবো বাড়ি, না বলছি না এক্ষুনি যাবো বাড়ি, আড়ি আড়ি আড়ি বললেও আমি 10টা পর্যন্ত থাকতে পারি, আর আড়ি দিচ্ছি না গো ভাবি থাকছে তোমার আমার। তবে গানটা আড়ি মুভির সাউন্ড ট্র্যাক থেকেই আসছে, ওই যে গানটা ইমন ইরফান আর অন্বেষার গাওয়া, সেই গানটাই তো এখন থাকছে আড়ি মুভির সাউন্ড ট্র্যাক থেকে। আর যে মৌমিতা আড়ি দিচ্ছে না, আড়ির গানটা শোনাচ্ছে, ভাব কিন্তু তোমার আমার থাকছে 10টা পর্যন্ত।

কোথায় দেরি বলো তো? দেরি কোথায় করলাম, একেবারে তো তাড়াতাড়ি করে চলে এলাম, এবং তাড়াতাড়ি করে এই সময়টাও কেমন চলে যাচ্ছে দেখো। এই মুহূর্তে দেখো দিনগুলো মাসগুলো কিরম উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে। এই 26 সাল এলো, দেখতে দেখতে মে মাস শেষ হয়ে গেল, আর আজকে হচ্ছে 16ই মে, আজকে হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ। এই তো পয়লা বৈশাখ এলো, তাই না? আর দেখতে দেখতে আজকে পয়লা জ্যৈষ্ঠ এসে গেল, গরমকাল এখন। আর এই গরমে না ট্যাল ট্যালে ঝোলে বা ওই ডালে রোজ রোজ কি আর সাঁতরাতে ইচ্ছে করে? তারপর আজকে আবার শনিবার, ওরে বাস, পেঁয়াজ রসুন মাছ ডিমের নো এন্ট্রি, অনেকবারই রান্না করে, একদম পুরো বোর্ড লেখা আর কি, বোর্ডে ঝোলানো রয়েছে একদম বোল্ড ওয়ার্ডে, পেঁয়াজ রসুন মাছ ডিম নো এন্ট্রি লেখা থাকে তো। আবার স্পাইসি ডেলিশিয়াস নন ভেজ আইটেম এই গরমে অ্যাভয়েড করাটাও ভালো। এদিকে নিরামিষ রান্নায় ওই ঘণ্ট চচ্চড়ি শুক্তো এইসবের বাইরে মাছ মাংস ডিমের বদলে হিসেবে ছানা বা

পনিরের কথাই কিন্তু তোমার আমার প্রথমেই মনে চলে আসে। হবে আজকে এমনই একটা রেসিপি যারা পনির বা ছানা শুনলেই খাবো না বলে নাক সেটকা একটু দূরে চলে যায়, এমন বাহারি আইটেম একবার যদি টেস্ট করে দেখে, দেখলেই জাস্ট টেস্ট করার আগে জাস্ট দেখেই বলবে, চাইবে বারবার। আরে চলো তাহলে রান্নাঘরে, আজকে হবে ছানা, ছানার ডাব মালাই। হ্যাঁ, ছানার ডাব মালাই। আরে বাঙালি রান্নাঘরে বা রান্নায় স্টার পারফর্মার কে? ডাব চিংড়ি, তাই না? তো সেই রকমই ফিউশন ফুড কিন্তু এটা নয়, কিন্তু ছানার ডাব মালাই একটা বার খেলে মনে হবেই বাড়িতেই রেস্তোরাঁ বানাই, একদম এমনই, এতটাই টেস্টি। তো সেই রেস্টুরেন্ট এই মুহূর্তে কিন্তু তোমার রান্নাঘরেই হাজির। চলো তাহলে আর দেরি নয়, সোজা কোথায়, রান্নাঘরে। ফুড ফান্ডা, নাম শুনেই তো বুঝতে পারছো উপকরণে দুটো আর কি উপকরণ থাকছেই, মেইন যে দুটো সেটা হচ্ছে দুটোই মাস্ট, ছানা আর ডাব। আর পালং পনির, পনির বাটার মশলা বা ওই ছানার কালিয়া, ছানার ডালনা, এসব চেনা ছকের বাইরে এই রেসিপিটা কিন্তু একদম রয়েছে। এর জন্য প্রথমেই তোমাকে বলি, পনির কিন্তু নয়, লাগবে তোমার ছানা। যদি বাড়িতে দুধ আর কি নিয়ে এসে তুমি ল্যাকটেট পাউডার দিয়েও তুমি ছানাটা কাটতে পারো, অথবা লেবু দিয়েও তুমি ছানা কাটতেই পারো, আর অথবা তুমি কিনেও নিয়ে চলে আসতে পারো ছানা। তবে এনেই কিন্তু জল ঝরিয়ে রাখবে। জল ঝরানো ছানা নিয়ে নুন, ময়দা, লঙ্কার গুঁড়ো, একটুখানি গোলমরিচ, এই সমস্ত মিশিয়ে ভালো করে হাত দিয়ে মেখে বলের শেপ দিতে হবে। আর মাঝখানে একটা করে কাজু আর একটা করে কিশমিশ দিয়ে মুখটা জাস্ট বন্ধ করে কোপ্তা, একদম তাই, কোপ্তাগুলোকে সোনালি করে ডুবো তেলে ভেজে তুলে নাও। এবারে কি করবে ওই তেলে, নিজে নিশ্চয়ই সাঁতরাবে না, ওই তেলে জিরে, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা আর ডাবের যে শাঁস, সেই ডাবের শাঁসটা সুন্দর করে তুমি কেটে তুলে নিয়ে ওটাই ভালো করে নেড়ে চেড়ে জলের বদলে তুমি ঝোল যেটা করবে আর কি, সেই জলটা ডাবের জল দেবে না, ডাবের জলটা তুমি নিজে খাবে বাপু, ডাবের থেকে যা শাঁসটা তুমি তুলে নেবে। আর কি করবে, ওই জলের বদলে নারকেলের দুধ তুমি দিয়ে এটাকে কুক করতে হবে। আরে নারকেল দুধ যদি ঘরে না থাকে কোনো ব্যাপার, আজকাল তো দোকানে এই পাউডারটা পাওয়া যায়, তো সেই পাউডারটা নিয়ে এসে জাস্ট গরম জলে একটুখানি দিয়ে দেবে, ব্যাস পুরো একদম তোমার নারকেলের দুধ পুরো ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল, ব্যাস। তো এইবারে তুমি মিডিয়াম টু লো ফ্লেমে ফুটবে যখন এই ঝোল ব্যাপারটা, তখন সেই ছানার কোপ্তা বল যেগুলোকে তুমি সুন্দর করে সোনালি করে ভেজে রেখেছো, দেখো বাপু ওই ভেজে রাখলে অমনি টুকটাক একটা একটা করে মুখে পুড়তে লাগবে, ওটি করো না। ছানার কোপ্তা বলগুলো এবার তুমি ওই নারকেলের দুধে দাও, ফেলে সাঁতরাতে দাও ওদের মিনিট পাঁচেক। এবারে ওতে না একটু চিনি, মানে টেস্ট অনুযায়ী একটু চিনি দেবে, আর একটু তার মধ্যে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা অ্যাড করো, সঙ্গে ওপর থেকে অল্প একটু ক্রিম অ্যাড করো, কারণ ডেলিশাস ব্যাপারটা একটু আনতে হবে না। কুক হয়ে গেলেই দাও সার্ভিং বলে ঢেলে, সঙ্গে একটু ঘি আর গরম মশলা আর ক্রিম ছড়িয়ে সাজিয়ে গুজিয়ে সার্ভ করে ফেলো। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যার সঙ্গে দেবে তার পাশেই পুরো মানিয়ে যাবে এই ছানার ডাব মালাই, খেলেই বলবে আরে স্বাদের ঠেলায় পালাই পালাই, এতটাই টেস্টি। ছানার সঙ্গে ডাবের শাঁস আর বেশ কিছু উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এর স্বাদের ঠেলা। আর এরকম যখন একটা রেসিপি তোমাকে বললাম, তখন আর একটু দেরি নয়, আর ঘটি বাঙাল যে বাড়ি হোক না কেন, নারকলটা নিয়ে একটু নাক সেটকায়, পোস্ত নিয়ে একটু নাক সেটকায় বাঙালিরা, কিন্তু এই ডাব মালাই, এই ছানা ডাব মালাই, এটা খেলেই না তুমি বলবে সত্যি সত্যি স্বাদে পালাই পালাই। আর পালিয়ে সোজা রান্নাঘরেই যাবে, কারণ আজকে শনিবারে এই রেসিপিটাই তোমার রান্নাঘরে জমে যাবে, আর সেই জমানোর জন্যই তো এই গানটা জাস্ট তোমাকে ডেডিকেট করছে আর যে মৌমিতা।

বাংলা আমাদের সবার, একদম তাই। আর বাঙালি মানেই কিন্তু খেতে জানে, খাওয়াতেও জানে। আর যে মৌমিতা শেফ হয়ে রাঁধুনি হয়ে তোমাকে ছানার ডাব মালাই সার্ভ করা শিখিয়ে দিল, তো আজকে মানে এই মাত্র কয়েকটা মশলার খেলা, খালি মেখে মুখে মুখে দিলেই বোঝা যাবে এই ছানার ডাব মালাইয়ের স্বাদের ঠেলা। আরে যদি রান্না বান্না খাওয়া দাওয়া মশলাপাতি এইসব দিক থেকে ভারতকে তুমি বিবেচনা করো, তাহলে বলে না জাস্ট শেষ করা যাবে না। সব দিক দিয়ে তোমার আমার দেশ, তোমার আমার এই বাংলা একদম সবার থেকে এগিয়ে। আজ তো একটা মিউজিয়াম আছে জানো খাবার দাবার নিয়ে, একদম আজ তো একটা মিউজিয়াম আছে খাবার দাবার নিয়ে। আর তামিলনাড়ুর তাঞ্জিভুরে 1860 স্কোয়ার ফুটে জায়গা জুড়ে রয়েছে এই খাবার দাবারের জাদুঘর। বিভিন্ন সিরিয়ালস, খাদ্যশস্যের ভ্যারাইটি যেমন এখানে এলে তুমি দেখতে পাবে, তেমনই কিন্তু দেখতে পাবে সেগুলো ইউজ করে নানা রকম রেসিপি আইটেম, সেই সমস্ত কিছু প্রদর্শনী এখানে হয়, দেখা যায় যদি একটাবার এই মিউজিয়ামে চলে আসো। মিউজিয়ামে শুধু জিনিস নয় গো, অনেক কিছুই রাখা যায় তাই না? আমরা প্রায় এমন কিছু লোকজনকে দেখি যাদের গুণাগুণ দেখে তারিফ করি আর আপ্লুত হয়ে অথবা হতবাক হয়ে একেবারে কথাবার্তা সব হারিয়ে ফেলে বলে ফেলি, আরে বস একে তো পুরো মিউজিয়ামে সাজিয়ে রাখা যায় বস। তো সত্যি তাই, মানে এই দেখো কাল বাদে পরশু, হ্যাঁ কাল বাদে পরশু 18th May ওয়ার্ল্ড মিউজিয়াম ডে। ধরো এই যে মাঝে একটা দিন রয়েছে, আগামীকালটা যেমন তোমার হাতে রয়েছে, এই মাঝে মাত্র একটা দিন যদি সুযোগ পাও তোমার কাছে, সেটাই যেটা কিনা মানে যে সারা জীবন যাকে মনে রাখবে তার বিশেষ গুণের জন্য, হতে পারে গুছিয়ে মিথ্যে বলেন তিনি বা হেব্বি বানিয়ে বলার একটা আলাদা ক্ষমতা আছে তার, অথবা তিনি প্রচণ্ড কৃপণ ভীষণ কঞ্জুস, অথবা খুব বানিয়ে বানিয়ে দারুণভাবে গল্প বলতে পারে, বা ধরো মারাত্মক রকমের অলস, বা ওই উল্টোটাও হতে পারে প্রচণ্ড পরিমাণে কাজ করেন কাজ পাগল, যিনি মানে এইভাবে তোমার কাকে পুরো একেবারে অবাক করে দিয়েছে, যাকে তোমার দেখেই মনে হয়েছে পুরো মিউজিয়ামে রেখে দেওয়ার মতো, তো তার কথাই কিন্তু আজকে বলতে পারো, শেয়ার করতে পারো 9903659992 তে, যাকে কিনা তুমি সাজিয়ে রাখবে তোমার মিউজিয়ামে। আর শোনো না, তার গুণের জন্যই কিন্তু তুমি তাকে সাজিয়ে রাখবে, এমন কোনো একটা গুণ হতেই পারে, তোমায় যেমনটা বললাম আর কি, ভীষণভাবে গুছিয়ে পুরো মিথ্যে বলতে পারে, যা এমনভাবে বলবেন যে কেউ যেটা ধরতে পারবে না, অথবা এমনটা

ব্যাপারে যে তিনি ভীষণ কঞ্জুস, ভীষণ সাংঘাতিকভাবে কৃপণ, বা ধরো মারাত্মক রকমের অলস, বা প্রচণ্ড কাজ পাগল, খুব গুণী যিনি, তার কথাও কিন্তু আজকে বলতে পারো। অবশ্যই কারণটা কিন্তু জানিয়েই বলবে কেন তুমি তাকে মিউজিয়ামে রাখার কথা ভেবেছিলে। আর জানো তো, এই পৃথিবীতে অনেক মজার মজার আজব মিউজিয়াম আছে গো। উড়োজাহাজের, ডুবোজাহাজ বা সাবমেরিনের, কোথাও আছে মোটর সাইকেলের, কোথাও আছে ঘুড়ির। আচ্ছা, তুমি যদি এমন কোনো আজব মিউজিয়ামের মালিক হও, ওয়ার্ল্ড মিউজিয়াম ডে কাল বাদে পরশুই আসছে, তো সেই আসবার আগেই কিন্তু তাহলে তুমি আজকে বলতেই পারো সেই মিউজিয়ামের কথা, বা তোমার দেখা কোন মানুষটিকে রাখবে সেই কথা কেনই বা রাখবে সেটাও বলবে, আর কোন মিউজিয়াম তুমি চাইছো শহর কলকাতায় তৈরি করতে, বা তুমি শহর কলকাতায় দেখতে চাইছো সেটাও কিন্তু আজকে সেন্ড করতেই পারো। আর আমি আমি আসছি তো, আমি ফিরে আসছি জাস্ট এই 2 মিনিট 50 সেকেন্ডস পর। ফিরে এসেই তোমাকে আমি মুখোশ মিউজিয়াম এবং পেন্সিল মিউজিয়ামের অ্যাড্রেস বলবো। তো চলো এখন এই লগ্নজিতার গানে গানে টাইম মেশিনে চড়ে সোজা একটু মিউজিয়ামে ঘুরে আসি, আর তার মধ্যে 9903653992 তে সেন্ড করতে থাকো তোমার তৈরি করা আজব মিউজিয়ামের কথা, বা যে মানুষটিকে তুমি মিউজিয়ামে রাখবে বলে ভেবেছিলে তার কথা, আর তোমার যে মিউজিয়ামটা তৈরি করবে সেটার শেপটাই বা কেমন দেবে, শহর কলকাতায় নতুন কোন মিউজিয়াম চাইছো সেটাও আজ বলতে পারো।

এই তুমি আমি টাইম মেশিনে চড়ে যেমন ঘুরতে ভালোবাসি, যেমন তেমন কিন্তু আবার মুখোশ পরেও ছোটদের মজা দিতেও কিন্তু আমরা ভালোবাসি। তাছাড়া ছোটদের তো নানা রকম কার্টুন ক্যারেক্টারের উপর একটা আলাদা ফ্যাসিনেশন আছে। তো এইরকম নানা ধরনের মুখোশে সাজানো একটা মিউজিয়াম আছে যার বাইরেটাও পুরোপুরি মুখোশের আদলে তৈরি। দক্ষিণ কোরিয়ার এই আর কি মুখোশ মিউজিয়ামটা আছে, আর ইউকের ক্যাম্বারল্যান্ডে আছে পেন্সিলস মিউজিয়াম, যার মধ্যে আছে কিভাবে পেন্সিল তৈরি হয় সেইটা দেখার অপশন যেমন মেলে, সেখানে কিন্তু মিউজিয়ামের শেপটাও একটা বিশাল পেন্সিলের আকারের। আর আমি তো শেয়ার করছি আজব সব মিউজিয়ামের কথাই, যে যেমন তোমায় বললাম মুখোশ মিউজিয়ামের কথা, যেমন তোমায় বললাম পেন্সিলস মিউজিয়ামের কথা, তো তুমিও আজকে শেয়ার করে ফেলো আজব মিউজিয়ামের কথা। আর 9903653992 আসছে তো তোমার মালিকানায় তৈরি সেই আজব মিউজিয়ামের কথা, যেখানে তুমি সাজিয়ে রাখবে সেই বিশেষ গুণের মানুষটাকে। আর তার ওই স্পেশাল গুণটাও কি হতেই পারে, হেব্বি বুদ্ধি, গুছিয়ে পুরো মিথ্যে বলে, কিংবা বানিয়ে বলার দারুণ একটা ক্ষমতা তার আছে, কিংবা খুব অলস, কিংবা হেব্বি কঞ্জুস, বিশাল কৃপণ যাকে বলে, যার মধ্যে থাকা এই গুণগুলো তুমি

0: দেখেছো এবং দেখে নিজেই তুমি তারিফ করেছো, আর তাজ্জব বনে পুরো বাক্যহারা হয়ে গিয়ে হঠাৎ করে বলে ফেলেছো, আরে বস, এখানে পুরো মিউজিয়ামে রাখা যায়। তো সেই তাকে কাকে তুমি মিউজিয়ামে রাখছো? কারণ মাঝে মাত্র একটা দিন, তারপরে তো মিউজিয়ামের দিন, আর সেজন্য তো তোমাকে বলছি মাঝেই একটা দিনে তুমি কাকে রাখবে এবং কোন মিউজিয়ামে তুমি একটা আর কি অন্যরকম ধরনের একটা মজাদার একটা আজব মিউজিয়ামের জন্ম তুমি দেবে, তুমি মালিকানা, তোমার মালিকানা সেই মিউজিয়ামটা হবে, যার শেপটা হবে একেবারেই অন্যরকম। বা ধরো তুমি এরকম হতে পারে, কলকাতা শহর, কলকাতায় তো প্রচুর মিউজিয়াম আছে, চিলড্রেন্স মিউজিয়াম আছে, ইন্ডিয়ান মিউজিয়াম আছে, স্পোর্টস ফ্যানাটিক মিউজিয়াম আছে, পোলিশ মিউজিয়াম আছে, বোট মিউজিয়াম আছে, এয়ারক্রাফ্ট আছে, এয়ারক্রাফ্ট মিউজিয়াম আছে, কত শত মিউজিয়াম রয়েছে। এর মধ্যে তুমি আর কোন মিউজিয়ামটা চাইছো শহরে, যেটা হলে খুব ভালো হয়, সেটাও কিন্তু আজকে অবশ্যই অবশ্যই বললে দিও। আর সেই সমস্ত আজব মিউজিয়ামের গজব কাহানি এখন কিন্তু আমি চেক করতে যাচ্ছি 9903653992 তে। অ্যাজ ইউজুয়াল আজও কিন্তু সৌভিক কসবা হালতু থেকে একদম পুরো প্রথম আমাকে কিন্তু জাদুঘরের জাদু কথা সেন্ড করে দিয়েছে। কি বলছে সৌভিক? সৌভিক প্রথমেই বলছে, আজকে শনিবার যেহেতু, তাই শনিবারে ভোরাইতে যে চিঠিগুলো আমি আজকে পড়লাম সেগুলোর ভালো লেগেছে, এটাই বলল। এরপরে সৌভিক যেটা বলছে সেটা হচ্ছে যে মিউজিয়ামও তৈরি করবে এবং সেখানে রাখবে, খুব ঘুমোয়, ভীষণ ঘুমোয়, ওর এক বন্ধু আছে টানা 14 ঘন্টা ঘুমোতে পারে, সেই ছেলেটিকেই বা সেই মেয়েটিকেই কিন্তু ও রাখবে। ছেলে মেয়ে যদিও বলেনি, কিন্তু ওর বিশেষ বন্ধু, সে তাকেই কিন্তু রাখবে বলে সৌভিক ঠিক করেছে। আর সৌভিক তৈরি করবে পুরনো দিনের বাঙালির রান্না বান্নার সংস্কৃতির মিউজিয়াম। বাহ, খুব ভালো। হারিয়ে যাওয়া যে সমস্ত রান্নাবান্না রয়েছে, যেগুলো আমরা ভীষণভাবে মিস করি, শুধুমাত্র বইয়ের পাতাতেই পড়ি ওই ওই রান্নাগুলো ছিল, সেই রকমই একটা রান্নাবান্নার সংস্কৃতির মিউজিয়াম কিন্তু সৌভিক করতে চাইছে শহর কলকাতায়। বাহ, খুব ভালো কথা। আর তার সঙ্গে সঙ্গে তুমি কি বলছো? আমাকে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে বলছে, শুভ সকাল দিদি, তোমাকে রাখবো, তুমি কি ভালো ভালো রেসিপি বলো আর কি সুন্দর ছন্দে ছন্দে কথা বলো, তাই এত ভালো লাগে, সেজন্যই আর যে মৌমিতাকে শর্মিষ্ঠা ঠিক করেছে সোজা মিউজিয়ামে সেন্ড করে দেবে, সোজা মিউজিয়ামে জাদুঘরে সে রেখে দেবে। কিন্তু এই জাদু কথাগুলো কোথা থেকে শুনবে? এই যে এত এত রেসিপি আমি বলি, তাহলে নিশ্চয়ই তুমি সেখানে একটা রেডিওর ফ্রিকোয়েন্সি কিন্তু তৈরি করে দেবে, যেখান থেকে আমি 107 FM রেনবো এসে তোমার সঙ্গে আরও বাকি আমার লিসনারদের সঙ্গে কথা বলতে পারি। কারণ কথা না বললে, এই রেসিপিগুলো না বলতে পারলে আমার ভেতরে কী যে হবে সেটা আমি আর বলে বোঝাতে পারছি না। তুমি তো রাখবে বলে ঠিক করে ফেলেছ, ওই কোথায় জানো, একেবারে সোজা মিউজিয়ামে। শাওন বাবা, অ্যাড্রেস ফট করে বদলে গেল, আজ বারাসাতে নেই, সে চলে গেছে বসিরহাটে। শাওন কি বলছে? ও মিউজিয়ামে কাউকে রাখতে হলে ওর পাশের বাড়িতে থাকে একটা কুকুরের, বাড়িতে থাকে একটা কুকুরের বিষয় লিখে রাখবো, কারণ কুকুরটা মাছ মাংস ডিম বাদ দিয়ে আর যা যা মানুষ খায় সব খেয়ে ফেলে, আর জল দেখলেই হয়েছে, দূরে পালানো তো দূরের কথা, বরং হয় জলের মধ্যে গড়াগড়ি দেবে আর না হলে সে জল পুরো ঢক ঢক ঢক ঢক করে খেয়ে ফেলবে, চোঁচো করে জল পুরো শেষ করে দেবে। এমন এক কুকুর আছে কিন্তু আমাদের শাওনের বাড়ির পাশে, তো তাকেই ও রাখবে বলে ঠিক করেছে। আর যদি কলকাতায় এমন একটা জাদুঘর দেখতে চায় যেখানে আজকে অবধি যত ধরনের কম্পিউটার বেরিয়েছে, সেটা একটা বিশাল ভ্যাকিউম টিউব কম্পিউটার হোক কিংবা হাতের মধ্যে ধরে যাওয়া, মানে ওই পাম্প টপ বলো বা আমরা ল্যাপে যেটা রাখতে পারছি ল্যাপটপ, এই ধরনের আর কি সমস্ত কিছু ও দেখতে চাইছে, এমন একটা যদি শহর কলকাতায় কম্পিউটারের মিউজিয়াম হতো, জাদুঘর হতো, সেই জাদুঘরের জাদু দেখতে অবশ্যই চলে আসতো আমাদের শাওন। শাওন এটাই বলছে, ভারতের বাইরে অন্য কোথাও হয়তো আছে কিন্তু ভারতে নেই, তাই শহর কলকাতায় যদি এমনটা হয় তাহলে শাওন ভীষণ ভীষণ ভীষণ খুশি হবে। এরপর শাওনের পরে আমি কোথায় সোজা চলে যাচ্ছি বলো তো? সুভাষ দা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে কি বলছেন? কাজ পাগল আমার অফিসের বসকে আমি মিউজিয়ামে রাখতে চাই। হো হো, আমি এমন একটা আজব মিউজিয়াম তৈরি করব, মানে সুভাষ দা এমন একটা আজব মিউজিয়াম তৈরি করবেন যেখানে PNPC করা মানুষজন শুধুমাত্র ঠাঁই পাবে। বা দারুণ ব্যাপার, এরকম আজব মিউজিয়াম যদি সত্যি সত্যি হয় তাহলে হয়তো PNPC থেকে মানুষজন, লোকজন হয়তো একটু হলেও সরেও আসতে পারে, তাই না? আর মিউজিয়ামের শেপ হবে রেডিও সেটের হুবহু নকল। মা গো মা, তার মানে কি রেডিও সেটের মধ্যে যারা কথা বলে তারা কি একটু PNPC বেশি বেশি করে করে? কি জানি বাবা, সুভাষ দা তো এমনটাই বলছেন। যাই হোক, এরপরে যে যা বলছো, প্রচুর প্রচুর কিন্তু জাদুঘরের জাদু কথা আসছে এই মুহূর্তে, কারণ মাঝে মাত্র একটা দিন, তারপরেই মিউজিয়ামের দিন। আর এইদিকে 9903653992 তে কিন্তু বাড়ছে তোমার মালিকানায় আজব মিউজিয়ামের কথা, আর বাড়ছে সূর্যের তেজ, আকাশের চাঁদ, উল্কা, তারা, সূর্য, এই সবই তো নেমে এসেছে আমাদের শহর কলকাতায়। ওই যে সাউথ কলকাতায় মহাকাশ মিউজিয়াম রয়েছে না, দেশের প্রথম এই মহাকাশ মিউজিয়াম যা আছে তোমার আমার শহর কলকাতায়। আর এদিকে জাপানের টোকিওতে কি আছে জানো? সক্স মিউজিয়াম, সক্স আই মিন মোজা, পায়ে যে মোজা পরো সেই মোজার কথাই বলছি, হাত মোজা নয়, আর পায়ের মোজা। সেই সক্স মিউজিয়াম আছে সব থেকে বড়, 32 সেন্টিমিটারের রয়েছে মোজা, আর 2 সেন্টিমিটারের পুচকে মোজাও কিন্তু আছে সেখানে। আমি যাচ্ছি এখন মোজা কিনতে নয় গো, আমি যাচ্ছি এখন সোজা হাওয়া অফিসে। আরে বাবা, আজকে শনিবার, ঝেঁপে বৃষ্টি হবে গতকালকের মতো, নাকি রোদ্দুরে পুরো উইকেন্ডে আমরা উইক হয়ে যাব, সেটাই তো আমি জানবো হাওয়া অফিসে গিয়ে। আর তাই জন্যই তো আমি এখন হাওয়া অফিসে যাব বটে, কিন্তু কিভাবে যাব, অবশ্যই অবশ্যই রেইনবো নিউ টিউন শুনতে শুনতে।
1: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

আরে বাবা, নকল সোনা কেনাই ভালো, এখন আসল সোনার দাম যে হারে বাড়ছে, এই মাসেই নাকি, এই মাসে না হলেও জুন মাসে নাকি 2 লক্ষ টাকা ছুঁয়ে যেতে পারে, ভাবো একবার। তবে ছুঁতে চলেছে কিন্তু আর কি, এই স্টুডিওর ঘড়ি 8টা বাজতে চলেছে, 8টা ছুঁতে চলেছে। আমি যাব হাওয়া অফিসে, কারণ আজকে শনিবার ওয়েদার কীরকম রয়েছে সেটা আমাকে জানতে হবে। উইকেন্ড হলেও এই ঝড় বৃষ্টির এন্ড নাকি গরম আবার আসছে তোমাকে আমাকে উইক করবে বলে, তো সেই সমস্ত কিছু দেখবো। সামার ভ্যাকেশন চলছে, গরমের ছুটিতে লোকজন পাহাড়ে ছুটছেন যেমন, তেমন কিন্তু আবার আসছেন কোথায় জানো, মধ্যমগ্রামে। না, এখানে বরফ মিলছে না মধ্যমগ্রামে, বরফ পড়ছে না, কিন্তু এখানে যেটা মিলছে সেটা পকেট সাপোর্ট না করলেও কলজের জোরে কিন্তু লোকজন দেখে আস মেটাচ্ছে। হ্যাঁ, কলজের জোরেই লোকজন দেখে আস মেটাচ্ছে। আরে বাবা, গাছে লাল লাল আম, যার কেজি 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা, ভাবো একবার। এখানে আছে জাপানেই, মানে এখানে আছে জাপানে সেই মিয়াজাকি আম গাছ, যা স্বাদে মিষ্টি, দেখতে লাল, রঙেও পাহাড়ি, আকারেও বেশ বড়, আর পুষ্টিগুণ ফাটাফাটি। আরে আছে তো, এর ঔষধি গুণ আছে, কোলেস্টেরল কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, এমনটাই তো বলছেন বিশেষজ্ঞরা। তো সে না হয় হলো অনেক গুণের গুণী ওই মিয়াজাকি আম, তাই বলে দাম 2.5 থেকে 3 লক্ষ টাকা কেজি, 1 লাখ 1.5 লাখ ধরো এখন সোনা, তো সেই 1.5 লাখ সোনাকে আমরা ব্যাংকের লকারে রাখি, তুমি আমি, তাহলে এই 3

0: কে খালি আকাশের নিচে কি করে রাখছেন ওই মালিক? না না, খালি আকাশের নিচে সে একা নেই, আম গাছ একা দাঁড়িয়ে নেই, তার পাশে কয়েকজন নিরাপত্তারক্ষী আছেন, কয়েকজন বাউন্সার আছে। আমি যাবো সেখানে বাউন্সারের মার খেতে না, নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আমি আম কুড়োতে যাব না। আরে বাবা, আমি যাব আঁটি খুঁজতে। হ্যাঁ, যদি ওই আঁটিটা খুঁজে পাই তাহলে সেই আঁটি পুঁতবো আমার বাড়িতে, আর যদি সেখানে আম হয় তাহলে সেই আম তোমাকেও খাওয়াবো। না, এখন আমি আম টাম খাওয়াবো না, নিজেও খাবো না। মিয়াজাকি, আমের আঁটি যদি পাই আমি ডেফিনেটলি মধ্যমগ্রামে গিয়ে কুড়িয়ে নিয়ে আসবো। তবে আমি যেটা তোমাকে এর পরের ঘন্টায় বলবো, ব্ল্যাক ম্যাঙ্গোর খোঁজ দেব। আরে বাজারে আসছে লাল আমের পাশেই কালো কালো আম, কিভাবে আসছে অবশ্যই অবশ্যই বলবো। আর যেটা বলবো সেটা হচ্ছে হাওয়া অফিসে আমি যাব। হাওয়া অফিসে যাওয়ার আগেই যেটা করবো, 9903653992 তে, আরে বাবা প্রচুর জাদুঘরে জাদু কথা রয়েছে, তো একবার একটু চেক করে নিয়ে আমি হাওয়া অফিসে সোজা চলে যাব। আমাকে কে মেসেজ করেছে এটা? মহিষা দল পূর্ব মেদিনীপুর থেকে বলছেন। কে বলছেন সেটা? সেটা বলছেন ওই যে আমাদের যিনি, তিনি, তার নামটা পরে বলছি, বলছেন যে যদি মিউজিয়ামে মানুষকে রাখতেই হয় তাহলে বাবাকে রাখতে চাই, কোনো খারাপ কাজের জন্য নয় গো। আমার বাবার বয়স এখন 74 বছর, কিন্তু এখনও উনি যা কর্মঠ, মানুষ যা তার কাজকর্ম করেন আমরা কিচ্ছু করতে পারি না, তো এমন গুণী মানুষকে তাই জন্য মিউজিয়ামে রাখতে চাই। আমরা, আমার বাবা দুজনে মাঠে গিয়ে কাজ করতে গেছি, আমি এবং বাবা, আমি বাবার সঙ্গে পেরে উঠি না, অথচ বাবা থেকে আমার বয়স প্রায় 30 বছরের ছোট, আমি বাবা আমার থেকে 30 বছরের বড়, অথচ আমি এখনও পারি না যা বাবা পারেন, তাই সেই জন্য আমি ওনাকে রাখতে চাই মিউজিয়ামে। আর মিউজিয়ামের মালিকানায় যদি এরকম হয় কোনো মিথ্যেবাদী মানুষজনকে, যারা প্রচুর মিথ্যে বলে, আর তাহলে মিউজিয়ামের নাম দেবো মিথ্যুক মিউজিয়াম। কে বলছেন এই কথা? মহিষা দল থেকে। কিন্তু নামটা আমাকে তো না বললে কি করে বুঝবো? আগেরটা তো রয়েছে দেখছি নাম মিতালি দি, তাহলে এটা কে পাঠিয়েছেন, মিতালি দি নাকি অমিত দা? সেই নামটা তো আমাকে বলতে হবে। না, কি বলবে না বলবে সেটা তুমি ভাবো, তবে আমি এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে আমি সোজা হাওয়া অফিস যাব।
1: হাওয়া অফিসের হালচাল। হালচাল
0: আজকে শনিবার, আকাশের মুড একদম অফ রয়েছে সকালবেলায়, মানে পার্টলি ক্লাউডি স্কাই রয়েছে, তবে ঝড় বৃষ্টির চান্সেস আজকে রয়েছে। দুপুরবেলা পর সন্ধ্যের দিকে কিন্তু ঝড় বৃষ্টি হবে। টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 35 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল শুক্রবারের হায়েস্ট টেম্পারেচার ছিল 35.7, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। লোয়েস্ট টেম্পারেচার 23.8, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি কম। আর হিউমিডিটি বাতাসে ম্যাক্সিমাম 94%, মিনিমাম 60%। বৃষ্টি গতকাল হয়েছে, তো গতকাল সেই বৃষ্টির কথাই তো তোমাকে বললাম। গতকাল যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির কথা মোটামুটি জানতে পারলাম, যা 2.2 মিলিমিটার কিন্তু হয়েছে। 8টা বাজতে চলেছে, সূর্যের তেজ কিন্তু একটু পরেই বাড়বে। আর তোমার অফিসে যাওয়ার সময়টাও এগিয়ে আসছে, এগিয়ে আসছে আরো গরম। মাঝে মাত্র কালকের দিন, তারপরেই মিউজিয়ামের দিন, তো সেই মিউজিয়ামের আজব মিউজিয়াম তুমি কি চাইছো সেই জাদুঘরের কথা বলো। আর তুমি যদি এমন কোনো আজব মিউজিয়ামের মালিক হও, সেখানে কি কি সাজিয়ে রাখবে সেই লিস্টটা সেন্ড করে দাও, আর সেই মানুষটাকেও রাখতে পারো যিনি একেবারেই এক্সেপশনাল। তো সেই মানুষটার কথাও কিন্তু, তার গুণের কথা, তার বিশেষ যে গুণের জন্য তুমি হতবাক হয়ে ঠিকানা দিতে চাইছো জাদুঘর, সেই গুণটার কথাও কিন্তু প্লিজ জানিয়ে দাও। কারণ সমেত কাকে রাখছো সেটা বলে ফেলো 10টার আগে। সঙ্গে তুমি সেন্ড করো কিন্তু এই শহর কলকাতায় আর কোন মিউজিয়াম দেখতে চাইছো। 9903653992 10টা পর্যন্ত হাট করে খোলা। এখন আর কোনো কথা না, ফিরছি আমি 8:02 নিউজ হেডলাইন্সের পর, বলবো এসে আজব সব মিউজিয়ামের কথা, সঙ্গে থাকবে শহরের ইতিকথা, সঙ্গে হবে অনেক গল্পগাথা। স্টে টিউনড 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। সেদেশ সফরকালে তিনি ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুদ ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, চীন 200টি বিমান কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর সেই অর্ডার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও ট্রাম্প জানিয়েছেন। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। আগামী 29 জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। এই প্রক্রিয়ায় 13,000-এরও বেশি বিএলও মোতায়েন করা হচ্ছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও 2 বর্ধমান জেলার সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার নূর ইজুদ্দিন ও গো সেফেইয়ের মুখোমুখি হবেন। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:20। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে শনিবারের নমস্কার কলকাতা। আজকে তো 16th May, আজকে পয়লা জ্যৈষ্ঠ, আজকে ফল হারেনি অমাবস্যা, আজকে বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ মাসে তুমি আমি এলাম। কাম ব্যাক করলো তো তার সঙ্গে গরমটাও। ঘূর্ণাবর্ত নিম্নচাপ চাপে রেখেছে বটে গরমকে, এবার তবে গরম কিন্তু এবার বড়ই দরাজ। সূর্য আবারও ডিগ্রি একদম বাড়ানোতে কিন্তু পুরোপুরি মনোযোগী। আর ওদিকে আসছে সুপার এল নিনো 140 বছর পর, আর আসছে তো কাল বাদে পরশু ওয়ার্ল্ড মিউজিয়াম ডে, আর আসছে তোমার আজব মিউজিয়ামের প্ল্যানিং। তো ওই যে পৃথিবীতে তো অনেক মজার মজার মিউজিয়াম রয়েছে, কোথাও আছে পেন্সিলের, কোথাও আছে জুতোর, কোথাও আছে মোজার, কোথাও আছে আস্ত, এরকম অনেক রকম কিন্তু আস্ত মিউজিয়াম রয়েছে, মানে কতই রঙ্গ আছে দুনিয়ায়। তো এই রঙ্গের চাবিকাঠি আজকে তোমার হাতে দিয়েছে আর যে মৌমিতা, কারণ আজকেই আমাদের কুমোরটুলিতে তৈরি 35 কেজি ওজনের ভিক্টোরিয়া মেমোরিয়ালের রেপ্লিকা জায়গা পাচ্ছে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। আর তাই তো আজকে এই রঙ্গের দুনিয়ার চাবিকাঠি তোমার হাতে সাত সকালে দিয়ে দিয়েছি আমি। যদি এমন জাদুঘরের তুমি মালিক হও তাহলে তুমি কি করবে, মানে তোমার আজব জাদুঘরের কথা আজকে তুমি জানাচ্ছ, আজব জাদুঘরে কি কি রাখবে সাজিয়ে। আর সেই মানুষটার কথাও কিন্তু জানিও, যিনি একটু হলেও না এক্সেপশনাল, যিনি তার বিশেষ গুণের জন্য একেবারে আলাদা, যাকে দেখেই তোমার মনে হয়েছিল একটাই কথা, আরে বাবা একে পুরো মানে মিউজিয়ামে রাখা যায়। হ্যাঁ, সেটা তার বিশেষ গুণের জন্য হতেই পারে, তিনি ভীষণভাবে গুছিয়ে মিথ্যে বলেন, কিংবা তিনি ভীষণভাবে লোককে ফাঁদে ফেলে দেন, কিংবা ধরো তিনি একেবারেই ভীষণভাবে অলস, কিচ্ছু করতে চান না, মানে পুরো পিপু ফিসু মার্কার লোক, বা ধরো যাকে দেখলেই জাস্ট পিএনপিসি করে, শুধু পিএনপিসি করে, এর নামে তার নামে তার নামে প্রচুর কথা বলে, যেন পুরো সিসি ক্যামেরা, যেন পুরো রেডিও অফিস।

এখনো মনে হয় পুরো টেলিভিশন সেন্টার। তো সেই রকম মানুষ যিনি আছেন, যাকে তুমি দেখেছো, দেখার পরেই তোমার মনে হয়েছে পুরো মিউজিয়ামে রাখা যায় তাকে, তো সেই তার কথাটাও কিন্তু বলো, কারণটা সমেত কিন্তু জানিও কেন তুমি তাকে মিউজিয়ামে রাখবে। তবে হ্যাঁ, বিশেষ কোনো গুণের জন্য রাখতে পারো, যেমন তিনি ভীষণ কর্মঠ, প্রচুর কাজ করেন, কেউ তার সঙ্গে কাজে পারে না, বা ভীষণভাবে চৌকস কথাবার্তাতে, তাকেও তুমি রাখতে পারো। তো তুমি যাকেই রাখো না কেন, তোমার কাকে দেখে কেন মনে হয়েছিল যে না, এনাকে মিউজিয়ামে রাখা যেতে পারে, তার কথা আজকে বলো। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলো, দেখো শহর কলকাতায় তো প্রচুর মিউজিয়াম আছে, ধরো বোট মিউজিয়াম আছে, পুলিশ মিউজিয়াম আছে, স্পোর্টস মিউজিয়াম আছে, এয়ারক্রাফট মিউজিয়াম আছে, মহাকাশ মিউজিয়াম রয়েছে, এত কিছু মিউজিয়াম থাকার পরেও তোমার আর কোন নতুন মিউজিয়াম দেখতে ইচ্ছে করছে শহর কলকাতায়? প্লিজ বলে ফেলো, 9903659992 তে সেন্ড করো। আর আমি এত এত কথা বলছি মিউজিয়াম নিয়ে, ভেবো না আর যে মৌমিতা মাথা থেকে জাস্ট চলে গেছে, গুণাগুনতি করছে না, না গো না, কাউন্টিং আমি করছি, গুণে আমি চলেছি। এই বছর 2026 বোধন হবে ফুল ফ্যামিলি, মা দুর্গা আসবেন 153 ডেজ পর, 153 দিন পরে। অলরেডি 8টা বেজে গিয়েছে, তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য কোটা দিনটা ওয়েট করছে। আর আমিও তো শেয়ার করব তোমার ওই জাদুঘরের জাদু কথা থেকে, বলবো আজব সব জাদুঘরের কথা, সঙ্গে থাকবে শহরের ইতিকথা। আসছে তো ফুটবল বিশ্বকাপ, আসছে বেশ কিছু নতুন ট্রেন, আমি যাব, আমি যাব এখন ওই ইউকের ক্যাম্বারল্যান্ডে কেসউইক মিউজিয়ামে। আরে বাবা, সিন্ডারেল্লা মনেই তো আমি সোজা ইউকেতে যাচ্ছি, ওই 3 মিনিট 9 সেকেন্ডসেই কিন্তু আমি ইউকে পৌঁছে যাব। তবে হ্যাঁ, ওই যাওয়াটা কিন্তু আমার বিমানে হবে না, শুধু শুধু আমি খামোকা বিদেশ এখন যাব না, আমি দেশেই থাকব, কিন্তু মনে মনে আমি ইউকের ক্যাম্বারল্যান্ডে পৌঁছে যাচ্ছি একেবারে সিন্ডারেল্লা মন নিয়ে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আটটা বেজে 10 মিনিট হয়ে গেল গো অলরেডি, আর তুমি আমি আছি তো একদম, কোথায় বলো তো, 107 FM রেইনবোতে রয়েছি এই মুহূর্তে, আর সিন্ডারেল্লা ফিলিং নিয়ে কিন্তু নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। আরে বাবা, এসেছে তো সেও, ওই যে লাল গোলাপ ভাগীরথী এক্সপ্রেসের 9টা মেমু ট্রেনে কিন্তু ফিরছে শৌচালয় বা টয়লেট, তো সেই দূরপাল্লায় এই জার্নিতে আবারও কিন্তু টয়লেট যুক্ত মেমু চলবে এই শিয়ালদা ডিভিশনে। তুমি কি জানো আমাদের দেশের দিল্লিতে আছে ইন্টারন্যাশনাল টয়লেট মিউজিয়াম? এই টয়লেটের কথা বললাম বলেই তোমাকে বলছি, কারণ আজব সব মিউজিয়ামের কথাই তো আরজে মৌমিতার ঝুলিতে আজকে রয়েছে। চমকে যাচ্ছ শুনে, সত্যি ইন্টারন্যাশনাল টয়লেট মিউজিয়াম রয়েছে আমাদের এই দিল্লিতে। তো প্রাচীন কাল থেকে বর্তমানে যে অত্যাধুনিক যে টয়লেট তুমি আমি দেখে থাকি বা বিভিন্ন ট্রেনের মধ্যে আমরা ট্রাভেল করতে দেখি, যেমন বন্দে ভারতে টয়লেটটা একদম অন্যরকম, বা যখন আমরা ফ্লাইটে ফ্লাই করছি তখন একরকমের টয়লেট, বা তোমার আমার বাড়িতে যেমন আছে মানে এইরকম, বা আগে কি ছিল ভবিষ্যতে আরো কতটা আর কি উন্নত ধরনের টয়লেট এসেছে, তো সেইগুলো প্রাচীনকাল থেকে বর্তমানে অত্যাধুনিক টয়লেট সমস্ত কিছু কিন্তু তুমি দেখা পাবে যদি এখানে চলে আসো। এই টয়লেটের বিবর্তন পুরো দেখা যাবে দিল্লিতে, কিন্তু রয়েছে সেই ইন্টারন্যাশনাল টয়লেট মিউজিয়াম। আর শহর কলকাতায় আছে তো মাদার ওয়ার্কস মিউজিয়াম থেকে ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম, আছে বোট মিউজিয়াম থেকে মহাকাশ মিউজিয়াম, আছে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে চিলড্রেন্স মিউজিয়াম, আর কোন মিউজিয়াম তুমি চাও দেখতে এই শহরে সেন্ড করতে থাকো। আরে আজকে তো শনিবার, উইকেন্ড হলেও অনুষ্ঠানের তো নো এন্ড, শহর কলকাতা সংস্কৃতির পীঠস্থান, তাই তো আজই তোমার ডেস্টিনেশন হতে পারে গোর্কি সদন, কারণ সেখানে চলছে রুশ ছবি, আসতে পারো তুমি নাটক দেখতে গিরিশ মঞ্চে বা একাডেমিতে কিংবা শিশির মঞ্চে কিংবা তপন থিয়েটারে, আর যদি এক্সিবিশন দেখতে চাও তাহলে তুমি প্লিজ চলে এসো মায়াজ আর্ট গ্যালারিতে। আর এই সমস্ত শোজ বা প্রদর্শনী দেখতে গেলে যেটা জানতেই হবে, শহরের রাস্তার অবস্থা কীরকম, মিটিং মিছিল আছে কিনা, প্রদর্শনী দেখতে গেলে এগুলো তো জানতেই হবে না, তাহলে সেই মতন তুমি প্ল্যান করে কিন্তু সময় নিয়ে বেরোতে পারবে। যারা এই মুহূর্তে গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর আরজে মৌমিতাকে শুনছো এবং ভাবছো যে আজকে শহর কলকাতায় কোথায় মিটিং মিছিল আছে বা এই মুহূর্তে রাস্তাঘাটের কীরকম অবস্থা, সেই সমস্ত কিছু মৌমিতা শেয়ার করবে বলেই তো সোজা চলে যাচ্ছি কোথায়, লাল বাজারে।
3: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে জানাচ্ছি এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। সকাল থেকে সেরকম কোনো দুর্ঘটনার খবর নেই, আজকে মিটিং মিছিল সেরকম কিছু নেই, একটা 15 টাকার ছোট প্রস্থান আছে ইন্ডিয়ান কফি হাউস থেকে কলেজ স্ট্রিট হয়ে মেট্রো চ্যানেল পর্যন্ত যাবে 70 থেকে 80 কালেকশন, আশা করি খুব একটা সমস্যা হবে না, আশা করছি সারাদিনটা স্বাভাবিক থাকবে। নমস্কার।
2: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু আজকে শুনলে যে মিটিং মিছিলের কথাটা রয়েছে। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই কিন্তু উইদাউট হেলমেটে টু হুইলারে বেরিয়ে পড়ো না, গরম লাগছে, ঘেমে যাচ্ছে, এই সমস্ত এক্সকিউজে হবে কিন্তু বেশি বেশি করে জরিমানা, ট্রাফিক রুল ভায়োলেট করো না, কঠিন আইনে কিন্তু আটকাবে কলকাতা পুলিশ। তবে হ্যাঁ, কোনো আইনে আটকাবে না তোমার জাদুঘরে জাদুকথা সেন্ড করা বা আমার ক্যাম্বারল্যান্ডে ওই কেসওয়িক মিউজিয়ামে যাওয়া, এটা কিন্তু কোনোভাবেই আটকাবে না। গোটা বিশ্বজুড়ে দুনিয়া জুড়ে আছে যা যা আজব মিউজিয়াম, সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করব আজকে 10টার আগে। তবে হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু নিয়ে যাব আমি কোথায় বলো তো, জাস্ট একটু পালিয়ে যাব, চলো না। আরে বাবা, পালিয়ে যাব বেশি সময়ের জন্য না, 4 মিনিট 3 সেকেন্ডসের জন্যই আমি পালিয়ে যাচ্ছি, আর পালিয়ে যাওয়ার পরে আরও একবার চেষ্টা করব লালবাজারে যাওয়া, কারণ চিংড়িঘাটার কিন্তু রাস্তাটা আজকে ক্লোজ রয়েছে, আজকে শুধু না গতকাল থেকে, কতদিন থাকবে কী থাকবে সেটা তো একটু জানতে হবে, তাহলে চলো এখন আপাতত একটু পালিয়ে যাই।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Rainbow time check, Rainbow time check।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:18 হয়ে 57 সেকেন্ড। তুমি শুনছো 107 FM Rainbow, শনিবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে। আর আজকে তো 16th May, মাঝে মাত্র একটা দিন, তারপরেই তো মিউজিয়ামের দিন। এই ওয়ার্ল্ড মিউজিয়াম ডে আসছে কাল বাদে পরশু, মানে 18 তারিখ। কতই রঙ আছে দুনিয়ায়, আর সেই রঙের চাবিকাঠি আজকে তোমার হাতে দিয়েছি সাত সকালে। কারণ আজই যে কুমোরটুলিতে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালের রেপ্লিকা ইউকের ব্রিটিশ মিউজিয়ামে কিন্তু জায়গা করে নিচ্ছে, আর গোটা বিশ্ব জুড়ে, গোটা দুনিয়া জুড়ে রয়েছে তো কত শত আজব মজার মিউজিয়াম না। ইউকের ক্যাম্বারল্যান্ড, যে কেসউইক গ্রামে, সেখানে রয়েছে একটা বিরাট বড় পেন্সিল শেপের মিউজিয়াম, যেটা তোমাকে একটু আগেই বলেছি। আর সেখানে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের নানা রঙের উড পেন্সিলস রয়েছে, এবং পেন্সিল কী করে তৈরি হচ্ছে, লেডগুলো কী করে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে এলে তুমি দেখতে পাবে। সব কিছু কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য লোকজনও কিন্তু এখানে রয়েছেন। আর আবার পৃথিবীর সব থেকে পুচকে জাদুঘরও আছে ওই লন্ডনেই কিন্তু রয়েছে, লন্ডনের ইয়র্কশায়ারে আছে। দেখতে পুরো টেলিফোন বুথের মতো, সেখানে আছে নানান শেপের ইরেজার আর শার্পনার। না, আমি এখন লন্ডনে যাব না, তবে আমার কিন্তু এক বন্ধু আছে ইয়র্কশায়ারে, সেই ইয়র্কশায়ার

ইয়র্কশায়ারের পুজো কভারেজে কিন্তু আমরা সেই সময় বলেছিলাম, সেই ইয়র্কশায়ারের পুজো কভারেজটা সেখান থেকে সেটা জেনেছিলাম এবং বলেছিলাম, এবং ওর কাছে তখন শুনেওছিলাম এই সব থেকে পুচকে জাদুঘর ওদের ইয়র্কশায়ারে আছে, যেখানে কিনা রয়েছে নানান শেপের ইরেজার এবং শার্পনার। আর আমি লন্ডনে যাচ্ছি না, কিন্তু যাচ্ছি যেটা সেটা হচ্ছে 9903659992 চেক করতে। শহর কলকাতায় পুলিশ মিউজিয়াম থেকে রয়েছে বোট মিউজিয়াম, আছে স্পোর্টস মিউজিয়াম, আছে এয়ারক্রাফট মিউজিয়াম। তুমি কোন মিউজিয়াম আর চাইছো বলো তো দেখবে বলে? সঙ্গে দেখবো তো তোমার সেই মানুষটার কথা, তোমার ও কাকে তুমি সাজিয়ে রাখছো তোমার মিউজিয়ামে, যার এবং তুমি আজব মিউজিয়াম যেখানে কিনা তুমি কি কি সাজিয়ে রাখবে সেটাও, সেই লিস্টটাও কিন্তু পাঠিও। তার সঙ্গে সঙ্গে অবশ্যই তার শেপটা কেমন দেবে সেটাও কিন্তু বলতে পারো, আর সেই মানুষটার কথা তো অবশ্যই বলবে যাকে দেখেই তোমার মনে হয়েছিল আরে বাস পুরো মিউজিয়ামে রাখার মতো মানুষটা, কে সে, কোন বিশেষ গুণের জন্য তোমার এমনটা মনে হয়েছিল যে হ্যাঁ জাদুঘরে তাকে কিন্তু একদম জাদুর মতন সাজিয়ে রাখতেই পারো। চেক করবো এবার 9903659992, কারণ রজত রয়েছে, রজত বানপুর নদিয়া থেকে কি বলছে, রজত বিশ্বাস, ও বলছে ওর একজন খুব চেনাশোনা লোক আছে, সে খুব মিথ্যে কথা বলে, একদম পুরো গুছিয়ে গুছিয়ে এমনভাবে মিথ্যে কথা বলবে না, কেউ ধরতে পারবে না, এবং সেই ধরতে না পারার জন্যই তো অনেকবার কিন্তু ফাঁদে পড়েছে লোকজন, শুধু লোকজন না রজতও পড়েছে ফাঁদে, পড়েছে একবার না একাধিকবার, সেই জন্যই তো সেই মানুষটাকেও সাজিয়ে রাখতে চাইছে ওই একদম মিউজিয়ামে। আর সেই মিউজিয়ামের শেপটা কেমন দেবে, খাঁচার মতো, কারণ পাখি যেমন ফাঁদে পড়ে ঠিক সেরকমভাবে এইসব মানুষের ফাঁদে কিন্তু আমরাও পড়ি, আর সেই লোকটাকেও এইভাবেও রাখবে। শহর কলকাতায় একটা মিউজিয়াম চাইছে আমাদের রজত, যেখানে বাঙালি কালচার, যেমন বাঙালি সঙ্গীত, বাঙালি গান, বাঙালি মিউজিক, বাঙালি সিনেমা, বাঙালির রীতিনীতি, এই সমস্ত কিছু ইতিহাস একদম থরে থরে সাজানো থাকবে, ও রজত এমন একটা মিউজিয়াম চাইছে। তবে হ্যাঁ রজত, তোমাকে বলি, তুমি ইন্ডিয়ান মিউজিয়ামে এসেছো কিনা আমি জানি না, তবে ইন্ডিয়ান মিউজিয়ামে এলে না তুমি অনেক কিছু দেখতে পারবে, গোটা পৃথিবীর যেমন কত কিছু রয়েছে, ডাইনোসর যুগ রয়েছে, সমস্ত কিছু, যেমন বটানিক্যাল একটা পার্ট রয়েছে, জুলজিক্যাল রয়েছে, যেমন সেই মানে পুরো ফসিলস থেকে শুরু করে সব কিছু যেমন দেখতে পাবে, তার সঙ্গে সঙ্গে আমাদের বাঙালি কালচারে যে সমস্ত শাড়ি, সেই সুন্দর সুন্দর স্টিচ, কাঁথা, সব কিছু কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামেও আলাদা আলাদা করে গ্যালারিগুলো কিন্তু আলাদা আলাদা রুমগুলোতে সাজানো আছে। একবার চলে এসো না ইন্ডিয়ান মিউজিয়ামে, সত্যি সত্যি ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার তো মনে হয় একটা দিনে ঘোরা কিছুতেই সম্ভব নয়, কারণ এত সুন্দর এই মিউজিয়াম, কিছুতেই না তুমি একটা দিনে কভার করতে পারবে না এই গোটা মিউজিয়ামটা ঘুরতে। এরপরে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, রজতের সেই নদিয়ার দিকেই আমি থাকছি, কারণ কৃষ্ণেন্দুদা রয়েছেন, কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে আমাকে মেসেজ করেছেন, কি বলছেন, আজকে ভোরাইতে তোমার মিষ্টি কণ্ঠে অনুভবে বসন্তের বার্তাগুলো মন ছুঁয়ে গেছে, থ্যাংকস আ লর্ড দাদা ছটা থেকে থাকার জন্য। আর এরপরে যেটা কৃষ্ণেন্দুদা বলছেন যে ও আচ্ছা উনিও পাঠিয়েছেন আমাদের বার্তা, নিশ্চয়ই কেউ না কেউ এসে পড়ে দেবেন। তো এরপরে যেটা বলছেন আমাদের কৃষ্ণেন্দুদা সেটা হচ্ছে, মিউজিয়ামে রাখতে চান তাদেরকে যারা উচ্চশিক্ষিত, ভদ্র, দাম ভালো, চাকরি করেন, এমন মানুষজনকে মিউজিয়ামে সাজিয়ে রাখবেন, যাদের মানে আমরা দেখতে যাব তখনই তারা সুন্দর করে তাদের সমস্ত নিজেদের লাইফ টাইম বলবেন, তাই তো দাদা, সেই জন্যই তো এই মানুষগুলোকে সাজিয়ে রাখতে চাইছেন। এর সঙ্গে বলছেন যে বাজার থেকে হাতে ঝুলিয়ে একাধিক পাতলা প্লাস্টিকের ব্যাগ যারা বাড়িতে নিয়ে আসে এবং ফেলে দেয় সেই সমস্ত মানুষদের শহরের বুকে অভিনব মিউজিয়াম করতে চাইছেন, মাটির মিউজিয়াম, যেখানে থাকবে পৃথিবীর নানা দেশের মাটি, লেখা থাকবে কোন মাটিতে কোন গাছ ভালো হয়, কোন গাছ ভালো জন্মায়, ভালো বেড়ে ওঠে, এমন মাটির মিউজিয়াম করতে চাইছেন আমাদের কৃষ্ণেন্দুদা পায়রাডাঙ্গা রানাঘাট থেকে। দারুণ ব্যাপারটা কিন্তু, এরকম আজব মিউজিয়ামের কথা কিন্তু এখনো গোটা পৃথিবীতে আমিও অ্যাটলিস্ট শুনিনি, কিন্তু এইরকম মিউজিয়ামের কনসেপ্ট সত্যি রিয়েলি বলছি বেশ ভালো লাগলো, বেশ আজব লাগলেও কিন্তু ব্যাপারটা বেশ ইউনিক, ভালো লাগলো। এরপরে যাচ্ছি সায়ন্তনী পান সাগর মধ্য প্রদেশ থেকে, কি বলছেন, এই সায়ন্তনীকে আমার মনে হচ্ছে আমার শ্রোতে আজকে প্রথম পেলাম, লিসনার হিসেবে মেসেজ সেন্ড করেছে আমাদের সায়ন্তনী, কি বলছে, মিউজিয়ামে ও রাখবে ওর বাবাকে, কারণ সবাইকে বিশ্বাস করায় বাবার আলাদা একটা ক্ষমতা আছে। আচ্ছা খুব ভালো, বারবার ঠকবে কিন্তু আবার বিশ্বাসও করবে, এইটাই তো ব্যাপার, ঠকে ঠকে আমরা না শিক্ষা অনেক সময় নিই না, কিন্তু ঠকলেও আবার অনেক সময় ভালো লাগে, ও ঠকাচ্ছে ঠকাক না, যে ঠকাচ্ছে সেই নিজেই ঠকবে একটা দিন, ফাঁকে দিলে ফাঁকে পড়তেই হবে, তাই না? তো এমন মানুষও কিন্তু থাকার দরকার যিনি ঠকেও বিশ্বাস করতে ছাড়েন না, অন্যকে বিশ্বাস করেন, ভরসা করেন। যাই হোক, এরপরে যেটা বলছেন আমাদের সায়ন্তনী সেটা হচ্ছে, ও মিউজিয়াম বানালে আর্টস অ্যান্ড ক্রাফটের বানাবে, এত কত কিছু দিয়ে কী কী বানানো যায় সেই সমস্ত কিছু সেখানে একদম সুন্দর করে সাজানো থাকবে। বাহ খুব ভালো লাগলো এই এই মেসেজটা, কিন্তু এই যে জাদুঘরের জাদুকথা সায়ন্তনী মধ্যপ্রদেশ থেকে পাঠিয়েছে, মধ্যপ্রদেশের সাগর থেকে, খুব ভালো লাগলো কিন্তু সায়ন্তনী তোমার এই বার্তা।

দেখে তোমার এই জাদুঘরের জাদু কথাটা জেনে আসছে। তোমার জাদুঘরের জাদু কথা থেকে আসছে ওই বাজারে কালো আম, বললাম না এই মিয়াজাকি আম কিন্তু এখন মধ্যমগ্রামে ফলাচ্ছে, আর সেই মিয়াজাকি আমটা আমি তো তোমাকে বললাম আম আমি কুড়োতে যাব না বাবা, ওখানে বাউন্সার আছে, কে যায় ওই বাউন্সারের ঘুষি ফুসি খেতে, নিরাপত্তারক্ষী চোখ ফাঁকি দিয়ে আমি সেখানে গিয়ে টুক করে আমটা ছিঁড়ে নিয়ে চলে আসবো, ওই রকম বাবা আমি নই। আমি যাব একটু আঁটি খুঁজতে, কারণ ওই মিয়াজাকি আম 2.5 থেকে 3 লক্ষ টাকা যার কিনা কেজি, ওই অত টাকা বাবা আমার খসানোর ক্ষমতা নেই। অথচ সেই আম গাছ রয়েছে আমাদের মধ্যমগ্রামে, জাপানের মিয়াজাকি আম, এখন মধ্যমগ্রামে হচ্ছে লাল লাল টুকটুকে আম, কেমন টেস্ট আর যে মৌমিতা জানে না, নাকি শুনেছি ভীষণ ভালো টেস্টি এবং তার পুষ্টিগুণও সাংঘাতিক, কিন্তু আর যে মৌমিতা যেটা জানে সেটা হচ্ছে কালো কালো আম এবার বাজারে আসছে। হ্যাঁ গো, মিয়াজাকির পর বাজারে আসছে ব্ল্যাক ম্যাঙ্গো, আর এদিকে হাওড়াতে তো রয়েছে রেল মিউজিয়াম, সেটা তুমি জানো, আমি জানি তুমি বলছো হ্যাঁ ধরে নতুন কি বলছে, আরে রেল মিউজিয়াম আছে আমি জানি তুমি জানো, আর এখন মিলছে সামার স্পেশাল 900টা স্পেশাল ট্রেন, এক ট্রেনেই কিন্তু যাওয়া যাচ্ছে ঋষিকেশ কলকাতা থেকে, যাওয়া যাচ্ছে এক ট্রেনেই মিজোরাম, আবার দীঘা যাওয়া যাবে হাওড়া বা সাঁতরাগাছি থেকে নয় গো, এই মে মাস অথবা জুনের একদম ফার্স্ট উইকে এই শিয়ালদা থেকে ট্রেনে চড়ে সোজা দীঘা যাওয়া যাবে। আর এদিকে আসছে সুপার এলনিনো, গরম বাড়াবে আরও, আর আসছে ওপার বাংলার ইলিশ মাছ, নিষেধাজ্ঞা উঠে গিয়েছে তাই ইলিশ ধরার চলছে, এবং ট্রলার ভর্তি ইলিশ উঠছে ওপার বাংলায়, আর সেই ট্রলার ভর্তি ইলিশই এবার আসবে মেতে এপার বাংলার বাজারে। রেডি তারা? আরে আমিও রেডি, কেন গান ব্রেকে যাব বলে আমিও তো রেডি, চলো একটু হারিয়ে যাই। আরে বাবা, শহর কলকাতায় হারাতে পারো তুমি, কলকাতা ছেড়ে তোমার দেশের মধ্যেও হারাতে পারো, আর কোথাও যাব না, চলো আপাতত একটু হারিয়ে যাই।

আরে বাবা, হারিয়ে তুমি যেতেই পারো, ঘুরতে তুমি যেতেই পারো, বেড়াতে তুমি যেতেই পারো। তবে এই মুহূর্তে যারা নর্থ বেঙ্গলে আছো, এই ধরো আলিপুরদুয়ারে আছো, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছো, তো সেই সমস্ত যারা এই মুহূর্তে বাইরে বেরিয়েছো, প্লিজ ছাতাটা ক্যারি করো, কারণ ঝড় বৃষ্টি কিন্তু আসতে চলেছে। তবে হ্যাঁ, ঝড় যদি ওঠে, ঝোড়ো হাওয়া যদি বয়, অবশ্যই কিন্তু একটু মানে সেফ এরিয়াতে কিন্তু চলে যেও, ওই গাছতলায় গিয়ে দাঁড়িয়েও না, কোনো ফাঁকা টিনের ওপর নিচেও কিন্তু দাঁড়িয়েও না, কোনো দোকান ঘর মানে পাকা কোনো জায়গায় গিয়ে নিজেকে একটু জাস্ট সেফ সাইডে কিন্তু রেখো, কারণ ঝড় বৃষ্টির চান্সেস রয়েছে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের আপডেট রয়েছে। আর যেটা রয়েছে 9903653992 তোমার কথাবার্তা রয়েছে। আরে বাবা, ওদিকে কি বলি বলো তো, মানে ফেরাফেরি করে, ঘোরাঘুরি করে বন্দে ভারত এক্সপ্রেস জম্মু শ্রীনগর রুটে ঠিক 4 ঘন্টা 50 মিনিটের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। একদম মানে কি হচ্ছে, 4 ঘন্টা 50 মিনিটের মধ্যে জম্মু থেকে শ্রীনগরে তুমি পৌঁছে যাচ্ছ। এই জম্মু থেকে শ্রীনগর পৌঁছতে বন্দে ভারতে সময় লাগছে 5 ঘন্টারও কম। আর এদিকে বন্দে ভারতে চড়ে কোথাও না গেলেও তুমি কিন্তু উঠতে পারবে, খেতে পারবে ন্যায্য দামে, দারুণ কোয়ালিটি, ঠিকঠাক কোয়ান্টিটি, মুখরোচক সব খাবার দাবারের কিন্তু ব্যবস্থা রয়েছে। আরে বাবা, তাহলে তুমি যাবে কোথায়? বলছি, শ্রীনগর বা জম্মুতে যেতে লাগে সময় এতটা, তোমাকে আমি সেখানে পাঠাচ্ছি না। এবং দিল্লিতেও কিন্তু হাওড়া থেকে নতুন একটা বন্দে ভারত চলার কথা হচ্ছে দিল্লিতে যাওয়ার জন্য, সেখানেও আমি তোমায় যেতে বলছি না। বন্দে ভারতে চড়ে তোমায় আমি উত্তরবঙ্গেও যেতে বলছি না, আসামেও যেতে বলছি না, তাহলে বন্দে ভারতে চড়ে কীভাবে তুমি খাবে? আরে বস, সেটাই তো ব্যবস্থা রয়েছে হাওড়া স্টেশনে, লাঞ্চ, ডিনার, বাস, স্ন্যাক্সে মন পেট দুটোই কিন্তু ভরবে। সেই ভরানোর অপশনটাই কিন্তু দিচ্ছে হাওড়া লাগোয়া সেই বন্দে ভারত রেল কোচ রেস্টুরেন্ট। গঙ্গাপাড়ে পড়ন্ত বিকেলে এমন নতুনভাবে কিন্তু ফিরে এসেছে আবারও সেই বন্দে ভারত কোচে বসে মুখরোচক স্ন্যাক্সে সন্ধ্যাটা জাস্ট জমিয়ে রাতে ডিনারটা সেরে তুমি কিন্তু চলে আসতে পারো বাড়িতে। আর এদিকে আজকে তো শনিবার, 15ই মে, রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত কিন্তু ইএম বাইপাসের চিংড়িহাটা ক্রসিংয়ের ওই ওয়েস্ট লেন, ইস্ট লেন এগুলো কিন্তু বন্ধ থাকবে মেট্রোর কাজের জন্য। তবে বন্ধ নয়, 9903653992 জাদুঘরের জাদু কথা সেন্ট করার এখন যাবো তো আবারও আজব জাদুঘরে। আরে বাবা, নিয়ে যাচ্ছ কোথায় আমাকে, সেটাই তো আমি এখন এই মুহূর্তে চেক করতে যাচ্ছি 9903653992। আমাকে কে বলছে, কি বলছে? আমাকে প্রবাল দা, প্রবাল শর্মা অধিকারী, বিলাসপুর, ছত্তিশগড় থেকে কি বলছেন এবারে বলি সবাইকে। সকলকে জানাচ্ছেন সকালের শুভেচ্ছা, ভোরাই থেকে আমাকে শুনছেন, সবার বার্তাগুলো আমার মুখে শুনে ওনার বেশ ভালো লেগেছে। মানে অনুভবে বসন্তের কথা যেভাবে সবাই আমাকে সেন্ড করেছে, আমি সেভাবেই সবারটাই সবার সঙ্গে শেয়ার করেছি। এরপরে আমাকে যেটা বলছেন প্রবাল দা, সেটা হচ্ছে যদি কোনো মিউজিয়াম বানাতেই হয় তাহলে আমাদের প্রবালদা তাঁর ভাইকে রাখতে চাইছেন, শান্তিনিকেতনের কলাভবনের ছাত্র, কিন্তু ওর মতন বিচিত্র কুঁড়ে মানুষ আমাদের প্রবালদা কখনোই চোখে দেখেনি। আর সেই কুঁড়ে মেয়ের জন্যই কিন্তু নিজের ভাইকে একদম আজব মিউজিয়াম বানিয়ে রাখতে চাইছেন। যে কতটা অলস হতে পারে, ওকে না দেখলে কেউ কেউ জানবেই না। এবং প্রবালদা নিজেও বলছেন যে এতটাই যে মানুষ আর কি অলস হতে পারে, কুঁড়ে হতে পারে, কুঁড়ের বাদশাহ হতে পারে, সেটা যদি ভাইকে না দেখতেন তাহলে উনি বুঝতেই না। আর ওনার মিউজিয়ামে তাই রাখতে চাইছেন। এবং এই মিউজিয়াম যেটা আমি আর কি বললাম, সেটা অবশ্যই পরিবেশ সম্বন্ধীয় কোনো মিউজিয়াম দেখতে চাইছেন শহর কলকাতায়, যেটা হবে সেরকম যদি কোনো মিউজিয়াম শহর কলকাতায় হয় তাহলে বেশ হয়। আর অবশ্যই তাহলে সেরকম মিউজিয়াম দেখতে ছুটিতে যখন বাড়িতে আসেন তখন চলে আসবেন শহর কলকাতায় প্রবালদা। আজকে একটা কথা না বললেই নয়, জানো তো আমি কলকাতা গেলে ওই আকাশবাণী ভবনটি পেরিয়ে যাওয়ার সময় ভাবি, ইস কত সামনে আছি, অথচ সেই সুদূর 800 কিলোমিটার থেকে আমাকে মেসেজ করতে হয়, এখানে তোমরা আমার বার্তাগুলো পড়ো, সত্যিই ভালো লাগে। একটু অফ টপিক, আচ্ছা এই কথাটা বলেছেন বলে তার জন্য একটা মার্সির কথা বলেছেন, মার্জনা টেনে নিয়েছেন করে আর কি বলেছেন, কিন্তু না একদমই নাই। আকাশবাণী সামনে থেকে যখন যান তখন আপনি যেমন ভাবেন যে অতটা দূর থেকে আপনি মেসেজ করেন, এইখানে এই বাড়িটার মধ্যে থেকে সবাই সেগুলো আবার আমরা শেয়ার করি, খুব ভালো লাগে, ডেফিনেটলি ভালো লাগে। আর আমার তো ছোটোবেলায় অন্য জিনিস মনে হতো, এই যে রেডিওর ভেতরে বাক্সটার মধ্যে লোকজন ঢোকে কী করে কথা বলে, আর সেখানেই যে এসে আমিও এত বকবক করবো, এত কথা বলবো, সত্যি রিয়েলি আমিও কিন্তু কখনো ভাবিনি। যাই হোক, প্রবালদা এই কথাটা বললেন বলে আমারও কিন্তু এইরকম কথা মনে পড়ে গেল। জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্রদা কি বলছেন, যাদবেন্দ্র পণ্ডা, তিনি বলছেন আমি কলকাতার জাদুঘরে আমার গ্রামের শশাঙ্ক মাস্টার মশাইকে রাখতে চাইছি, যিনি মানুষকে সব সময় বিপদে সব কিছু দিয়ে সাহায্য করেন। বাহ, খুব ভালো, প্রয়োজনে নিজের ভাতের থালা, পরনের বস্ত্র

যতটুকু পর্যন্ত তিনি দিয়ে দেন, গরিবকে দিতে কুণ্ঠা বোধ করেন না, এতটাই তিনি ভালো এবং এতটাই দানশীল মানুষ। সেই শ্রদ্ধার মানুষটিকেই এখানে আর কি রাখতে চাইছেন, তার একটা ছবি তার এই এতগুলো গুণের জন্য রাখতে চাইছেন আমাদের যাদবেন্দ্রদা। এরপর যাদবেন্দ্রদা যেটা বলছেন, রাজারহাটের কাছে একটা নতুন আজব জাদুঘর দেখতে চাই, যেখানে সব বাতিল জিনিসপত্র যেসব মানুষেরা বর্তমান পরিস্থিতিতে মিথ্যে গুজব ছড়ায়, আমি তাদেরকেই আজব জাদুঘরে রাখতে চাই। বাহ, বেশ ভালো কিন্তু এটা। ছানার ডাবমালাই, আজকে যে ফুড ফান্ডায় যেটা আমি আর কি তোমাদেরকে সার্ভ করেছি, বলেছি আজকে রান্নাঘরে গিয়ে করো, কারণ আজকে শনিবার, অনেক বাড়িতেই তো ওই মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো নো এন্ট্রি বোর্ড লাগানো থাকে, বোল্ড ওয়ার্ডে পুরো একদম লেখা থাকে শনিবার মঙ্গলবার হলেই এই সমস্ত খাওয়া যাবে না, তো সেই তাদেরকে ডেলিশিয়াস একটা আইটেম কিন্তু বলেছি ছানার ডাবমালাই, তো সেইটার কথা বলছেন, তার ভীষণ ভালো লেগেছে, দারুণ দারুণ দারুণ। শুধু ভালো লাগলে হবে না, টেস্ট করতে হবে, শুনে ভালো লাগলে কি শুধু হবে, দেখতে হবে, খেতে হবে কেমন ওটা খেতে। আর আজকে ভোরাইতে আমার কণ্ঠে এই সমস্ত কিছু শোনার পরে ওনার খুব ভালো লেগেছে, একটা লম্বা একটা সার্টিফিকেট আমাকে যাদবেন্দ্রদা যথারীতি যেমনটা উনি পাঠিয়ে থাকেন তেমন কিন্তু পাঠিয়েছেন। তুমি তো সেন্ড করছো তোমার আজব মিউজিয়ামের কথা। আচ্ছা, তুমি কি জানো এই পৃথিবীতে আছে পাউরুটি, এমনকি হাতে গড়া রুটির মিউজিয়াম, আছে ব্রোকেন রিলেশনশিপের মিউজিয়াম, আছে রকমারি হাত পাখার জাদুঘর থেকে আছে ইনস্ট্যান্ট নুডলস মিউজিয়াম, ওই যে ক্রোয়েশিয়াতে আছে তো প্রাক্তন প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে স্মারক বা ভাঙা সম্পর্কের প্রতীকগুলো, সেইগুলোই কিন্তু একদম টুকরো টুকরো নানা রকম সামগ্রী, সেইগুলো নিয়ে একটা মিউজিয়াম রয়েছে। সেটা কোথায় রয়েছে বলেই তো তোমাকে দিলাম, সেটা রয়েছে ক্রোয়েশিয়াতে। আর তুরস্কে অ্যাভোনসের শহরে একটা গুহার ভিতরে কি আছে জানো, ভাববে তুমি অবাক হয়ে যাবে, সেখানে 160,000-এর বেশি মেয়েদের ব্যাগের জাদুঘর রয়েছে, নানা রকমের আকারে নানা শেপের কিন্তু ব্যাগ সেখানে আছে। আর জাপানের ওসাকা এবং ইয়োকোহামাতে সেখানে আছে নুডলসের ইতিহাস, তার উদ্ভাবনের কাহিনী নিয়ে ইনস্ট্যান্ট নুডলস সাজানো মিউজিয়াম, লন্ডনে রয়েছে হাতপাখার জাদুঘর, যে গরম বেড়েছে বা যে গরম আসতে চলেছে, এই জাদুঘরে গেলে কিন্তু একটু ভালো হতো, কারণ হাওয়া খেয়ে থাকা যেত, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলে পেটটা তো ভরতো তাই না বলো? তবে না গো, আসলে পেট ভরবে কি আর হাওয়া খেলে, কিন্তু হাওয়ার খাওয়া ছাড়ার কি উপায় আছে বলো তো, কারণ গ্যাস থেকে সবজি মাছ মাংস সবার তো দাম বাড়ছে না, তো সেই দাম বাড়াবাড়ির বাজারেও কিন্তু বাঙালিকে আটকে রাখা যাবে না, রুখে রাখা যাবে না, তাই বাজারে সে যাবেই এবং বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বাজারই সে আনবে এবং গুছিয়ে কবজি ডুবিয়েই খাবে, কারণ এর নাম বাঙালি। তাই তো তোমাকে বলছি বাজারে তো যেতে হবে, বাজারমুখী হতে হবে ফিট অ্যান্ড ফাইন থাকার জন্য, অবশ্যই অবশ্যই তোমাকে বাজারে যেতে হবে। আর সেই বাজারে যাওয়ার আগেই তো তোমাকে জাস্ট এই গানটা ডেডিকেট করছি, আরে লেলে বাবু ছয় আনা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ট্রাফিককন্ট্রোল থেকে বলছি, এখনো পর্যন্ত শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে। মিটিং মিছিল বলতে কিছু নেই, কিন্তু ওই চিংড়িঘাটা ফ্লাইওভারের কাজ কাল থেকে শুরু হয়েছে, সেই কারণের জন্য চিংড়িঘাটার ওখানে নর্থ বাউন্ডটা ক্লোজ আছে। মেট্রোপলিটন সিটি থেকে ওখান থেকে নর্থ বাউন্ড যেটা আছে উল্টোডাঙ্গার দিকে যে গাড়িটা যায় বাইপাস ধরে, ওটা আমরা ওই পাশে সার্ভিস রোড দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ওটাকে আমরা চিংড়িঘাটা ক্রস করে আবার বাইপাসে তোলা হচ্ছে। এর জন্য পিক আওয়ার্স একটু সমস্যা হতে পারে। আর চিংড়িঘাটা ফ্লাইওভারটাও কিন্তু খোলা আছে, যারা অ্যাভেল করতে চান বাইপাসে একটা লেন করা আছে, সেটা দিকে চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে আপনারা শর্ট লেগে থেকে যেতে পারবেন। আর এটা থাকবে মোটামুটি সোমবার সকাল 8টা পর্যন্ত এই ডাইভারশনটাই চলবে। সাউথ বাউন্ড কিন্তু নর্মাল চলছে, নর্থ বাউন্ডটা এই ডাইভারশনটা চলছে, আর সোমবার সকাল 8টা পর্যন্ত এটা থাকবে।
2: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা কিরকম সেটা যেমন জানতে পারলে, তার সঙ্গে সঙ্গে যে চিংড়িঘাটা ওই জায়গাটা যে তুমি অবশ্যই অবশ্যই আর কি কীভাবে যাবে সেটা তো ট্রাফিক ট্রাফিকের কাছ থেকে সেটা জানতে পেরে গেলে, আর এই মুহূর্তে যেটা তুমি জানতে পারবে সেটা হচ্ছে 8:42 হয়ে 28 সেকেন্ড হয়ে গেছে, ঘড়ির সঙ্গে সময় মতো ছুটতে গেলে, ফিট অ্যান্ড ফাইন থাকতে গেলে অবশ্যই তোমাকে বাজারমুখী হতে হবে। আর বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই 107 FM রেইনবো টিউন করতেই হবে।
3: Price tag মার্কেটে কার দর কত দূর? Price tag
2: দেখো, গ্যাসের তো দাম বেড়েছে সেটা তো জানছোই, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু চালের দামও বেড়েছে। মিনিকিট থেকে বাঁশকাঠি চালের দাম বেড়েছে, তার সঙ্গে গোবিন্দভোগ চালের দামটা কিন্তু এখন এই মুহূর্তে 180 টাকা কেজি রয়েছে। আর এক কথায় যেটা বলবো, শুধু চাল নয়, চাল ডাল তেল সব কিছুরই কিন্তু দামটা বাড়ছে, সঙ্গে আটা ময়দা তারাও দামে তুলছে ফায়দা। আর যেটা ওই যে সবজিটা তুমি আমি মোটামুটি আমাদের পকেট সাপোর্ট করবে, ব্যাগে আনতে পারবো পরে, সেটা হচ্ছে আলু। আলু ছাড়া কোনো সবজি দাম আগের মতো কিন্তু নেই, এবং আলু ছাড়া কোনো সবজি, যে কোনো আইটেম, যে কোনো তরকারি কিন্তু জমে না, ভালো লাগে না আর কি। সেই শুক্তোতে আলু বলো, ডালের পাশে একটু আলু ভাজা বলো, বা মাংসের মধ্যে মাটন বা চিকেন যাই খাও না কেন, সেটার মধ্যে একটা আলু যদি উঁকি ঝুঁকি না দেয়, বিরিয়ানিতে যদি আলু না থাকে, ভাবতে পারছি না জাস্ট। তবে আলু যেটা রয়েছে, আলুর দাম মোটামুটি একই আছে, 12-22 টাকার মধ্যেই রয়েছে। বিভিন্ন প্রজাতির আলু মিলছে, জ্যোতি 12 টাকা, চন্দ্রমুখী 22-23 টাকা এরকম রয়েছে, নৈনিতাল 18-19 এরকম চলছে। আর ওদিকে খুচরো বাজারে রোজ কিন্তু বেড়ে চলেছে পেঁয়াজের দামটা, একটু ভালো জাতের পেঁয়াজ 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তুলনায় কম দামের পেঁয়াজ কিন্তু 25-30 টাকা কেজিতে মিলছে বাজারে। সস্তা কিন্তু এখন যেটা সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো, 30 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া লাউ চাল কুমড়ো এগুলো সাইজ অনুযায়ী 40-60 টাকা কেজিতে মিলছে। গরমের প্রধান আনাজ যেটা পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, এগুলো হাফ সেঞ্চুরিতে আছে। তবে এই মুহূর্তে কিন্তু ঝিঙে আর ঢ্যাঁড়সের দামটা আবার একটু বেড়েছে, 60-65 এরকম রয়েছে। নানা রকম ডাঁটার বাজারে অ্যাটেন্ডেন্স এখন এই মুহূর্তে, ডাঁটা কিন্তু রয়েছে গরমে, আর সেই ডাঁটার ডাঁটে পুরো পিলেটা জাস্ট চমকে যাচ্ছে, কারণ সজনে ডাঁটা এখন আর পাওয়া যাচ্ছে না, তবে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নাজনে। আর দাম বাপরে বাপ, সেঞ্চুরি একদম ক্রস করেছে। বেঙ্গালুরু থেকে আসছে চালানি ডাঁটা, সে তো আবার 200-250 টাকা, লাল ডাঁটা আছে 40 টাকা মতো, বেগুন সে আবার আগুন দামে, এখন আবার আগুন হয়েছে, 100-115-120 টাকা কেজি দরে বিকোচ্ছে। এঁচড় আছে বাজারে, কাঁঠালও আছে, এঁচড়ও আছে 50-60 টাকা কেজি। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা ফলের বাজারে রয়েছে, লাল লাল আম, লাল লাল লিচু, এগুলো কিন্তু মিলছে। আম মোটামুটি হিমসাগর 160 টাকা, গোলাপ খাস খুব ভালো মিলছে, হিমসাগরটা খুব একটা মিষ্টি না হলেও গোলাপ খাসটা কিন্তু দারুণ খেতে, 160 টাকা কেজি দরে কিন্তু গোলাপ খাস মিলছে। আর 170-180 টাকায় বোম্বাই লিচু মিলছে, তাল শাঁসও আছে, আর কদিন পরেই তাল।

আলো মিলবে, তবে এখন বাজারে কিন্তু তালশাঁস রয়েছে। আর গলা ভেজানোর জন্য ডাব আছে, তবে দামটা কিন্তু সেই 80 থেকে 90 টাকা, কোথাও কোথাও 75, যদি কপাল ভালো থাকে 70 থেকে 75 মিলছে। এরপরে তোমাকে বলছি সোজা মাছ বাজারে যাচ্ছি, কারণ ফিশ মার্কেট আমাকে ফিসফিসিয়ে ডাকছে। পমফ্রেট 800 টাকা কেজি, পার্শে 700 টাকা, কাতলা রুই এগুলো 350 টাকা, বাটা 180 থেকে 200 টাকা। ইলিশ খুব একটা মিলছিল না, তবে এবারে কিন্তু মিলছে, কারণ ওপার বাংলা থেকে ইলিশ আসতে চলেছে। আর মাটন 950 থেকে 1000, মুখ করো না বেজার। তবে চিকেন তারও দামটা একটু বুঝে শুনেই দেবেন, কারণ তারও দাম বেড়েছে। সোনা, বাপরে বাপ, জিএসটি সমেত 22 ক্যারেট সোনা কিন্তু এখন প্রায় 1.5 লাখ ছুঁই ছুঁই, বাবারে বাবা, ভাবতে পারছি না আজকে আবার কি হয়। তবে যেটা হতে পারে সেটা হচ্ছে ওই সমস্ত বাজার ফাজারের দিকে আমি যাবো না, সোনা আমি কিনবো না। আমি একমাত্র একটাই করতে পারি, সেটা হচ্ছে ফিয়ন্সের মন পাওয়ার জন্য তোমাকে একটা গান ডেডিকেট করতে পারি, সেই গানটার সঙ্গে লিপসিং করে কিন্তু তুমি ফিয়ন্সের মনটা জিতে নিতে পারো। সোনা দেবে না, মুখে বলবে সোনা সোনা, ব্যাস তাতেই হয়ে যাবে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: 8:50 হয়ে 20 সেকেন্ড, তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে শনিবারের নমস্কার কলকাতা। দেখো 107 FM রেইনবো আরও কিন্তু কালারফুল হয়ে নানা সেগমেন্টে সাজিয়ে নিয়ে চলে এসেছি আমরা নমস্কার কলকাতা। যত ব্যস্তই থাকো না কেন, 7:02 কিন্তু অবশ্যই অবশ্যই টিউন করো 107 FM রেইনবো। আর এই এই যে রেইনবো তুমি এখন শুনছো, এই যে নতুন একটা তোমাকে ইনফো তোমায় দিতে চলেছি, সেটা হচ্ছে নতুন একটা ট্রেন আসছে। আর এই নতুন ট্রেনে নতুন একটা ফেসিলিটিস আসছে, নতুন ট্রেন বলবো না, নতুন একটা ফেসিলিটিস আসছে, সেটা হচ্ছে এসি লোকাল ট্রেন তো চালু হয়েছে, সেটা তো তুমি আমি জানছি। কিন্তু তাহলে কি আর কি লোকাল ট্রেনে কি হচ্ছে, একটা দারুণ ফেসিলিটিসের কথা কি বলছি। আরে বাবা, যেটা হচ্ছে সেটা যে লোকাল ট্রেনে যেটা আসছে সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা সিট নয় গো, একেবারে আলাদা কম্পার্টমেন্ট আসছে, যাতে কিনা ব্যস্ত সময় ভিড় থাকলেও যাতে সিনিয়র সিটিজেনরা ট্রেনে উঠতে নামতে তাদের যাতে কোনো রকম সুবিধা অসুবিধা না হয়, তাদের যাতে খুব সুবিধা হয়, তাই জন্যই কিন্তু এমন বিশেষ কম্পার্টমেন্ট থাকবে এবার থেকে লোকাল ট্রেনের কোচে, ঠিক যেমনটা মুম্বাইতে রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু সারা দেশে আসতে চলেছে এই ফেসিলিটিস, এই সুবিধা। আর এখন আসছে, এখন আসছে তো ওই যে 9903653992 তোমার সেই আজব মিউজিয়ামের কথা, যেখানে কিনা তুমি রাখছো সেই সেই জাদুঘরের জাদু কথাই কিন্তু এখন রয়েছে 9903653992, যেখানে আজব মিউজিয়ামের কথা রয়েছে, আজব কিরকম শেপ দেবে সেটার কথা বলেছো, এবং কোন মানুষটাকে তুমি সেখানে সাজিয়ে রাখবে তার বিশেষ গুণের জন্য। হতে পারে তিনি খুব মিথ্যে কথা বলেন, কিংবা হতে পারে গুছিয়ে তিনি সমস্ত কাজ করেন, অথবা হতে পারেন ভীষণ অলস, কিংবা তিনি প্রচণ্ড ঘুমোতে পারেন, অথবা সত্যি সত্যি তিনি ভীষণভাবে কৃপণ হতে পারেন। তো কোন মানুষকে তুমি রাখছো সেটাই তো আজকে তোমাকে বলেছি জানাতে, যাদের দেখলেই তোমার মনে হয় বা আমারও মনে হয় অনেক সময় আরে বাস পুরো মিউজিয়ামে রাখার মতন মানুষটা। অর্জুন সিং তামিলনাড়ু থেকে কি বলছেন, অর্জুনের এক মাসি আছেন যার কথা শুনলে এত মিথ্যে বলেন, এত বানিয়ে বানিয়ে বলেন, যেগুলো শুনলে না ভীষণ রাগ হয়, তবে রাগ হলেও না পরে হাসবেই, হাসি লাগবেই, হাসি আসবেই, এমনটাই বলছে অর্জুন। যেমন সেই মাসি বলেন, শর্মিলা ঠাকুরের বিয়ের সময় জানিস তো আমার না সুযোগ এসেছিল, কিন্তু আমার কাজের জন্য যেতে পারলাম না, এত কাজের চাপ তাই গেলাম না। এমনভাবে সেলিব্রিটিদের নিয়ে কথাবার্তা আলোচনা করেন সেই মাসি, অর্জুনের মাসি, মনে হবে উত্তম কুমারের বিপরীতে কোনো এক সিনেমা নিশ্চয়ই তিনি নায়িকা ছিলেন, এমনভাবে গুছিয়ে তিনি মিথ্যেটা বলতে পারেন, সাজিয়ে গুছিয়ে। এটা কিন্তু একটা দারুণ মানে কি বলবো অ্যাচিভমেন্টও বলতে পারি, কারণ এইভাবে যারা গুছিয়ে মিথ্যে বলেন এবং মানুষকে মজা দেন, এমন মানুষের গুণপনার কথা সত্যি সত্যি গুনগুনিয়ে তুমি বললে ভালোই লাগছে, যাকে কিনা মিউজিয়ামে সাজিয়ে রাখতে চাইছেন আমাদের অর্জুন সিং তামিলনাড়ু থেকে এমনটাই বলেছে। এরপরে আমি সোজা কোথায় যাচ্ছি, অবশ্যই যাচ্ছি মেদিনীপুরে মিতালিদির মেসেজে। আচ্ছা, মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন, বলছেন যে এমন কাউকে যদি পাই মিউজিয়ামে সংরক্ষিত করে রাখতে, তাহলে শাশুড়ি মাকে রাখবে আমাদের মিতালিদি। কেন মিতালি বৌদি এমন শাশুড়ি মাকে রাখবেন, কারণ আমি সেই যেই কাজকর্মগুলো করি ওনার মনের মতো হয় না, ওনার পছন্দ হয় না, উনি বলেন আমি নাকি এর থেকে উনি করলে এর থেকে অনেক ভালো করতেন, এই ধরো সবে মাত্র ঘর মোচামুচি করে এলাম, ও মা সেটা নিয়ে বলবেন, এটা কোনো ঘর মোচা হলো নাকি, আমি হলে এরমভাবে ঘর মুছতাম, ভাত মাটিতে ফেলে খাওয়া যেত এমন সুন্দরভাবে নাকি তিনি ঘর মুছতেন, ঘর পরিষ্কার করতেন। তাহলে বলো রান্না বান্না জামা কাপড় পরিষ্কার সব কিছুই নিয়ে উনি যদি এত খুঁতখুঁত করেন, তাহলে শাশুড়ি মাকে আমি কোথায় রাখবো মিউজিয়ামে, খুঁতখুঁতানির জন্য রাখবে। ঠিক আছে, রাখো তাহলে মিউজিয়ামে, রাখতেই পারো তুমি, তবে তাকেও কিন্তু বুঝিয়ে শুনিয়ে তোমার মতন করে ভালো করে তাকেও বোঝাতে পারো যে তুমিও ঘর ভালো মুছতে পারো, সেটাও একবার দেখিয়ে দিতে পারো, তাহলে দুজনেই কিন্তু পাশাপাশি মিউজিয়ামে থাকতেই পারো, তাই না। এরপরে যে রয়েছে আমাদের কি বলছে, মিউজিয়াম বানাই তো পাড়ার কিছু পিসিমা কাকিমা যারা অন্যের শাশুড়ির কানভারি করে, এমন মানুষজনকেও কিন্তু আমার ওই রকম মিউজিয়ামে রাখতে ইচ্ছে করছে, যেটা আমাদের মিতালি বৌদি বলছে হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে মিতালি সামন্ত। রয়েছে বেশ কিছু মেসেজ, বেশ কিছু কথা অবশ্যই অবশ্যই শেয়ার করব, কারণ এর মধ্যেই চলে যাচ্ছে আমি মাধাইদার মেসেজে। মাধাইদা কি বলছেন, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে জাদুঘরের জাদু কথা আমাকে সেন্ড করেছে। আমাদের এখানে মানে মাধাইদাদের ওখানেও মেঘে আকাশ ঢেকে আছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, আর তার সঙ্গে সুন্দর মনোরম এই ওয়েদারে, মানে মন ফ্রেন্ডলি ওয়েদারে কিন্তু আমাদের এই মাধাইদা নমস্কার কলকাতা শুনছেন সেটা বলছেন এবং খুব এনজয় করছেন সেটাও বলেছেন। এরপরে উনি যেটা বলছেন, ওনাদের গ্রামের এক ব্যক্তির মিউজিয়ামে ব্যক্তিকে মিউজিয়ামে রাখতে চাইছেন, কারণ ওই ব্যক্তি একাধারে কৃপণ, মিথ্যে কথা বলার তার জুড়ি মেলা ভার, আর কাজ পাগল বটে। গুছিয়ে এত মিথ্যে কথা বলেন কিন্তু সেই মিথ্যে কথা কেউ বুঝতে পারে না। কৃপণতা এক নম্বর, এই কারণে একটা ক্যালেন্ডার কিনে 5 বছর চালান। আরে বাবা, ক্যালেন্ডার কিনে 5 বছর, তাহলে ডেট তারিখ ওই সমস্ত, এই আজকে

যখন ফল হারে নিয়ম অবশ্যই সমস্তর হিসেব কি করে তিনি রাখেন, বাপরে বাপ ভাবতে পারছি না। কাজ পাগল, এই কারণে রাস্তা ধারে বন জঙ্গল পরিষ্কার করা এবং ঝাড়ু দিয়ে গ্রামের রাস্তা পরিষ্কার তিনি প্রতিদিন করেন। বাহ, এটা কিন্তু দারুণ গুণ। আর কলকাতায় যে মিউজিয়াম সাজাতে চাইছেন সেটা হচ্ছে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া সামগ্রী দিয়ে মিউজিয়াম সাজাবেন এমন ইচ্ছে রয়েছে। থাকবে হুঁকো, কলকে, শিলনোড়া, লাঙল, জোয়াল, কাঠের চুলা, তারপরে যেগুলো সামগ্রীগুলো গ্রাম বাংলা থেকে বিলুপ্ত হয়ে গেছে এমন কিছু

0: অনেক অনেক বার্তা, তুমি তো সেন্ড করছোই, তোমার কথা তুমি আমাকে জানাচ্ছো। 8:55 হয়ে 50 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, আর আমি তো আছি আজব মিউজিয়ামের কথা বলবো বলে। আরে বাবা, 18th May মানে কাল বাদে পরশু, মাঝে মাত্র একটা দিন তারপরে মিউজিয়ামের দিন, তো সেই আজই ব্রিটিশ মিউজিয়ামে জায়গা করে নিচ্ছে আমাদের শহরের কুমোরটুলিতে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের রেপ্লিকা। আর তুমিও কিন্তু দিচ্ছ তোমার আজব মিউজিয়ামের প্ল্যানিং, কিছু স্পেশাল বা মজার কোনো জিনিস তুমি সেখানে সাজিয়ে রাখতে পারো, এবং সেই আজব মিউজিয়ামের শেপটা কেমন হবে সেই শেপের কথাটাও কিন্তু বলতে পারো, তার সঙ্গে তোমার দেখা বিশেষ গুণের কোনো কাউকে, কোনো মানুষকে যাকে দেখেই তোমার মনে হয়েছিল পুরো মিউজিয়ামে রাখার মতো, তার কথাও কিন্তু আজকে বলতে পারো, কোন গুণের জন্য তাকে তুমি মিউজিয়ামে রাখতে চাইছো। 9903659992 10টার আগে সেন্ড করে দাও। আমি তো বলবো ঘুড়ি মিউজিয়াম থেকে গার্বেজ মিউজিয়ামের কথা, জাদুঘরের জাদু এমনই, চাইলেই কিন্তু ফেরাও যুগেও যাওয়া যায়, আবার ইচ্ছে হলে ডাইনোসর যুগেও যাওয়া যেতে পারে। তবে আমিও পারি পরের ঘন্টায় যেতে, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই। 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। তবে যেতে যেতে যে গানটা আমরা শুনবো, যে গানগুলো না, যে নাম্বারগুলো শুনলেই না একদম মন যেমন আনন্দে ভরে ওঠে, তেমন আমাদের পাটাও কীরকম নাচানাচি করে, তো নাচতে বাধ্য হয় লোকজন, সেই রকমই একটা ইন্ডি পপ আছে আমাদের বম্বে ভাইকিংসের, সেই গানই এখন থাকছে ইন্ডি পপে 107 FM রেনবো। সেই গান শুনতে শুনতেই যাচ্ছি পরের ঘন্টায়।
1: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist.

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16 টাকা 50

0: পয়সা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির আবার নেওয়া হবে 21 জুন। প্রশ্নপত্র ফাঁসের জন্য চলতি মাসের 3 তারিখে যে নিট ইউজি নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর ডগ্গুবাটি পুরন্দেশ্বরীকে কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কিয়েভে 3 শিশুসহ অন্তত 24 জন নিহত এবং আরও 45 জন আহত হয়েছেন। হামলায় বাড়িঘর, স্কুলসহ অন্যান্য অসামরিক ভবন ক্ষতিগ্রস্ত। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। রথীন্দ্র বসু গতকাল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর জানিয়েছেন, ওই দিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবি অধিবেশনে তার বক্তব্য পেশ করবেন। দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলি মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, তবে তাপমাত্রার কোনো তারতম্য হবে না। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন আগামীকাল থেকে 30 জুন পর্যন্ত পাঁশকুড়া ও দীঘার মধ্যে ইএমইউ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার নূর ইজুদ্দিন ও গোহ সে ফেইয়ের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 26 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেইনবোয় শনিবারের নমস্কার কলকাতা। এখন কি তুমি রেডি হচ্ছো অফিসে যাবে বলে, নাকি তুমি ব্রেকফাস্ট সেরে রেডি হচ্ছো বাজারমুখী হবে বলে? ওদিকে কিন্তু রেডি এল নিনো 140 বছর পর আসবে বলে। সেই ব্রিটিশ পিরিয়ডে সে এসেছিল, আবারও সে এই সময় আসছে, মানে কামব্যাক করেছে তো গরম। তবে ঘুরঘুর করছে ঘূর্ণাবর্ত, ঘুরতে পারো তুমিও ঘূর্ণাবর্তের মতোই, তুমিও ঘুরঘুর করতেই পারো। কলকাতা দিল্লির ইতিহাস পড়তে পড়তে তুমি এই ঘোরাঘুরিটা করতে পারো। চলমান মিউজিয়ামে সফর করে এমন ঘটনার সাক্ষী তুমিও কিন্তু থাকতেই পারো। তবে এই দুনিয়া সত্যি বড় আজব দুনিয়া গো। এই দুনিয়াতে কি নেই বলতো? এই দুনিয়াতে কি আছে? এই দুনিয়াতেই আছে জুতোর মিউজিয়াম, আছে মোটর সাইকেলের মিউজিয়াম, আছে মোজা বা সক্সের মিউজিয়াম, আছে তো গার্বেজ মিউজিয়াম থেকে ঘুড়ির মিউজিয়াম, কোথাও আছে উড়োজাহাজের মিউজিয়াম, কোথাও আছে আবার ডুবোজাহাজ বা সাবমেরিন মিউজিয়াম। তুমিও পারো এমন কোনো একটা মিউজিয়ামের মালিক হতে। তবে হতে হবে কিন্তু সেটা অবশ্যই আজব এবং একটু মজাদার হলে বেশ হয়। আর সেখানে কি কি মজার জিনিস রাখবে, আজব জিনিস রাখবে, সেই লিস্টটাও কিন্তু আজকে তোমাকে সেন্ড করতে বলেছি। কারণ মাঝে মাত্র একটা দিন, তারপরেই তো মিউজিয়ামের দিন। আর আজকেই আমাদের এই কুমোরটুলিতে তৈরি হয়েছে আমাদের শহর কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের রেপ্লিকা। সেই রেপ্লিকাটাই কিন্তু যাচ্ছে, মানে চলে গেছে, সেটা ব্রিটিশ মিউজিয়ামে আজকেই সে জায়গা পাচ্ছে। সেজন্যই তো তোমার আজকে এই আর কি চাবিটা তোমাকে দিয়ে দিয়েছে, যেই চাবি খুলে তুমি একটা আজব মিউজিয়াম তৈরি করবে, সেই প্ল্যানটা জানাচ্ছ। মাঝে মাত্র একটা দিন, সেই মিউজিয়ামে তুমি কাকে রাখবে সেটাও বলছো এবং কি কি রাখবে সেটা বলছো। যেমন তার সঙ্গে সঙ্গে এটাও বলছো, শুধু জিনিস নয়, সেই মানুষটাকেও রাখতে পারো যিনি একেবারে এক্সেপশনাল। তার বিশেষ গুণে তিনি গুণী অথবা হতেই পারে, তার এমন একটা গুণ আছে গুছিয়ে মিথ্যে বলেন, কিংবা হতে পারে তিনি ভীষণ কৃপণ, কিংবা ভীষণ অলস, কিংবা প্রচণ্ড ঘুমোয় যিনি, এমন কোনো মানুষের কথাও বলতে পারো, আবার এমন কোনো গুণের মানুষকেও তুমি আজকে আনতে পারো যিনি সত্যি গুছিয়ে তাঁর মতন কাজ কেউ করতে পারে না, বা তাঁর বিশেষ একটা গুণ আছে সেই জন্য কিন্তু তুমি তাকে রাখতে পারো। এবং হতবাক হয়ে তুমি নিজেই তাকে ঠিকানা দিতে চেয়েছিলে মিউজিয়াম, কারণ সমেত কাকে রাখতে চাও সেটাই তুমি সেন্ড করে ফেলো 10টার আগে। আর আমি তো বলবো এই ঘন্টাতেই মোজা বা শক্স মিউজিয়ামের কথাও বলবো, আবার বলবো গার্বেজ মিউজিয়ামের ঠিকানা, বলবো সেই মিউজিয়ামে যেতে যেটা আছে জলের নিচে। এই ঘন্টাতেই জাদুঘরে জাদুকথা থেকে হবে শহরের ইতিকথা। এসেছি যখন ফিরে আমি এই চেনা জানা ঘরে, তখন আর অচেনা কোনো কথা থাকবে না। আরে ফিরেছি তো আমি চেনা জানা ঘরে 107 FM রেইনবো।

আরে আমি তো ফিরেছি ঘরে, একদম 9:02 কিন্তু ফিরে চলে এসেছি 107 FM রেইনবো স্টুডিওতে। আরে গিয়েছিলাম তো মাত্র 2 মিনিটের জন্য নিউজ হেডলাইন্স ব্রেকে, আর তারপরেই 9:02 ফিরে এসেছি আমি একদম চেনা জানা ঘরে। তোমায় ছেড়ে যেতে পারলাম কই বলো তো, চেনা জানা ঘরেই তো রয়েছি একদম সকাল 10:00 পর্যন্ত। এই মুহূর্তে তুমি আমি নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টাতে রয়েছি, আর আছি আজকে আজব জাদুঘরের জাদু কথা নিয়ে। কারণ মাঝে মাত্র একটা দিন, তারপরেই তো জাদুঘরের দিন। সেই ওয়ার্ল্ড মিউজিয়াম ডে আসার আগেই তোমাকে জাদুঘরের জাদু কথা সেন্ড করতে বলেছি, কারণ আজকে আমাদের এই শহর কলকাতার কুমোরটুলির তে থাক, মানে সেখান থেকে 35 কেজি ওজনের আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একটা রেপ্লিকা কিন্তু ব্রিটিশ মিউজিয়ামে জায়গা পাচ্ছে আজকেই। আর সেজন্যই তোমাকে আমি সেই চাবিটা দিয়েছি যেখানে কিনা তুমি তোমার আজব একটা মিউজিয়াম তৈরি করবে, এবং সেই মিউজিয়ামের শেপটা কেমন হবে সেটা বলতে পারো, এবং কী কী জিনিস, মজার জিনিস সেখানে তুমি সাজিয়ে রাখবে সেগুলো কিন্তু আজকে সেন্ড করো, যেটা একেবারেই মজার এবং অভিনব হতে হবে, একদম ইউনিক আজব মিউজিয়াম হবে। যেমনটা রয়েছে আমাদের গোটা পৃথিবী জুড়ে অনেক আজব মিউজিয়াম রয়েছে, মোজা বা সক্স মিউজিয়াম রয়েছে, জুতোর মিউজিয়াম রয়েছে, গার্বেজ মিউজিয়াম রয়েছে, এত কিছু মিউজিয়াম কিন্তু আমাদের এই গোটা পৃথিবী জুড়ে রয়েছে। তো এরকম কোনো একটা আজব মিউজিয়ামের মালিক কিন্তু তুমিও আজকে হতে পারো। আরে বাবা, সক্স বা মোজার মিউজিয়াম রয়েছে, তোমায় বললাম না জাপানের টোকিওতে 20,000-এর বেশি মোজা বা সক্স এখানে আছে। সব থেকে বড় যে মোজাটা, সেই মোজার যে আর কি সেন্টিমিটার যেটা রয়েছে, 32 সেন্টিমিটারের মোজা, এতটা লম্বা মোজা রয়েছে। আবার একটা ছোট্ট পুচকে মোজাও আছে যার আর কি যেটা লম্বা হচ্ছে 2 সেন্টিমিটার, মানে এতটাই ছোট, পুচকে লম্বা ঠিক বলবো না, এতটুকু 2 সেন্টিমিটার পুচকে মোজাও কিন্তু সেখানে আছে। আছে আবার এই বিশ্বে এই দুনিয়াতে রিসাইকেল বিনে ইউজড হয়ে যাওয়া গার্বেজ মিউজিয়াম, এমন জাদুঘরের জাদুও আছে এই দুনিয়াতে। সেটা আছে কোথায় জানো? এই যে গার্বেজ মিউজিয়ামের কথা বললাম, সেটা হচ্ছে হল্যান্ডে আছে। এমনকি আছে আমার মতন যারা খুব খুব খুব খারাপ আঁকে, যাদের একেবারে আঁকার হাত একটুও ভালো না, মানে আঁকার হাত খুব খারাপ, হেভি খারাপ, ক্যাপশন ছাড়া নিচে না লিখে দিলে যেটা একেবারে কিছুতেই বোঝা যাবে না যে এটা মানুষের অবয়ব নাকি অন্য কিছু, ঠিক তেমন একটা মিউজিয়ামও আছে গো, মিউজিয়াম অফ ব্যাড আর্ট। হ্যাঁ, একদম খারাপ খারাপ আঁকা ছবি দিয়েই কিন্তু এরকম মিউজিয়ামও আছে। তবে হ্যাঁ, ভেবো না যেন যে খুব খারাপ একটা কিছু সেই রকম আঁকার ছবি ওখানে জায়গা পায়, তা নয়। যারা খুব ভীষণ খারাপ আঁকে, ঠিক আর যে মৌমিতার মতো, তাদের ওই ব্যাড

0: আর্টই কিন্তু ওই মিউজিয়ামে থাকে, মিউজিয়াম অফ ব্যাড আর্ট। জাদুঘর আছে, এই জাদুঘর যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএসএতে আছে। আর আছে আমার কাছে তোমার সেন্ড করা তোমার মালিকানায় তৈরি আজব মিউজিয়ামের কথা, চেক করবো এবারে 9903-65992 তে আমি যাচ্ছি। নিবেদিতা সেন শাহরফুলি থেকে কি লিখছেন, আজকের রেসিপিটা খুব সুন্দর ছিল, ছানার ডাব মালাই একেবারে নতুন হয়ে যাবে এই রান্নাটা আর কি করবে আমাদের নিবেদিতা, আজকে শনিবার ডেফিনেটলি আজকেই তৈরি করতে পারে। আর ও যেটা বলছে মিউজিয়ামে রাখবে ওর বাড়ির বিভিন্ন ক্যাকটাস, অপূর্ব সব ফুলের বাহার, আর যা খুব একটা দেখতে পাওয়া যায় না সেগুলোকেই ও ওর রাখবে, এরকম একটা মিউজিয়াম ও তৈরি করতে চাইছে, মানে গাছগাছালিতে ঘেরা যে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্যাকটাসের ও মিউজিয়ামটা করবে। ক্যাকটাস রাখতে গেলে কিন্তু গ্রিন হাউসেরও দরকার পড়ে, তা এরকম একটা মানে ক্যাকটাসের শুধুমাত্র গ্যালারি কিন্তু আমাদের বটানিক্যাল গার্ডেনে আছে, তাছাড়া গ্রিন হাউস যে গাছগুলো আছে সেই রকম একটা আছে, এরকম কিন্তু অনেকগুলো কিন্তু গ্যালারি বলো বা ওরকম রুম কিন্তু আছে আমাদের বটানিক্যাল গার্ডেনে। আর তুমি তো থাকোই কোথায়, শেওড়াফুলি খুব কাছাকাছি কিন্তু বি গার্ডেন, চলে আসতে পারো একবার দেখতে। এর সঙ্গে ও বলছে যেটা মৌমিতা তুমি এত সুন্দর, নমস্কার কলকাতা, এত ভালো তুমি পরিচালক, আচ্ছা তার জন্য এইভাবে অনুষ্ঠান করছো, তাই তোমাকে না মডেল হিসেবে আমি রাখবো আমার আজব মিউজিয়ামে, সবাই বলবে ও মা তাই নাকি এই সেই আর জে মৌমিতা, দেখতেই হবে শুনতেই হবে। এই নিবেদিতা আমি নয় বেশি বেশি একটু কথা বলছি, বা তোমার এনকেটা শুনতে খুব ভালো লাগছে, সব ঠিক আছে, কিন্তু তুমি ভাবো তো একবার ওখানে ওই রেডিও সেটটা টিউন করা যাবে তো, মানে মাইক্রোফোন বা এই সমস্ত গান টান এই সব কিছু থাকবে তো, কম্পিউটার বলো বা ধরো আমাদের এই যা কিছু আছে সব কিছু না থাকলে কিন্তু আর জে মৌমিতা ওখানে গিয়ে পাগল হয়ে যাবে, আর সেই পাগলকে দেখতে নিশ্চয়ই সেই মিউজিয়ামের লোকজন আসবে না। আর জে মৌমিতাকে যখন রাখবে তখন অবশ্যই অবশ্যই এই সমস্ত এই রেডিও সেট আপটাও কিন্তু সেখানে রেখো, না হলে মৌমিতা কথা না বলে জাস্ট পাগল হয়ে যাবে। আর এরপরেই আমি কোথায় যাচ্ছি, নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে যা লিখেছেন সে তো বললাম, এরপরে বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়ায় যাচ্ছি, কারণ সেখানে দীপকদা ওয়েট করছেন। দীপকদা কি বলছেন, সমাজে যারা দুর্নীতিবাজ মিথ্যাচারী এমন পিএনপিসি যারা ভীষণভাবে করে, পরনিন্দা পরচর্চা যারা একদম তুখোর, সেই সমস্ত লোকজনকে নিয়ে একটা আজব মিউজিয়াম করতে চাইছেন আমাদের দীপকদা, বাহ বেশ ভালো। আর সেখানে সমাজের তাদেরকেই লোকজন এসে চিনে নিতে পারবে, আর তাহলেই ফেঁসে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। আর্ট অ্যান্ড ক্রাফটের উপর উপকরণে সহযোগে তার বিবরণ দিয়ে একটা মিউজিয়াম আনতে চাইছেন আমাদের শহর কলকাতায়, অন্যরা দেখে এবং পড়ে চেষ্টা করবে সেরকম হাতের জিনিস তৈরি করা। বাহ খুব ভালো, এরকম একটা যদি মিউজিয়াম হয় শহর কলকাতায় বেশ হয়। শ্যামপুর হাওড়া বেলপুকুর তুমপাড়া থেকে আমাদের দীপকদা কিন্তু তাঁর এই মনের ইচ্ছের কথা কিন্তু আমাদেরকে সেন্ড করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, একজনের প্রোফাইলে পিকচার দেখতে পাচ্ছি, আসবো আসবো তার কথাতেও আসবো, আমি গত এপ্রিল মাস থেকে কিন্তু তাকে পাইনি আমার শোতে মেসেজ সেন্ড করতে, কিন্তু আজকে ছবিটা যখন দেখতে পেয়েছি তাহলে মেসেজটাও আছে, পড়বো নিশ্চয়ই পড়বো। তার আগে যাচ্ছি ডিহি মণ্ডল ঘাট শ্যামপুর হাওড়ায়, আমাকে ভবানী নায়ক কি বলছেন। ভবানী নায়ক যেটা বলছেন, দুর্গাপুজো শেষ হওয়ার পর যখন মা দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন মনটা খুব খারাপ হয়ে যায়, এত সুন্দর এত নিখুঁত শিল্পে ভরা প্রতিমাগুলো জলে মিশে যেতে দেখলে খুব কষ্ট লাগে। তো ওনার ইচ্ছে, ভবানী নায়কের ইচ্ছে, সবচেয়ে সুন্দর এবং বিশেষ কিছু দুর্গা প্রতিমাকে সংরক্ষণ করে একটা মিউজিয়ামে রাখা হোক। আছে কিন্তু এরকম আমাদের শহর কলকাতায়, এরকম গ্যালারি কিন্তু আছে আমাদের শহর কলকাতায়, ভবানীদা একটু দেখবেন খোঁজ করে চলে আসবেন একদিন, এই রবীন্দ্র সদনের রবীন্দ্র সরোবরের কাছে এইরকম মিউজিয়াম কিন্তু রয়েছে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলার শিল্প সংস্কৃতির শিল্পীদের অসাধারণ সৃষ্টিকে কাছ থেকে দেখতে পাবে, মা দুর্গার সেই রূপ শুধু কয়েকদিনের জন্য নয় সারা বছর সবার মনে বেঁচে থাকুক, ঠিক কথা বেঁচে থাকুক, মা দুর্গা অবশ্যই বেঁচে থাকেনও তাঁরা, কিন্তু কৈলাসে থেকে আসার জন্য ওই বোধন যখন হবে সেখান থেকে বিসর্জন ওইটাই কিন্তু বেস্ট, না হলে ওই রকম যে 365 ডেজ ধরে যদি তিনিও আমাদের সঙ্গে থেকে যান এই ধরাধামে তাহলে কিন্তু মোটেই ওই দুর্গাপুজোর আনন্দটা আপনি পাবেন না, একবার খেয়াল করে দেখবেন। এখন আর কোনো কথা না, এখন যেটা হতে চলেছে ঘটতে চলেছে সেটা হচ্ছে রেইনবো নিউ টিউনে একটা গান আসতে চলেছে খাঁচা মুভির সাউন্ড ট্র্যাক থেকে, এখন আসছে অঙ্কিতা এবং কেশবের গান শুধুমাত্র 107 FM রেইনবো তোমার জন্য নিউ টিউনে।
1: FM Rainbow Rainbow New Tune Rainbow New Tune

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: 9:18 হয়ে 48 সেকেন্ড, তুমি শুনছো আর জে মৌমিতার সঙ্গে শনিবারের নমস্কার কলকাতা 107 FM রেনবোতে। দেখো, তুমি তো সেন্ড করছোই আজকে যে তোমার আজব মিউজিয়ামের কথা। আচ্ছা, তুমি কি জানো যে এই পৃথিবীতে পাউরুটি রুটির মিউজিয়াম যেমন আছে তোমাকে বলেছি, তেমন কিন্তু ব্রোকেন রিলেশনশিপ মিউজিয়ামও কিন্তু আছে। মানে ধরো তোমার প্রেমে আর কি জাস্ট ওই দাগা লেগেছে, তো সেই প্রেমটা যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে, রিলেশনটা যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে, তখন তোমাকে তোমার ফিয়ান্সের যা যা গিফট ছিল কি করবে বলো তো সেইগুলোকে নিয়ে? আরে বাবা, সেইগুলোকে নিয়ে সোজা মিউজিয়ামে পাঠিয়ে দাও, কারণ সেখানেই তো রয়েছে ব্রোকেন রিলেশনশিপ মিউজিয়াম, যেটা রয়েছে আমাদের এই পৃথিবীতেই। কোথায় আছে, কোন দেশে আছে? ক্রোয়েশিয়াতে আছে। ক্রোয়েশিয়াতে রয়েছে প্রাক্তন প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের স্মারক, যেখানে ভাঙা সম্পর্কের প্রতীকগুলো একেবারে টুকরো টুকরো নানা রকম সামগ্রী। আবার রয়েছে তুরস্কে অ্যাভানোস শহরে একটা গুহার ভেতরে যেমন ব্যাগের মিউজিয়াম রয়েছে, তেমন তুমি ভাবতে পারবে না মেয়েদের চুল নিয়েও আছে মিউজিয়াম, মাথার চুলের মিউজিয়ামও কিন্তু আছে একটা পাহাড়ের গুহায়, এবং সেটাও কিন্তু ক্রোয়েশিয়াতে। আর হাত পাখার মিউজিয়াম আছে তোমায় বললাম লন্ডনে, সেই হাত পাখার জাদুঘরও কিন্তু রয়েছে আমাদের এই লন্ডনে, মানে পৃথিবীর আমাদের দেশ ভারতে নেই কিন্তু লন্ডনে আছে। তবে মাঝে মাঝে কিন্তু আমাদের শহর কলকাতায় ওই হাত পাখার বা ঘড়ির প্রদর্শনী কিন্তু হয়, সেই সমস্ত প্রদর্শনী দেখার কথাও কিন্তু তোমাদেরকে বলি, এসে কোথায় হচ্ছে কোন হলে চলছে সেই প্রদর্শনীতেও কিন্তু যাওয়ার কথা বলি। তবে আমি এখন যেটা যাব সেটা হচ্ছে 9903653992 তে যাব, কারণ সেখানেই তো ওয়েট করছে এই সমস্ত কথা, মানে তোমাদের সেই কথা যে আজব মিউজিয়ামের মালিকানায়, তোমার মালিকানায় যে আজব মিউজিয়াম তৈরি হয়েছে, সেই আজব মিউজিয়ামের কথা রয়েছে, তার সঙ্গে কি কি মজার জিনিস বা আজব জিনিস তুমি সেখানে সাজিয়ে রাখবে সে কথাও রয়েছে, আর কোন মানুষটাকে তোমার দেখেই মনে হয়েছিল তাঁর গুণপনার জন্য বা তাঁর মানে গুণপনা দেখে তুমি জাস্ট বেবাক হয়ে গেছিলে, হতবাক হয়ে গেছিলে, কথা হারিয়ে ফেলেছে।

তো সেই কোন মানুষকে দেখে তোমার মনে হচ্ছিল না একে না পুরো কথা হারিয়ে তোমার মনে হচ্ছিল আরে বাস পুরো এই মানুষটাকে না মিউজিয়ামে রাখা যায়, রাখা যেতে পারে। তো সেই মানুষটার কথা এবং কি কারণে তাকে রাখবে সে কথাও কিন্তু আজকে সেন্ড করতে বলেছি 9903653992 তে। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে কি বলছেন, তাঁর আজব মিউজিয়ামের কথা কিভাবে বলছেন, তাঁর জাদুঘরের জাদুকথাই তো রয়েছে এখন 9903653992 তে। আমার বন্ধুর আজব মিউজিয়াম হলো 2000 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো ফোন মোবাইল সে ইউজ করেছে সেগুলো সমস্ত যত্ন করে রেখে দিয়েছে, প্রায় 200-র মতো। বাহ, এমন বন্ধুর নামটা অ্যাড্রেসটা দিলে পারতেন দাদা, কেউ না কেউ ঠিক দেখতে যেত, কেউ যেত কি না যেত আমি তো অ্যাটলিস্ট যেতামই যেতাম। এরপরে আমি যাচ্ছি দীপঙ্কর দার মেসেজে। দীপঙ্কর মান্না বাঁশড়ি, অনেকদিন পরে কিন্তু এলেন দাদা। ওই দেখো প্রথমেই লিখে দিয়েছেন অনেকদিন পরে কথা হচ্ছে, তা বলে ভেবো না যে আমি তোমাকে শুনি না, তোমার প্রোগ্রাম মিস আমি করি না, তোমার প্রোগ্রাম আচ্ছা আমার প্রোগ্রাম মিউজিয়াম হলে আমি চাই ইলেকট্রনিক্সের মিউজিয়াম হোক। আচ্ছা বুঝলাম, ইলেকট্রনিক্সের মিউজিয়াম হোক, কারণ ইলেকট্রনিক্স ফিল্ডে এত বিবর্তন হয়েছে যে সেই মিউজিয়াম থাকলে সবাই জানতে পারবে, আর অন্য কোনো সেক্টরে এত বিবর্তন হয়নি যেটা ইলেকট্রিক্যাল আর কি ইলেকট্রনিক্স ফিল্ডে হয়েছে। তো সেরকম একটা মিউজিয়াম কিন্তু করতে চাইছেন আমাদের দীপঙ্করদা, বেশ হয় তাহলে আপনিই করে ফেলুন। তার সঙ্গে বলছেন যে একটা উদাহরণ দিয়ে বলতে পারেন, যখন মোবাইল ফোন প্রথম আবিষ্কার হয় তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কত পরিবর্তন হয়েছে একবার ভাবো। সত্যিই তাই, প্রত্যেকে ভালো থাকবেন, জয় হিন্দ জয় ভারত, একদমই তাই। এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকে থাকতে হবে। এবং এরকম বেশ মিউজিয়ামের কথা যেমন বললেন, এমন মিউজিয়ামের কথা একটু আগেই কিন্তু বললাম আমাদের বাঁশড়ির দীপঙ্করদার মেসেজের আগেই, যেটা বললাম চিত্তব্রতদা, তাঁর এক বন্ধুর কিন্তু এরকম একটা মিউজিয়াম আছে যেখানে তিনি যত যত মোবাইল আর কি ব্যবহার করেছেন সেই মোবাইলগুলো দিয়ে কিন্তু তাঁর সেই মিউজিয়াম সাজানো আছে। এরপর আমার কাছে এখনো বেশ কয়েকটা মেসেজ রয়েছে, মেসেজ বলবো না, জাদুঘরে জাদু কথা রয়েছে, সেই জাদুর দুনিয়াতে তো অবশ্যই যাব। আছে এই দুনিয়াতে ঘড়ি থেকে ঘুড়ির মিউজিয়াম, আছে জুতো শেপের জুতো মিউজিয়াম, ইউএসএর পেনসিলভেনিয়াতে কিন্তু রয়েছে জুতো মিউজিয়াম। এবং শুধু জুতো মিউজিয়াম নয়, পুরো জুতোর আদলে দেখতে কত বড় জানো সেই মিউজিয়ামটা, 5-তলা বাড়ি এবং সব গ্যালারি জুড়ে শুধু জুতো জুতো আর জুতো। আর শহর কলকাতাতেও তো আছে ইন্ডিয়ান মিউজিয়াম সেখানে, এবং আছে আমাদের আলিপুর জেল মিউজিয়াম, এই শহরে আছে বোট মিউজিয়াম, আছে মজাদার ওয়াক্স মিউজিয়াম, এই এই যে আমাদের মাদার ওয়াক্স মিউজিয়ামটা রয়েছে, এবং নানা দেশের পুতুলে গড়াগড়ি ছড়াছড়ি আমাদের এই চিলড্রেন্স মিউজিয়াম। যদি পারো একটাবার প্লিজ ঘুরে এসো, শহর কলকাতা সত্যি সত্যি একদম রূপকথার শহর মনে হবে। কারণ এই যদি তুমি চিলড্রেন্স মিউজিয়ামে আসো, আমার তো ভীষণ ভালো লাগে, বারবার যেতে ইচ্ছে করে। সেখানে রামায়ণ মহাভারতের যেমন ঘটনাগুলো পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে, ঠিক তেমনই কিন্তু বিভিন্ন দেশের আলাদা আলাদা করে গ্যালারি রয়েছে পুতুলের। এত সুন্দর লাগে চিলড্রেন্স মিউজিয়ামে, আমি সেই ছোটোবেলা থেকে গেছি, কিন্তু আজও এই বড়োবেলা বুড়োবেলাতেও মনে হয় যেন ওই মিউজিয়ামে আরও একটাবার যদি সুযোগ পাই যাই। শহর কলকাতার সত্যিই রূপকথার শহর, চলমান শহর, এই কলকাতায় কি নেই বলো তো, সব আছে। আর সেজন্য তো এই শহর কলকাতায় ভালোবাসার পালে একটু হাওয়া লাগিয়ে ঘুরতে ইচ্ছেই করে মাঝে মাঝে।

হ্যাঁ, এই শহর কলকাতা তুমি চিনতে পারবে, জানতে পারবে, অবশ্যই ঘুরে ফিরে সেটা সম্ভব, আর সেটার জন্য রাস্তায় নেমে হাঁটতে হবে, আর সেই হাঁটতে হাঁটতে অবশ্যই সঙ্গে ছাতাটাও রাখতে হবে, কারণ ছাতা রাখতে হবে এই জন্যই, কারণ আজকেও কিন্তু ঝড় বৃষ্টির চান্সেস রয়েছে। আর এই পায়ে পায়ে হাঁটাহাঁটিটা চাইলে কিন্তু তুমি আমাদের সঙ্গে এসেও পা মেলাতে পারো। তবে এই মুহূর্তে যারা আর যে মৌমিতের সঙ্গে নমস্কার কলকাতা শুনছো বা শহর কলকাতায় এসে কোথায় বেড়াতে যেতে পারো, তোমাকে বলছি কলকাতার যদি বাসিন্দা হও তো ঠিক আছে, কিন্তু যদি অন্য কোথাও থেকে থাকো তাহলে তুমিও নিশ্চয়ই ডেফিনেটলি আমার কথা শুনতে শুনতে শহরের রীতিকথায় আজকে কোথায় নিয়ে যাবো সেই জায়গাটা নিশ্চয়ই ঘুরে ফিরে দেখতে চাইবে। তবে যারা এই মুহূর্তে কুচবিহার ডিস্ট্রিক্টে আছো তাদের জন্য কিন্তু একটা ওয়েদার ওয়ার্নিং রয়েছে, মানে কুচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে। আর সেই জন্যই তোমাকে বলছি এই ঝড় বৃষ্টির মধ্যে যদি তোমায় বাইরে বেরোতেই হয়, অবশ্যই কাজের জন্য যদি বেরোতে হয়, তাহলে ছাতা নিয়ে যাবে এবং সেফ সাইডে কিন্তু থাকবার একটু চেষ্টা করবে, এটা কিন্তু হাওয়া অফিসের আপডেট রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা বলছি, আমরা তোমাকে তো মাঝে মাঝে হেরিটেজ বিল্ডিংয়ে যেমন নিয়ে যাই, তেমন কিন্তু ইতিহাস জড়িয়ে থাকা প্রাসাদেও তো নিয়ে যাই। আজকে কোনো প্রাসাদে যাব না গো, থাকবো আজকে একেবারে পুরো রাস্তায় পথিক হয়ে, সেজন্যই তো বললাম তোমাকে ছাতাটা ক্যারি করো, পথেই থাকবো, রাস্তায় ঘুরবো, সঙ্গে ছাতাটাও রাখতে হবে। মেঘকে ভ্যানিশ করে সূর্যদেবও কিন্তু অন ডিউটি হতে চলেছেন। আরে বাবা, আজকে তো ঝড় বৃষ্টির কথা রয়েছে, কখন সেটাই সন্ধ্যের দিকে, কিন্তু দিনের বেলা যদি তুমি বেরো অবশ্যই অবশ্যই সূর্যদেবে যখন ডিগ্রি বাড়াবেন তখন তো তোমাকে আমাকে গরমে ঘামতে হবে, সেই জন্যই ছাতাটা রাখলে বেশ হবে। তো তুমি নিশ্চয়ই অনেকবার এসেছো ইন্ডিয়ান মিউজিয়ামে, এই জাদুঘরে তোমাকে আজকে আবারও আসতে বলছি সেটা নয়, কিন্তু বলছি তোমাকে জাদুঘরের ঠিক পাশেই সদ স্ট্রিটে আসতে, প্রচুর ইতিহাস জুড়ে রয়েছে এই সদ স্ট্রিটের সঙ্গে। এখানেই একটা পেল্লাই বাড়িতে থাকতেন উইলিয়াম ফোর্ড, তো তখন সেই পুরনো কলকাতায় রাস্তাটার নাম ছিল ফোর্ড স্ট্রিট, যদি চাও বাড়িটা দেখতে চলে আসতে পারো। আর এই বাড়িটাকে তুমিও চেনো হয়তো, এখানে কিন্তু এখন একটা বিখ্যাত বিশাল এক হোটেল রয়েছে, বিদেশি পর্যটকরা এখানে বেশিরভাগ সময় এসে ওঠেন এই ফোর্ড সাহেবের বাড়ি অর্থাৎ সেই বিখ্যাত হোটেলটায়। তো তুমি নিশ্চয়ই জানো ব্রিটিশ পিরিয়ডে কিছুদিনের জন্য গভর্নর ছিলেন পিটার স্পিক, তিনিও কিন্তু থাকতেন এই সদ স্ট্রিটেই, তখন এই নামটা এই জায়গাটার নামটা বদলে হয়ে যায় স্পিক স্ট্রিট। তাঁর বাড়িটাও কিন্তু আজও রয়েছে, তবে প্রবেশের পারমিশনটা সবার নেই, তুমি যে চাইলেই সেখানে ঢুকতে পারবে, পারমিশন না পেলে পারবে না। ওই বাড়িটাতে পিটার স্পিকের বাড়িতেই বসত একটা সময় সদর দেওয়ানি আদালত, আর তখন থেকে আবারও রাস্তার নামটা বদলে যায়, মানে স্পিক স্ট্রিট হয়েছিল সেই স্পিক স্ট্রিট থেকে কিন্তু আবারও হয়ে যায় সদর স্ট্রিট। যে বাড়িতে থাকতেন স্পিক সেখানেই হলো পরে আদালত, তারপর হলো ওই বাড়িতেই জাদুঘরে সুপারিনটেন্ডেন্টের কোয়ার্টার, আর এখন হয়েছে জাদুঘরের অফিস। আর বাড়িটা যেমন কর্মস্থলে কনভার্ট হয়েছে ঠিক তেমনই কিন্তু রাস্তার নামটাও চেঞ্জ হয়েছে বারে বারে। আর এই সদর স্ট্রিটে আরও একটা বিখ্যাত বাড়ি আছে যার সঙ্গে জড়িয়ে রয়েছেন তোমার আমার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। ওই বাড়িতেই তো তাঁর দাদা থাকতেন, তাঁর দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং বৌদি কাদম্বরী দেবী থাকতেন। 10 নম্বর সদর স্ট্রিটের বাড়িটা রূপ কিন্তু বদলে আজকে সেটা হোটেল হয়ে গিয়েছে, আর তার একতলায় আছে অনেকগুলো দোকান। হোটেলের ঠিক উল্টো দিকে একটা মূর্তি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং সেখানে লেখা আছে যে এই 10 নম্বর সদর স্ট্রিটের বাড়িতে বসেই কবি লিখেছিলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবি।

ফায়দাটি? চলতে চলতে হাঁটতে হাঁটতে পথের ক্লান্তিটাকে ভ্যানিশ করে দেবে কি বলতো? অবশ্যই সদ স্ট্রিটে ছড়িয়ে থাকা সেই যেমন ইতিহাস যেমন রয়েছে সেটা, এবং পেট ভরানোর জন্য অবশ্যই তুমি মুখে দিতে পারবে জিভে জল আনা। অনেক খাবার দাবারের দোকান এখানেও আছে, তো এখানে বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট যেমন আছে তেমনই কিন্তু আছে স্ট্রিট ফুডের স্টল। আর আজকে আর একটুও নয়, এই পর্যন্তই হোক তোমার জার্নি। প্রতিদিনই তো একটা করে আমরা ব্লু প্রিন্ট দিই, কোনখান থেকে শুরু করবে কোথায় থামবে তার একটা গাইডলাইন কিন্তু থাকে আমাদের শহরের ইতিকথায়। শহরের ইতিকথার ইতি হলেও নমস্কার কলকাতার কিন্তু এখনই ইতি নয়, আছি এখনো 29 মিনিটস। আর যে মৌমিতা তোমার সঙ্গে, আপাতত শহরের ইতিকথার হচ্ছে এখানেই ইতি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:35 হয়ে 35 সেকেন্ড। তুমি শুনছো শনিবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে। দেখো, শহরে গঙ্গায় চলছে ক্রুজ থেকে ওয়াটার মেট্রো, সে তুমি জানো, আমি জানি যে তুমি জানো, আর সেটা তো জলের ওপরে ভেসে ভেসে আমরা বেড়াতে পারছি, তাই না? পারবো এবারে, কিন্তু এই মে মাসেই রেগুলার বেসিসে কিন্তু গঙ্গা থেকে গঙ্গাসাগরে যাওয়া যাবে, ভেসে ভেসে যেতে পারবো ক্রুজে চড়ে। আর যদি তুমি চাও আন্ডার ওয়াটার মিউজিয়াম দেখতে, তাহলে প্লিজ চলে এসো পুদুচেরিতে, কারণ জলের তলার জগৎ, সেখানকার গাছপালা থেকে জলজ সমস্ত প্রাণী যদি দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আসতে হবে পুদুচেরিতে বা পন্ডিচেরিতে। তো সেখানে তুমি পুদুচেরিতে এসেই সি বিচ থেকে জাস্ট 7 কিলোমিটার দূরে সমুদ্রে 26 মিটার জলের গভীরেই কিন্তু আছে এই জাদুঘর। প্ল্যান করো, সামার ভ্যাকেশন চলছে তো, আরে বাবা, চলে আসতেই পারো পুদুচেরিতে এই জলের গভীরে যে জাদুঘর রয়েছে, সেই জাদুঘরের জাদু দেখতে। আমার প্ল্যান তো এখন পুদুচেরিতে নয় গো, আমার প্ল্যান হচ্ছে এখন 9903653992 চেক করতে যাওয়ার। আর সেখানেই তো যাচ্ছি তোমার জাদুঘরের জাদু কথা জানতে। এই মুহূর্তে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি অর্ণবদার মেসেজে, অর্ণবদার জাদুঘরের জাদু কথায়। অর্ণবদা লিখছেন, হুগলির অর্ণব বলছি, কিন্তু থাকি আমি আগরতলায়। আমি চাই, অর্ণবদা চাইছেন একটা হাসির মিউজিয়াম বানাবেন, যেখানে এমন কিছু মিউজিক বাজবে আর এমন কিছু কার্টুন চরিত্রগুলো থাকবে, কার্টুন ক্যারেক্টারগুলো থাকবে, যা দেখলেই ভীষণ ভীষণ হাসি পাবে। বাহ, খুব ভালো। আর এখানেই শেষ নয়, মিউজিয়াম থেকে বেরোনোর সময় পুরস্কার থাকবে, কে কতক্ষণ ধরে ওই একেবারে কানেটো করা হাসলো নাকি মুচকি হাসলো, সেইটার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হবে। বাহ, দারুণ ব্যাপার, টোটাল হাসি আধ ঘন্টার বেশি হলেই কিন্তু পরের বার টিকিটের 50% ছাড় থাকবে। ওয়াও, দারুণ ব্যাপার কিন্তু, মানে এত সুন্দর একটা ইমাজিনেশন, এত সুন্দর একটা ইউনিক আইডিয়া, আজব মিউজিয়াম হলেও কিন্তু ডেফিনেটলি মন ছুঁয়ে গেল, দারুণ লাগলো কিন্তু, আমার হেসে হেসে এই ব্যাপারটা বলতে ইচ্ছে করছে। এটা দেখুন না যে সিসি ক্যামেরাতে কম, আর যে মুভিতে কতক্ষণ হাসলো, যদি একটা মানে 50% ছাড় ফাড় দেওয়া যায় আপনার আজব মিউজিয়ামে যাওয়ার জন্য, বেশ হয় কিন্তু অর্ণবদা। এরপরে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, অবশ্যই অবশ্যই বাবারে, আজকে মেসেজের কি স্টাইল, SSD প্রোফাইলে লেখা রয়েছে শ্যাম সুন্দর দা, শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান, কলকাতা 153 থেকে ছন্দে বেঁধে কিন্তু পাঠিয়ে দিয়েছেন। পাড়ায় থাকেন লক্ষ্মী পিসি, লক্ষ্মীর কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন, সকাল বিকেল ঝগড়া করেন, আমরা নাকি বন্য, সবার কাছে যেটা সত্য, পিসির কাছে মেয়ে কি হেরে গেলেও হার মানে না, জানি না অভিনয় করেন নাকি, লাইনে দাঁড়াই শেষে গিয়ে প্রথমে দিতে হবে তারে, ঝগড়ার ভয়ে সবাই তাকে তাড়াতাড়ি করে ছাড়ে, লক্ষ্মী পিসিকে রাখতে চাই সাধের মিউজিয়ামে, সময় পেলে আসবো দেখে, এখনো সে কি চরমে, সায়েন্স মিউজিয়ামে যাবো আমি প্রিয় স্টুডেন্টদের নিয়ে, বিজ্ঞানের সব কলা কৌশল বোঝাবো সেখানে গিয়ে। শ্যাম সুন্দর দা এত সুন্দর করে সমস্ত মেসেজ আমাদেরকে সেন্ড করেছেন নারকেল বাগান থেকে, নামেই যা সুন্দর রয়েছে, তিনি তো সুন্দর করে ছন্দে বেঁধে লিখবেনই, লস্করপুর কলকাতা 153 থেকে শ্যাম সুন্দর দা কিন্তু এই মেসেজ আমাদেরকে সেন্ড করেছেন। আছেন আছেন, শঙ্কর দাও আছেন বারাসাত থেকে। তবে তার আগে যেটা বলছি, আমাকে টুক করে একটা ছোট ইনফো কিন্তু দিয়ে দিয়েছে শাওন, সেটা আমি সবার সঙ্গে শেয়ার করছি। শাওন বারাসাত থেকে বলছে, ও যখন বসিরহাট থেকে ফিরছে তখন চিংড়িঘাটায় মেট্রোর কাজ শেষ হওয়ার পর খুব তাড়াতাড়ি যে কবি সুভাষ থেকে আইটি পার্ক সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে, তার জন্য কিন্তু চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে দুটো এসি মেট্রোর রেক এসেছে এখানে হাসনাবাদ সেকশনের একটা সেকশনের ধারে লুপ লাইনে, সেটাকে পার্ক করে রাখা আছে বাড়ি ফেরার পথে, বসিরহাট থেকে ও যখন ফিরছে বারাসাতে এখন, সেটা ও দেখেছে এবং আমাকে 9:24 নাগাদ সেটা সেন্ডও করে দিয়েছে সবার সঙ্গে বলার জন্য। বলে দিলাম কিন্তু শাওন, নিশ্চয়ই তুমি আমাকে ট্রেনে আস্তে আস্তে শুনছো এবং আমার কথা এটাও শুনতে পেলে, যাবো যাবো আমি শঙ্করদার কাছেই যাবো, কারণ বারাসাতে রয়েছেন তো আমাদের শঙ্করচন্দ্র দে, শঙ্করদা বারাসাত থেকে কি বলছেন, অবশ্যই অবশ্যই সেই ছন্দে বেঁধেই তার পুরো জাদুঘরের জাদু কথা আছে। ভেত বাঙালি মোরা ভাত খাচ্ছি রোজ, বিশ্বজুড়ে কত রকমের ধান, নিয়েছে কি তার খোঁজ? মেরে কেটে আমরা শুধু জানি কটার নাম, হারিয়ে যাওয়া ধান জোগাড় করে করব ধানের মিউজিয়াম। মিউজিয়ামের শেপটা হবে ধান ক্ষেতের সাজে, দর্শকদের হাঁটার জন্য আল বাঁধা পথ মাঝে। গুলবাজ সেই মানুষটাকে যে গুলবাজের চলমান অভিধান মোর মিউজিয়ামে সবার আগে দেব তাকেই স্থান। ধানের ইতিহাস জানতে হে ভেতো বাঙালিগণ, অতি অবশ্যই মোর ধান্য মিউজিয়াম করো হে দর্শন। জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ শঙ্করদা মনটা একেবারে উড়ু উড়ু ঘুরু ঘুরু করে দিলেন। আর সত্যিই বলছি, এই রকম যদি ধানের মিউজিয়াম হয় প্রচুর প্রচুর লোক আসবেন। শুধু তাই না, ওখানে গুলবাজ লোকটার পাশে না আপনি নিজেও থেকে যাবেন। না, এত সুন্দর করে ছন্দে বেঁধে যেভাবে আপনি আপনার প্রত্যেক দিন আপনার নিজের কনসেপ্টটা আমাদের কাছে তুলে ধরেন, রিয়েলি আপনাকেও আমার মনে হয় আপনার এই গুণের জন্য মিউজিয়ামে রাখি। থ্যাংকস আ লট দাদা, এত সুন্দর করে আপনি ছন্দে বেঁধে আপনার যে মিউজিয়াম নিয়ে আজব মিউজিয়ামে যে কনসেপ্টটা এসেছে এবং

সেটা যে এত সুন্দর করে আমাদেরকে লিখে পাঠিয়েছেন খুব খুব খুব ভালো লাগলো। 9903653992 হার্ট করে কিন্তু 10টা পর্যন্ত খোলা রয়েছে, পাঠাতেই পারো তুমি তোমার আজব মিউজিয়ামের কথা, যে আজব মিউজিয়ামে তুমি কি কি মজাদার জিনিস রাখবে সেটা বলবে, তার সঙ্গে সঙ্গে তুমি তার শেপটা কেমন দেবে সেটাও বলতে পারো, আর তার সঙ্গে তোমার দেখা কোন মানুষকে দেখেই তোমার মনে হচ্ছিল আরে বাস একে পুরো মিউজিয়ামে রাখার মতো এই মানুষটা, তো সেই মানুষটার কথাও তুমি অবশ্যই বলবে, এবং কেন তুমি তাকে মিউজিয়ামে রাখতে চাইছো বলে ফেলো না, এখনো তো আছি আমি 19 মিনিট। আরে তুমি তো সেন্ড করছোই, আমাকে বলছোই তোমার আজব সব মজার মিউজিয়াম কথা, তোমার মালিকানায় তৈরি সেই মিউজিয়ামে কি রাখবে, শেপ কেমন দেবে সবটাই আমি দেখছি, আর দেখছি তো বিশ্বের সব থেকে বড় কাইট মিউজিয়াম, ঘুড়ির মিউজিয়াম কোথায় আছে জানো? চীনের শানডংয়ে ওয়াইফাং, সেখানেই কিন্তু আছে সব থেকে বড় ঘুড়ির মিউজিয়াম, কাইট মিউজিয়াম, শেপটাও ঢাউস ঘুড়ির মতো, আর সেখানে আছে নানা সাইজে নানা আকৃতির ঘুড়ি, হাজার হাজার ঘুড়ি। চলো আমরাও একটু উড়ি বাউন্ডুলে ঘুড়ি হয়ে, নীল আকাশে নয় মনের ক্যানভাসে কিন্তু আমরাও উঠতে পারি, আমরাও একটু ঘুরতেই পারি, তাই না?

শহরের আকাশে নয়, কিন্তু আমি মনের আকাশে, মনের ক্যানভাসে কিন্তু উড়তে উড়তে ঘুরতে ঘুরতেই বাউন্ডুলে ঘুড়ি হয়ে উড়তে উড়তেই তো দেখছি 9:45 হয়ে 32 সেকেন্ড অলরেডি হয়ে গিয়েছে, আর ঘড়ির কাঁটাও ঘুরছে, পৃথিবীও ঘুরছে। এই পৃথিবী, এই দুনিয়ায় আছে কত রঙ, আর সেই রঙের চাবিকাঠি আজকে তোমার হাতে। আজ 7 সকালেই কিন্তু তুমি হয়েছো সেই আজব।

0: জাদুঘরের মালিক, কারণ আজই ব্রিটিশ মিউজিয়ামে জায়গা পাচ্ছে আমাদের এই কুমোরটুলি থেকে তৈরি হওয়া ভিক্টোরিয়ার রেপ্লিকা। আর মাঝে মাত্র একটা দিন, তারপরেই তো মিউজিয়ামের দিন, তাই তো তুমি আজ থেকেই কিন্তু হতে পারছো আজব কোনো একটা মিউজিয়ামের মালিক। আমি দেখছি তো তোমার সেন্ড করা সেই আজব মিউজিয়াম, আজব জাদুঘরের জাদুকথা। আর আমি তোমাকে এখন যেটা বলবো, তোমার জাদুঘরের জাদুকথা তো আসছেই আসছে নতুন রুটে বন্দে ভারত সার্ভিস দিতে। হ্যাঁ, সেই বন্দে ভারতের কিন্তু ট্রায়ালটা হয়ে গিয়েছে আমাদের এই হাওড়া থেকে দিল্লি রুটে, কিন্তু সেই বন্দে ভারত সার্ভিস দেবে, আসছে নতুন ফেরি সার্ভিস থেকে। এখন আসছে তিন তিনটে হিট গান, তিনেকে তিন গানের হ্যাট্রিক। কথা হবে গানের ওপারে আর যে মৌমিতার সঙ্গে তোমার।
1: FM রেনবোতে তিনে।

0: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
0: নমস্কার কলকাতা
1: রেইনবো টাইম চেক রেইনবো টাইম চেক
2: অলরেডি 9:56 হয়ে 41 সেকেন্ড হয়ে গেছে আর ফিরে এলাম তিনটে হিট গানের হ্যাট্রিকের পর, মানে 3-1-3 গানের হ্যাট্রিকের পর ফিরে এলাম। মন ছুঁয়ে যাওয়া সমস্ত গানগুলো ছিল, যে মন পাওয়া, মন দেওয়া নেওয়া, মন পাওয়ার যে গান সেগুলোই কিন্তু ছিল আজকে গানের হ্যাট্রিকের পরপর তিনটে গান তোমার জন্য। আর এদিকে তোমাকে কি কি বললাম দেখো, ঘড়ি তো আমাকে দেখাচ্ছে যে 9:57 অলরেডি হয়ে গিয়েছে। ঘড়ি থেকে ঘুড়ি, পেন্সিল থেকে মোটরসাইকেল, তারপরে মোজা থেকে পাউরুটির মিউজিয়ামের কথা আজকে বলতে বলতেই 10টা ছুঁই ছুঁই ঘড়ির কাটা। আর সেখানে যেখানেই তুমি যাও না কেন, এখন কিন্তু বাইরে বেরোলে অবশ্যই জলের বাটলটা এবং ছাতাটা ক্যারি করতে ভুলো না, ডায়েটে অবশ্যই টক দই রেখো, আর ওআরএস এর চুমুক দিও মাঝে মাঝে, এবং নেক্সট উইকে আবারও আর যে মৌমিতাকে সঙ্গে রেখো। ঘড়ি বলছে টাইম আপ, কাম অন কুইক, হারি এফএম রেইনবো হট সিটটা এবার ছাড়ো তাড়াতাড়ি। আজকে আমি যাচ্ছি, চলে বলছি টাটা বাই বাই। বুধবার 20th মে তেও মৌমিতার সঙ্গে কিন্তু তোমার থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেননি তাদের দু দফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবে বলে নোটিশ জারি করেছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ। সিবিএসই সূত্রে জানা গেছে এই মাসের ১৯ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রতি বিষয়ে ৭০০ টাকা ফি দিয়ে স্ক্যান করা কপির জন্য অনলাইনে আবেদন জানানো যাবে। এছাড়া পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন জানানোর সময়সীমা ধার্য হয়েছে মে মাসের ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে। পুনর্নির্বাচনের আবহে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল নেতা সাইদুল খানকে গ্রেপ্তার করেছে ফলতা থানার পুলিশ। তাদের দাবি, ধৃতের বিরুদ্ধে হুমকি, অপহরণ করে মারধর এবং খুনের চেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা

দায়ের হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেস নেতা জয়নাল আবেদিনের বাড়িতে লুকিয়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। ধৃত শহীদুল গাজীর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়, জয়নাল আবেদিন পলাতক। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল ফোন থাকার ঘটনায় জেল সুপার সহ দুই আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং বন্দীদের অনৈতিক সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার এন কুজুর এবং কো কন্ট্রোলার দীপ্ত ঘরাইকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রথম জেলা সফর করবেন। তিনি সড়ক পথে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে যাবেন, সেখানে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ফলতায় একুশ তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থীর সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে গতকাল দশ ঘণ্টা জেরা করে ইডি। এর আগে পাঁচবার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। গতকাল সকালে কোনোরকম নোটিশ ছাড়াই ইডি সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। মেরামতির কারণে আগামীকাল বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বলে জানানো হলেও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। গতরাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে এ ব্যাপারে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন হাসপাতালে ব্যবহৃত খালি শয্যা বা বেড এবার থেকে প্রয়োজনে রাজ্য সরকারি হাসপাতালগুলি ব্যবহার করবে। বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে গতকাল এসএসকেএমে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দিয়েছেন। কলকাতা সংলগ্ন এলাকায় অপরাধমূলক কাজকর্ম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে দুপুর দুটো নাগাদ প্রস্তাবিত এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা পুলিশ কমিশনার সহ লালবাজারের অন্য পুলিশ আধিকারিক এবং সব থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি জেলায় কোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। কলকাতায় গতকাল দলের সাংগঠনিক বৈঠকে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এই নির্দেশ দেন। জেলা সভাপতিদের 15 জনের ওই কোর কমিটির সঙ্গে যৌথভাবে যাবতীয় সিদ্ধান্ত নিয়ে কাজ করার কথা বৈঠকে জানানো হয়। রাজ্যে বিকশিত ভারত জিরামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। গতকাল বিধানসভায় অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে দুটি জেলায় এই প্রকল্প শুরু করা না গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা চালুর চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা সমাধান করবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী

0: রথীন ঘোষকে গতকাল 10 ঘণ্টা জেরা করে ইডি। দীর্ঘ জেরার পর 10 দিন বাদে ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফলোহারিণী কালীপুজো। 1872 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলোহারিণী কালীপুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হচ্ছে। পুজো হচ্ছে বেলুড় মঠেও। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এসে গেছি আপনাদের সাথে আমরা দুজনে। আজ সকালবেলায় একটু বেশ মজা আছে, সেটা ক্রমশ প্রকাশ্য না, এখনই প্রকাশ করতে হবে যখন আমরা আমাদের পরিচয় দেব। আমি রয়েছি আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায়।
1: আমি রয়েছি আপনাদের সঙ্গে জয়শ্রী রায়। আমরা যদি সেটা না বলে শুধু বলতাম আমি রয়েছি জয়শ্রী আর আমি রয়েছি জয়শ্রী, তাহলে এবার আপনাকে চিন্তা করতে হতো যে আপনি কাকে শুনছেন, আমাদের মাথা খারাপ না আপনাদের মাথা খারাপ।
0: না, এইরকম সকালে একদম মাথা খারাপ করবো না আমরা, কেমন? আমি তাহলে তোমাকে বলছি রায়।
1: আর আমি বলছি মুখজি।
0: ওকে, তাহলে আজকে কিন্তু হিসেব মতো শনিবার গুরুদেবের আসন প্রতিষ্ঠিত আমাদের সকলের মধ্যে জারিত হয়েছে, কিন্তু আমরা ভাবছিলাম যে উনি তো নিজেও একজন রসিক মানুষ ছিলেন, সুন্দর সুন্দর কথা বলতেন, এতটাই রসবোধ ছিল যে কি আর বলবো আর কি, সেগুলো আমরা জানি। কিন্তু আজকে আমাদের সেই মানুষটিকে যখন কথা বলতে তাকে নিয়ে বসবো, তখন দেখবো এই যে আমাদের দুটো নাম এক হয়ে গেল। তো এইরকম ওই নাম নিয়ে ওনার অনেক চিন্তাভাবনা ছিল, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো সেই সমস্ত নামের কিছু কথাবার্তা, নামের নামাবলী বরং আমরা দুজনে গাই দিই।
1: একদমই তাই, একদমই তাই। আপনি গান্দরিয়ায় রয়েছেন আমাদের সঙ্গে, দুই জয়শ্রীর সঙ্গে আপনি রয়েছেন গান্দরিয়ায়। গান্দরিয়া থাকবে আপনাদের সঙ্গে একটা পর্যন্ত। আর ঠিক যেমনভাবে জয়শ্রীদি বললো নামের নামাবলী,
0: না রায়, রায়।
1: ও হ্যাঁ ঠিক বলছো, আজকে তো আমরা ওইদিকে যাবোই না, দামি কথা।
0: দিটা বাদি দাও মুখার্জি,
1: একদমই তাই। এবার আপনারা ঠিক করে নিন যে কে কথা বলছে।
0: দুজনে কিন্তু জয়শ্রী, ঠিক আছে, সেটাতে কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু কথা হচ্ছে আমি বলবো রায়, তার মানে জয়শ্রী রায়,
1: আর আমি মুখার্জি, সেটা বলা মানেই আপনাদের ভীষণ পছন্দের জয়শ্রী মুখার্জি।
0: আর আরেকজন যে বলছে সেও কম পছন্দের নয়। তো আমরা এই দুই সখী যখন এক জায়গায় বসছি, তখন তাদের ভাবনাটাকে আপনাদের কিন্তু একটু দেখতেই হবে, ভালো করে কান পাততে হবে। রায় না মুখার্জি,
1: প্রথমে আমরা নিজেরাই দুই সখী একটুখানি আড্ডা মেরে নিই, তারপরে পৌঁছতে হবে, কারণ আমাদের নিজেদেরই সমস্যা বেশি।
0: ঠিক কথা। তো তাহলে যাই, সখীদের গান শুনি, ভালোবাসার গান শুনি। ভালোবাসায় তো তিনি অনন্য, কিন্তু নামটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, সেটা নিয়ে আমরা বলবো কথা।

0: ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? এটা কিন্তু ঠিক যে রবীন্দ্রনাথ কিন্তু নামের কথা বলেছেন, এবং শুধু তাই নয়, নামটা যে জীবনে কতটা ইম্পর্ট্যান্ট সেটাও কিন্তু তিনি বারবার বলেছেন। এবং সেজন্য আমরা আজকে যখন দুজনের নাম এক হয়ে যাচ্ছে, তখন কিন্তু রবীন্দ্রনাথের স্মরণ নেব। কারণ এক্ষেত্রে দেখো, দুটো নাম যখন এক হয়ে যায়, আমরা কিন্তু আরেকটা নাম ব্যবহার করতেই পারি, যেটা আমাদের ছদ্মনাম।
1: ছদ্মনাম ব্যাপারটা হচ্ছে, আমাকে ছদ্মনামের আড়ালে কিছু করতে হয় না। ব্যাপারটা হচ্ছে ওই, যদি তুমি আমাকে দ্বিতীয় নামের কথা বলো, তাহলে বলা যায় যে 78 ডাক নাম আছে,
0: ওইগুলোই তো ছদ্ম। মানে ধরো আমি জানি না,
1: সেটার মধ্যে যে অর্ধেক আমি জানি, অর্ধেক আমি জানি না, অর্ধেক মনে আছে, অর্ধেক মনে নেই, সবটা মিলিয়ে মিশিয়ে এমন নামের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। এবং সত্যি কথা বলতে গিয়ে যখন ভাবি বসে যে হ্যাঁ, এই নামগুলো একটা সময় ডাকা হতো, এখন সে ডাক নাম ডাকার মানুষগুলো নেই, কোথাও হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাই না, তখন মনে হয় যে হ্যাঁ, এটা কিন্তু তখন হয়তো খুব একটা ভালো লাগতো না, যে এই নামটা কেমন জানে, একটা বোকা বোকা নাম, এই কেমন কেন ডাকছে। কিন্তু এখন মনে হয় যে এই নামগুলোর পেছনেরও একটা ভালো লাগা আছে, একটা ভালোবাসা আছে।
0: ভালোবাসা কারে কয় সেটা প্রথমে বোঝা যায় না। যেমন রবীন্দ্রনাথও একটা গিন্নি বলে তার লেখা ছিল ছোট গল্প, তো সেখানে তিনি ওই শিবনাথ পণ্ডিত যে মাস্টারমশাই, তার অস্ত্রই ছিল যে বাচ্চাদের নাম পাল্টে দেওয়া। যার নাম শশী শেখর, কি ভালো নাম, তাকে হঠাৎ বললো ভেটকি, তার মুখটা একটু ভেটকির মতো। তো এই বিষয় হচ্ছে যে তাতে তার প্রচন্ড কষ্ট হতো। তো কষ্ট নাম পাল্টালে তো হবেই,
1: সেটা
0: যদি ছদ্মনাম হয়, অর্থাৎ নিজেকে লুকিয়ে রাখতে চান। রবীন্দ্রনাথ কিন্তু এক্ষেত্রে বেশ অনেকগুলো ছদ্মনামের আশ্রয় নিয়েছেন নানান সময়, তাই না?
1: অনেকগুলো, মানে যতগুলো আমরা জানি সেগুলো তো জানি, যতগুলো তার বাইরেও অনেকগুলো নাম রয়েছে।
0: ঠিক ঠিক ঠিক, আমরা তাহলে কি একটু ছদ্মনামগুলো খুঁজবো?
1: আমরা খুঁজবো তো নিশ্চয়ই, যখন ছদ্মনামে রয়েছে তখন কোন কোন ছদ্মনামে তিনি রয়েছেন খুঁজবো, একটা গান শুনে আসি,
0: তাহলে তার মধ্যে একটা ছদ্মনাম খুঁজে পাওয়া যাবে, তাই তো?
1: এক্স্যাক্টলি,
0: দেখি
1: একটা ছদ্মনাম আমরা
0: মানে গানটা শুনলেই বুঝতে পারবো।
1: একদম, গানটা শুনি, গানটা শুনতে শুনতে ফিরে আসি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গান দরিয়া দুই জয়শ্রীর সঙ্গে।

0: নিশ্চয়ই এই গানটি শুনে শেষ লাইনে আপনি খুঁজে পেয়েছেন ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, যাতে তিনি মূলত আমাদের কাছে পরিচিত। মানে বলা যায় যে বেশিরভাগ বাঙালি একটা কথাই বলবেন, ভানুসিংহ ঠাকুর, রবীন্দ্রনাথের ছদ্মনাম, যে নামের আড়ালে তিনি এই পদাবলী লিখেছেন। ভানুসিংহ ভণিতা নিয়ে কবি কিঞ্চিত হেঁয়ালি করে থাকলেও ভানুসিংহের ঠাকুরের যে পদাবলী, তার রচয়িতা হিসাবে রবীন্দ্রনাথ কিন্তু নিজের নামেই নাকি মানে বহাল করেছেন, রয়েছেন আর কি। অন্যদিকে কিশোরী রানুকে লেখা চিঠিপত্রে পত্র প্রেরক হিসাবে কিন্তু তিনি নিজেকে ভানু দাদা বলেছেন।
1: একদমই তাই। এবং সেখানে এই যে ভানুদাদার গল্পে আমরা যাব, ভানুদাদার গল্পে যখন, আচ্ছা ভানুদাদার গল্পটাকে আমরা শেষ করে নেব,
0: করি না একটু, যদি রবীন্দ্রনাথের নাম ধরো ভানুসিংহের পত্রাবলিতে, আমরা জানি যে ভানুসিংহ রবীন্দ্রনাথ এবং তিনি স্বনামেই বিরাজ করে ভানুসিংহ বা ভানুদাদা আড়ালে রবীন্দ্রনাথ নিজেকে প্রকাশ করলেন একজন মানে পদাবলী আর কি হিসাবে, পদাবলী রাইটার হিসাবে, লেখক হিসাবে বলা যায়। তো এই যে বিষয়টা, অর্থাৎ ভানুসিংহ নামটার মধ্যেই কেমন একটা অদ্ভুত, মানে একদম বলা যায় মিশে যাওয়া পদাবলী সাহিত্যের সঙ্গে, সেটা তিনি ভালোবেসে লিখেছিলেন অবশ্যই, তার গানগুলো অত্যন্ত অল্প বয়সে লেখা। এই যে রবীন্দ্রনাথের কতগুলো নাম আছে বা ছদ্মনাম আছে, সেই নিয়ে কিন্তু অনেক ধরনের মানে লোকজন এক একটা এক এক সময় বলেছেন, কিন্তু আমরা বোধহয় একটা লিস্ট করতে পারি যে কতগুলো ছদ্মনাম,
1: মোটামুটি আমরা যতগুলো নাম পাই তার মধ্যে ঠিক এই মুহূর্তে যে কটা নামই মনে পড়ছে পরপর, ভানুসিংহ তো আমরা শুনলামই, ভানুসিংহ, অকপটচন্দ্র ভাস্কর, দিকশূন্য ভট্টাচার্য, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী মধ্যমা, ষষ্ঠীচরণ দেব শর্মা, আন্নাকালি পাকড়াসি, ভূতনাথ বাবু, নবীন কিশোর বর্মন, মানে এই নামগুলো ঠিকঠাক দেখতে গেলে আমরা অনেক সময় না জানিই না যে এই নামগুলোর আড়ালে কোন মানুষটি বসে আছেন এবং তার কলম মানে খুব পরিচিত। মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি বিশেষ করে বাংলার ঘরে, বাঙালির ঘরে কোনো না কোনো সময়, কোনো না কোনো মুহূর্তে যে কোনোভাবেই এসেছে, আসে, আসবে।
0: মানে ভানুসিংহ বলছো,
1: ভানুসিংহ কেন, মানে তার আমি
0: অন্যগুলো
1: সব নেমে এসেছে,
0: কিন্তু ধরো আন্নাকালি পাকড়াসি চট করে বললে একটু সবাই ভাববে যে পুরুষেরই ছদ্মনাম হওয়া
1: উচিত,
0: কিন্তু কি অদ্ভুত ভাবে উনি লিখেছেন। এবং শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা,
1: একদমই তাই।
0: মানে মিল কোথায় রবীন্দ্রনাথকে ওর মধ্যে খুঁজে পাওয়া যায় না, ছদ্মনামের আড়ালে হয়তো একটু একটু মিল কখনো, যেমন ধরো বলাই চাঁদ মুখোপাধ্যায়, বনফুল, কোথাও যেন আমরা মনে হয় বয় বয়
1: মিলছে। হ্যাঁ একদমই তাই, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে কিন্তু সেটা মানে একটার সঙ্গে আর একটা মিলই নেই। এই কারণেই তিনি কিন্তু বিশ্বকবি। এবং সত্যি কথা বলতে গিয়ে যতবার রবীন্দ্রনাথ নিয়ে বসি, যতবার রবীন্দ্রনাথ নিয়ে কথা বলি, ততবার যেন মনে হয় মানে ওইটুকুই যতটুকু কথা বলি, যতটুকু গান শুনি, মনে হয় যেন নতুন করে আবিষ্কার করলাম।
0: আমরা ভানুসিংহ ঠাকুরের পদাবলী তো আরেকটু গান শুনি।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: তো আমরা এই যে এত নামগুলো শুনলাম, প্রেক্ষাপট কিছু রয়েছে?
2: একদমই তাই, প্রেক্ষাপট তো রয়েছে। বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু নিজের নামের সমস্ত আড়াল ব্যবহার করেছেন। তা নাহলে আমরা পেতামই কোথায়? কারণ এটাই তো সত্যি কথা, লেখার আড়ালে না গেলে তো নামগুলো আমরা আসতোই কোথা থেকে? এবং তার কিছু কিছু প্যাটার্নও রয়েছে কিন্তু, যেমন নাতবউ অমিতা ঠাকুরের, ঠাকুরকে আর কি, ছটা চিঠি যেটা তিনি মানে পাঠিয়েছেন, সেখানে বিক্রমজিৎ বা বিক্রম মহারাজ এই নামটার কিন্তু উল্লেখ রয়েছে। এবং সেটার পেছনেও কারণ আছে, সেই সময় তপতী নাটকে কবি নিজে বিক্রমজিতের ভূমিকায় অভিনয় করছিলেন এবং তার মহিষীর ভূমিকায় ছিলেন অমিতা ঠাকুর।
1: বোঝা যায়, এর থেকে বোঝা যায় যে পত্র প্রেরক আর প্রাপকের সম্পর্কে যে একটা মধুর, যে যে আমরা বলছিলাম না হাস্যরস, ওনার সরসতাটা উল্লেখ করা যায় আর কি। নির্মল কুমারী মহলানবিশকে একটা লেখা চিঠিতে তিনি বলছেন অধিষ্ঠাতা আচার্য, কারণ এই চিঠির বিষয় শান্তিনিকেতন বিশ্বভারতী আর সেই সময় তিনি সেখানকার আচার্য, সেই জন্য কৌতুকময় তার যে লেখা তার মধ্যে নিজেকে প্রকাশ করলেন অধিষ্ঠাতা আচার্য। এগুলো ঠিক ছদ্মনাম না হলেও তিনি নিজেকে লুকিয়ে একটা নাম দিয়ে নিজেকে প্রকাশ।
2: একদমই।
1: তারপরে ধরো এই যে আন্নাকালী পাকরাশির কথা আমরা বলছিলাম না, নারী কর্তব্য, এই কবিতা একটা ঠাট্টা সুর তিনি রেখেছেন এবং ওই কবিতার কবির ছদ্মনাম হয়ে গেল আন্নাকালী পাকরাশি। যেহেতু এটার মধ্যে একটা নারীর কর্তব্য এবং ঠাট্টা দুটো মিলে গেল।
2: 19 বছর বয়সে দীক্ষণ্য ভট্টাচার্য, মানে নামটা শুনলেই মনে হয় কি এটাও মানে মাথায় তো এসেছে ব্যাপারটা, এটাও তো করা যায়। মানে এই ছদ্মনামে লেখা দুদিন যে কবিতাটার মানে স্বরভঙ্গির সঙ্গেও কিন্তু মানে মিলিয়ে নেওয়া যায়, মানে সন্ধ্যা সঙ্গীতের পর্বে কবির এই দীক্ষণ্য মনোভঙ্গির যে দিকটা আর কি, সেটা কিন্তু এখান থেকে মেলানো যায়। বিজন চিন্তা এই লেখাটিরও শেষের দিকে বিধবা শব্দটিকে উল্লেখ করেছেন, কারণ তার জবানিতেই লেখা, যদিও এটা একটা নিবন্ধের মধ্যে আমরা পাই। মানে এমন বহু লেখার আড়ালে আবডালে কবি কিন্তু বারবার নিজের নামকে লুকিয়ে বহু নামকে নিয়ে এসেছেন।
1: আরও কিছু রয়েছে অবশ্যই, আপনারাও রয়েছেন আর সঙ্গে রয়েছে আমাদের গান।

0: we have enough who can select our own team?
1: Look, there has been the odd voice sort of pointing out the Aussie passport, but we are in an international game. It's nothing new to have Australians, Zimbabweans, New Zealanders involved in the English game. And similarly, when you look around the world, it is fully an international arena. Well, that's what we've got time for on Stumped for this week on Akash Varney. Don't forget to follow us on X. We're at BBCWS Sports and use the hashtag BBC Stumped. And check us out on YouTube as well by going to the BBC World Service YouTube channel. Thanks to Chari Sharma and Jim Maxwell and to all of you for listening. Till next time. Bye-bye.
2: Dumped is a BBC Sport production for the BBC World Service in association with ABC and Akash Varney.
3: Gaane Bajuk Onir Radio Shuncho 107 FM Rainbow Shat Shure Sharadi Shat Shure Sharadi.
4: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: আমরা আবার ফিরে এলাম আপনাদের কাছে গান দরিয়ায় 107 FM রেইনবো। জয়শ্রী মুখোপাধ্যায়,
6: জয়শ্রী রায়,
5: বুঝতেই পাচ্ছেন আমরা এখন নামের মধ্যেই আছি, দুই নাম তো শুনেই বুঝতে পাচ্ছেন। তো সেইখানে যাব, তবে তার আগে শুনে নিই গানটি।

0: হ্যাঁ, পদভোলা পথিক, দেখো এর মধ্যে অনেকগুলো নাম আছে কিন্তু, না?
1: একদমই,
0: পথিক বলতে বলতে সেই সন্ধ্যাবেলার চামেলি, সকালবেলার মল্লিকা। তো রবীন্দ্রনাথের লেখার মধ্যে এরকম তো অনেক নাম আছে এবং অনেক নাম তিনি দিয়েছিলেন, কিন্তু তার আগে আমার মনে হয় কিছু বাকি রয়ে গেল রবীন্দ্রনাথ নিজের যে নামগুলোর আড়ালে, কিছুটা আমরা বলেছি,
1: কিছুটা বলেছি আর কিছুটা রয়ে গেল। যেমন বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায়, এটা অবশ্য রবীন্দ্রনাথেরই কিন্তু ছদ্মনাম। হ্যাঁ, মানে মানে রবীন্দ্রনাথের ছদ্মনামের লিস্ট ধরলে এই নামটাকে আমরা পাবো। রবীন্দ্রনাথ টেগোর, পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, বইয়ের রচয়িতা, টমসন সাহেব মুখের মতো, তাকে মুখের মতন জবাব দেওয়ার সময় সৌজন্যবশত এই ছদ্মনামের আড়ালটুকু কিন্তু রবীন্দ্রনাথকে নিতেই হয়েছিল। কিন্তু কবির অকপরচন্দ ভাস্কর এই ছদ্মনামটি তিনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারেন কি না?
0: অকপরচন্দ্র মানে শুনলেই ভাল লাগে যে বোঝা যায় অকপটে কিছু কথা,
1: কিছু একটা বলার ব্যাপারটা আছে। এবং এটাও কিন্তু সত্যি কথা, রবীন্দ্রনাথের মানে অকপটে বলা বহু কিছুই রয়েছে, এটাও খুব সত্যি কথা। মানে এক্ষেত্রে সজনীকান্তের তৎপরতা, মানে এ ব্যাপারে সজনীকান্তের তৎপরতা প্রবাসীর পত্রিকায় মানে প্রকাশিত প্রশান্তচন্দ্র মহলানবিশের রবীন্দ্র পরিচয় শিরোনামের যে ধারাবাহিক মানে তথ্যপুঞ্জ এবং ছদ্মনামের আড়াল থেকে রবীন্দ্র রচনাগুলির যে শনাক্তকরণ, মানে এগুলোও কিন্তু মানে রবীন্দ্রনাথকে তিনি নিজেকে কত নামের আড়ালে যে তিনি নিজেকে ঢেকেছেন এবং সেটা লেখার পরতে পরতে কীভাবে বারবার এসেছে সেটা কিন্তু আমরা নানাভাবেই এখানে পেয়ে থাকি। সত্যি কথা বলতে কি বলো, আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে বসে এই যে নামগুলো আমরা বলছি, এই নামগুলো কিন্তু কখনো কখনো হয়তো শুনিনি বলবো না, শুনেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এর পেছনে কত গভীর সেই কলমটা কাজ করে যাচ্ছে?
0: একদম একদম, মানে ভাবনা যেখানে ধরো আন্নাকালিটা আমার শুনতে খুব ভালো লাগে, তখন আন্নাকালি খুব কম মানে লোকে মানে খুব কমন ছিল, কম লোকে রাখতো না, মানে আন্নাকালি বাড়ির একটা মেয়ের নাম হতে পারে, ছোট মেয়ের নাম আর কি, তো আন্নাকালি পাকরাশি, তো এই এটা শুনলে খুব মজা লাগে এবং ব্যাপারটাও তাই একটু কটাক্ষ করে লেখা, কিন্তু যেহেতু মহিলাদের ব্যাপার তো তিনি একটু ছদ্মনাম নিলেন আর কি, সেটা মহিলা, তো বেশ মজার যে নামগুলো নেওয়া, তার পেছনে কারণগুলো অনেকটাই আমরা খুঁজে দেখলাম। তো এবার আমরা কিন্তু খবরে যাওয়ার আগে মানে বিরতিতে যাওয়ার আগে একটা গান শুনে নেব এবং ফিরে আসবো বিরতির পরে দুজনে মিলে, জয়শ্রী মুখার্জি
1: এবং রায়,
0: এবং ফিরে আসার পরে মুকুজ্জি আর রায় দুজনে মিলে কিন্তু আপনাদেরকে আরও অনেক নামের নামাবলী গায়ে জড়িয়ে দেবে, কেমন? তার জন্য রেডি থাকতে হবে।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডস পৌঁছেছেন। প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে আজ দুপুরে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে আমস্টারডাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারনসেন। শ্রী মোদীর এই সফরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রার সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার উপর সেস, কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য এক নোটিস জারি করেছে। এতে বলা হয়েছে, ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেননি তারা দুদফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি বলেন, ভারতের উন্নয়নে সিকিমের অবদান অত্যন্ত মূল্যবান। কলকাতা ও সংলগ্ন এলাকায় অপরাধমূলক কাজকর্ম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে দুপুর দুটো নাগাদ প্রস্তাবিত এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা পুলিশ কমিশনার সহ লালবাজারের অন্যান্য পুলিশ আধিকারিক, সব থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রথম জেলা সফর করবেন। তিনি সড়কপথে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার দেবান হারবার যাবেন। সেখানে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী একুশ তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: নামের ফেরে আজকে রয়েছি কিন্তু আমরা। রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে গানে কথায়। গানে তো অবশ্যই রবি ঠাকুরের গান, যে গানগুলো আমরা শুনছি, অলরেডি একটা ঘন্টা পার করে আমরা চলে এলাম। আর নামের ফেরে কিন্তু আজকে আমরা স্টুডিওতে দুই সখী জয়শ্রী মুখার্জি এবং জয়শ্রী রায় আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আবারও রবি ঠাকুর। অ্যাকচুয়ালি আজকে যেহেতু আমরা নাম নিয়ে পড়েছি, মানে
1: দুটো নাম যেহেতু এক, সেই জন্য আমরা অনেক নাম দেখাচ্ছি,
0: অনেক নাম দেখাচ্ছি। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম আর কি, মানে আমরা কলার উঁচু করে দেখাতে পারি আর কি, যে আমরা শুধু নই, রবীন্দ্রনাথ অনেক কাজ করে গেছেন নাম নিয়ে। অ্যাকচুয়ালি মানুষের নাম রাখার প্রতি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ একটা ঝোঁক ছিল। কখনো ভালোবেসে

0: কখনো স্নেহ করে, কখনো আবার অনুরোধ, মানে অনুরোধ রাখতে আর কি, উপরোধে অনুরোধেও নাম রেখেছেন তিনি কারোর। এবং তিনি যে শুধু শিশুদের, ছোটদের নাম দিয়েছেন এমনটাও কিন্তু নয়, অনেক সময় বেশ বয়সী মানুষ যারা আর কি, তাদেরও নাম কিন্তু তিনি পরিবর্তন করে রেখেছেন। কারোর নামে সামান্য পরিবর্তন করেছেন, আবার কারোর নাম পুরোই বদলে দিয়েছেন। এবং এই যে তালিকা, এই তালিকার মধ্যে কিন্তু আমরা অনেক খ্যাতনামা ব্যক্তিদের নাম পাই, যাদের নামের মধ্যে রবীন্দ্রনাথের আঙুলের এবং কলমের একটা গিলি গিলি গিয়ে ব্যাপারটা রয়েছে। তো এই মুহূর্তে আমরা চিত্রনিভা চৌধুরীর কথা বলতে পারি।
1: ঠিক, অনেকের নামই রয়েছে, এবং তুমি যেগুলো বললে আর কি, যে তার নাম পাল্টে দেওয়ার অভ্যাসটার মধ্যেই কিন্তু এই জিনিসটা ছিল। আবার কেউ কেউ রয়েছেন যার পুরো নামটা গেল না, কিন্তু ওনার স্পর্শে নতুন একটা পরশ পেল। তুমি চিত্রনিভার কথা বললে, বাংলাদেশের প্রথম নারী চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনের প্রথম নারী শিল্প অধ্যাপক ছিলেন চিত্রনিভা চৌধুরী।
0: একদম,
1: চাঁদপুরে তার জন্ম। তো জন্মের পর যেরকম বাবা মা নাম রাখেন, তিনিও বাবা মাও রেখেছিলেন তার নাম নিভাননী। এরপর শান্তিনিকেতনে গিয়ে বিখ্যাত শিল্পী নন্দলাল বসুর সান্নিধ্যে তিনি চিত্র চর্চা শুরু করেন। তো শান্তিনিকেতনে শুরুর দিনগুলো থেকে নিভা আর কি, নিভাননী, কবিগুরুর সান্নিধ্য পেয়েছেন। কবিতাকে খুবই স্নেহ করতেন, মানে নিজের মেয়ের মতোই। এবং সবথেকে বড়, নিভাননীর কিন্তু চিত্রকর্মের প্রতি, মানে ছবি আঁকার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল, এবং তিনি খুব ভালো আলপনা আঁকতেন, এবং সেই জন্য সবাই তাকে আলপনা দিদি এরকমও বলতো আর কি। তো চিত্রনিভা তার স্মৃতিকথা লিখছেন, দেখা হলেই কিন্তু কবিগুরু আমায় বলতেন, এই তুমি কি কি ছবি আঁকলে আমায় এনে দেখাও দেখি। তাই আমি যখন যা ছবি আঁকতাম সেটাই দেখাতাম, আর তিনি দেখে খুব খুশি হয়ে আমার মাথায় হাত দিয়ে বলতেন, তোমার শক্তি আছে, তুমি পারবে, আমি আশীর্বাদ করলাম। এগুলোই ক্রমশ তার কাছে প্রেরণা যেন হয়ে আসতো।
0: রবীন্দ্রনাথ তার চিত্রকর্ম দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি নিভাননীর নাম পরিবর্তন করে রাখলেন চিত্রনিভা। তার স্মৃতিভাষ্য থেকে জানা যায় যে একদিন আমার সমস্ত ছবি দেখে খুশি হয়ে তিনি আমার নাম রেখে দিলেন চিত্রনিভা। সেই থেকে আমার নাম বলে তার এই একটা পরিবর্তন, মানে এই মুগ্ধতা,
1: না চিত্রনিভা নামটাও ভারী সুন্দর,
0: বড় সুন্দর। সেই যে চিত্রনিভা বলে ডাকতেন, এই রসিকতা করেই তিনি, যদিও নামটা বড় সুন্দর, এবং তিনি এটাও বলেছিলেন, তোমার আমি এই নামকরণ করলাম। এখন বেশ ঘটা করে আমাদের, আমাকে খাইয়ে দিও, মানে সেখানটাতেও দেখো একটা বেশ রসিকতা আছে।
1: একদম, রসিক মানুষ ছিলেন তো, রসবোধ দারুণ।
0: অ্যাকচুয়ালি এই নাম রাখার জন্য চিত্রনিভা কখনো কবিগুরুকে খাইয়েছিলেন কিনা যদিও জানা নেই, তবে তিনি এই নামটি আজীবন সযত্নে শ্রদ্ধায় ব্যবহার করেছেন।
1: একদম একদম, চিত্রনিভা, আর তার সঙ্গে জড়িয়ে রয়েছেন মেয়ে চিত্রলেখা চৌধুরী। তার গান রবীন্দ্র, তিনিও রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন অনেক, একটি গান আমরা শুনি।

0: প্রাণের, মানুষের প্রাণের নাম দিয়েছিলেন, এবং সে কারণে এই নাম চিত্রনিভা। সত্যি তার সঙ্গে সেই ছবি বা চিত্রের সম্পর্ক আজীবন তিনি বয়ে বেড়ালেন, তাই না?
1: একদমই তাই। এবং এই যে নামের ফেরে আজকে আমরা রয়েছি, সেখানে চলে যাই আরও একজনের নাম নিয়ে, যে মানুষটিকে আপনারা, আমরা সবাই মিলে একটি নামে চিনি এবং সেই নামটি ভীষণভাবে জনপ্রিয়। তার নাম পর্যন্ত পৌঁছতে গেলে আগে বলতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন গানের কপি করে দিতেন দীনেন্দ্রনাথ ঠাকুর ও রমাকর। তাঁদের মৃত্যুর পর এই দায়িত্ব পড়তে ছিল শান্তিদেব ঘোষের ওপরে। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত বিশারদ, স্বরলিপিকার, গায়ক, অভিনেতা, নৃত্যশিল্পী, সুরকার, লেখক, এই সমস্ত কিছু গুণ তার মধ্যে ছিল। শান্তিদেবের পারিবারিক নাম ছিল শান্তিময় ঘোষ,
0: মানে শান্তিময় ঘোষ নিয়ে তিনি এসেছিলেন।
1: একদমই তাই। তার বাবা রবীন্দ্রনাথের সহকর্মী কালীমোহন ঘোষ, 1910 সাল সেই সময় শান্তিদেব ঘোষ একমাত্র 6 মাস বয়সে প্রথম শান্তিনিকেতনে আসেন। 1930 সালের পূর্ব পর্যন্ত তার নাম শান্তিময়ই ছিল। রবীন্দ্রনাথের ইচ্ছে শান্তিময় থেকে শান্তিদেব হওয়ার এই যে স্মৃতিকথায় তিনি বলছেন, এই যে জার্নিটা, মানে শান্তিময় থেকে শান্তিদেব, তিনি বলছেন যে আমার শান্তিদেব নাম গুরুদেব দিলেন তার নিজের হাতে লেখা নৃত্যগীতি আবৃত্তির একটি অনুষ্ঠানের কার্যসূচিতে। তাকে যখন জিজ্ঞাসা করলাম শান্তিময় থেকে আমার নাম শান্তিদেব করলেন,
0: হঠাৎ করে দিয়ে দিলেন,
1: হ্যাঁ মানে এটা চেঞ্জ করে দিলেন কেন, তখন ঠাকুর বললেন যে এটি ভালো, এটি থাকুক। তখন থেকে আমি ময় শব্দটির পরিবর্তে দেব শব্দটির ব্যবহার করা শুরু করি।
0: আসলে দেব,
1: হ্যাঁ
0: ময় দেখো অসুর,
1: একদমই,
0: আর সেখান থেকে দেব, দেবতায় উনি উন্নীত করেন,
1: মানে অসুর থেকে দেবতায় উন্নীত করলেন। মানে সত্যি কথা বলতে কি, এই এই এই যে মানে বিশেষ করে 1919 সালে তার প্রয়াণের মানে আগে পর্যন্ত শান্তিদেব ঘোষ একেবারের জন্য কিন্তু শান্তিময় নামটি ব্যবহার করেনি। কবির আশীর্বাদধন্য শান্তিদেব ঘোষ তিনি এই নামেই কিন্তু পুরো উপমহাদেশে খ্যাতি লাভ করলেন। ঠিক এমনভাবেই ছোট্ট ছোট্ট শব্দ মানে ময় থেকে দেব, দানব থেকে দেবতায় পরিণত করে দিলেন।
0: একদম। তো তার গলায় এই গানটি।

0: আমরা গান শুনলাম, আর এই গান শুনতে শুনতে, শান্তিদেব ঘোষের গান শুনতে শুনতে, আমরা আরেকজনের নামে চলে যাব যার নাম দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। আমাদের এই রবীন্দ্রসঙ্গীতে যিনি তার সুরেলা আবেশ ছড়িয়েছেন তিনি কণিকা বন্দ্যোপাধ্যায়। বলা যায় যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে একজন অন্যতম। এখানেই জন্ম, আর জন্মের পরে তার বাবা সত্যচরণ মুখোপাধ্যায় মেয়ের নাম রাখলেন অনিমা। কণিকা বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিকথায় লিখছেন যে কালবৈশাখীর সময় সন্ধ্যায় উত্তরায়ণের বাগানে আম চুরি করতে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম দেখা। সঙ্গীত প্রতিভার কারণে রবীন্দ্রনাথ কিন্তু তাকে বিশেষ স্নেহ করতেন। তিনি স্নেহের অনিমার নামটি কিন্তু পরিবর্তন করেছিলেন, অনিমা একবার হয়ে গেল কণিকা। সেটা 1935 15ই সেপ্টেম্বর রবীন্দ্রনাথ স্কুলে পাঠানো চিরকুটে লিখলেন হঠাৎ করে অনিমার নাম পরিবর্তন করে কণিকা নাম দেওয়া হয়েছে, তার পিতারও সম্মতি আছে, আপিসের খাতায় এই নাম চালানো যেতে পারে। ভাবো যে তিনি এরকম ডাইরেক্ট লিখে দিলেন যে যেন কতটা অধিকার বোধ নিয়েই লিখলেন, তাই না, যে বাবারও সম্মতি আছে আমি দিয়ে দিচ্ছি।
1: আসলে একটা সময় ছিল যে সময় মানে যে গুরু যারা হতেন, গুরু মানে পদবাচ্য যারা হতেন, তাদের বোধহয় এই দূরদর্শিতা তো অবশ্যই থাকতো, তা না হলে কি আর সেটাকে এভাবে মানা সম্ভব হয়েছে আমি জানি না। তারা সেই দূরদর্শী ব্যক্তিত্বই হতেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে এই অধিকারের সঙ্গে কাজটা করা এবং সসম্মানে তাকে গ্রহণ করা, তারপরে অনিমা থেকে এই কণিকা যাকে আমরা পেলাম, তিনিও কিন্তু পুরো এই উপমহাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে যতজনের নাম আমরা পাই, সত্যি তাই, মানে উন্নত বললে আর কিছু এরপর কিছু বলা যায় না।
0: তো এই কণিকা বন্দ্যোপাধ্যায় তো এইরকম দেখো শুধু যে দিয়ে দিলেন তা নয়, একটি চিরকুটে মানে ওই চিরকুটটাতেই আর কি কবির শুভেচ্ছা স্বরূপ একটা পংক্তিও কবিতা লিখে দিলেন। এটা তিনি কিন্তু করতেন অনেককেই, চট করে পংক্তি কবিতা এক পংক্তি লিখে দিলেন, আমার নামের আকরে জরায়ে আশির বচনখানি তোমার খাতার পাতায় দিলাম আনি। তুমি যেটা বলছিলে আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, সেটা কিন্তু দিলেন। তো কণিকা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সাক্ষাৎকারে স্মৃতিকথায় বলেছেন রবীন্দ্রনাথের সান্নিধ্যে নাম রাখার মধ্যে দিয়ে তার দ্বিতীয় জন্ম হয়েছে এবং সেই জন্য সারা জীবন ধরে এই জন্ম সার্থক করেছেন তিনি, গান গেয়েছেন রবীন্দ্রনাথের, তার কণ্ঠে একটি গান।

0: আমরা নামের যে মাহাত্ম্য সেটা তো শুনলাম, আর সত্যি কথা বলতে বুঝে নাম দেওয়ার মধ্যেও যে একটা অদ্ভুত, তিনি যেন ভবিষ্যৎ তো দেখতে পেতেন, ভবিষ্যৎ দ্রষ্টার মতো তিনি নাম দিতেন। যেমন আমরা জানি যে তিনি ইন্দিরা গান্ধীর নাম প্রিয়দর্শিনী দিয়েছিলেন, এবং এখানে তিনি আরেকজনেরও নাম, যিনি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তার নাম, তার জন্ম শান্তিনিকেতনে। তার মাতামহ ছিলেন আচার্য ক্ষিতিমোহন সেন, বাবা আশুতোষ সেন, মা অমিতা সেন। তো যাই হোক, অমর্ত্য সেনের জন্মের পর
1: একদমই তাই, তার মা বাবা তাকে আদর করে বাবলু বলে ডাকতেন, কিন্তু তারা একটা ভালো নাম খুঁজছিলেন। তো স্বাভাবিকভাবেই বাবলু নামটা তো মানে চলতে পারে না, এটা দিয়ে তো একটা ভালো নাম, যেটাকে আমরা বলি শুভ নাম, সেটা তো হতে পারে না। সেই জন্য শিশুকে নিয়েই তারা দ্বারস্থ হলেন রবীন্দ্রনাথের। কবি বললেন ওর নাম রাখবো, মানে কি সুন্দর, দেখো কত অবলীলায় তিনি বললেন, কি নাম রাখবো আমি জানি, তবে আমি জানি পিতামাতা কি চায়, তারা চায় তাদের সন্তান বিখ্যাত হোক, অমর হোক। তোমরাও নিশ্চয়ই তোমার সন্তানের জন্য এমন স্বপ্ন দেখো, সুতরাং ওকে অমর্ত্য বলে ডাকো, মৃত্যুঞ্জয়ী একজন। বলেই গুরুদেব হাসলেন, নামটি আশুতোষ অমিতা সেন দুজনেরই ভীষণ পছন্দ হলো। আশুতোষ বললেন, গুরুদেব আপনি ওর মানে ওই বাচ্চা শিশুটির কথা বললেন, ওর কানে এই নামটি একবার বলুন, তাকে তার নামে আপনিই প্রথমবার ডাকুন। রবীন্দ্রনাথ শিশুটির ডান কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে বললেন, অমর্ত্য, তুমি অমর হও। কি সুন্দর না, নাম রাখার পাশাপাশি রবীন্দ্রনাথ এটাও বলেছিলেন, অমর্ত্য শব্দের শেষে জফলা যেন বাদ না যায়। অমর্ত্য সেন বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন, রবীন্দ্রনাথের দেওয়া নাম নিয়ে তিনি অমর্ত্য সেন সত্যি মর্ত জয় করেছেন।
0: ওই যে জফলাটা হচ্ছে মর্তের জয়, মর্ত অমর্ত্য সেটা, সেই জন্য জফলাটাও কিন্তু বাদ দেয়নি। আর তুমি বলছিলে না কানে বলেছেন, যে আমরা জানি না গুরুরা কানে মন্ত্র দেন, ঠিক তেমনি ইনিও যেন অমর হওয়ার মন্ত্র দিয়ে দিলেন। এবং সত্যি আমার গায়ে এখন কাঁটা লাগছে কথাটা শোনার পরই, যে সত্যি তিনি সারা পৃথিবী জয় করলেন, মর্ত্য জয় করলেন। রবীন্দ্রনাথ ছোটদের খুব এরকমই ভালোবাসতেন, তার সান্নিধ্যে অনেকেই স্নেহধন্য ছিল। তো তাদের মধ্যে একজন ছিলেন রানী চন্দ, তার ছেলের নাম ছিল অভিজিৎ। অভিজিৎ মানে যখন পারত ছুটে ছুটে গুরুদেব দাদুর কাছে চলে আসত, পথে যেতে পড়ে থাকা সোনাঝুরির শুকনো পাতাটা নজরে পড়লো, দাদুর কাছে চলে এলো, দাদু দেখো কেমন চাঁদ, রং তুলি দিয়ে কাগজে হিজিবিজি ডাক কাটলো, শিমুলতলায় ফুল পড়ে আছে সেটা তুলে নিয়ে এলো, মাছ নিয়ে এলো, সবই হচ্ছে দাদুকে দেখাতে হবে। তো রবীন্দ্রনাথ অভিজিতের এই যে শিশু সুলভ যে নানা প্রশ্ন তাতে খুব আনন্দিত হতেন, এবং তার জন্য বরাদ্দ থাকতো তিনটে করে চকলেট।
1: একদম,
0: কবিতার একটি আদুরে নাম দিয়েছিলেন। রানীচন্দ্র নিজেই বলছেন যে কতবার যে দাদুর ঘরে যাওয়া চাই অভিজিতের তার শেষ ছিল না। শিশু অভিজিৎ নানাভাবে গুরুদেবের কাছে যেতেন, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়ে উঠতেন, এবং সব থেকে বড় কথা, দিনের মধ্যে গুরুদেব আর অভিজিতের এই যে সম্পর্ক, নানা সময় সেটা নানাভাবে আরও বড় হতো, উন্নত হতো, ঘুরে ফিরে চলে যেত। এবং অভিজিৎকে গুরুদেব কিন্তু আদর করে বলতেন যুবরাজ, বলতেন রানীর ছেলে সে তো রাজপুত্র। কি সুন্দর কথাগুলো না, আমরা সত্যি ভাবি। আরেকটা আরেকজনের কথাও এই প্রসঙ্গে একটুখানি বলবো, যে

তো ভিক্টোরিয়া ওকম্পো নামও দিয়েছিলেন বিদেশে যখন গেছিলেন, ভিক্টোরিয়া ওকম্পো কবির শরণাপন্ন হয়েছিলেন, এবং সে তখন ভিক্টোরিয়া ওকম্পোকে তিনি বিজয়া বলে ডাকতেন, এবং কোনো চিঠিতে রবীন্দ্রনাথ ওকম্পোকে লিখেছিলেন প্রিয় বিজয়া। কবির 1985-এর পূরবী কাব্যগ্রন্থ কিন্তু বিজয়াকে উৎসর্গ করা। তো এই বিদেশিনীকে তিনি বিজয়া নামে, অর্থাৎ যার যে জয়ই সবসময় বহন করে, আমরা সেই রকম একটি গান শুনি বিদেশিনীর গান।

0: ছোটরা খুব আদরে থাকতেন, ঠিক আছে, কিন্তু বয়স্করাও কম নাম পরিবর্তন তাদের করেননি, তাই না?
1: একদমই তাই। এবং এই বয়স্ক মানুষদের নতুন নামকরণের জন্য কিন্তু রবীন্দ্রনাথ বেশ খ্যাতনামা একজন ব্যক্তি, কিন্তু তিনি কিন্তু মাঝে মধ্যে এটা করতেন। যেমন বিশিষ্ট নাট্যকার বিধায়ক ভট্টাচার্য, যাকে বগলারঞ্জন ভট্টাচার্য নামে আগে যিনি পরিচিত ছিলেন, সে নামেরও কিন্তু কারিগর রবীন্দ্রনাথ ঠাকুর। 1937 সালের ফেব্রুয়ারি মাসে তার প্রথম উপন্যাস শ্রী সমীরণ সেন প্রকাশিত হয়। এরপর নাটক লেখা শুরু করলে ডক্টর পশুপতিনাথ ভট্টাচার্য বগলাকে নিয়ে কবিগুরুর কাছে যান। এবং সেই মানে ব্যাপারটা হচ্ছে, মানে আমি যদি এখন এই বগলাকে নিয়ে কবিগুরুর কাছে যাবার পর থেকে তিনি রবীন্দ্রনাথকে আবদার করে বললেন এই ছেলেটির নাটক লিখেছে, একটা নতুন নাম দিন।
0: ঠিক ঠিক ঠিক।
1: তার অনুরোধ কবি বগলার নাম রাখলেন বিধায়ক। সেদিন থেকেই বগলারঞ্জন ভট্টাচার্য শিল্পমহলে পরিচিত হলেন বিধায়ক ভট্টাচার্য নামে। মানে এই আবহে কিন্তু নামটা ভীষণভাবেই মনে হচ্ছে একদম অঙ্গাঙ্গি জড়িয়ে রয়েছে, কিন্তু এর নাম কিন্তু বহু পুরনো। মানে আমরা একদম মানে অনেকটা বছর পিছিয়ে দেখছি যে একটি মানুষের নামও কিন্তু এটা হতে পারে যেটা রবীন্দ্রনাথ করে দেখে
0: পাল্টে দিলেন আর কি। আচ্ছা, আরেকজনের কথা বলতে হয়, তিনি তো অবশ্যই ঘরণী গৃহিণী ভবতারিণী দেবীকে কবি বিয়ে করলেন, এবং তার নাম পছন্দ হলো না। ভবতারিণী নামটি একটু পুরনো হয়তো মনে হয়েছিল, তিনি তো আধুনিক মানুষ ছিলেন, নাম বদলে করলেন মৃণালিনী, এবং ছুটি বলেও ডাকতেন আমরা জানি, ছোট বউ ছুটি। এছাড়া একটা বেশ গল্প আছে জানো, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু শুধু চেনা জানা মানুষের নয় বা তার কাছে কেউ নিয়ে এলেন তা নয়, অনেক চিঠি আসতো যেখানে রবীন্দ্রনাথকে বলা হতো যে গুরুদেব একটু নাম দিয়ে দিন। তো সেরকমই একজন লিখলেন, এবং তাতে অনেক সময়

দেখো, বয়স হলে একটু তো কাজের চাপও তার বেশি, তিনি সবসময় হয়তো পারতেন না কিন্তু দিয়ে দিতেন। একজন লিখলেন, গুরুদেব, 24শে ভাদ্র আমার একটি শিশুকন্যা হয়েছে। আমার প্রথম শিশুকন্যার নাম মুকুলিকা আপনি রেখেছিলেন। এই নবজাত শিশুকন্যাটির নামও আপনি যদি দেন তাহলে বড়ই ধন্য হব। নবজাত শিশুকন্যা যদি আপনার দেওয়া নাম না পায় তাহলে বড় হয়ে দুই বোনে তুমুল ঝগড়া বাঁধবে। মুকুলিকা মানে বড়জন যার নাম রবীন্দ্রনাথ দিয়েছেন, মুকুলিকা তার ছোট বোনকে বলবে, তোর নাম তো বিশ্বকবির দেওয়া নাম নয়, দেখ আমার নাম মুকুলিকা। অতএব এই ঝগড়া যাতে না হয় সমাধান আপনিই করতে পারেন। মুকুলিকার ছোট বোনের জন্য একটা নতুন নাম ভিক্ষা আপনার কাছে চাচ্ছি, আশা করি বঞ্চিত হব না। তো এই সময় তিনি খুবই ক্লান্তিকর একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছেন। তিনি বলেছিলেন, দেখো, মানে চিঠি লিখেছিলেন, কল্যাণী আসু, দেখো সন্তান জননী তুমিই নাম দেবে, নবজাতক শিশুদের নামকরণের দায়িত্ব মা বাবার ওপর, কিন্তু ঠিক আছে তুমি নাম দিতে বলেছ যখন, কুসুমিকা নামটা আমি এবার দিলাম, মানে আগের বড় বোনের নাম মুকুলিকা আর ছোট বোনের নাম কুসুমিকা। সত্যি কি সুন্দর না, হ্যাঁ, কি মিলিয়ে লিখলেন ভাবাই যায় না। তো এত নাম দিয়েছেন সে তো আছেই, আর লেখার মধ্যে কখনো এমন চরিত্র তৈরি করেছেন যে নামটা শুনলেই আমরা বুঝতে পারি যে এ নাম চিরকালের জন্য যেন থেকে গেল সকলের মধ্যে, যেমন কৃষ্ণকলি।

0: কৃষ্ণকলি শুনতে শুনতে কিন্তু আমরা চলে যাব এমন অনেক কিছুতে যেখানে রবীন্দ্রনাথের স্নেহচ্ছায় তারা নতুন নাম পেয়ে গেছে, তাই না?
1: একেবারেই। আসলে প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথের সঙ্গে ফুল ও গাছপালারও কিন্তু একটা মধুর অন্তর্নিহিত সম্পর্ক ছিল, জানো। রবীন্দ্রনাথের বৃক্ষ মানে গাছের প্রতি তার যে ভালোবাসা সেটা কিন্তু ছোটবেলা থেকেই ছিল। গাছের প্রতি রবীন্দ্রনাথের বিভিন্ন গানে কবিতায় নানাভাবে গাছ ফুল এই সমস্ত কিন্তু রয়েছে। শুধু কাব্যেই উল্লেখ রয়েছে যে 108টা গাছ ও ফুলের নাম, এর মধ্যে বেশ কিছু বিদেশি ফুলের বাংলা নামও তিনি রেখেছেন, যেমন অগ্নিশিখা, তারাঝরা, নীলমণিলতা, বনপুলক, বাসন্তী, মধুমঞ্জরী, বাগানবিলাস, হিমঝুরি, অলকানন্দা, এগুলো তো সবই নাম কিন্তু রবি ঠাকুরেরই দেওয়া।
0: যেমন ধরো মানে নামগুলো দু একটার কথা আর কি বলা যেতে পারে, আমাদের দেশে প্রায়ই মধুমঞ্জরী এই ফুলের দেখা, কিন্তু আমাদের যে গেট বাড়ির সেখানে অনেকেই এটা করেন, লোকে ভুল করে কে মাধবীলতা বলে, তবে মাধবীলতা মানে আলাদা একটা ফুল আর কি। শান্তিনিকেতন এই ফুল গাছ তিনি ভেবেছিলেন যে তিনি পুঁতবেন, তিনি রোপণ করবেন, যা কোনো দিন পুজোয় লাগেনি, তাকে মন্দিরের দেওয়ালের বন্দিত্ব থেকে মুক্তি দিলেন এবং নাম রাখলেন মধুমঞ্জরী। এর একটা বড়সড় বৈজ্ঞানিক নাম আছে, সাধারণত সাদা লাল রঙের ফুল, সাদা লাল আর কি ফোটে, একটু গন্ধ আছে, হ্যাঁ আছে, কিন্তু লতা জাতীয় গাছ আর কি, যেগুলো গেটে লাগালে অনেক সময় ভালো লাগে আর কি, সেটাই।
1: একবার রবীন্দ্রনাথের বন্ধু পিয়ারসন বিশ্বভারতীর উত্তরায়ণের বাড়িতে মানে অপরিচিত লতা পুঁতেছিলেন একটি, একসময় নীল ফুলে ভরে উঠেছিল গাছটা।
0: রাইট,
1: রবীন্দ্রনাথ উষ্ণমণ্ডলীয় আমেরিকার এই ফুলের নাম দিলেন নীলমণিলতা।
0: অর্থাৎ বাইরের আর কি, পিয়ারসন যেহেতু পুঁতেছিলেন বিদেশি, তো সেহেতু বাইরের থেকে নামটা হয়ে গেল নীলমণিলতা, তাই তো?
1: একদম। এরও কিন্তু একটি বিজ্ঞানসম্মত নাম রয়েছে, যেখানে আমরা এখন যাচ্ছি না, কারণ আমরা একদমই সাহিত্যে রয়েছি, আমরা বিজ্ঞানে নেই। নাম পাকাপোক্ত করে রবীন্দ্রনাথ লিখলেন কবিতা নীলিমা। বন্যায় শূন্য উচ্ছলে অনন্ত ব্যাকুলতা, তারি ধারা পুষ্পপাত্রে ভরি নিল নীলমণিলতা।
0: দেখো নাম লিখ, ওইটাই ওনার একটা অভ্যাস না, নাম পাল্টানো হোক যাই হোক, তলায় দু ছত্র লিখে দেওয়া,
1: একদম, কারণ যার জাদুকর তিনি সেটা তিনি কখনো ছাড়েননি।
0: একদিন একটা বাড়ির সামনে রবীন্দ্রনাথ প্রথম বোগেনভ্যালিয়া দেখেছিলেন, গোলাপি লাল হলুদ নানা রং দেখে দারুণ তার ভালো লেগেছিল, আকর্ষিত হচ্ছিলেন আর কি। তো ব্রাজিলে যখন তিনি ছিলেন তো আদি নিবাস এই ফুলের, মানে ব্রাজিলের ফুল আর কি, তো বৈজ্ঞানিক নাম
1: সেখানেও আছে, হ্যাঁ,
0: কিন্তু সেইটার নামটাকেই তিনি ওই বোগেনভেলিয়া আর কি সেটাকে নিয়ে সুন্দর করে নাম দিলেন বাগানবিলাস। অনেকেই কিন্তু বাগানবিলাস বাড়িতে রাখেন, আসলে রবীন্দ্রনাথেরই দেওয়া, শীত বসন্ত সারা বছর ফুলে ফুল হয়ে থাকে একদম।
1: আবার শান্তিনিকেতনের হিমঝুরি রোপণ করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই। এটি সুউচ্চ বৃক্ষ মানে একটা বড় গাছ, এটা কিন্তু ওরকম লতানে গাছ নয়, সাদা ও নলাকৃতির এই ফুল ভরে ঝরে পড়ে। মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ইত্যাদি অঞ্চলে এই উদ্ভিদটির হিমঝুরি নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ। এরও কিন্তু বিজ্ঞানসম্মত নাম আছে, আকাশনিম নামেও কিন্তু এটি পরিচিত।
0: এছাড়া ধরো আমরা অলকানন্দা অনেকেই বাড়িতে রাখি, আমরা জানি ওটা অ্যালোমেন্ডা, তো এর নামের সঙ্গে রবীন্দ্রনাথ কি সুন্দর করে লিখলেন অলকানন্দা। মাইকের মতো দেখতে, হলুদ রঙের ফুল বেশি হয় কিন্তু হালকা বেগুনিও দেখা যায়। তো এইভাবে রবীন্দ্রনাথ অনেক ব্রাজিলের ফুলকে কিন্তু আপন করে নিয়ে নিজের নিজের নাম রাখলেন, এবং এই নাম রাখাটা এত সুন্দর, এত রাবীন্দ্রিক এবং সাহিত্য দিক থেকে বলবো, এগুলো নিয়ে লেখা, এগুলো যখন আমরা বলি তখনও খুব সুন্দর লাগে। বাগান বিলাস
1: বলতেও ভালো লাগে, শুনতেও ভালো।

0: লাগে।
1: কি সুন্দর নিজস্বতায় পরিপূর্ণ ভরা একটি নাম যেটা রবীন্দ্রনাথ বারবার করে এনেছেন বিভিন্ন গানের ক্ষেত্রে। আমরা অ্যাকচুয়ালি আমরা গানে আছি,
2: আর সেই রকমই একটা বন, একটা গান, মানে একটা জায়গা ভর্তি হয়ে ওঠে যদি একটি ফুলে। দেখা যাক সেই গানটি শুনি।

0: এমন অনেক মল্লিকার নাম কিন্তু তিনি দিয়েছেন, আর এই রকমই কাননের ফুল, তার মাঝে আমরা রবীন্দ্রনাথের দেওয়া নাম খুঁজে পাই। আমরা চারপাশে অনেক নামের মধ্যে এমনও আছে যে রবীন্দ্রনাথের মৃণালিনী, রবীন্দ্রনাথের দেওয়া নামগুলি অর্থাৎ মুকুলিকা, যেগুলো চারপাশে আমরা শুনি, সেগুলো কিন্তু তিনি দিয়েছেন কারুকে হয়তো। শুনতে শুনতে সময়ও শেষ। এই নামের যে নামাবলী, আমরা দুজন একই নামের সমনামই শুরু করেছিলাম, নেমসেক জয়শ্রী মুখোপাধ্যায়,
1: জয়শ্রী রায়।
0: আজকে
1: ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে আজকের মতন দুই জয়শ্রীকে টাটা বাই বাই বলতে হবে, আর টাটা বাই বাই বলবো আমরা এই গানটির সঙ্গে সঙ্গে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাত দিন ২৪ ঘন্টা আমরা থাকি আপনাদের সঙ্গে।

এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারি সফরের অংশ হিসেবে আজ বিকেলে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই ভাষণ নিয়ে প্রবাসী ভারতীয়রা অত্যন্ত উৎসাহিত। আয়োজকরা এই ভাষণকে একটি ঐতিহাসিক ভাষণ বলে অভিহিত করছেন এবং আশা করা হচ্ছে যে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ সহ নানা জায়গায় প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। শ্রী সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, ভারতের উন্নয়নে সিকিমের অবদান অত্যন্ত মূল্যবান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এবছরের উদযাপন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ সিকিম 50তম রাজ্য প্রতিষ্ঠা দিবস পালন করছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজই প্রথম জেলা সফর করছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে পৌঁছে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ সহ লালবাজারের অন্য পুলিশ আধিকারিক এবং সব থানার ওসিরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটি প্রথম FIR। ইডেনে আজ IPL ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর শেষ হলো।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ডাচ প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ এবং সম্প্রতি সমাপ্ত ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এটি বৃহত্তর ভারত ইউ সম্পর্ককে রূপ দেবে বলে আশা করা হচ্ছে। দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদ অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায় তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ সহ নানা জায়গায় প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে তিনি শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। শ্রী সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ব্যাটালিয়ন গঠনের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যে নবনিযুক্ত বিজেপি সরকারের পক্ষ থেকে আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে রাজ্যের মামলা প্রত্যাহারের জন্য জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। অনুরোধ করা হয়েছে মামলা জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক। উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ নিয়ে 22 মে 2024 কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেস সরকারের তৈরি করা ওবিসি তালিকা খারিজ করে দিয়েছিল এবং নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়। পুরুলিয়ার পুঞ্চা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে মানবাজার লালপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। সকালে পুরুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক পাণ্ডু, রচনা শ্যামল সেনগুপ্ত, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক পাণ্ডু।
5: আরে চলো চলো, শোভাযাত্রা সরে হয়েছে। হ্যাঁ চলো চলো, প্রাসাদ থেকে এক্ষুনি বোঝানো হবে।
6: বংশাত বংশ পরম ভট্টারক চক্রবর্তী মহারাজ পাণ্ডুর জয় হোক। বহু রাজ্য জয়ের পর মহারাজ পাণ্ডু প্রমোদ বিহারে মৃয়ায় যাচ্ছেন। আজ শুক্লা ত্রয়োদশী তিথিতে

0: যাত্রা শুরু। এই রাজকীয় দর্শনে অনুগামিনী হচ্ছেন চন্দ্র সংলগ্ন নক্ষত্র সমা দুই পত্নী মহারানী কুন্তী ও মহারানী মাদ্রি। পশ্চাতে আগমন শকটের যাত্রা শুরু হলো। ওই যে পীত মুখর শকট, তারই অনুগমনে নিত্য চঞ্চল সজ্জিত রথ। নগর নটীরা মঞ্জির ছন্দে পুরবাসীদের আনন্দ বর্ধন করে অগ্রসর হচ্ছে। স্কন্ধাবার বহন করে চলেছে অস্থি যুথ, অশ্বারোহণে অনুচর সেনা, পদব্রজে দাস দাসীরা। অহো, কি অপরূপ শোভাযাত্রা নগর সীমা অতিক্রম করে যাচ্ছে। মহারাজ পাণ্ডু দুই বাহু প্রসারিত করে সমবেত জনতাকে অভিনন্দন জানাচ্ছেন। আহা, কি মহিমান্বিত নিষ্ক্রমণ!
1: যুদ্ধ করে ফিরে আসতে না আসতেই চলল মৃগয়ায়, এ না হলে রাজকীয় আমোদ।
2: তুমি তো আমোদ দেখছো, আমোদের পেছনে বিপদের গন্ধ পাচ্ছ না কিছু?
3: কিসের বিপদ?
2: ওই যে প্রাসাদের বাইরে এক রাজা, আবার প্রাসাদের ভেতরে এক রাজা, এর তাৎপর্য বোঝো?
1: ধৃতরাষ্ট্র, সে তো অস্থায়ী রাজা, তাছাড়া সে তো অন্ধ।
2: অন্ধত্ব দৃষ্টিকে রহিত করে শুধু, রিপু রহিত করে না।
1: তুমি কি বলতে চাইছো?
2: বলছি না, ভাবছি। অন্ধের বাসনা বড় তীব্র, আর সিংহাসনের অভ্যাস বড় জটিল। চলো চলো চলো, আপাতত পানশালায় যাওয়া যাক, বড় তৃষ্ণা বোধ হচ্ছে।
1: এই পানা শক্তিতেই তোমার চরিত্র শিথিল হয়ে যাচ্ছে।
2: মূর্খ, ধন আর যৌবন যতদিন আছে ততদিন কোনো শিথিলতাই চরিত্রকে স্পর্শ করে না। চলো চলো চলো চলো চলো।
1: তোমার সাহচর্য সুরার মতো, ত্যাজ্য অথচ
2: অনিবার্য।

0: সুন্দর।
1: পৃথা, তোমার কেমন লাগছে?
0: অপূর্ব। কিন্তু মহারাজ, এ আমরা কোথায় এলাম?
1: হিমবন্ত পর্বতের উপত্যকাশায়ী এই অরণ্যে আজ আমাদের যাত্রা বিরতি।
0: মহারাজ, এতদিন ধরে এত পথ এলাম, কিন্তু তুমি তো কিছু মৃগয়া করলে না।
1: তোমাদের আকর্ষণ অতিক্রম করে আমি যে পশুতে মনোনিবেশ করতে পাচ্ছি না মাত্রে।
0: আমার মৃগয়া তাহলে ছলনা?
1: ছলনা মুই অরণ্য শিহরিত হয়ে উঠেছে। কাল নীলগামী এক বিহঙ্গ আমায় বলে গেল, ত্রস্ত পশুরা অরণ্য গহনে আশ্রয় নিচ্ছে, পাণ্ডু সন্ধান করো।
0: তাহলে এবার আমাদের গহন অরণ্য যাত্রা?
1: হৃদয় গহন থেকে অরণ্য গহনে।
0: দেখো দেখো স্রোতস্বিনী, কি অপূর্ব!
2: বাহ, আকাশ বিম্বিত স্বচ্ছ উচ্ছলতা।
1: উত্তরে কিছু দেখতে পাচ্ছ? ওই যে সুদূর বনশির সে তরঙ্গিত নীলিমা পুঞ্জ।
0: ওই তো। হ্যাঁ, মাঝে মাঝে শুভ্র প্রান্ত রেখা।
1: প্রণাম করো তুষার মৌলি শতশৃঙ্গ পর্বত, দেবতা গন্ধর্ব ঋষিদের পুণ্যভূমি।
0: আচ্ছা মহারাজ, আমরা ওখানে যেতে পারি না?
1: দুর্গম পথ, অনেক তপস্যায় অতিক্রম করতে হয়।
0: অলৌকিক যেন জীবন, কি সুন্দর!
1: হিরণ্য ভৃঙ্গারে অমৃতের মতো, তাই না?
0: প্রিয় প্রিয় তুমি আমাদের সেই হিরণ্য ভৃঙ্গার।
3: মহারাজ।
1: কে? এসো কনিক, যাও, তোমরা বিশ্রাম নাও, প্রসাদিত হও, আজ রাতে আনন্দ উৎসব।
3: শিবির রচনা সমাপ্ত।
1: কনিক, আজ কতদিন?
3: দশম দিন।
1: কত যোজন পথ, বড় ভালো লাগছে কনিক, এ যেন নিজেকেই ফেলে বহুদূর চলে যাওয়া।
3: মহারাজ, আমি এখনো বুঝতে পাচ্ছি না রাজধানী ত্যাগ করা সমীচীন হলো কিনা।
1: কার পক্ষে, তোমার না আমার?
3: একসঙ্গে দুজনের।
1: তুমি না এলে ভালো হতো?
3: আপনি না এলেই ভালো হতো, আমি একা থাকলে হয়তো ব্যবহৃত হতাম।
1: তুমি যথার্থই যোগ্য, কিন্তু কনিক, রাজাকেও বিচক্ষণ হতে হয়।
3: মন্ত্রীকেও রাজার যোগ্য হতে হয়।

0: সমস্ত সৈন্যবল রাজধানীতে, এখানে আপনি একা।
1: কনিক, কলিঙ্গের সেই প্রগাঢ় যৌবনা মদিরেক্ষণা নটিকে আজ প্রমোদ শিবিরে আমন্ত্রণ জানাও।
0: মহারাজ,
1: দৈব যদি বিমুখ হয় শুধু আপন শৌর্য ভরসা করে যেতে হয়, সেখানেই পরীক্ষা আর সেখানেই আমি নির্ভয়।

0: মাত্রে, আজ মোদিরা যেন বড় তীব্র
1: নাটকে বড় মোহময়।
0: আমার সমস্ত মুগ্ধতা এই বিলোল কটাক্ষের কাছে সমর্পিত।
1: চাটুকার,
0: তুমি বা পৃথা অপ্রসন্না হলে আমার অরণ্যবাস যে বৃথা, তাই তো এই চাটুকারিতা।
1: মহারাজ একটু সত্যি কথা বলবে?
0: মিথ্যা বলার মতো দুর্বল তো আমি নই।
1: আমাদের দুজনের মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো?
0: তোমার কি মনে হয়?
1: আমি বুঝি না, শুধু মাঝে মাঝে গোপন সংশয়।
0: তুমি জানো না, প্রণয়ে যত সংশয় মিলনে তত মাধুর্য।
2: মহারাজ, ভদ্র কণিক আপনার সাক্ষাৎ প্রার্থী।
0: স্বাগত জানাও নটি, এখন তোমার বিশ্রাম।
1: আমি যাই শূন্য সজ্জায়।
0: আমার তৃষ্ণা তোমায় অনুসরণ করুক।
1: ধন্য কলাবিদ।
0: এসো কণিক।
3: মহারাজ।
0: আহ, রাজছত্র সিংহাসন বহু যোজন দূর, ভুলে যাও, ভুলতে দাও আমার পরিচয়।
3: উত্তর সানুতে দীর্ঘকাণ্ড মহাশাল বনে ঋষি আশ্রম বিপন্ন, তাঁরা আপনার শরণাগত।
0: হিংস্র পশু তাণ্ডব?
3: না না, মৃগযুথ বন্য বরাহের দল আশ্রমভূমি বিদীর্ণ করে শস্য কন্দ বিনষ্ট করছে।
0: আহ, বিদীর্ণ না হলে জীবন রুদ্ধ হয়ে যাবে যে।
3: অর্থাৎ?
0: ধরিত্রী বিদীর্ণ হয়ে শস্য, জলদ বিদীর্ণ হয়ে বাড়িধারা, প্রশাখা বিদীর্ণ হয়ে পল্লব, আর কন্যকা বিদীর্ণ হয়ে পুত্র।
3: কিন্তু বরাহ দন্তে ঋষি আশ্রম যে বিপন্ন,
0: ওরা অবশ্যই ধ্বংস হবে। তবে বরাহ জীবনের মূল সত্য জানে। অশ্ব, অস্ত্র, অনুচর প্রস্তুত রাখো, কাল যাত্রা বরাহ বিজয়ে।
3: তাহলে বিদায়।
0: দীপস্তম্ভে প্রজ্জ্বল বিভা অবগুণ্ঠিত হও, হে সুন্দর অন্ধকার আবৃত কর পৃথিবী, শুধু দুটি দেহের সনিত বিন্দু সুদূর নক্ষত্রের মতো সংকেতময় হোক।

0: কি অসামান্য এই বনভূমির শ্যামলিমা! প্রকৃতির বিস্মিত যৌবন যেনই বসন্ত। বিহঙ্গ কাকদে ঝঙ্কৃত অরণ্য তপস্যার আসন থেকে কেন টেনে আনে জানি না। শোনিত স্রোতে কোন অনাস্বাদিত আকুতি, কুসুমিত বর্ণচ্ছটে অন্তরালে ওই যে শোক মিথুন প্রণয়নে মগ্ন। আসঙ্গ অভিলাষে কে ডাকে?
1: ঋষি প্রিয়
0: সখী, শুনতে পাচ্ছ যৌবনের মন্দ্র আহ্বান? রৌদ্র ছায়া বিজড়িত এই বনচ্ছায়ে আমার পিপাসার আহ্বান শুনতে পাচ্ছ?
1: ঋষি
0: আমি আসছি।

0: কি বিদ্যুৎকতি মৃগ, পাণ্ডুর অমুক স্বর ব্যর্থ করে অরণ্য স্পর্ধায় হারিয়ে গেল। অরণ্য বড় কহন লতাজাল জটিল, কিন্তু খুঁজে পেতেই হবে। এ কি অপরূপ মায়া, রৌদ্র ছায়া হরিতে হিরণে, সুবর্ণ বল্লরী লগ্ন দূতিময় তরু, মদির বনজগন্ধ অজানা কুসুমে বহমানা স্বচ্ছতাও বল লাঞ্ছিত। প্রাকৃত কুঞ্জের পাশে ও কি কোন মৃগ, নাকি রৌদ্র ছায়া বিজড়িত মায়া? হোক মৃগ হোক মায়া, মায়া মৃগ হোক, মৃগয়া মৃগয়া, এ কি মৃগ কোথায়?
1: কে তুই পাপিষ্ঠ নিষাদ, ঋষি হত্যা ব্রহ্ম হত্যার পাপ তোকে।
0: এ কি ইন্দ্রমায়া, মৃগ ভ্রমী আমি কাকে?
1: আমি আমি ব্রাহ্মণ ঋষি, কিন্দম আমার নাম। তুমি তুমি আমার অকাল মৃত্যুর কারণ হলে কেন?
0: হে ঋষি, আমি ক্ষত্রিয়, পশু বধে আমার ধর্মীয় অধিকার, অজানিত অপরাধ ক্ষমা করুন।
1: আমি আমি মৃগরূপে প্রেমমগ্ন ছিলাম, সেই মুহূর্তে তুমি আমায় বিদ্ধ করেছ। কি যন্ত্রণা, আমি তোমায় অভিশাপ দেব।
0: হে তপস্বী, দয়া করুন, সাম্রাজ্য ঐশ্বর্য যৌবন সব আমার সম্ভোগ প্রতীক্ষায়, আমার বিনাশে আপনার জীবন তো ফিরে আসবে না।
1: এই কি মৃত্যুর অন্ধকার, আমার জীবন যৌবন ধ্বংস করে তুমি সম্ভোগে নিমগ্ন থাকবে না?
0: প্রভু প্রভু, করুণা করো, আমি আর অস্ত্র ধারণ করব না, আমার অচেতন অপরাধীর।
1: তুমি তুমি জানতে না আমি ঋষি বা ব্রাহ্মণ, তাই ঋষি হত্যা বা ব্রহ্ম হত্যার পাপ তোমায় স্পর্শ করবে না। কিন্তু তুমি সম্ভোগকালে আমায় হত্যা করেছ, সেই করহিত পাপে মিলন মুহূর্তে তোমার মৃত্যু হবে।
0: কি অভিশাপ, অকাল মৃত্যুর চেয়েও তীক্ষ্ণ, ঋষি পৃথিবীর নিষ্ঠুরতম অভিশাপ আমায় বহন করে যেতে হবে। হে দৈব, তোমার দাক্ষিণ্যের কি বিপুল অবসান! হে নিয়তি, তোমার অন্ধ আঘাতে জীবনের কি অমোক বিতারণ! হা ঈশ্বর, সুধার স্বর্ণপাত্র লবণাক্ত হয়ে গেল এতটুকু ভুলে। দিন যায়, বনশীর সে রক্ত আলপনা, অস্ত্রহীন দিগ্বিজয়ী শূন্য হাতে, শূন্য হাতে ফিরে যাব স্কন্ধাবারে। না না, পৃথা মাতৃ, হা ঈশ্বর, কোন অপরাধে ওরা ক্লিষ্ট হবে? হে ঋষি, কি অন্ধ তোমার অভিশাপ, লক্ষ্য অতিক্রম করেও ধ্বংস বিস্তৃত হয় বহু দূর। না, পথ রুদ্ধ, ক্ষমা করো আনন্দ প্রতিমা, আত্মার নন্দিনী, যৌবনের এই গলিত সব বহন করে আমি ফিরে যেতে পারবো না।
2: মহারাজ, মহারাজ পাণ্ডু!
0: হে ঈশ্বর, বধির করো, বজ্র হানো, এ অস্তিত্ব শিলায়িত হোক। কি যন্ত্রণা, পৃথা পৃথা!
3: মহারাজ মহারাজ পাণ্ডু, সূর্যাস্ত হয়ে গেছে, আপনি এখনো?
0: সূর্যাস্ত হয়ে গেছে, আবার তমিশ্রা বিদীর্ণ করে নতুন অরুণোদয় হবে, তাই না?
3: মহারাজ?
0: আহ, কে মহারাজ? সেই অদৃশ্য নিয়ন্তা যার দণ্ড প্রহারে ধ্বংস হয় জীবনের আনন্দ ছন্দ, একমাত্র সেই মহারাজ। আমাকে বিনম্র করো, আমাকে বিনম্র করো, এই সর্বগ্রাসী শূন্যতা সহনীয় করো, আমাকে শক্তি দাও, এই নিঃস্বতা শক্তি দাও।
3: মহারাজ, আপনি অসুস্থ, ফিরে চলুন।
0: সামনের সব পথ যে লক্ষ্যহীন অন্ধকারে লুপ্ত হয়ে গেছে, আমি কোন পথ ধরে ফিরে যাব সেই জীবনে?
3: আমি নিয়ে যাচ্ছি, চলুন। এ কি আপনার অস্ত্র? অশ্ব?
0: নেই নেই নেই।
3: আপনি আমার সাথে চলুন।
0: সায়াহ্ন থেকে অন্ধকারে, অন্ধকার থেকে ঘোর তুমিশ্রায়, তুমিশ্রা থেকে নিঃসীম শূন্যতায়, চলো জীবনের লুপ্ত পথ ধরে লক্ষ্যহীন যাত্রা শুরু হোক।

0: কে বলে দিশি, ও রাগ কর, রাগ কর। তুমি বলো এত নিষ্ঠুরতা কোন মানুষের সম্ভব? এই দীর্ঘ জীবন, ও কি মর্মান্তিক যন্ত্রণা!
1: প্রভু বলো, তারপর?
2: তারপর আর কিছু নেই, অসহায় যন্ত্রণায় আমি পৃথা পৃথা বলে চিৎকার করে উঠলুম। হিমবন্তের শিখরে শিখরে প্রতিধ্বনিত হতে লাগলো বৃথা বৃথা।
1: স্বামী,
2: অচেতন প্রস্তর আমার চৈতন্যের উৎসমুখ অবারিত করে দিল। আমি জানলাম বৃথা নয়, বৃথা আমার সাম্রাজ্য বৈভব যৌবন আকাঙ্ক্ষা সব বৃথা।
1: ও এমন করে বলো না প্রভু, দৈবের বিরুদ্ধে অভিমানত বৃথা। তুমি স্থিত দি, বিচলিত হইও না।
0: প্রভু তুমি আমায় একবারও ডাকুনি।
2: সাহস হয়নি, তোমার কথা ভাবতেই আমি আতঙ্কে হীন হয়ে যাচ্ছিলাম।
0: চলো চলো ফিরে যাই প্রাসাদের সহস্র কাজের গৌরবে, তুমি ভুলে যাবে অভিশাপের এই যন্ত্রণা।
2: আর অজস্র সম্ভোগের স্তরে স্তরে অপেক্ষা করে থাকবে উদ্যত মৃত্যু। না মাত্রে, না কুন্তে।
1: তবে তবে তুমি কি করবে?
2: প্রতিনিয়ত পার্থিব জীবনের বিপরীতে দাঁড়িয়ে নিষ্ক্রিয় আত্মহননের তপস্যা করব।
0: না না, আমার নিষ্ঠুর কথা তুমি উচ্চারণ করো না।
2: জীবনের সব কোমলতা এক অভিশাপে তাহে অঙ্গার হয়ে গেছে। আমার প্রতিটি শনিত বিন্দু বিদীর্ণ হয়ে যাচ্ছে। কি যন্ত্রণা!
1: না অধীর হয়েও না স্বামী, তুমি তো বীর। যে বীরত্বে একদিন স্বর্গকে জয় করতে চেয়েছিলে, সেই বীরত্বে এই অভিশাপকে জয় করো।
2: স্বর্গ?
1: হ্যাঁ,
2: সমস্ত আয়ুধ রিক্ত, অহিংসায় সত্যবদ্ধ কুন্তী, স্বর্গ আজ থেকে আমার কাছে স্বপ্নভূমি।
1: তোমার আপন শক্তিতে তুমি এই যন্ত্রণাকে অমৃত করো। সর্বদুঃখের অতীত যে আনন্দ, তুমি তারই তাপস হও।
2: তাপস, আনন্দ, স্বর্গ, তপস্যা, অমৃত, পৃথা, মাতৃ, কাল সূর্যোদয়ে তোমাদের হস্তিনাপুর যাত্রা করিয়ে দিয়ে আমি চলে যাব ইন্দ্রদ্যুম্ন সরোবরের তীরে। সেখানে শুরু হবে আমার নতুন জীবন, হংসকূট শিখরে এক নিরবধি তপস্যা।
0: তোমার তপস্যা তো একার হবে না
2: মাতৃ, অভিশপ্ত আমি।

0: তোমরা নও,
1: তোমার অনুসরণে আমরাও তপস্বিনী হব। সুখে দুঃখে সম্ভোগে বৈরাগ্যে আমরা তোমারই সঙ্গিনী।
2: এ কি বিষয়! কে জানতো প্রেমের বাম মুখের এই অলৌকিক লাবণ্য। কনিক, কনিক!
1: এই আমি খুলে ফেললাম আমার কেউর কঙ্কন কাঞ্চিদাম, এই আমার রত্নহার,
2: মাত্রী,
1: এই আমার নূপুর কুণ্ডল স্মৃতিমোর।
2: আমি সহ্য করতে পারছি না, আমার প্রণয় চিহ্নগুলি স্খলিত হয়ে যাচ্ছে, আমার বাসনার স্মৃতি।
3: মহারাজ, আমায়
0: একি এই অসামান্য নিরাভরণ প্রকৃতি, উদার আকাশ, মহিমাময় গিরিশিখর আমাদের ভোগ স্পৃহাকে নিবৃত্ত করেছে।
2: একি অদ্ভুত কৌতুক!
3: মহারাজ, আপনারা সুস্থ তো?
0: কনিক, আমার সমস্ত অনুচর পশু শিবির অস্ত্র আভরণ নিয়ে কাল উষা লগ্নে তুমি হস্তিনাপুরে যাত্রা করবে।
3: মহারাজ,
0: কুলশ্রেষ্ঠ পিতৃব্য ভীষ্মকে বলবে পাণ্ডু বানপ্রস্থ গ্রহণ করেছে, সে আর ঐশ্বর্যে প্রত্যাবর্তন করবে না।
3: অসম্ভব! এই বিশাল সাম্রাজ্য, অগণিত প্রজা, কে শাসন করবে? মহারাজ, আপনি প্রকৃতিস্থ তো?
0: কনিক, দিবসের সূর্য অস্ত গেলে যাত্রা করতে হয় আলোকের অন্য উৎসে, বৈভবের বিভাজ বিসর্জিত, এখন শুরু জ্যোতির তপস্যা।

0: জল ভরা হয়েছে?
1: হ্যাঁ চলো।
0: দুই তরুণ ঋষি, কিন্তু এখনো তোর অপেক্ষায় আছে।
1: তোমার অপেক্ষায় নয়,
0: তুই কত বেশি সুন্দর, যেন স্বয়ং রতি।
1: তোমাকে দেখলে ইন্দ্রাণীও লজ্জা পাবে। চলো, ব্রহ্মচারী তরুণরা যদি শুধুমাত্র দেখে আনন্দ পায়, পাক না।
2: দুই রাজমহিষী,
3: এই অপ্সরা দুর্লভ রূপ, যক্ষিণী যৌবন, কিন্নরী নিন্দিত লাবণ্য,
2: এরা পরনারী,
3: তুমি ছি বলছো? কিন্তু এখানে প্রকৃতির কি নিদারুণ অপচয় ঘটে যাচ্ছে, জীবনের বিরুদ্ধে কি গভীর পাপ!
2: তুমি কি করতে চাও?
3: তপস্যা বিসর্জন দিয়ে নত জানু হয়ে প্রণয় ভিক্ষা করতে চাই।
2: তোমার চিত্ত বিকার ঘটেছে, এখনই স্থান ত্যাগ করো, নয়তো পরিণাম সুখকর নাও হতে পারে।
3: নবীন সন্ন্যাসী, তুমি যৌবনের মর্যাদা অস্বীকার করছো।
4: এই বনাকীর্ণ পর্বত তো যৌবনের উপবন নয়। হে তরুণ, নারী মাত্রেই ভোগ্য বস্তু, যৌবনের এই বিকার জয় করো।
3: মার্জনা করবেন, আমি ক্ষমা প্রার্থী, প্রগলভাতার জন্য অনুতপ্ত।
4: আমি ব্রহ্মচারী, কিন্তু শক্তিহীন নই। তোমরা নবীন, তাই ক্ষমা করলাম, যাও।
3: প্রণাম আচার্য।
4: কেন এই ক্রোধ? সারা দেহে আনন্দের নিমন্ত্রণ বহন করে দুই বিকচ যৌবনা নারী প্রকৃতিকে ধন্য করে যদি চলে যায়, এই আহ্বানে যদি কোনো তরুণ রক্তে দোলা লাগে, তবে অপরাধ কোথায়? প্রাণের স্বভাব ধর্মে তারা যদি মোহিত হয়, তাতে অন্যায় কোথায়? তবে আমি কেন বর্বরের মতো তাদের তাড়না করলাম না? হে নবীন যুবা, তোমরা এসো, বিশ্বের যৌবন ধন্য হোক। না না না না, প্রেথা আমার, মাদ্রি আমার, মাদ্রি। কিন্তু আমি কার? মৃত্যু তাড়িত অক্ষম আকাঙ্ক্ষায় বারবার প্রাণ মন্দির প্রদক্ষিণ করি, অভ্যন্তরে দ্বীপ জ্বলে ওঠে, সুবর্ণ ঘণ্টার ধ্বনি বাজে, কিন্তু বন্ধ দুয়ারে করাঘাত করতে পারি না। আমি মৃত্যুর কাছে নিবেদিত। হা মাতৃ!

0: হে আকাশ, হে উদার মৌন সুবিরাট, শতকোটি সূর্য তারা তোমাতে বিলীন, তোমার হৃদয়ে ব্যাপ্ত দীপ্ত জ্যোতি নিবিড় আধার, তোমার অসীম শূন্য কি গভীর রহস্যে নীলিম। আকাশ জ্যোতির্ময়, বায়ু সুখবহ, মৃত্তিকা কোমল স্পর্শ, বিশ্ব আনন্দময়। ওং স্বস্তি স্বস্তি স্বস্তি।
1: আর্য
0: কে কুন্তি? বা, তোমার স্নান পূজা শেষ হয়ে গেছে?
1: হ্যাঁ প্রভু।
0: মাদ্রি কি করছে?
1: ফুল তুলছে, বোধহয় মালা গাঁথবে।
0: হায় রে, এখনো মালা?
1: তোমার চরণে নিবেদন করবে বলে প্রভু।
0: আর সন্ধ্যায় অযত্ন লাঞ্ছিত কেশে
1: প্রভু, হৃদয়ে ও যে আজও বালিকা,

0: স্বাগত স্বাগত, প্রণাম গ্রহণ করুন,
1: আশীর্বাদ করুন আমাদের।
2: স্বস্তি কল্যাণ হোক, আনন্দ উদ্বোধিত হোক, বিশ্ব সুন্দর হোক।
0: আমি ধন্য।
3: ভালো কথা। ঋষি পাণ্ডু, আপনি হস্তিনাপুরের কোনো সংবাদ রাখেন?
0: হস্তিনাপুর? না আর্য, আমি কোনো সংবাদ রাখি না।
3: জনপদ প্রত্যাগত ব্রাহ্মণদের মুখে শুনেছি আপনার অগ্রজ ধৃতরাষ্ট্রের রাজ্যাভিষেক হয়ে গেছে।
0: হো হো, প্রজার কল্যাণ হোক, বর্ষণ পর্যাপ্ত হোক, যজ্ঞ নির্বিঘ্ন হোক।
2: ধন্য ধন্য ঋষি পাণ্ডু, আপনি হংসকুটের গৌরব,
3: আমরা আপনার বন্দনা করি।
2: আপনি দেবতা ও ঋষিদের শ্রদ্ধার আশ্রয়।
0: প্রভু, উষা লগ্নে আরও ঋষিদের দেখলাম এই পথে যাত্রা করতে। আপনারা কি কোনো অজ্ঞাত তীর্থে চলেছেন?
2: আগামী অমাবস্যা তিথিতে স্বর্গলোকে দেবগণ, ঋষিগণ ও পিতৃগণের মহামিলন তিথি। পিতামহ ব্রহ্মা সেদিন দর্শনদান করবেন, আমরা সেই পরমোৎসবে যোগ দিতে চলেছি।
0: স্বর্গলোক! আর্য, দীর্ঘ তপস্যায় আমার সমস্ত পার্থিব পাপ আমি ক্ষয় করেছি। আমার ঋষিত্ব যদি স্বীকৃত হয় তবে হে মহর্ষিগণ, আমায় আপনাদের সঙ্গী করুন।
3: হে পাণ্ডু, পথ বড় দুর্গম, কেবল বায়ু ও সিদ্ধ মহর্ষিগণই সে পথে সফল কাম হন। সংকীর্ণ গিরিপথে প্রতি পদে জীবন সংশয়।
0: হে সংশিত ব্রত, জীবনের প্রতি পদেই সংশয়, মৃত্যু সেই সংশয়ের উত্তরণ, আমি নির্ভয়।
2: হে পাণ্ডু, আপনার ব্যাকুলতা আমরা বুঝি, কিন্তু একটা ক্ষুদ্র বাধা আছে, সে বাধা দূর না হলে স্বর্গের অধিকার সিদ্ধ হয় না।
0: বলুন কি সে বাধা, যত কঠিনই হোক আমি জয় করব।
2: মানব জন্মের ত্রিবিধ ঋণ থেকে আপনি মুক্ত, শুধু পিতৃ ঋণ থেকে আপনি আজ মুক্ত নন। বাধা এইটুকুই পাণ্ডু।
0: পার্থিব অপার্থিব সমস্ত সুখের পথ রোধ করে দাঁড়িয়ে আছে একটি ভুল।
3: হে রাজর্ষি পাণ্ডু, আমরা যাত্রা করি, অনুমতি দিন।
0: পথ নির্বিঘ্ন হোক, অভীষ্ট সিদ্ধ হোক, মঙ্গল আপনাদের অনুসরণ করুক। অনিবার্য মৃত্যুর বিপরীতে অপেক্ষা করে আছে সেই অলৌকিক স্বর্গ, পিতৃঋণ।

0: অপত্যহীন পুরুষ, তুমি অপরিশুদ্ধ ঋণে আবদ্ধ।
1: আর্য, তুমি কি চিন্তা করছ?
0: কুন্তি, তোমার ইচ্ছে করে না?
1: কি প্রভু?
0: কোন পুরুষ আলিঙ্গন।
1: প্রভু, প্রভু নিষ্ঠুর হয়ো না।
0: আমি যদি তোমায় আদেশ করি।
1: তুমি কি প্রকৃতিস্থ?
0: তপস্যার শেষ সিদ্ধি, স্বর্গলোকের একমাত্র অন্তরায় আমার পিতৃ ঋণ। পৃথা, তুমি, একমাত্র তুমি পারো অবরুদ্ধ স্বর্গদ্বার খুলে দিতে। দয়া করো, জননী হও।
1: একি একি অসম্ভব কথা! তোমার জীবনের বিনিময়ে আমি?
0: না না, কোন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় পুরুষ
1: না স্বামী, এ হয় না, এ হয় না। তোমারই মতো আমিও তো তপস্চারিণী।
0: তোমার তপস্যা চায়, আমার দীর্ঘ সাধনা ব্যর্থ হয়ে যাচ্ছে। তোমার ব্রতচারণে আমার জন্য পুণ্যাম নরকের দ্বার উন্মুক্ত হয়ে যাচ্ছে।
1: না না, এ হয় না। তুমি আমাকে মার্জনা করো।
0: কুন্তি,
1: অন্য কোনো পুরুষ আমি ভাবতে পারি না।
0: কুন্তি, তুমি কি আমাকে লঙ্ঘন করছো?
1: না প্রভু, আমি তোমার আজ্ঞার অধীন।
0: পুত্রবতী হও কুন্তি, দ্বিতীয় স্বয়ম্বরে বেছে নাও প্রার্থিত পুরুষ।
1: প্রথম যৌবনে মহর্ষি দুর্বাসা আমায় বর দিয়েছিলেন।
0: কি বর?
1: আমার আমার স্মরণ মাত্র যে কোনো দেবতা আবির্ভূত হয়ে আমায় কাঙ্ক্ষিত পুত্র দান করবেন।
0: ধন্য কুন্তি, ধন্য। অজাত পুত্রের প্রতীক্ষায় আমি অধীর। দেবতাদের প্রসন্ন করো, বহু পুত্রের জননী হও।

0: হে জ্যোতির্ময় হিরণময় দিব্য বিভাবসু, তোমার আবর্তনে নিরবধিকাল বহমান, বসুন্ধরা শস্যবতী বল্লরী পুষ্পধন্যা ঔষধি পর্যাপ্ত, স্রোতধারা স্নিগ্ধ স্পর্শ বায়ু অমলগন্ধ মৃত্তিকা চন্দন পঙ্কজ, তোমার নিরন্তর আয়নে কত বৎসর অতিক্রান্ত, আবর্তিত শত ঋতু শত ঋতু, আর কত দূরে সেই দ্যুতিময় পথ যার প্রান্তে এই যাত্রার প্রার্থিত সমাপন। মাতা কুন্তী অলৌকিক তিনটি দেব শিশু নিয়ে অবগাহনে এসেছেন, পৃথার দৃষ্টিতে কি আশ্চর্য স্নিগ্ধতা, মুখের রেখায় কি অপরূপ লাবণ্যের কারুকার্য, আলিঙ্গনের বাহুবিন্যাসে কি গভীর তৃপ্তি, এই বুঝি অপত্য স্নেহ। স্বামী নাকি পুত্ররূপে স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করে, পুত্রদের পক্ষে ধারণ করে পৃথা কি তবে আমাকেই অনুভব করে, না না তা কি করে সম্ভব, না তুমি নও পাণ্ডু তুমি নও, তোমার দেহ তো পুত্র স্পর্শে শিহরিত হয় না, ওদের আলিঙ্গনে আমি তো জন্মান্তরের স্বাদ পাই না, ওরা স্বর্গের প্রতিবিম্ব, ওরা শুধু পাণ্ডব।
1: মহারাজ।
0: কে মাদ্রি, এসো।
1: আর্য, আপনি তৃপ্ত তো?
0: দেখো কুন্থী যেন সরৈশ্বর্যময়ী।
1: হ্যাঁ, আর আমি আমি শুধু নিষ্পত্র ব্রততীর মতো শ্রীহীনা।
0: মাদ্রি।
1: স্বামী, আমিও তোমার এক পত্নী, কিন্তু শুধু কুন্তী একা পুত্রবতী।
0: মাদ্রি, আমি তোমার যন্ত্রণা বুঝি, কিন্তু আমিও যে অসহায়।
1: সে তোমার অনুমোদন পেল, অথচ আমি পেলাম না। রাজা, তুমি কি সমদর্শী নও?
0: কুন্তী দেব আবাহনের মন্ত্র জানে,

0: তুমি কুন্তীর কাছে প্রার্থনা করো, সে তোমায় মন্ত্র দান করবে।
1: না, আমি স্বপত্নীর কাছে ভিক্ষা চাইতে পারবো না।
0: সে তোমার চেষ্টা, স্নেহশীলা।
1: সে আমার স্বপত্নী।
0: বিরূপ হইও না, আমি কুন্তীকে অনুরোধ করব।
1: তোমার তোমার অভিরুচি,
0: বাসনা, দেবতার স্পর্শ, আসঙ্গ সুখ, ওরা পত্রে পুষ্পে ফলবতী হোক, যৌবনের মহোৎসবে নন্দিত হোক দুই নারী, আর উপবাসী ভিখারীর লোলুপ ক্ষুধা নিয়ে বেঁচে থাকো তুমি পাণ্ডু।
2: স্বামী,
0: কে প্রেথা?
2: একা বসে কি ভাবছ?
0: তুমি কি সুন্দর! সিক্ত কেশ থেকে জলবিন্দু ঝরে পড়ছে, যেন নিশীত আকাশ থেকে নক্ষত্র কণিকা।
2: না, লজ্জা দিও না।
0: তোমার স্বচ্ছ বসন স্ফুরিত অনিন্দ চৌবন। প্রথা, আমি আরো পুত্র চাই, তুমি আবার জননী হও।
2: না স্বামী, যা ধর্মসম্মত আমি তা করেছি, আমায় মার্জনা করো।
0: কিন্তু আমার অপত্য বাসনা এখনো যে তৃপ্ত হয়নি।
2: তুমি আমায় ধর্মচ্যুত হতে বলো না স্বামী।
0: মাদ্রী আজও সন্তানহীনা।
2: কিন্তু মন্ত্র যে শুধু আমার।
0: যা কল্যাণকর তা কারো একার হওয়া উচিত নয়।
2: তুমি কি চাও?
0: তুমি যদি মাদ্রীকে মন্ত্র দাও।
2: বেশ, আজ্ঞা পালিত হবে মহারাজ।
0: পাণ্ডুর অপত্য বাসনা তৃপ্ত হোক। বিশ্বের অনুপরমাণুতে পরিব্যাপ্ত হয়ে আছে আনন্দ, রূপে বর্ণে গন্ধে অপরূপের অমৃত সঞ্চয়ে। শুধু আমার অস্তিত্বের সামনে শানিত তর্জনী তুলে দাঁড়িয়ে আছে অভিশাপ, মৃত্যু। তৃণশীর্ষে অঙ্কুরে পল্লবে জীবনের জয়গান, প্রাণের অনন্ত অভিযাত্রা। তাহলে মৃত্যু কি? মৃত্যু শুধু লয়ে, প্রাণের অবসান, নাকি শুধু এক অজ্ঞাত আতঙ্ক? হে জ্যোতির্ময় হিরণময় পাত্র, অপাবৃত করো, আমায় সত্যের মুখ দেখাও। পূর্ণতা লয় নয়, ক্ষয় নয়, বিনাশ নয়, প্রাণের পূর্ণতার নামই মৃত্যু। আহ, কি মুক্তি!
1: এই সায়ান্ন বেলে কিসের আনন্দে তুমি মত্ত প্রভু?
0: জীবনের আনন্দে মাদ্রে। মৃত্যুকে এই ধ্রুব জেনে এতদিন মাত্রে এতদিন জীবনকে অস্বীকার করেছি। আজ দেখো, তুমি সত্য, আমি সত্য, এই পৃথিবী সত্য।
1: এমন করে আমায় কি দেখছ?
0: বনভূমি সুন্দর, মঞ্জরী সুবাসিত, চূত মুকুলে মধুক্ষরণ স্মরণ করিয়ে দেয় আজ বসন্ত।
1: দেখো, আমি আজ মন্দারের মালা গলার পরেছি, কেশে অশোকগুচ্ছ, হাতে বকুল বলয়।
0: মূর্তিমতী বাসন্তী, তুমি আমার নয়ন বাসনার উৎসব। এই তরুমূলে মালা গেঁথে আজ তোমায় সাজাবো।
1: ঋষি, আজ যেন তুমি কিছু প্রগল্ভ।
0: প্রকৃতির প্রগল্ভতা আজ বনে বনে, কুহরিত পিকের কণ্ঠে, তোমার বাসন্তী লাবণ্যে, তোমার অঞ্চলে বায়ু চঞ্চল, চোখে তোমার বক্ষের চন্দন পত্র লেখায় ভ্রমর গুঞ্জন করে যায়, ওষ্ঠাধরে দ্রাক্ষার সাধু প্রতিশ্রুতি, ফিরে আসে মত্ততার অনির্পাণ স্মৃতি, বাহুবন্ধে অফুরান প্রণয় আকুতি।
1: স্বামী, স্বামী চলো কুটিরে ফিরে যাই, আমার দক্ষিণ নয়ন কম্পিত হচ্ছে,
0: আমার সমস্ত দেহ কম্পিত হচ্ছে মাত্রে।
1: প্রভু, পুত্রদের জন্য আমার মন ভীষণ চঞ্চল হচ্ছে।
0: আমার জন্য? আমার জন্য আর তোমার হৃদয় চঞ্চল হয় না? কোন স্মৃতি কখনো বেপ

0: তো করো না।
1: তুমি আজ এত বিচলিত কেন প্রভু?
0: এই অরণ্য, এই বসন্ত সহসা জীবনের প্রচ্ছন্ন তৃষ্ণাকে অনাবৃত করে দিল। এখনো হিরণ্য ভৃঙ্গারে জীবন মন্থিত সুরা ছলছল করে। কি আকণ্ঠ তৃষ্ণা প্রিয়ে!
1: অস্থির হয়ো না, অস্থির হয়ো না, তুমি তো ঋষি।
0: তোমার দেহ যে গন্ধে আদিম আহ্বান, বকুল লাঞ্ছিত তৃণে রহস্যের গুড় নিমন্ত্রণ, প্রমত্ত পেশিতে আজও কঠিন যৌবন, আলিঙ্গনে বরতনু কি আশ্লেষে আজ থরু থরু।
1: ক্ষান্ত হও, ক্ষান্ত হও, মত্ততা সম্বরণ করো, মনে করো সেদিনের অভিশাপ, খুলে দাও, খুলে দাও বাহুবন্ধ নিশ্চিত মৃত্যুর।
0: কার মৃত্যু মাত্রে, কার জীবন? মৃত্যুর স্বরূপ আমি জেনেছি, আজ আমি অতিক্রম করে যাব সেই দৈবকে। তোমার অষ্টাধর থেকে তপ্ত মদিরার মতো ওই মৃত্যু আসুক, ঋষি সাপ তুচ্ছ করে প্রাণের মৃদঙ্গে বাজু মিলনের জয়ধ্বনি বিশ্বে ব্যাপৃত হোক। এই সত্য জীবন মৃত্যুর চেয়ে বহু গুণ বড়।
1: না, এ হয় না, এ যে আত্মহনন, এ যে পাপ।
0: এই মুহূর্তে তুমি পাপ, তুমি পুণ্য, তুমি মৃত্যু, তুমি অমৃত। তোমার আতপ্ত স্পর্শে দেহ স্বর্গীয় বীণার মতো ঝংকৃত হয়ে যায়।
1: আমি জানি, আমি জানি প্রিয়, তবু তবু তুমি আমাকে তোমার মৃত্যুর কারণ করো না, দয়া করো, ক্ষমা করো।
0: শশাগরা রাজ্য আছে, রাজা নই, ঐশ্বর্য আছে, ভোগী নই, পত্নী আছে, স্বামী নই, পুত্র আছে, পিতা নই, এই কি জীবন? মাতৃ প্রসন্ন হও, এসো, জীবনের হাত ধরে দৈবকে লঙ্ঘন করো, মৃত্যুকে অমৃতময় করো। এই তো, এই তো জীবন, মৃত্যুর অপ্রভেদী শিখরে, এই তো বাসনার বৈজয়ন্তে। মাতৃ, মাতৃ, অজেয় প্রাণের নিরবধি শঙ্খধ্বনি শুনতে পাচ্ছ?
1: স্বামী,
0: মাতৃ, মাতৃ, দৈব,
1: স্বামী, প্রিয়তম, প্রিয়তম, জাগো, জাগো, না, না, আমি তোমার মৃত্যুর কারণ হলাম, কি অভিশাপ কে দিল, কে দিল আমায়, কোন পাপে, কোন পাপে? হে নিষ্ঠুর মৃত্যু, হে মহিমান্বিত মৃত্যু, আমায় তুমি গ্রহণ করো, হে প্রিয়, হে সুন্দর, তোমার অসমাপ্ত খণ্ডিত প্রণয়ের পাপ নিয়ে, অমৃত তৃষ্ণার পুণ্য নিয়ে আমি আসছি লোক থেকে লোকান্তরে, কাল থেকে কালান্তরে, আমি আমি তোমারই মুক্ত

না শ্যামল সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রথম ঋষি রঞ্জিত মুখোপাধ্যায়, দ্বিতীয় ঋষি সোমনাথ চট্টোপাধ্যায়, ঘোষক বাসুব মিত্র, জনতা সার্থকানন্দ রায় ও দেবব্রত বন্দ্যোপাধ্যায়, মাদ্রি রণিতা দাস, কণিক দেবাশিস রায়চৌধুরী, কুন্তি কণিকা মজুমদার ও পাণ্ডুর ভূমিকায় অরুণ মুখোপাধ্যায়। সম্পাদনা শুভ্রপ্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। পূর্বতন তৃণমূল সরকারের আমলে দায়ের হওয়া ওবিসি সংক্রান্ত মামলা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সরকারের পক্ষ থেকে আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে রাজ্যের মামলা প্রত্যাহারের জন্য জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। কলকাতা ও সংলগ্ন এলাকায় অপরাধমূলক কাজকর্ম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকার আজ বৈঠকে বসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রথম জেলা সফর করবেন। তিনি সড়কপথে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাবেন, সেখানে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী একুশ তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মীসভায় যোগ দেবেন বলে জানা গেছে। রাজ্যে বিকশিত ভারত জি রাম জি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে একশো দিনের বদলে এই প্রকল্পের অধীনে একশো পঁচিশ দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে দুটি জেলায় এখনই এই প্রকল্প শুরু করা না গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার চেষ্টা চলছে। স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। সর্বাধিক ২৫টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবে এক একজন আবেদনকারী। পয়লা জুন থেকে রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস আজ ফলোহারিণী অমাবস্যায় পুজো দেন দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে। পুজো দেওয়ার পর অধ্যক্ষ সংবাদ মাধ্যমকে জানান, রাজ্যবাসীর মঙ্গল কামনায় তিনি এই পুজো দেন। বিরোধী দলের কোনো কর্মী ঘর ছাড়া থাকলে তাদের ঘরে ফিরিয়ে আনা হোক বলেও তিনি মন্তব্য করেন। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলি মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেদারল্যান্ডসের দ্য হেগে প্রবাসী ভারতীয়দের আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে যেন তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। তিনি দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন। ডাচ নেতৃবৃন্দ প্রবাসী ভারতীয়দের অবদানের ভূয়সী প্রশংসা করে থাকে বলে তিনি জানান। রাজ্যে পূর্বতন তৃণমূল সরকারের আমলে দায়ের হওয়া OBC সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যের নবনিযুক্ত BJP সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সরকারের পক্ষ থেকে আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে রাজ্যের মামলা প্রত্যাহারের জন্য জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রথম জেলা সফর করছেন। তিনি সড়কপথে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যান, সেখানে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে BJP প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবেন এক একজন আবেদনকারী। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। বাংলা উচ্চশিক্ষা ওয়েবসাইটে সেন্ট্রালাইজড অ্যাডমিশন অপশনে ক্লিক করে অথবা সরাসরি HTTPS://WBCAP.IN লিঙ্কে ক্লিক করেও পছন্দের কলেজ অথবা বিষয়ে আবেদন জানাতে পারবেন ছাত্রছাত্রীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে সতর্ক দিয়ে বলেছেন তারা যেন কখনও চীনের থেকে স্বাধীনতা ঘোষণা না করে। তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিংপে অবশ্য বলেছেন তাদের নতুন করে স্বাধীনতা ঘোষণার কোনো প্রয়োজন নেই, তারা নিজেদের সার্বভৌম রাষ্ট্র বলে বিবেচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাইওয়ানকেও সহায়তা করে থাকে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: বাবারি বাবারি বাবারি বাবা, সে আর বলতে, হাই গরমি মানে হাই হাই কি গরম কি গরম, একেবারে টাক ফাট গিয়া, পসিনা ছুট গিয়া, মানে সৌমিক আর আত্রেয়র আজকে স্টুডিও আসতে গিয়ে যে অবস্থা হয়েছে না, তাতে মনে হচ্ছে কয়েকদিন বৃষ্টি টিষ্টি হয়ে ওই তো ভালো ছিল বাবা। এত গরম কেন আওয়াজ চলে এলো, এত গরমে কি পারা যায় উইকেন্ড এনজয় করতে? কিন্তু তার মধ্যেও ওই যে আমাদের রিচুয়াল, উইকেন্ডটাকে তো তোমাকে এনজয় করাতেই হবে উইথ উইকেন্ড ক্যাফে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। Weekend Cafe, Weekend Cafe.
2: তো এই আজকের এত গরমে সৌমিক আর আত্রেয় তোমার জন্য একটু নারকেলের জল তো আনতে পারেনি, যেটা আনতে পেরেছে উইকেন্ড ক্যাফেকে তোমার কানে পৌঁছতে পেরেছে। আর উইকেন্ড ক্যাফে যখন কানে পৌঁছেই গেছে, বুঝতেই পারছো সৌমিক আর আত্রেয় ঠিক সন্ধে 6:30 অবধি তোমার সঙ্গে থাকবে। প্রচুর গল্প হবে, প্রচুর আড্ডা হবে, প্রচুর কিছু আছে আজকে তোমাকে বলার, যেগুলো বলতে হবে কারণ সৌমিক আর আত্রেয় একসঙ্গে আজকে অনেকদিন পর এসেছে। এবং প্রথমেই তোমায় যেটা বলার সেটা হচ্ছে এই যে আমরা গরমির কথা বলছি, তো গরমি থেকে রেহাই পেতে পারবো এক্ষুনি আমরা নয়, যারা পেতে পারি তারা হচ্ছে উত্তরবঙ্গে যারা রয়েছে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই রয়েছে, দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। তবে হ্যাঁ, বিক্ষিপ্তভাবে কিছু বীরভূম এই ঝাড়গ্রাম এইসব অঞ্চলে কিছু বৃষ্টি হতে পারে, তাই যেখানে বৃষ্টি হচ্ছে একটু বাড়ি থেকে বেরোলে একটু সাবধানতা অবলম্বন করলেই ভালো, আর কানে উইকেন্ড ক্যাফে রাখলে আরও ভালো।
0: এবার ব্যাপার হচ্ছে, বহুত বহুত গুণীজন যে লোক হ্যায় ও লোক ক্যা বলতে হ্যায় সৌমিক, তারা সবসময় বলেন যে তুমি সবসময় পজিটিভ ভাববে, মানে তোমার যদি প্রেম না হয় তাহলে তুমি ভাববে এই প্রেম হলো বুঝি, এই প্রেম হলো বুঝি। সেরকম আশেপাশে যদি টাক ফাটার উদ্যোগ থাকে আর কিছুতেই বৃষ্টি না হয়, তাহলে তুমি না ভাববে এই বুঝি বৃষ্টি এলো, এই বুঝি বৃষ্টি এলো। দেখবে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক তোমার জন্য দায়িত্ব নিয়ে বৃষ্টি

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং। চারদিকে এত কিছু নিয়ে এত রকমের ফাইট, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাইট। তার কারণ এই আলো না থাকলে না চারদিকের কিছুই আর ভালো লাগে না। এই আলো, এই আলো নিয়ে এত কেন আমাদের মন আজকে ভালো, তার কারণ সৌমিক এবং আত্র তোমাকে উইকেন্ড ক্যাফেতে আজকে একদম অফিসিয়ালি জানিয়ে দিতে পারে যে মে মাসের 16 তারিখ মানে আজকের দিনটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট। লাইটের কি ভূমিকা চারিদিকে, পড়াশোনায় বলো, আর্টে বলো, কালচারে বলো, সায়েন্সে বলো, সেখানে লাইট কি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট। আর আজকে আমাদের স্টুডিওর লাইটটা অনেক রকম অন্যরকম লাগছে, যখন ইনস্টা লাইভে আসবো তখন তোমাকেও দেখাবো। তো ব্যাপার হচ্ছে এই ইন্টারন্যাশনাল ডে অফ লাইটে ছড়া কাটিং আমরা তো কখনোই লাইটলি নিতে পারি না, তাই খুব সিরিয়াসলি তোমাকে আজকে ছড়া কাটিংয়ের প্রথম লাইনটা বলে দিই।
1: সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো। এর পরের দুটো লাইন বা পরের একটা লাইন তোমাকে লিখে পাঠাতে হবে 9903652992 তে। লাইনটা আরও একবার বলি, সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো।
0: আহা, এর পরের লাইনটা তুমি না হয় বলো 9903652992 তে। তার মানে মনে যাই হোক না কেন, আমি জানি সৌমিকের মন 24x7 উড়ু উড়ু থাকে, আত্রেয়রও থাকে, কিন্তু বলে না মাঝে মাঝে লাজা টাজা পায় তো, কিন্তু মন উড়ু উড়ু রাখাটা না একটা রিচুয়ালের মতো, ওটা না করলে সব দিকটাই যেন ক্যামেরাটা হয়ে যায়। তোমার জন্য ছড়া কাটিংটা থাক, সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো। পরের দুটো লাইন বলো 9903652992 তে, অনলি অন উইকেন্ড ক্যাফে।
2: আরে মেলতে পাকা সাইরে,

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। রেনবো মাইক টেস্টিং, মাইক টেস্টিং, মাইক টেস্টিং। রেনবো মাইক টেস্টিং।
1: জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তা বলে মাইক টেস্টিং করবে না এরকম কোনো ব্যাপার নেই। তার কারণ ওই সেই বিয়ের মাইক যেখানে সানাইটা বাজে, বৈশাখ জুড়ে বেজেছে, ওইটা আবার জ্যৈষ্ঠ মাসটা চলে গেলেই বাজবে। মানে দেখো, সৌমিকের ব্যাপারটা এখন আলাদা, কিন্তু আত্মীয় তো এখনও বাবা আমার কি বিয়ে হবে না বলে ফেলে, সেই জন্য বিয়ে থানি আমাদের ইন্টারেস্ট ইজ অলওয়েজ টপ মোস্ট। কিন্তু তার একটা স্পেশাল কারণ রয়েছে যে কারণে উইকেন্ড ক্যাফেতে আমরা এটা বলছি, কি তাই তো সৌমিক?
2: হ্যাঁ, সত্যি তাই। তবে হ্যাঁ, আত্মীয় যেরকম বললো ব্যাপারটা ওরকম নয়, যে কারণে কথাটা বলা সেটা হচ্ছে ওয়েডিং নিয়ে আমাদের প্রত্যেকেরই তো অনেক রকম স্বপ্ন থাকে। তো এই তোমার যদি সামনে কোনো বিয়ে থাকে বা খুব কাছের কোনো মানুষের, কোনো বন্ধুর আত্মীয়, বন্ধু বান্ধব, যার হোক একটা কাছাকাছি বিয়ে রয়েছে, তাকে তুমি এই আইডিয়াটা দিতে পারো। সেটা হচ্ছে যে দেখো, আমরা তো বিয়ে নিয়ে অনেক রকম স্বপ্ন দেখি, এই ফটোগ্রাফি হবে, এই অ্যাঙ্গেলে ছবি হবে, এখানে এই ভিডিওগ্রাফি হবে, এই রিল হবে। একটা নতুন কনসেপ্ট যেটা ভারতবর্ষে অনেকদিন ধরে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে বা কলকাতায় সেইভাবে এখনও কিন্তু চলটা নেই। যে ট্রেন্ডটা নতুন শুরু হতে চলেছে সেটা হচ্ছে ওয়েডিং পেন্টিং। মানে তুমি তোমার বিয়ের কোনো একটা পার্টিকুলার মুহূর্ত যদি চাও, সেটা কিন্তু তোমার সামনে একজন লাইভ পেন্টার থাকবে, সে এসে ওই লাইভ পেন্টিংটা করবে এবং তারপর সেটা তোমাকে উপহার দিয়ে চলে যাবে।
1: And very important thing is that কলকাতার বিভিন্ন বিয়েতে ইতিমধ্যে কিন্তু এই লাইভ পেন্টিং ব্যাপারটা খুব জনপ্রিয় হয়ে গেছে। মানে ঠিক যতটা আমরা ভিডিওগ্রাফি নিয়ে ইন্টারেস্টেড, যতটা একেবারে সেই মানে বিয়ের 10 দিন আগে থেকে নানা রকম ইভেন্টকে আমরা ভিডিওগ্রাফিতে ধরে রাখছি, তারপরে বিয়েতে করছি, তারপর বিয়ের পরে একটা পোস্ট ওয়েডিং শ্যুট, তার আগে আবার প্রি ওয়েডিং শ্যুট, ওয়েডিং শ্যুট, হ্যানা ত্যানা এত কিছু হচ্ছে, তার মধ্যে এই লাইভ পেন্টিং সেশনটাও কিন্তু তুমি রাখতে পারো। মানে তুমি বিয়ে করছো, সেই বিয়ে দেখতে দেখতে একজন তোমার বিয়ের ছবি এঁকে দিল, হাজার মোবাইলে ছবি তুললেও, হাজার ক্যামেরাতে ছবি তুললেও এই ফ্লেভারটা কিন্তু আসবে না।
2: সত্যি তাই, কারণ এর ফ্লেভারটা সত্যি আলাদা। কারণ একটা অনেক সময় আমরা মেলায় দেখেছি যে অনেক পেন্টার বসে থাকেন, যারা তুমি সামনে হয়তো তার সামনে বসলে সে তোমার একটা লাইভ পোর্ট্রেট পেন্টিং করে দিল, কিন্তু বিয়ে ওই রকম একটা অনুষ্ঠান যেখানে প্রচুর মানুষের সমাগম, ওই ভিড়, চেঁচামেচি, গান, হইহুল্লোড, তার মধ্যে দাঁড়িয়ে একজন পেন্টার যদি তোমার ওই মুহূর্তটা নিজে হাতে একটা ক্যানভাসে তুলে ধরে, তার থেকে মানে ভালো আর কিছু হতে পারে না। এবং এটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে মোটামুটি 20-25 হাজার টাকার আশেপাশে কিন্তু বাজেট রাখতে হবে তোমাকে এই ধরনের কনসেপ্টকে যদি তুমি তোমার বিয়েতে স্থান দিতে চাও।
1: এবং এমন অনেক বহু ভালো ভালো পেন্টার রয়েছে যাদেরকে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করা যায়, তাদের এক্সপোজার হবে যদি তারা তোমার বিয়েতে এসে এরকম একটা অসাধারণ কাজ করতে পারে। আর তোমাকে আরেকটা অসাধারণ কাজ করতে হবে, যেটা অলরেডি 9903659992 হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজের ইনবক্সে আসতে শুরু করেছে, দ্যাট ইজ আজকের স্পেশাল ছড়া কাটিং। সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো, সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো। পরের দুটো লাইন তুমিই বলো, ছন্দ মিলিয়ে লিখে দাও 9903659992 তে। এত বিয়ে বিয়ে করেছি, এই গানটা না বাজালে সৌমিক আত্রেয়র পেটের ভাতই হজম হবে না।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আজকে নাকি ইন্টারন্যাশনাল ডে অফ লাইট। এত পড়াশোনা সৌমিকা রাত্রেও করেনি, কিন্তু মাঝে মাঝে করতে হয়, এবং তাতেই জেনে গেছি যে এই আলোর দিবসে যদি একটা আলো নিয়ে ছড়া কাটিং না দেওয়া হয় তাহলে কোনোটাই ভালো হবে না। সেই জন্য বলেছিলাম, সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনের আলো, সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনের আলো, এর সঙ্গে মিলিয়ে ছন্দ লেখার কথা। এবং তুমি লিখে দিয়েছ 9903653992 তে, তোমাকেও কিন্তু লিখতে হবে। সুখেন্দু ঘোষ শান্তিনিকেতন থেকে বলছেন, শুভ বিকাল। সরিয়ে রেখে সব টেনশন জ্বালিয়ে মনের আলো, একটু চেঞ্জ হয়েছে কিন্তু নো ম্যাটার। সরিয়ে রেখে সব টেনশন জ্বালিয়ে মনের আলো, ভুল বোঝাবুঝি ছেড়ে বলো তোমায় বাসি ভালো। রিয়ালিটি চেক নেই দেনে কাহে শমিক। এই ছড়া কাটিং এর সবচেয়ে বড় মজাটা কি জানো তো, একদম দিল কা বাত ফোন মে আ জাতা হে।
2: আর দিল কা বাত যখন ফোন মে আ জাতা হে, তখন আরেকটা জিনিস হতে হয়, সেটা হচ্ছে যে একটু উস্কে দিয়ে একটু গানটা বাজি, একটু দেখো ভালো লাগবে।
3: It's a unisex song.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় যে জিনিসটা মেন সেই জিনিসটাই যখন পাওয়া যায় না, তখন শুরু থেকে শুরু করার কথা ভাবতে নেই, তখন যেখান থেকে যেটা আছে সেইখান থেকে শুরু করতে হয়। না, কোনো জটিল ব্যাপার নয়, আত্রেয় বড্ড কমপ্লিকেট করে ফেলছে বিষয়টা। ব্যাপার হচ্ছে সৌমিক আত্রেয়কে খবর দিয়েছে যে এই যে প্রায় ট্রেনে ফেনে চড়ি, ঘুরি, ফিরি, আসি, যাই, ভিড় ট্রেন, ফাঁকা ট্রেন, কত রকমের ট্রেন জীবনে দেখে ফেললাম, এত রকমের জাংশন, স্টেশন জীবনে দেখে ফেললাম, কিন্তু এমনও জাংশন আছে যেখানে এক নম্বর প্ল্যাটফর্মটাই নেই। এই খবর শোনার পরে কিন্তু আত্রেয় একটু ভ্যাবাচাকা মোড়ে ছিল।
3: সত্যি তাই, তার কারণ হচ্ছে বিহারের বেগুসরাই জেলায় গঙ্গার তীরে অবস্থিত বরৌনি গ্রামটি একটা অভিনব রেল স্টেশনের জন্য কিন্তু বিখ্যাত। আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু অনেকেই আবার জানি না। যারা জানি না তাদের জন্য বলি আর কি। তো সব স্টেশনে আমরা জানি জেনারেলি এক নম্বর বা ওয়ান এ এরকম থেকে প্ল্যাটফর্ম নম্বর শুরু হয়। এই বেগুসরাই ব্যাপারটা এখানে গণ্ডগোল হয়ে গেছে আর কি। কী হয়েছিল ব্যাপারটা, সেটা হচ্ছে এই বেগুসরাইয়ের গাধারা রেলওয়ে স্টেশন, যেটা 1860 সাল নাগাদ মোটামুটি আর কি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর 1883 সালে গাধারা স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। তার কারণ, এর 3 কিলোমিটার উত্তরে বরৌনি রেলওয়ে জাংশন সেটা তৈরি হয়। এইবার বিভিন্ন ট্রেন বরৌনি জাংশনের উপর দিয়ে যাচ্ছে, আসছে, যাচ্ছে, আসছে, কিন্তু ওই বরৌনি স্টেশনের ওই ব্রিটিশ আমল থেকেই বলা যেতে পারে যে ওই 2 থেকে 1 মানে 9 নম্বর প্ল্যাটফর্মটি থাকলেও 1 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু নেই। এবার কখনো কখনো 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণাও কিন্তু ভুলবশত মানে

0: করে দেওয়া হয় আর কি, যে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, অথচ মানুষ গিয়ে দেখে যে না এখানে এক নম্বর প্ল্যাটফর্মই নেই, আমি কোথায় যাবো? অনেকটা ওই হ্যারি পটারের কথা আমার মনে পড়ে গেল, কেউ প্ল্যাটফর্ম খুঁজেই পাচ্ছে না।
1: আসলে ব্যাপার হচ্ছে যখন কোনো জিনিস নর্মালি হয় না, তখন সেই জিনিসটাকে একটু অন্যরকম হাটকেভাবে করলে না মনের মধ্যে গেঁথে যায়, না না তুমি আবার এই গানটা, যে গানটা এখন সৌমিক আত্রে তোমাকে এত ট্রেন ট্রেন ট্রেন ট্রেন বলার পরে শোনাবে, ওই ট্রেনের ছাদে সেই তাতাথাইয়া মোড়ে শাহরুখ খান যা করেছিলেন সেটা করতে যেও না, সেটা করাটা কিন্তু ভীষণ রিস্কি। কিন্তু ব্যাপার হলো যে আত্রে একটু আগেই সৌমিককে জিজ্ঞেস করেছে যে ভাই ট্রেন নিয়ে কী গান হতে পারে, ট্রেনের কথা বলবো, ট্রেনের গান থাকবে না, আমাদের তো ট্রেনিং আছে না, ওই জন্য এই গানটাই আমাদের মনে পড়ে গেল। আফটার অল উই আর 90s কিড। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে
2: FM রেনবোতে, রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ছড়া কাটিং
1: সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, এই ছিল আজকে ছড়া কাটিং। কি ব্যাপারটা ভালো তো না? এরপরে দুটো লাইন তুমি বলো, কোথায়? 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে সৌমিক আর আত্রিয়কে উইকেন্ড ক্যাফেতে। ঠিক যেমন এখন বারাসাত থেকে শাওন বলেছে, সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, খারাপগুলো দূরে থাকুক, সবাই হোক খুশি আর সবার হোক ভালো।
2: হ্যাঁ, শাওন বারাসাত থেকে লিখে যখন পাঠিয়েছে, এই যে ভালো, এই যে সবার কথা বলছে, তাহলে ছড়াকাটিং নিয়ে দু একটা কথা বলাই যেতে পারে। সেটা হচ্ছে যে হ্যাঁ, সবাই আমরা খুব ভালো ভালো থাকতে তো ভালোইবাসি, সবাই আমরা আলোতে থাকতে ভালোবাসি, অনেকে আবার অন্ধকারেও থাকতে ভালোবাসি। যখন আমাদের একটু একটু মন খারাপ হয়, একটু একটু দুঃখ হয়, কোনো কোনো কারণে একটু কেউ দাগা দিয়ে চলে যায়, তখন একটু একটু দুঃখ হয়। তো সেই সব কারণে আমরা যদি একটু আলো জ্বালাতে পারি আর কি, মানে আমাদের ঘরে, মনে, সব জায়গায়, তাহলে কী হয় আর কি, ওই জীবনের সমীকরণগুলো অনেকটা আলো আলো হয়ে যায়, সহজ হয়ে যায়।
1: আর এই যে সামনে যে ফোনটা নিয়ে এখন সৌমিকা রাত্রে বসে আছে, সেইখানে যেই তুমি আবার একটা ছড়াকাটিং পাঠিয়ে দেবে, অমনি ফোনের আলোটা জ্বলে উঠবে। এবং সেই ছড়াকাটিংয়ের প্রথম দুটো লাইন কি? সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, এর পরের লাইন দুটো তুমি বলো 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। তো ব্যাপার হচ্ছে এই যে আমাদের জীবন, বুঝলে সৌমিক, এখানে তো অনেক সময় অনেক কিছু হয়। ঠিক যেমন এই গাড়ি চালাতে বেরোলে, এক্ষুনি সৌমিক একটা বড় বাইক নিয়ে উইকেন্ড ক্যাফে হয়ে গেলেই বাড়ি যাবে, তো হওয়ার কথা এখনই ভাবছি না। তো ব্যাপার হচ্ছে যে গাড়ি চালাতে গিয়ে ওই যে নানা রকম সিগনাল টিগনাল আসে না, কখনো হলুদ, কখনো সবুজ, কখনো লাল, সেই বুঝে একটুখানি হল্ট নিতে হয়, আবার তারপরে সাঁই করে বেরিয়ে যেতে হয়। জীবনটাও সেরকম, মাঝে মাঝে দেখবে তোমার মনই তোমাকে কোথাও একটা না একটা আলোর সিগনাল দেবে, এবার একটু দাঁড়াও, এবার একটু চলো, এবার একটু বলো। সেই অনুযায়ী চললে কোনো টেনশন নেই। দ্যাট ইজ কল্ড জিন্দগি কা সিগনাল।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: যদি আত্মীয়কে তুমি প্রশ্ন করো, ভাই কি ছাড়া বাঁচতে পারবি না জীবনে, যেরকম প্রথমেই আসবে FM, যেরকম তারপরেই আসবে গান, যেরকম তারপরেই আসবে মাটন, সেরকম তারপরেই আসবে মিষ্টি। মিষ্টি ছাড়া আত্মীয় থাকতে পারবে না, এবং সৌমিক এই ব্যাপারে একদম আত্মীয়রই দলে।
1: সত্যিই তাই, এবং ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তো সবেই মানে সবাই মিষ্টি খেতে প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন একটু রোগ হয়েছে তো, যে সব কিছুকে একটু ঘেঁটে ফেলা, সব কিছুকে একটু অন্যভাবে দেখা। তো এই রোগটাকে একটু পজিটিভলিও নেওয়া যায়। সেটা হচ্ছে এখন যে জামানা চলছে আর কি, সেটা হচ্ছে ওই ফিউশনের জামানা। এর সঙ্গে ওর ফিউশন, তার সঙ্গে তার, মানে ব্যাপারটা হচ্ছে ধরো তুমি খাবে মিষ্টি কিন্তু পাতে পড়বে সবজি, কীরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন ফিউশন ফাজ জিনিসটা বাজারে খুব চলছে আর কি। তো সেই রকম একটা ছোট্ট, খুব ছোট্ট একটা রান্নার গল্প তোমাকে বলতে পারি, যেটা তোমার বাড়িতে তৈরি করা, মানে এখন তুমি যদি তৈরি করতে শুরু করো উইকেন্ড ক্যাফে শেষ হওয়ার আগে সেটা তৈরি হয়ে যাবে। কী কী লাগবে একটু বলি। 1.5 কাপের মতো ফুলকপির ছোট ছোট টুকরো, 1 কাপ চকলেট চিপস, আর কিচ্ছু লাগবে না। ফুলকপিটা প্রথমে তোমাকে ভাপিয়ে নিতে হবে, ভালো করে সেদ্ধ করে নিলে। এবার গরম থাকতেই সেটা তুমি ব্লেন্ডারে মিশিয়ে দাও। ব্লেন্ডারে যখন মিশিয়ে দিলে তোমার যে চকলেট চিপসগুলো যেগুলো রয়েছে সেগুলো ওর সঙ্গে মিশিয়ে দাও। এবার চকলেট চিপসগুলো আলাদা করে তোমাকে গলানোর প্রয়োজন নেই, কারণ ওই ফুলকপির গরম ভাপে সেটা এমনি এমনিই গলে যাবে। এইবার সেটা ভালো করে তুমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে, এবার সেটা ব্লেন্ডার থেকে বার করে নিলে, দিয়ে একটা তুমি ওই বেকিং পেপার যেটা থাকে, যদি তোমার বাড়িতে থাকে ভালো, নাহলে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়, বেকিং পেপারে ওই মিশ্রণটা তুমি ঢেলে দাও। এবার ফ্রিজে কয়েক ঘন্টা রেখে দাও, তারপরে ততক্ষণই রাখতে হবে যতক্ষণ না ওটা শক্ত হচ্ছে। এবার মিষ্টির জন্য তুমি গুড় বা খেজুর বাটা এসব মেশাতেই পারো, চাইলে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, আখরোট এগুলো মিশ্রণের উপর ঢেলে দিলে দেখতে সুন্দর হবে, একটু খেতেও ভালো লাগবে। ফ্রিজে পাত্রটা কয়েক ঘন্টা রেখে দিলে তারপরে তৈরি হয়ে গেল।
0: বাবা রে বাবা, কি গুছিয়ে কি পরিপাটি করে সৌমিক একেবারে বলে দিয়েছে কি করে ফুলকপি দিয়ে মিষ্টি বানাতে হয়। হ্যাঁ, এ ছেলের বিয়ে হবে না তো কোন ছেলের বিয়ে হবে, কি মিষ্টি কি মিষ্টি। শোনো, সমস্ত ফুলকপি টপি দিয়ে যে মিষ্টি করো না কেন, মানে এতদিন যদি তোমাকে মা বলে থাকে খালি মিষ্টি খেতে ভালো লাগে, সবজি খেতে ভালো লাগে না, তখন তুমি মাকে এই রেসিপিটা শুনিয়ে দেবে আর বলবে যাই মিষ্টি থাক না কেন কলকাতার কিন্তু ওই রসগোল্লাটাই টপ মোস্ট, একদম সৌমিকের মতো মিষ্টি, আত্মীয় কিন্তু মিষ্টি, তবে মনে হচ্ছে এই ফিউশনটার মতো।

0: Now.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো, কারণ আজকে নাকি আলো দিবস। এবং সেই জন্যই সৌমিকার আত্মীয় তোমাকে বলেছে যে সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো, এর সঙ্গে ছন্দ মিলিয়ে যা ইচ্ছা বলে ফেলো 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে ছড়া লিখে পাঠিয়ে দাও। দ্য ফার্স্ট টু লাইন্স আর সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো। সৌমিনি ছড়া যার দেয়ার কি রয়েছে সৌমিক?
3: হ্যাঁ, রজত বিশ্বাস বানপুর থেকে লিখেছে, ছড়িয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো, আশা নিয়ে জীবন কাটুক, সামনে আসছে কিছু ভালো।
2: বাবা, ছড়াটাও তো কিন্তু বেশ ভালো। আসলে ইতনা পজিটিভ ভাইব মুঝে মিল রাহা হ্যায় না আজকা ইয়ে ছড়া কাটিং সে, যে মনে হচ্ছে জীবনে যাই হয়ে যাক না কেন, সৌমিক নিজেকে বলবে ছোটু এবং আত্মীয় নিজেকে বলবে মোটু, এবং তারপরে দুজনে বলবে লেটস ডান্স ছোটু মোটু। Yo, yo.

0: SP. Big shout out.
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ছড়া

0: কাটিং ছড়া কাটিং ছড়া কাটিং ব্যাপার হচ্ছে চারদিকে এত আলো, মাঝে মাঝে না বড্ড চোখ ধাঁধিয়ে যায়, তখন লাগে না কিচ্ছু ভালো, কিন্তু তারপরেই তুমি যেই একটু অন্ধকারে যাবে সেই সময় তোমার একটু মনে আরাম হলেও মনে হবে যে বাবা এবার একটু টর্চ নিয়ে কেউ তো আসতে পারে, অ্যাটলিস্ট ফোনে টর্চটা জ্বালিয়ে কেউ একটু আসতে পারে, এসে বলতে পারে এই যে ভাই একটু আলো, এবার একটু সব পরিষ্কার করে দেখতে পারবে। আসলে লাইফে না মাঝে মধ্যে ওই অন্ধকারটার মধ্যে না পড়লে আলোর মর্মটা ঠিক বোঝা যায় না। শ্রমিক আত্মীয়র দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে আর ভাবছে যে চুপ কথা অনেক দিন ধরে আত্মীয় করতে পারছে না বলে কি উইকেন্ড ক্যাফেতেই চুপ কথার ভাইবটাকে নিয়ে আসতে হবে
1: না। সত্যি তাই, এর কারণ অলরেডি আলো জ্বালিয়ে প্রচুর মানুষ চলে এসেছে, ঠিক যেরকম এখন এসেছে হচ্ছে মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে আমাদের রেগুলার লিসনার ছড়া কাটিং নিয়ে।
0: আসলে ছড়া কাটিংটা এটাই ছিল যে সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, আর তার পারপাসটা হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট, ওয়ার্ল্ড লাইট ডে, তাই সেদিনে আমরা মানে সৌমিক আর আত্রেয় বলেছি যে সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, এর সঙ্গে মিলিয়ে কিছু বলো। মাধাই দাস বলছে বৈকালিক শুভকামনা জানালাম, এটা কিন্তু মাধাই দার একটা আইকনিক স্টাইল, উইকেন্ড ক্যাফে দুর্দান্ত উপস্থাপনা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, গানগুলো ফাটাফাটি লাগছে, ছড়া কাটিংটাও বেশ ভালো। কি বলছেন মাধাই দা, সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, শক্তি ব্র্যাকেটে জ্বালানি, মোড়া করবো না অপচয়, তাতে সবার মঙ্গল হবে, দূর হবে সংকট, ঘুজবে মনের কালো। সত্যি মানে ছড়া কাটিং নিয়ে যে কোথায় কোথায় কাটিং করে ঢুকে যাওয়া যায় এ ব্যাপারটা সৌমিকাত্র আজ অব্দি বুঝতে পারেনি। এ জিনিস না একমাত্র রেডিওতেই হয়, তার কারণ রেডিওটাই হচ্ছে সব থেকে মনের মতন জিনিস, ওটাই হচ্ছে মনের রেডিও। স্টুডিও ক্লকে 6:56 হয়ে গেল, একটা ছোট্ট নিউজ ব্রেক থাকবে এই গানটার পরে, তারপরে আবার ফুল ফ্লেজেড উইকেন্ড ক্যাফে নিয়ে সৌমিক আত্রেয় ফিরবে। ততক্ষণ তোমার জন্য কি কাজটা থাকছে?
1: ততক্ষণ তোমার জন্য যেটা থাকছে সেটা হচ্ছে 9903659992 তে তোমাকে লিখে পাঠাতে হবে, মানে তুমি যদি এক্ষুনি জাস্ট এক্ষুনি সৌমিক আর আত্রেয়কে উইকেন্ড ক্যাফেতে শোনো তাহলে তোমায় বলি আজকে ছড়া কাটিংটা একটা স্পেশাল, সেটা হচ্ছে সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, তারপরে দুটো লাইন তোমায় লিখে চটপট পাঠাতে হবে।

0: প্রবাসী ভারতীয়দের অবদানের ভূয়সী প্রশংসা করে থাকে বলে তিনি জানান। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে আজ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে। আগামী সোমবার এ বিষয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। পুলিশ ও তাদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা অবসর কালীন নানা সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই বোর্ড গঠন করা হলেও ক্রমেই তা শাসক দলের শাখা সংগঠনে পরিণত হয় বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের নটিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। থাইল্যান্ডের ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আজ সেমিফাইনালে মালয়েশিয়ার গো সেচফেই ও নূর ইজুদ্দিন জুটিকে 19-21, 22-20, 21-16 সেটে হারিয়ে তারা ফাইনালে পৌঁছান। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: না না, কম কম সৌমিক আত্মীয় কিছু করতে পারে না, তার কারণ তাদের এক্সাইটমেন্টটা সবসময় বেশি। সেই জন্য উইকেন্ড যখন চলে এসছে, শনিবার বিকেল যখন হয়ে গেছে, 5টা যখন বেজে গিয়ে 6 মিনিট 35 সেকেন্ড হয়ে গেছে, তখন তোমাকে উইকেন্ড ক্যাফেতে আবারও সেই ছড়া কাটিং এর ভূতটা মাথায় ঢুকিয়ে দেবে না, এটা কি হতে পারে? আজ নাকি ইন্টারন্যাশনাল ডে অফ লাইট, সেই জন্য আমরা কি ছড়া কাটিং বলেছিলাম?
1: আমরা আজকে ছড়া কাটিংটা বলেছিলাম হচ্ছে যে, সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো। এবার পরের দুটো লাইন তোমাকে বলেছিলাম লিখে পাঠাতে, তুমি অবশ্যই লিখে পাঠিয়েছো, হ্যাঁ তোমারটাও পড়বো, চিন্তা করার কিছু নেই। এখন যার মেসেজ পড়বো, অর্থাৎ আরেকজন আমাদের রেগুলার লিসেনার রূপকুমার হাওড়া থেকে লিখছে, সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনের আলো, ভালোবাসা বৃষ্টি খোঁজে, মন দই মিষ্টি খোঁজে, তোমার ঘন চুলের ভিড়ে আমি ঈশানী, কোণে মেঘ কালো।
0: ওরে বাবা, রে বাবা, রে বাবা, ঘন চুলের
1: ভিড়ে আমি ঈশানী, কোণে মেঘ কালো।
0: ওরে বাপ রে বাপ, কিন্তু ব্যাপার হচ্ছে, আহাহা, মানে ব্যাপার হচ্ছে যে এই সমস্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে নানা রকমের ফিলিং কিংবা পিলিং কত কি না হতে থাকে, কিন্তু তার আগের লাইনটা রূপকুমার যা লিখেছো না, ওই যে মন ভালোবাসা খোঁজে আর মিষ্টি দই খোঁজে, এই লাইনের উপরে কোনো লাইন হতে পারে না। পৃথিবীতে যতই ভালোবাসা থাক, যত রকমের ভালোবাসা থাক, সৌমিক এবং আত্মীয় এটা বিশ্বাস করে যে জীবনে মিষ্টির থেকে বড় ভালোবাসা কিছু হতে পারে না, এবং সেই মিষ্টি নিয়ে তুমি যদি তোমার সেই প্রিয় মানুষটার কাছে গিয়ে তাকে একটু ভালোবেসে সুন্দরী কমলা বলো, তাহলে তিনি প্রেমে পড়তে বাধ্য, আর তুমিও কিন্তু ছড়া কাটিংটা পাঠাতে বাধ্য, কারণ আমরা তো বড় বাধ্য ছেলে, তাই একটু রিকোয়েস্ট করছি 9903652992 লিখে পাঠিয়ে দাও, সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, এর সঙ্গে মিলিয়ে যে কোনো দুটো লাইন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: कभी कभी पुराने प्रॉब्लम्स का नए नए सल्यूशन ढूंढना चाहिए। हाँ, इटा जेमन जीवने दरकार जी पुरानो को समस्या रही है किचुते ही जेते चाहिए ना ताके की कोरे मार झाड़ू मेरे झटिए विदाय करते हैं से ही सल्यूशन निजे के बार करते हैं। सौमिका रात्रे अनेक समय एके अपर के फोन टोन करे बोले जी भाई की करा जाए जाते एकटूखानी लाइफे अन्य रकम भाव नतून कर चलता फिर आसे। आसले आशेपाशे ना एमन अनेक किछु मयला आछे, एमन अनेक लोकजन आछे जादेरके तोमार भाल लागबे ना, एमन अनेक जिनिसपत्र घटछे जेटा तोमार भाल लागबे ना। एबं तार संगे टू बी वेरी अनेस्ट रास्ता ঘাটে কিংবা বিশেষ করে রেল স্টেশনে গেলে অনেক সময় দেখতে পাবে যে কিছু কিছু লোকজন এত বেশি নোংরা করে রাখে তখন তোমার এই সাফারটা সাফারে পরিণত হয়। কিন্তু সেটাকে কমানোর জন্য একদম অফিশিয়ালি নতুন উদ্যমে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা কি
2: সত্যি তাই? তার কারণ হচ্ছে অলরেডি কয়েকদিন আগেই আমরা ইস্টার্ন রেলের যে অফিসিয়াল ফেসবুক পেজ হয়েছে সেখানে একটা জিনিস একটা পোস্ট আমরা দেখছিলাম, একটা ভাইরাল হয়েছে পোস্টটা। সেখানে লেখা ছিল যে 30 মিনিটের রহস্য একটা, এরকম একটা কিছু, এবং সেটা বলছিল যে নেক্সট ডেতে সেটা বিকেল 5টার সময় ফেসবুক পেজে চোখ রাখতে তাহলে জানা যাবে। এবার সেই রহস্য অবশেষে ফাঁস হয়ে গেছে। ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে খানিকটা এরকম যে স্পট ইট রিপোর্ট ইট উই আর অন ইট। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমরা সবাই যখন বিভিন্ন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করি, হয়তো কেউ বিভিন্ন জিনিসপত্র কিনে খাই, কেউ ঝালমুড়ি কিনে খাই, কেউ লাড্ডু কিনে খাই, বিভিন্ন জিনিস কিনে খাই। এবার খাওয়ার পর সেটা আমরা ডাস্টবিনে না ফেলে একটা যেখানে সেখানে একটা ফেলে দিই। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে বিভিন্ন ময়লা বিভিন্ন আবর্জনা স্টেশনের মধ্যে থাকে, এবার সেগুলোতে পরিষ্কার করতে হবে। তার জন্য ইস্টার্ন রেল একটা নতুন উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে তুমি যদি সেই ময়লা আবর্জনার জায়গাটার ছবি তুলে পোস্ট করতে পারো এবং হ্যাশট্যাগ, যে আমি যদি তোমাকে উদাহরণ দিই, যদি তুমি হাওড়া স্টেশনে থাকো অবভিয়াসলি সেটা হাওড়া ডিভিশনের মধ্যে, তো @DRM হাওড়া এরকমভাবে যদি তুমি পোস্ট করতে পারো, সেটা ফেসবুক হতে পারে, সেটা ওখানে পার্টিকুলার একটা কিউআর কোড আছে সেটা স্ক্যান করেও হতে পারে, বা বিভিন্ন রেল মদতের ওয়েবসাইট আছে সেখানেও হতে পারে। মোটামুটি তুমি যেভাবেই হোক ওটা পোস্ট যদি করো এবং হ্যাশট্যাগ ইআর চ্যালেঞ্জ এই কথাটা এবং @DRM হাওড়া বা @DRM শিয়ালদা এরকমভাবে তুমি যদি পোস্ট করো, তাহলে 30 মিনিটের মধ্যে ওই জায়গার নোংরা পরিষ্কার করার চ্যালেঞ্জ নিয়েছে পূর্ব রেল।
1: কিন্তু ব্যাপার হচ্ছে এই চ্যালেঞ্জটা যেন তাদেরকে খুব বেশি নিতেই না হয়, এরকম পোস্ট যেন খুব কম হয়। তার কারণ তুমি আমি সৌমিক আত্রেয় এবং পৃথিবীর প্রত্যেকে যদি একটু দায়িত্বটা নিয়ে নিই যে না বস, রেল লাইন নোংরা করব না, স্টেশন নোংরা করব না, কোনো জায়গাকে নোংরা করব না, চারিদিকে সব কিছু ভালো থাকবে আর আলো থাকবে। তার কারণ আজকে

আমরা বলেছি ছড়াকাটিং এ সরিয়ে রেখে সব টেনশন, জলুক মনে আলো, এর সঙ্গে মিলিয়ে কিছু একটা বলে দাও 9903653992 তে, তবেই সৌমিক আত্রেও তোমায় বলবে ভালো, এবং তুমি তো সত্যি আমাদের দিলওয়ালে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
1: সে সঞ্জু হোক কিংবা উড়ি কিংবা সর্দার উধাম, তিনি সবকিছুতেই রাজি। যারা হটকে যারা বাঁচকে, তিনি সবসময় ব্যাড নিউজকেও বলিয়ে দেন তবা তবা। কারণ কি কৌশলে যে তিনি এই রকম একজন হিট নায়ক হয়ে গেলেন তা শুধুমাত্র তিনি জানেন। হি ইজ নান আদার দ্যান ভিকি কৌশল। এবং আজকে মে মাসের 16 তারিখ, ভিকি কৌশলের শুভ জন্মদিন।
2: সেই জন্য এফএম রেইনবোর পুরো পরিবারের তরফ থেকে, সৌমিক শ্রেয়র তরফ থেকে জানাই ভিকি কৌশলকে হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে।
1: এবং এই যে ভিকি কৌশলের ব্যাপারটা না, মানে দিন দিন একটা ট্রেন্ড সেটার হয়ে যাচ্ছে। তো আমরা ছোটবেলায় মাসান দেখেছি, সেখানে সেই ওই রকম ভিকি কৌশল, তারপরে আস্তে আস্তে সেখানে সঞ্জুতে তিনি সেই বন্ধুর রোলটা করলেন, সেটাও একটা অসাধারণ অভিনয় করেছিলেন। এবং তিনি লিটারালি কিন্তু গুজরাটে গিয়ে থেকে সেখানে ওই পাঞ্জাবি ভাইবটাকে ছেড়ে কিভাবে গুজরাটি ভাইবটা নিজের মধ্যে আনতে হয় সেই প্র্যাকটিসটা করেছিলেন। এবং এই কিছুদিন আগেই ভিকি কৌশল সোশ্যাল মিডিয়াতে নিজের একটা অডিশনের সময়কার ফটো তিনি সেটা আপলোড করেছিলেন। এবং তারপরে তিনি বলতেন যে একটা সময় তিনি এতটাই চেষ্টা করতেন অভিনয় করার, হিরো হওয়ার, যে ঘুমের মধ্যেও স্বপ্নের মধ্যেও তিনি কখনো কখনো হয়তো বলে দিতেন, স্যার অ্যাম আই ফিট ফর দ্য অডিশন। মনে হয় এই রকম স্বপ্ন না দেখলে ভিকি কৌশল হওয়া যায় না। ক্যাটরিনা কাইফের বড় হওয়াটা তো পরের কথা।
2: হ্যাঁ সত্যিই তাই। এবং শুধু আমরা সেই সব সিনেমা নয়, আমরা উড়িতেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান আর্মির সঙ্গে মানে কিভাবে মানে একত্র হয়ে ওই প্রত্যেকটা মুভমেন্ট সে রপ্ত করেছে, প্রত্যেকটা মুভমেন্ট সে অ্যাক্টিংয়ে রূপান্তরিত করেছে। ওই রকম যতটা বেশি রিয়েল লাগা যায়, যতটা বেশি রিয়েল লাগানো যায়, দেখানো যায়। এবং সেই বিখ্যাত ডায়লগ, হাউ ইজ দ্য জোশ, হাই স্যার, ওফ, অলওয়েজ হাই স্যার।
1: এবং আজকের এই হাই জোশের মধ্যে যদি ভিকি কৌশলের বার্থডেটাকে আমরা একটু স্পেশালভাবে সেলিব্রেট না করি, তাহলে সৌমিকা রাত্রে দুজনেরই বড্ড বেশি করে পাপ লেগে যাবে যে।

0: না না পাপ কম জায়গা, সেই জন্যই আমরা ভিকি কৌশলের জন্মদিনটা একদম স্পেশাল ভাবে সেলিব্রেট করছি। কোথায়
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: বন ডান্সার বলে না, একেবারে বাঘের মতো ডান্সার, ঠিক সেরকম একজন ডান্সার হচ্ছেন ভিকি কৌশল। তার কারণ তিনি যা নাচেন যা নাচেন, মানে ব্যাপার হচ্ছে ক্যাটরিনা কাইফকে বিয়ে করার পরে নাচের স্কিলটা বেড়েছে কিনা এই নিয়ে প্রচুর দ্বন্দ্ব হতে পারে। বাট আত্রেয় তো সবসময় বলেছে যে ওই গানটা, ওই যে ওই গানটা, হ্যাঁ সেই গানটাও আজকে শোনাবে সৌমিক আত্রেয়। সেখানে আমাদের বলিউডি জামাইয়ের কী নাচ, কী নাচ! ওরে বাপরে বাপ, নাচের জোরে গানটাকে এমন হিট করে দিল যে আশা ভোঁসলে পর্যন্ত সেই গান গেয়ে ফেলেছিলেন।
2: সত্যি তাই। তবে হ্যাঁ, আজকে একটা কথা আমরা বলতেই পারি, ভিকি কৌশলের আমরা ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা চেক করছিলাম এবং সেখানে আমরা দেখছিলাম যে কতদিন আগে আর কি একটা ঋত্বিক রোশনের সঙ্গে একটা মজার ইন্টারভিউ উনি শেয়ার করেছেন এবং সেখানে একটা ছবি শেয়ার করেছেন এবং সেখানে একটা ঘটনা শেয়ার করেছেন যে উনি বলছেন যে ঋত্বিক রোশনকে যখন তিনি একবার দেখা করার সুযোগ হয়েছিল তো এরকম তাকে বলা হয়েছিল যে ঋত্বিক রোশন নাকি শুধুমাত্র তাদের সঙ্গেই দেখা করে যারা একপালকা জিনা গানে নাচতে পারে। এবার তখন সদ্য একপালকা জিনা রিলিজ হয়েছে এবং ভিকি কৌশল ওই ছোট্ট বয়সে মাত্র অন্তত তিন দিন ধরে একপালকা জিনা সারা দিন ধরে প্র্যাকটিস করেছে, সারা রাত ধরে প্র্যাকটিস করেছে, ঘুমায়নি না খাওয়া ভুলে। তার কারণ এই ভিকি কৌশল, যাকে নিয়ে এখন এত চর্চা, আমাদের সবার অত্যন্ত পছন্দের একজন অ্যাক্টর, সে যার সব থেকে বড় ফ্যান ছিল তার নাম ঋত্বিক রোশন এবং তার সঙ্গে দেখা করতে যাবে।
0: মানে এইটা এখনকার জেনারেশনের সঙ্গে হবে কিছুদিন বাদে, লোকে তবা তবার হুক স্টেপ নিয়ে ততবার প্র্যাকটিস করবে, তার কারণ সে কোনো না কোনো দিন ভিকি কৌশলের সঙ্গে দেখা করতে চাইবে। এবং এইটাই না মনে হয় বেঁচে থাকার সবচেয়ে বড় আনন্দ। একটা সময় ঋত্বিক রোশন তিনি ওই রকম নেচেছেন, এই গানে কি হুক স্টেপ সে ভুলতে পারি না। আর তারপরে সেই সমস্ত ভিকি কৌশল প্র্যাকটিস করেছে, আজকে ভিকি কৌশল ট্রেন্ড সেট করছে, তার জন্মদিনে সৌমিক আত্রেয় এরকম লাফাঝাপা করছে। এবং আমরাও জানি আমরা তাওয়া তাওয়া নাচতে পারি না তো কি হয়েছে, এনজয় করতে পারি। তবে আপাতত ঋত্বিক রোশন এবং ভিকি কৌশল দুজনেরই যেহেতু এই দুজন বড্ড বড় ফ্যান, তাই উইকেন্ড ক্যাফেতে জিনে কা নাম ইস গানে সেই এনজয় কর লেঙ্গে ফিরসে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে জমে ক্ষীর হয়ে গেছে। একদিকে ভিকি কৌশল, একদিকে আবার আলোর দিবস। ওরে বাবা কত কি আজকে, তার মধ্যে আবার তোমার ছড়া কাটিং। তোমাকে বলেছি না 9903653992 তুমি লিখে পাঠিয়ে দাও, সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো। এর সঙ্গে মিলিয়ে কি মনে হচ্ছে বলো বলো বলো না, আরেকটু বেশি টাইম তোমাকে দেবো,

0: তার কারণ এই মুহূর্তে যেহেতু আজকে শ্রী ভিকি কৌশলের শুভ জন্মদিন, তাই তাকে ডেডিকেট করেই আমাদের ব্যাক টু ব্যাক তিন তিনটে সুপার ডুপার হিট গান থাকবে। আর ততক্ষণ আমরা কি করব?
1: আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল, সেখানে 107 FM রেনবো কলকাতা এটা তুমি টাইপ করতে হবে, তাহলে তুমি দেখতে পাবে একটা সুন্দর প্রোফাইল আছে, সেখানে বুঝতেই পারবে গেলে যে সৌমিকা রাত্রেও সেখান থেকে লাইভে সামনাসামনি তোমার সঙ্গে গল্প করতে আসছে।
0: ওরে বাবা, সুন্দর প্রোফাইল, সুন্দর সৌমিক, সুন্দর আত্রেয়, সুন্দর ইনস্টা, সঙ্গে সুন্দর তিনটে গান, তিনেককে তিনে, সুন্দর উইকেন্ড ক্যাফে, শোনো সুন্দর FM চ্যানেলে, স্টে টিউনড।
2: FM রেনবোতে তিনেকে তিন, তিনেকে তিন।

0: FM Rainbow তে 3 কে 3 3 কে 3 গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক
1: suno suno suno sabko tarsane mohalle mein aag lagane apna magic barsane aa gayi hai kolhapur ki bijli

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
1: ছড়া কাটিং তো হবেই, স্পেশাল দিন, স্পেশাল ছড়া কাটিং। তার মধ্যে আবার এখনও সৌমিকা রাত্রে 107 FM রেনবো কলকাতার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে একদম লাইভ রয়েছে, তাই শুনতে শুনতে যদি দেখতে ইচ্ছা করে সেখানেও জয়েন করে যেতে পারো। এবং সোমেনই ছড়া কাটিং, কি বলেছিলাম যে সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো। এইবারে ব্যাপার হচ্ছে যে ছড়া কাটিংয়ে এতটাই তুমি ক্রিয়েটিভ হয়ে যাও, এতটাই তুমি ভালো যে তুমি যা খুশি তাই লিখে দিতে পারো, মানে সেখানে একটু চেঞ্জ টেঞ্জ করে দিতে পারো, তাতে কিন্তু আমরা একদম রাগ করি না। সৌমিকা রাত্রেওকে গুড আফটারনুন বলে, দাদাভাই বলে, তিথি নস্কর সাউথ চব্বিশ পরগনা থেকে বলেছে, সব টেনশন সরিয়ে রেখে নিজের মনে জ্বালিয়ে তোলো আলো, সত্যের পথে চলে সবাইকে নিয়ে থাকো ভালো। কি বলেছিলাম, কিন্তু তুমি কি বললে, ঠিক আছে ঠিক আছে, সেটাও না যথেষ্ট ভালো, নো টেনশন, নো ওয়ারিজ, নো প্রবলেম। এরপরে ছড়া কাটিং কি রয়েছে সৌমিক?
2: এরপরে ছড়া কাটিং পাঠিয়েছে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, লিখছে, জমিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, আমার মনে হয় তোমরা দুজনও বেশ ভালো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে।
1: আচ্ছা, মনে হয় ছড়া কাটিং,
2: আমরা তো সত্যি খুব ভালো, এটা কি মনে হওয়ার কোনো ব্যাপার? এটা তো মনে হওয়ার ব্যাপার নয়। কি আছে, আমরা কি ভালো নয়?
1: আমরা যদি ভালো না হই তবে কারা ভালো হবে বলো তো? না না, নিজেদের এত ঢাক এত পেটাচ্ছি, এসব হচ্ছে সবই ওই বয়সের দোষ আর কি। তো ব্যাপার হচ্ছে যে এই ভালো ভালো ভালো ভালো বলতে বলতে উইকেন্ড ক্যাফের এই এনজয়িং মুডে আরেকটা ভালো গান তোমাকে শুনিয়ে দিই, আর সেই গানটা শুনতে শুনতে আবার ইনস্টাতে আড্ডা মারবো, কি তাই তো সৌমিক?

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং। জাস্ট সদ্য 107 FM রেনবোর অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, সেখান থেকে সৌমিকা রাত্রেও লাইভ থেকে টাটা জানিয়ে অন এয়ারে আবার ফিরে এসেছে। তো তুমি যদি আমাদের লাইভটা এখনও না দেখে থাকো, তাহলে তোমাকে বলবো প্লিজ ইনস্টাগ্রামে একবার যাও এবং সেখানে সৌমিকা রাত্রেওকে সামনাসামনি একবার দেখে নাও এবং পারলে সেই লাইভটা শেয়ারও করে দিতে পারো। তবে হ্যাঁ, এই তোমায় যেটা বলছিলাম আজকে, সেই চারটে থেকে বলা শুরু করেছি, তুমি যদি এখনও না পাঠিয়ে থাকো 9903653992, কিন্তু আরও প্রায় 35 মিনিট তোমার জন্য খোলা থাকছে। কেন? তার কারণ হচ্ছে ওই তোমায় যে বলেছিলাম আজকে ইন্টারন্যাশনাল এই যে একটা লাইটের ব্যাপার রয়েছে, আজকে সারা পৃথিবীতে একটা আলোকময় দিন। সেই দিনে তোমাকে জানতে চেয়েছিলাম যে সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো, তারপরে দুটো লাইন চটপট বলে ফেলো।
1: এবং তুমি বলে ফেলেছো, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলছেন, সরিয়ে রেখে সব টেনশন, জ্বলুক মনে আলো, সেই আলোতে জগৎ দেখে লাগবে ভীষণ ভালো। আহাহা, ভীষণ ভালো কবিতা। কিন্তু ব্যাপার হচ্ছে, মাঝে মাঝে আলোতে এমন চোখ ধাঁধিয়ে যায় না, তখন জীবনে একটা জিনিসের বড় দরকার হয়, সেটা কি? সেটা হচ্ছে এই যে একটা কালা চশমা।

0: ছড়া কাটিং সরিয়ে রেখে সব টেনশন, জলুক মনে আলো, এর সঙ্গে যে এই ছড়া কাটিং হতে পারে আর কি কি ভালো তুমি করবে বলো। সরিয়ে রেখে সব টেনশন, জলুক মনে আলো, বসের থেকে টাকা নিয়ে শ্বশুর বাড়ি চলো, গণেশ ডোমজুর থেকে বলছে, ওরে বাবা, আরে জামাই ষষ্ঠী আসছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে জানি, তাই বলে সৌমিকার আচ্চকে এত তাড়াতাড়ি জামাই ষষ্ঠীর খবর দিয়ে দিতে হবে, মনে করে দিতে হবে?
1: হ্যাঁ, মানে জামাই ষষ্ঠীর খবর আমরা বলবো, তবে তার আগে অনেক দেরি, প্রায় 20 জুন, এবং তার আগে জামাই ষষ্ঠীর কথা যখন হলোই, তাহলে গণেশের জন্য স্পেশালি এই গানটা থাক।
0: এবং আমরা তো থাকবোই, তবে ওই যে একটা ছোট্ট নিউজ ব্রেক, তারপরে 6:40 আবার ফিরে আসবো নিয়ে উইকেন্ড ক্যাফে, আর তোমার জন্য ছড়া কাটিং থাকবে। 9903653992 তে লিখে পাঠিয়ে দাও।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালু করার জন্য আগামীকাল বেশ কিছুটা অংশে ট্রাফিক ব্লক থাকছে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না, তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো

0: আন্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে আজ নতুন বেঞ্চের কথা জানা গেছে। সুপ্রিম কোর্টে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ায় সক্রিয় মৌসুমী বায়ুর সঙ্গে দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: চলে আসে না, তখন মনে হয় উফ রোববার বিকেল চলে এলো, সন্ধে হয়ে গেল, আবার তো পরের দিন সোমবার।
1: সত্যি তাই। এবং আজকে এই আত্রে যখন কথা বলছিলাম, আমি ওর দিকে তাকিয়ে একটা জিনিস সত্যি ভাবছিলাম, তুমি যদি আমাদের লাইফটা দেখে থাকো আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে, তাহলে তুমি বুঝতে পারবে আজকে আত্রেও একটা সুন্দর শার্ট পরে এসেছে, তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা ব্যাপারটা খানিকটা না দুধের প্যাকেটের মতো দেখতে, বিশ্বাস করো।
0: মানে এইভাবে কমপ্লিমেন্ট না এইভাবে নিন্দা, কোনটাকে তুমি ইমপ্লিমেন্ট করতে চাইছো আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি জানি যে সৌমিক আজকে একটা বিশেষ রিসার্চ করে এসেছে, যে এই যে আমরা প্রত্যেকদিন সকালে দুধের প্যাকেট কিনি বাড়ির জন্য, তা তুমি কি কখনো লক্ষ্য করেছো যে কোন দুধের প্যাকেটের কালারটা কি হয়, এবং সেই অনুযায়ী তার মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো থাকে, বিশেষ করে ওই যে ফ্যাট কন্টেন্টটা, সেটাও কিন্তু ডিফার করে, কি তাই তো সৌমিক?
1: হ্যাঁ সত্যি তাই। এবং যেরকম আমরা বলতে পারি যে ধরো নীল সাদা একটা কালারের ছিল, যেটাকে আমরা বলি টোনড মিল্ক, নীল সাদা প্যাকেট হয় সেটা হচ্ছে টোনড মিল্ক বলা হয়, এবং সেখানে নীল রংটা বোঝায় হচ্ছে বিশুদ্ধতা এবং দুধের ঘনত্ব বোঝাতে, এবং এতে ফ্যাটের পরিমাণ থাকে মোটামুটি ওই 3%-এর আশেপাশে। এরপরে তোমায় বলবো হচ্ছে সবুজ প্যাকেটের কথা, অর্থাৎ ডাবল টোনড বা স্ট্যান্ডার্ডাইজড মিল্ক, তো এখানে থাকে ফ্যাটের পরিমাণ ওই 1.5% এরকম। তো যারা হার্টের সমস্যায় ভুগছেন আর কি, স্পেশালি তারা যদি এই ধরনের দুধ খান তাদের জন্য খুব উপকারী। এবং লেটেস্ট যেটা সেটা হচ্ছে কমলা বা লাল প্যাকেট, এটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক, এটা হচ্ছে যদি বাড়িতে শিশু থাকে তাদের জন্য এটা বেশি আদর্শ, কারণ সেখানে ফ্যাটের পরিমাণ থাকে প্রায় 6%।
0: তার মানে কিছু কিছু মানুষজন আছেন যারা ভীষণভাবে ডায়েট কনশাস, কিন্তু সেরকমটা সৌমিক আর আত্রেও একদমই নয়, আমরা একেবারে মানে খুলকেছি নামে বিশ্বাস করতা হয়। সেই জন্য এই গানটা ছোটোবেলা থেকে শুনেছি, তো মায়ের কাছেও এটা শুনেছি, বাবার কাছেও এটা শুনেছি, তাই আরও একবার তোমাকে এটাই শুনিয়ে দিচ্ছি।

হ্যাঁ ঠুমকাই বটে, তার কারণ হচ্ছে আমরা যেমন একেবারে ঠমক চমক নিয়ে চলে আসি উইকেন্ড ক্যাফেতে এই সৌমিকা রাত্রে ও শনিবার হলেই, তখনই না মনে হয় যে পৃথিবীর সব থেকে ভালো সময়টা হচ্ছে এই শনিবারের বিকেলটা, তার কারণ পরের দিন রোববার কোনো তাড়া নেই। দেখবে রোববার বিকেল যখন

0: না না, সৌমিকা রাত্রেও বরাবরই বলো ভালো ছিল, ওই জন্য তো তুমি ছড়া কাটিং পাঠিয়েছ, আর এখন সেগুলোই আমরা পড়ব।
1: ছড়া কাটিং এ আজকে সৌমিকা রাত্রে তোমাকে 9903659992 তে জিজ্ঞেস করেছিল যে সরিয়ে রেখে সব টেনশন মনে জ্বলুক আলো, মানে এর পরে দুটো কি হবে চটপট বলে ফেলো।
0: এবং বিশ্বরূপ সাহা বিজয়গড় থেকে বলেছে, সরিয়ে রেখে সব টেনশন জ্বলুক মনে আলো, গরমে হাঁসফাঁস করছি, হঠাৎ বৃষ্টিতে সারা শহর বারিধারায় ভিজে গেল। কালকে সন্ধ্যেবেলা এইটাই মনে হয়েছিল, কিন্তু আজকে যা গরম লেগেছে না, তারপর আর এই ভাইব কি আছে সৌমিক?
1: না সত্যি নেই, তবে হ্যাঁ একটু বৃষ্টি বৃষ্টি পেতে গেলে তোমায় কিন্তু যেতে হবে একটু উত্তরবঙ্গের দিকে, প্রথমেই বলে দিয়েছি 4-3।
0: ওরে বাবা, কি মনে রাখার ক্ষমতা! এইবারে তুমি যে মনে রেখেছো ছড়া কাটিংটা এবং তুমি যে লিখে পাঠিয়েছো, তার জন্য তোমাকে আরও একবার ধন্যবাদ। ধন্যবাদটা শুধু অ্যান্ডিকে জানাচ্ছি না, সবাইকে জানাচ্ছি, কিন্তু অ্যান্ডির ছড়াটা আপাতত পড়ছি। অ্যান্ডি বলছে, সরিয়ে রেখে সব টেনশন মনেতে জ্বলুক আলো, যখন জানতে পেলাম HS-এর ফলাফল, মনের মধ্যে জাগলো কেরিয়ার গড়ে তোলার দিশার আলো। মানে জাস্ট HS-এর রেজাল্টটা বেরিয়েছে, তারপরে চারিদিক আলোকিত হয়ে গেছে অ্যান্ডির লাইফে, বুঝতে পারছো?
1: সত্যি খুব ভালো, কারণ সৌমিকা রাত্রে ওর যখন HS-এর রেজাল্ট বেরিয়েছিল চারদিক অন্ধকার হয়ে গেছিল।
0: না আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা জীবনে সিরিয়াসলি যখনই কিছু একটা করব করব বলে ভেবেছি, সেটা সেইভাবে সিরিয়াসলি করা হয়ে ওঠেনি, তার কারণ হচ্ছে আমরা আদতে মজবুর।

0: রেইনবো টাইম চেক। স্টুডিও ক্লকে 6:18:33 সৌমিকা রাত্রির সঙ্গে তুমি শুনছো
1: উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে।
2: জাগ্রত সে ভালো।
0: বাবা বাবা, মানে চারদিকে যাই হোক না কেন একেবারে জগরে সব রকমের ধুমতানা হয়ে যেতে পারে, কিন্তু তোমাকে কিন্তু ভালো থাকতে হবে। সেই ভালো থাকার মন্ত্রের নামই হচ্ছে ছড়া কাটিং।
2: ছড়াঘাটিংয়ে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছে, সরিয়ে রেখে সব টেনশন মনে জ্বলুক আলো, সেই শিখাটা জ্বালিয়ে রেখো হৃদয়ের যত কালো, সব আধার সরিয়ে এবার আশার প্রদীপ জ্বালো।
0: আধার সরিয়ে আশার প্রদীপ জ্বালো, কি মজা! মানে এদিকে সন্ধে হচ্ছে, এদিকে আমরা চারিদিকে প্রদীপ জ্বালাচ্ছি। আসলে যতই এলইডি আসুক, যতই যাই হোক না কেন, ওই আশার প্রদীপটা না ঠিক ওই আগুন দিয়েই জ্বালাতে হয়, নইলে না হয় না, অথেন্টিক ব্যাপারটা হয় না। সেই জন্য তুমি যখন কোনো এমন একটা মুডে চলে যাবে যেখানে তুমি নিজেকে টপ মোস্ট লেভেলে এনজয় করছো, সমস্ত মুহূর্তটাকে এনজয় করছো, তখন দেখবে যে স্টুডিও ক্লকে 6:20 হয়ে গেলেও সৌমিকা রাত্রেও 10 মিনিটের জন্য হলেও বলছে, অভি তো পার্টি শুরু হুই হ্যায়।

0: जिसको डांस नहीं करना वो जाके अपनी भैंस चराए।
1: तुमी सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते। वीकेंड कैफे, वीकेंड कैफे।
2: সরিয়ে রেখে সব টেনশন জলুক মনে আলো, মাথা ঠান্ডা করতে এখন ওকে ফোন করাই ভালো। না না, মানে সৌমিক আত্রেয় কিন্তু স্পেসিফিক কাউকে ফোন করতে বলছে না, যদিও মেসেজ করতে বলছে 9903653992 তে। আর সেই মেসেজে এই ছড়া কাটিং লিখেছেন মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে।
3: ও বাবা, মনিরুদ্দিন লস্কর খানিকক্ষণ আগেই আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে আমাদের লাইভে জয়েন করেছিলেন, আমার মনে আছে।
2: এবং অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে এক প্রশংসা কিয়া, ও প্রশংসা থোড়া লজ্জা হো রাহা হে ফির ভি বোল দেতে হে, বলছে সৌমিক আর আত্রেয় তোমাদের জুটি তো বেশ জমে গেছে, ঠিক যেন দ্রাবিড় আর সেহবাগ, প্রথমজন ক্রিজে রক সলিড তো অন্যজন ক্রিজ ছেড়ে বেরিয়ে দেদার চার ছক্কা।
3: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
2: এবার আসি আজকে ছড়া কাটিং নিয়ে। সরিয়ে রেখে সব টেনশন জলুক মনে আলো, দই রাবড়ি রসগোল্লা লাগে বেজায় ভালো।
3: বেজায় নয়, অসাধারণ লাগে।
2: আহাহা, এই এক অসাধারণ ছড়া কাটিং। এবং এই অসাধারণ ছড়া কাটিং এর মধ্যে যখন দই রাবড়ি রসগোল্লা সবকিছু মিলেমিশে জমে ক্ষীর লেভেলে চলে গেছে, তখন এটা কতটা খাঁটি সোনা হয়েছে, সেটা সোনা কিতনা সোনা হ্যায় এই হিসেব করলে তবেই বোঝা যাবে। কি সৌমিক, তাই তো?
3: তাই তো বলছে।
4: সোনা কায়, কায় সোনা,
5: সোনা
4: সোনা

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: সৌমিক আত্রেয় ছেলে দুটি বড় ভালো, সেই জন্য বলেছিল যে আজকে দিন হচ্ছে স্পেশাল ফর আলো, তাই জন্যই তোমাকে লিখতে বলা যে শরীরের

0: দেখে সব টেনশন জ্বলুক মনে আলো, তুমি সেটাকে লাইট করে দিয়েছো। না, লাস্টে এসে আর আমরা কোনো রকম টাইট ব্যাপার রাখছি না, পড়েই ফেলি বলো।
1: হ্যাঁ, আর কোনো লাইট নিয়ে ফাইট নেই।
0: ওকে, সরিয়ে সব টেনশন, মনেতে জ্বলুক লাইট। ও প্রিয়তমা, তোমার লাফটা দেখি যখন, তখন আমার মনে জ্বলে ভালোবাসার লাইট। তুমি রাগ চোখে তাকাও কেন বলো না প্রিয়তমা? আচ্ছা আবির, জানা তুমি তো কি সুন্দর মিলিয়েছিলে বারুইপুর থেকে, কিন্তু লাস্টে কেন এরকম একটা অমিল চলে এলো বলো তো? মানে ছড়া কাটিংটা করতে করতে এই ছন্দের কাটিংয়ের জন্য কি আমরা রাগ করবো? না না, আমরা রাগ করবো না, কারণ তুমি যে লাইট নিয়ে ছড়া কাটিংটা করেছো এ ব্যাপারে আমরা ভীষণ আনন্দ পেয়েছি। বাট আজকের ছড়া কাটিংয়ে সৌমিক আর আত্রেয়র কাছে যা যা সমস্ত মাস্টারপিস এসেছে, সেই চারটে থেকে শুরু করে আজ সাড়ে ছটা বাজতে যাবে আর কিছুক্ষণ বাদে, তার জন্য ইয়ে হাততালি তো বানতা হ্যায় বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একবার শুরু হলে যেন আর শেষ হতে চায় না, কিন্তু উইকেন্ড ক্যাফে তো আজকের মতন প্রায় শেষ হতে চললো সৌমিক।
1: হ্যাঁ সত্যিই তাই, তার কারণ হচ্ছে আজকে সৌমিক আর রাত্রি অনেকদিন পর এসেছিল এবং তোমাকে বললো যে উইকেন্ড ক্যাফেতে 9903653992 তিন নাম্বারটা সেভ করে রাখো। আমরা জানি সেভ আছে, তবুও তোমায় বলবো সেভ করে রাখতে, তার কারণ আবার কখন টুক করে সৌমিক আর রাত্রিও তোমার কানে ঢুকে পড়বে বলতে পারবে না, তাই ধরতে যখন পারবে না বলতে যখন পারবে না, যেটা করতে পারবে সেটা হচ্ছে তুমি আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা সেটাকে ফলো তো করতে পারো।
0: তার কারণ আমাদের সব কিছুর মধ্যেই না একটা ইলাহি আয়োজন থাকে, তাই আপাতত ইলাহি দিয়ে তোমাকে টাটাটা বলে দিই আর তুমি শুনতে থাকো 107FM রেনবো সাত সুরের সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্যে ডিজিটাল পরিকাঠামো মজবুত করা এবং টেলিকম ব্যবস্থার বিস্তারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গ্রামীণ এলাকায় ভারত নেট প্রকল্পের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে রাস্তা বা সরকারি জমির ওপর দিয়ে অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র মিলবে। জরুরি ভিত্তিতে বিপজ্জনক বলে চিহ্নিত ভবন ভেঙে ফেলার দমকল বিভাগের একটি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবার রোডের ছতলা ওই আবাসনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়পত্র না থাকায় 24 ঘণ্টার মধ্যে ফ্ল্যাট ভাঙার নির্দেশ দেওয়া হয়। দমকল বিভাগের সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আবাসিকরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য 30 জুন পর্যন্ত ভবনটি ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। 8 জুন মামলার পরবর্তী শুনানি

পূর্ব বর্ধমানের কাটোয়ায় আরপিএফের ওপর পাথর ছোড়ার অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুফল রাজুয়ার এবং পুরসভার এক কর্মী সহ তিনজনকে আজ কাটোয়া আদালতে পেশ করা হলে সুফল রাজুয়ারের 3 দিনের পুলিশি হেফাজত এবং বাকি দুজনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালু করার কাজের জন্য আগামীকাল বেশ কিছুটা অংশে ট্রাফিক ব্লক থাকছে। এই সময়

হবে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে আজ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম দিনব প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একযোগে কাজ করবে। তিনি আজ দা হেগে ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। পাঁচ দেশ সফরের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেন যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অব আরবিট্রেশন সালিসি আদালতের আরও একটি রায় ভারত আবারও প্রত্যাখ্যান করেছে। অবৈধভাবে গঠিত কোর্ট অব আরবিট্রেশনের আগের রায়গুলিও ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মনন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন একটি দাবি ভুয়ো বলে খারিজ করেছে ভারত সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক।

জানিয়েছে বিভ্রান্তি সৃষ্টি করতে ভিডিওটি ছড়ানো হয়েছে। ইডেনে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। গুজরাট টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে কলকাতা 5 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে 56 রান করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ডায়মন্ড হারবারে আজ প্রশাসনিক বৈঠকে একথা জানিয়ে শ্রী অধিকারী, কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয়ে এগিয়ে এসে তা বলার জন্য আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন। সুপ্রিম কোর্টে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা OBC সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে 2 বছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। আরজিকর মামলার তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। গত 12 মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে আজ নতুন বেঞ্চের কথা জানা গেছে। ভারতের থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করতে ভিডিওটি ছড়ানো হয়েছে। ভিন্ন মত পোষণে পাকিস্তানের বর্তমান সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত বালোচ মানবাধিকার কর্মী ডক্টর মাংরাং বালোচ। তিনি অভিযোগ করেন, পাকিস্তানে জোর করে তুলে নিয়ে যাওয়া, বিনা বিচারে খুন, আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনা বাড়ছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: করতে কিন্তু আজ স্যাটারডে নাইটে আমরা চলে এসেছি। হ্যাঁ, আমরা কারা? আমরা সুনন্দা আর বাসু। আমরা চলে এসেছি আজ উইকেন্ড ফিল্মি ফিভারে। আর আজকের ফিভারটা খানিকটা একটু অন্যরকম। হ্যাঁ, কেন বললাম, কারণ যখন আমরা অফিসে ঢুকলাম, ঢোকার পথেই দেখছি সামনে ইডেন গার্ডেন্স, আর সেখানে শয়ে শয়ে মানুষ জোরে জোরে হাল্লা হুল্লোড় সব কিছু করছে। তার কারণটা কি, ওখানে খেলা চলছে। তো তবে আমরা সেই খেলায় যেতে পারি, তার কারণ হচ্ছে আমাদের শো রয়েছে, তোমাদের সঙ্গে আড্ডা রয়েছে, তোমাদের অনেক ইনফোস উইথ দ্য সংস, আর হ্যাঁ সিনেমার গাল গল্প নিয়ে তো আমাদের আজকেরই শনিবার। তো সেটা ফেলে আমরা খেলা দেখতে যেতে পারি না? না, পারি না। তাই আজকের সন্ধ্যাটা

ভাবলাম আমি এখানেই তোমার সঙ্গে কাটাবো, তবে হ্যাঁ তোমাকেও থাকতে হবে আমাদের সঙ্গে, কারণ আজকের বিভিন্ন সেগমেন্টের পাশাপাশি থাকছে সিনে কুইজ। সেই কুইজে পার্টিসিপেট করতে হবে, তার জন্য প্রয়োজন কি, হ্যাঁ সেই ম্যাজিক্যাল নাম্বারের 9903658992, এই ম্যাজিক্যাল নাম্বারটি কিন্তু ওয়েট করছে তোমার জন্যে। আরও একটি বিষয় তোমার জন্য এই মুহূর্তে ওয়েট করছে, সেটা হলো আরও একটি দুর্ধর্ষ গান, যে গানটা মোটামুটিভাবে স্যাটারডে এলেই আমরা প্রত্যেকেই শোনার চেষ্টা করি, কারণ এই গানটা কোথাও গিয়ে যেন স্যাটারডের একটা ভাইবস আমাদের দেয়। এই গানের পর আবারও ফিরে আসছি আজকের উইকেন্ড ফিল্মি ফিভারে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: ওয়েল ওয়েল ওয়েল, উইকেন্ড ফিল্মি ফিভারে আমরা কিন্তু হাজির হয়ে গেছি। হ্যাঁ, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম, আমি আর জি সুনন্দা, আর আজকে রয়েছে আর জি
2: বাসু। রয়েছি আজকে বহু দিন পর এই উইকেন্ড ফিল্মি ফিভারে, এবং আজকে রাত 9টা থেকে 12টা তো তোমাদের সঙ্গে আমরা দুজন থাকবই, এবং প্রচুর গান শোনাবো, প্রচুর সিনেমার কথা শোনাবো, এবং প্রচুর গল্প করব।
1: আর এই গল্পটা শুরু হোক একটুখানি অন্যভাবে। কেন অন্যভাবে কেন বললাম, সেটাই তো ভাবছো? হ্যাঁ, গল্প শুরুটা একটু অন্যভাবে হতেই হবে বস, নয়তো গল্প গল্পের মতন খানিকটা টেকে না।
0: টেকা কে হিট কে মিস, টেকা টেকা।
1: একদমই তাই। আজকে টেক্কায় মানে কাদের কথা আমরা বলছি, যাদের মুভি গত

0: সপ্তাহে রিলিজ করেছিল, কিন্তু সেই দৌড়ে কারা কারা বক্স অফিসে এখনো টিকে আছে, কতটুকু পার্সেন্টেজ নিয়ে টিকে আছে, সেই গাল গল্প নিয়ে কিন্তু আমাদের এই টেকা সেগমেন্ট। তো শুরুটা করি একটু কপিল শর্মাজিকে নিয়ে, যার কমেডি আমাদের প্রত্যেককে মোটামুটি মাতিয়ে রাখে ছোট স্ক্রিনে, কিন্তু তিনি যতবারই সিলভার স্ক্রিনে এসেছেন খুব ভালো যে পারফর্ম করতে পেরেছেন না সেটা আমরা বলতে পারি না, হয়তো ওর পারফরমেন্স ভালো ছিল কিন্তু সেই মুভিসগুলো খুব একটা বক্স অফিসে টিকলো না। তাই টেকায় আজকে যে মুভিটি নিয়ে প্রথমেই কথা বলছি সেটা অফকোর্স দাদি কি শাদি। হ্যাঁ, নামটা যতটা ডেঞ্জারাস মোটামুটি তার কনসেপ্টটা একটু ডেঞ্জারাসই, যেখানে দাদির শাদি হচ্ছে আর দাদি এখানে আর কে, নিতু সিং। নিতু সিংয়ের আবারও বিয়ের একটা বিষয় নিয়ে গোটা কনসেপ্ট সেখানে আমরা কপিল শর্মাকে যে দেখেছি, আর তারই সঙ্গে সেখানে ডেবিউ করেছেন রিদ্ধিমা কাপুর, এটা একটা বড় বড় বড় কথা ছিল। তবে হ্যাঁ, ওই বক্স অফিসে তাদের শোরগোলটা ঠিক কতটুকু পড়লো এতটা সপ্তাহর পরে অবধি, তাদের যা রেশিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোটামুটি 0.4 CR এর কাছাকাছি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বা বক্স অফিস থেকে তারা কালেক্ট করতে পেরেছে।
1: এক্স্যাক্টলি, এবং এই যে গল্পটার কনসেপ্টটা দাদি কি শাদি, এই কাইন্ড অফ সিমিলার কনসেপ্টে আমাদের একটা বাংলা ছবিও হয়েছিল, সেটার নাম হচ্ছে ঠাকুমার বয়ফ্রেন্ড। সেখানে আবির চ্যাটার্জি এবং অরুণিমা ঘোষ ছিলেন এবং সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন। পারলি সেই সিনেমাটা অবশ্যই কিন্তু রিভিজিট করো। এবার চলে যাচ্ছি পরের ফিল্মে, যেটার নাম হচ্ছে রাজা শিবাজি, যে সিনেমাটা কিন্তু একদম বিরাট একটা স্টার কাস্ট নিয়ে করা হয়েছিল, যেখানে সলমান খানের ক্যামিও ছিল, রিতেশ দেশমুখ আছেন এবং আরও অনেক বড় বড় সঞ্জয় দত্ত আছেন এবং আরও অনেক বড় বড় নাম রয়েছে। সেই ছবিটা কিন্তু প্রায় দু সপ্তাহ পেরিয়ে গেছে এবং দু সপ্তাহ পর তার কালেকশন হয়েছে ইন্ডিয়ান বক্স অফিসে 83.3 crore, উইচ ইজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটার ট্রেলার লঞ্চের পরে কিন্তু অনেকেই এটাকে নিয়ে খুব একটা আশা দেখাননি, একটা মারাঠি ল্যাঙ্গুয়েজের কাছাকাছি দিয়ে যাওয়া একটা ফিল্ম, বাট স্টিল হিন্দি মুভি হিসেবে এটাকে ট্রিট করা হয়েছে এবং এটা গ্রস কালেকশন করেছে 98.29 crores।
0: ওয়াও, কি সুন্দরভাবে একদম পরিমিত কালেকশনটা কিন্তু বাসু বলে দিল। এবার যেটা বলতে হবে সেটা হচ্ছে নিকোষ ছায়া বা পর্ণ সর্বরীর সাপের পর পরমব্রত একটু মেতেছিলেন অন্যরকম চিন্তাভাবনায়, মানে ইতিহাসটাকে আর বর্তমানটাকে বিশেষ করে তন্ত্রের একটা মোটামুটি আমরা বলতে পারি জগা খিচুড়ি তৈরি করার তিনি চেষ্টা করেছিলেন। রক্ত ফলক নিয়ে কিন্তু আমাদের বেশ ফলাও করে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রত্যেকে বলেছিলাম দারুণ একটি সিরিজ আসছে, সেটা আমাদের প্রত্যেককে মাতিয়ে তুলবে আমরা আশাটা করেছিলাম, কারণ সে আশাটা জাগানোর মতনই টিজার্সগুলো ছিল যেখানে আমরা শাশ্বতবাবুকে দেখতে পেয়েছি। দুর্ধর্ষ অভিনেতা সেটা দ্বিতীয়বার বলার কিছু নয়, আর যেহেতু পরমের আরও একটি সুন্দর আমরা সিকোয়েন্স বলতে পারি সেটা এসছে, বাট সেটা কোনো না কোনোভাবে একটু নিরাশ করেছে দর্শকদের, এবং তার ফলে যেটা বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে রেশিও কিন্তু যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে, সো পপুলারিটির দিক থেকে মোটামুটি আমরা যদি রেটিং দিতে পারি 5-এর মধ্যে সেই রেটিংটি পেয়েছে 2.5।
1: হ্যাঁ, রক্ত ফলক একটা বিখ্যাত উপন্যাস অভিক সরকারের, সেখান থেকে অ্যাডাপ্টেড একটা সিরিজ এবং আশা করা হয়েছিল যে আমরা একটু বেটার কিছু দেখতে পাবো। এনিওয়েজ, আমরা চলে যাই আমাদের পরের টেক্কায়, সেটা হচ্ছে ম্যা অ্যাক্টর নেহি হুঁ, যেটা এক সপ্তাহ আগে রিলিজ করেছে এবং যার প্রধান চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, এবং 7 দিন পরে কিন্তু এই ছবিটা মাত্র 1.2 crore, মানে 1.2 lakh টাকা রোজগার করতে পেরেছে, উইচ ইজ লিটল ডিসঅ্যাপয়েন্টিং ফর নওয়াজউদ্দিন সিদ্দিকী অ্যান্ড দ্য টিম।
0: তবে আমার মনে আছে আমি গত সপ্তাহে এই মুভিটির রিভিউ করেছিলাম এবং আমি নিজেও মুভিটি দেখেছি এবং আমি রিভিউতে একই কথা বলেছিলাম, এই ছবিটি কিন্তু কমার্শিয়াল মুভি নয়, যেটা আমরা আর্ট ফিল্ম ঘরানা ধরি, মুভিটি কাইন্ড অফ একটু আর্ট ফিল্ম টাইপ, কারণ এই ছবিটি সবার জন্যে নয়, এই ছবিটি মাসের জন্যে নয়, এই ছবিটি এলিট ক্লাসের কিছু দর্শকদের জন্যে যারা শুধুমাত্র অভিনয় দেখতে পছন্দ করেন, ভালো একটি স্টোরি দেখতে পছন্দ করেন, যেখানে থাকবে না কোনো অ্যাকশন, যেখানে নেই কোনো রকমের সো কল্ড টিভি ড্রামাস অথবা রমকম কোনো একটা প্ল্যাটফর্ম, সেখানে শুধু রয়েছে সিম্পল অ্যান্ড কমপ্লিকেটেড মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে একটি গল্প, সুন্দর গল্প, এবং সেখানে আমরা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে দেখেছি এবং আমাদের বাংলার তনয়া সেখানে অভিনয় করেছে শতরূপা, তো সবাইকে মিলিয়ে আমার মনে হয়েছিল এটা একটা আউটস্ট্যান্ডিং মুভি। তবে হ্যাঁ, অফকোর্স ইয়েস, খুব ভালো ফল বক্স অফিসে করতে পারেনি, সেটা বোধ হয় ওরা আগেও জানতেন আর হয়তো সেই কারণেই বলেছিলেন প্রিমিয়ার টাইমে, দিস ইজ নট ফর মাস দিস মুভি,

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: Messy, cliche, but seriously gripping. কেনটা বললাম, কারণ আজকের ওটিটি সেগমেন্টের যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটাকে যদি আমাকে এক কথায় ডিসক্রাইব করতে বলো তাহলে এই কথাটাই বলা সাজে। দেখো, এখন অনেক ক্রাইম থ্রিলারই আসে, কিন্তু সব সিরিজই যে তোমাকে ইমোশনালি কানেক্ট করতে পারে তেমনটা তো নয়। কিন্তু ইন্সপেক্টর অবিনাশ আর এর নতুন সিজন মানে সিজন টু সেই জায়গায় একটু হলেও হাটকে। এখানে শুধু গান ফাইট বা পুলিশ চেজ নেই, একটা চাপা ইমোশন আছে, একটা ডার্ক অ্যাটমসফিয়ার আছে যেটা পুরো সিরিজ জুড়ে কিন্তু টেনশনটা তৈরি রাখে। আর অনেস্টলি এই সিরিজের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো রণদীপ হুডা। ইয়েস, উনি স্ক্রিনে আসলে এই ক্যারেক্টারটা একদম জাস্ট বিলিভেবল হয়ে যায়। একটা এপিসোড শেষ হলে নেক্সট এপিসোড চালাতে ইচ্ছে করে, আর ব্যাকগ্রাউন্ড স্কোরটাও টেনশন বিল্ড করতে ভালো সাহায্য করেছে। অনেক সিনে ডায়লগের থেকে সাইলেন্স বেশি ইম্প্যাক্ট ফেলেছে। আর একটা জিনিস আমার দারুণ লেগেছে, সিরিজটা নিজেকে আননেসেসারিলি স্টাইলিশ বানানোর কোনো চেষ্টা করেনি। খুব পলিশড বা গ্ল্যামারাস বা ক্রাইম ওয়ার্ল্ড না দেখিয়ে বরঞ্চ একটা রাফ ডাস্টি রিয়েলিস্টিক ফিল রাখার চেষ্টা করেছে। সিম্পল ভাষায় বললে এই সিরিজটা পারফেকশন দেখায় না, কিন্তু ইন্টেন্সিটিটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে, আর সেই ইন্টেন্সিটিটাই তোমাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তাহলে কি আর দেরি না করে চটপট ওটিটি প্ল্যাটফর্মে দেখে ফেলো ইন্সপেক্টর অবিনাশ সিজন টু। আর আমি আরজে মধু 107 FM রেইনবোর তরফ থেকে ইন্সপেক্টর অবিনাশ সিজন টু কে দিচ্ছি 7টা রেইনবো কালার্স এর মধ্যে 4.5টা রেইনবো কালার্স। Stay tuned.
0: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

0: সিনে কুইজ। শাহরুখ খানকে কোন ফিল্মে হকি কোচের ভূমিকায় দেখা গিয়েছিল?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে, আর খেলতে থাকুন সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
3: ওয়েল, রিলিজের প্রথম খবর নিয়ে কিন্তু আমরা দুজন একদমই হাজির। এবার কথাটা হচ্ছে, সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা কি আদৌ এতটা সহজ? একদমই নয়। আর এটাই প্রমাণ করার চেষ্টা করছে সোনাক্ষী। ইয়াস, অফকোর্স, ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে চলেছে সোনাক্ষী সিনহা, জ্যোতিকা এবং আশুতোষ গোয়ারিকারের নতুন একটি মুভি। যে মুভিটি একটু ইন্টারেস্টিং এই কারণে যে বহু দিন পর, রাদার বহু বছর পর, সোনাক্ষীকে আবারও এই ধরনের একটি ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটু সিরিয়াস অভিনয় করার সুযোগ সোনাক্ষী পেয়েছে। একজন পাবলিক প্রসিকিউটরের অভিনয় করছেন তিনি। অফকোর্স, ইয়েস, খুব প্রিভিলেজ, এম্বিশিয়াসও বটে। তবে তার সামনে পরে একটি শর্ত, সে চাইছে তার বাবা অর্থাৎ আশুতোষ ওয়ারিকার, উনি একজন রেনাউন্ড লয়ার, ওনার একটি বড় ফার্ম রয়েছে এবং মেয়ে সেখানে জয়েন করতে চাইছে, মানে সোনাক্ষী জয়েন করতে চাইছে বাবাকে অ্যাজ এ পার্টনার হিসেবে। তবে একটি শর্ত ছিল, শর্তটা ছিল এরকম যে 10টি কেস যদি সে না হেরে জিততে পারে তবেই সে ফার্মে এন্ট্রি পাবে অ্যাজ এ পার্টনার হিসেবে। সোনাক্ষী সেই অপরচুনিটিটা গ্র্যাব করলো, লুফে নিল। তবে সমস্যা তখন সৃষ্টি হলো যখন জ্যোতিকা সোনাক্ষীর জীবনে এলো। জ্যোতিকা একজন স্টেনোগ্রাফার, কোর্টরুমে সে থাকে। তবে বহু কেস জেতার সময় জ্যোতিকা তাকে হেল্প করেছিল। লাস্টলি এমন একটি কেস সোনাক্ষীর কাছে আসে যে কেসটা জেতার জন্যে সোনাক্ষী তার বাবার বিপরীতে দাঁড়ায় কোর্টরুমে। এবং তারপর কি হলো আমরা জানি না, সেটা যখন রিলিজ করবে ওটিটি প্ল্যাটফর্মে তখন সেটা দেখতে হবে। ফলাফল কি বলছে এই মুহূর্তে আমি সেটা বলতে পারি, হ্যাঁ, রিলিজ হওয়া মাত্রই এই অফিসিয়াল ট্রেইলারের ভিউস প্রায় 1,50,21,256 এ পৌঁছে গেছে।
4: এক্স্যাক্টলি, আমার নিজের মনে হয়েছে যে এই ফিল্মটা, এই ওয়েব সিরিজটা আমাদের সকলের দেখা উচিত। তার কারণটা হচ্ছে এই ওয়েব সিরিজের ডিরেক্টর যিনি, অশ্বিনী আইয়ার তিওয়ারি, তিনি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ফর বেস্ট ডিরেক্টর ফর ডিরেক্টিং দ্য ফিল্ম বরেলি কি বরফি। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা হচ্ছে অশ্বিনী তিওয়ারি তিনি কিন্তু নিতেশ তিওয়ারির স্পাউস। নিতেশ তিওয়ারি ইজ দ্য ডিরেক্টর অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার অফ ইন্ডিয়াস হায়েস্ট গ্রসিং ফিল্ম দঙ্গল। ফলত বোঝা যাচ্ছে যে এইটা, এবং আরও একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলছি, যে এই যে সিরিজটা, সিস্টেম যেটা রিলিজ হতে চলেছে, এটা একটা কোর্টরুম ড্রামা। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বলিউডে প্রচুর কোর্টরুম ড্রামাজ হচ্ছে, প্রচুর ওটিটি ফর্মে প্রচুর কোর্টরুম ড্রামা তৈরি হচ্ছে। তবে এই কোর্টরুম ড্রামাটার দিকে আমি তাকিয়ে থাকব বিকজ অফ দিস ডিরেক্টর হাজব্যান্ড ওয়াইফ ডুও।
3: অফকোর্স, ইয়েস। তবে এই মুহূর্তে সোনাক্ষী কিনে আমি অনেকটা এক্সাইটেড, বিকজ বহুদিন পর এত দুর্ধর্ষ একটি ক্যারেক্টারে সোনাক্ষীকে আমরা পাবো। তবে আমার মনে পড়ছে সোনাক্ষী সেই ববলি নেচারটা, রমকম সেই সংটি মনে আছে তো?

0: সিনে কুইজ।
1: শাহরুখ খানকে কোন ফিল্মে হকি কোচের ভূমিকায় দেখা গিয়েছিল?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: হিরো নাম্বার ওয়ান স্পটলাইটে কে,
1: স্পটলাইটে কে, স্পটলাইটে কে। ইয়েস অফকোর্স, স্পটলাইটে আজকে আমাদের কে রয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদেরও একটা ভাবনা ছিল। আমরা দুজনেই ভাবতে ভাবতে আসছিলাম, বলো তো বাসু, কাকে আজকে স্পটলাইটে রাখা যায়, কার কথা, কার অভিনয়, কার অ্যাটিটিউড আর কার সেই পার্সোনালিটি চারিদিকে আজ ঘোরাঘুরি করছে।
2: কলকাতার চক্রবর্তী বাড়িতে এখন সেলিব্রেশনের মোড আছে বলে মনে হয়। আমি চক্রবর্তী বলতে অবশ্যই সব্যসাচী চক্রবর্তী এবং আমাদের প্রিয় বেনুদার বাড়ির কথা বলছি। সেখানে কিন্তু দুই ভাই, মানে অর্জুন এবং গৌরব, দুজনেই বেশ ধামাকা মাচিয়ে রেখেছে গোটা বলিউড, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, কারণ দুজনেই অসাধারণ অসাধারণ সব কাজ করছে। তবে এই মুহূর্তে, এই সপ্তাহে আমাদের হিরো নাম্বার ওয়ান কিন্তু আমরা দেখছি অর্জুন চক্রবর্তীকে, যার এই মুহূর্তে কনসিকিউটিভলি ব্যাক টু ব্যাক বেশ কিছু ভালো কাজ চলছে, যার মধ্যে একটা হচ্ছে আমরা সবাই জানি যে এই সপ্তাহেই সপ্তডিঙ্গার গুপ্তধন রিলিজ করেছে, যেখানে অর্জুন চক্রবর্তী একটা দুর্ধর্ষ ক্যারেক্টারে প্লে করে, একদম ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এছাড়াও গত সপ্তাহেই রিলিজ করেছে রক্ত ফলক।

0: এখানে কিন্তু অর্জুন চক্রবর্তী ওয়ান অফ দ্য লিড ক্যারেক্টার্স। এছাড়াও আমি বলতে পারি ইশকাবনের বিবি অরিন্দম শীলের ছবি যেটা আসতে চলেছে এবং নয়নতারা বলে একটি টেলিভিশন সিরিজে এই মুহূর্তে কাজ করছে অর্জুন চক্রবর্তী। এবং অর্জুন চক্রবর্তীকে কিন্তু আমরা দেখছি গত বছর থেকেও প্রচুর এক্সপেরিমেন্ট করছে নিজের উপর, যেমন আমরা আমাদের বাংলা একটি সিনেমা যেখানে আমরা শ্রাবন্তী এবং প্রসেনজিৎকে ডেকেছিলাম দেবী চৌধুরানী, সেখানেও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারও প্লে করেছিলাম একদম অন্য এক ধরনের লুকে। এবং বলা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড টলিউডস অ্যাক্টর, যাকে এখনও পর্যন্ত অনেকেই নাকি এক্সপ্লোর করেননি আফটার ঋতুপর্ণ ঘোষ।
1: একদমই তাই, আর এই কথাটা হয়তো 2012 সালেই আমাদের মতন যারা একটু সিনেমা প্রেমীরা রয়েছে আমরা কোথাও আন্দাজ করতে পেরেছিলাম, যখন বাপি বাড়ি যাওয়ার জন্যে খুব তাড়াহুড়ো করছিল।

0: সিনে কুইজ। শাহরুখ খানকে কোন ফিল্মে হকি কোচের ভূমিকায় দেখা গিয়েছিল? চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে।
2: এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার গতিবেগে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বাইরে থাকবেন তারা সাবধানে থাকবেন, এই কামনা করছি।
3: আর অফকোর্স যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন এই গানটি যদি বৃষ্টির মৌসুমে না শোনা যায় তাহলে কি আর ভেতরে ভেতরে বৃষ্টিটাকে এনজয় করা যায়?

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: উইকেন্ড ফিল্মি ফিভারে ফিরে এসেছি বাসু আর সুনন্দা। এবং আমরা এই মুহূর্তে যে কথাটা বলবো সেই কথাটা হবে এবার বাংলা ছবি নিয়ে। দেখা যাক সুনন্দা, বাংলা ছবি নিয়ে আমরা এখন কি কথা বলতে চলেছি।
0: সিনেমাওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমাওয়ালা, বাংলার সিনেফান্ডা।
2: সিনেমাওয়ালাতে আজ ছবিওয়ালা নিয়ে কথা বলছি। হ্যাঁ, সম্প্রতি রিলিজ করল রাহুলের শেষ ছবি ছবিওয়ালা, সেটা রাহুল বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় স্পেশালি, ওনার অভিনীত শেষ ছবি, যেটা ওনার এই পৃথিবী থেকে যাওয়ার আগেই মোটামুটিভাবে তৈরি হয়ে গিয়েছিল, শুধু অপেক্ষা ছিল কবে সেটা স্ক্রিনে দেখানো হবে। এবং যেটা বললেই নয় যে স্ক্রিনে দেখার পর না সেদিন সবার চোখেই ছিল শুধুমাত্র জল। এমন একজন মানুষের চরিত্রকে তিনি পর্দায় তুলে ধরেছিলেন যার গোটা জীবন শুধুমাত্র একটি ছবির অপেক্ষায় কেটে গেল, শুধুমাত্র একটি ছবি তুলবে এবং সেই ছবিটি আজকালকার কথা অনুযায়ী ভাইরাল হবে, সে আশায় ছবিওয়ালা সারা জীবন কাটিয়ে দিল। খুব সুন্দর একটি দাম্পত্য ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের, দেবলীনা ওয়াইফের চরিত্র অভিনয় করেছেন। তো আমরা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া একটু একটু ঘাঁটাঘাঁটি করি, যখন স্ক্রিনিং হচ্ছিল তখন দেবলীনা মাটিতে বসে কী করে কাঁদছিলেন। সত্যিই তাই, একজন সহকর্মী যার সঙ্গে এতটা দিন কাজ করলেন, এত বছরের একটা পরিচিতি, একটা বন্ধুত্ব, সেখানে যখন স্ক্রিনে তাকে দেখা যাচ্ছে কিন্তু পাশের সিটে সেই মানুষটি বসে নেই একই মুভির প্রিমিয়ারে, তো সেটা যে কতটা বেদনাদায়ক আমাদের মতন যারা শিল্পীরা রয়েছে আমরা হয়তো সেটা রিয়েলাইজ করতে পারি আরও বেশি করে। তো সেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। বাট যেটা আমরা ছবিওয়ালায় বলছিলাম যে সিনেমাওয়ালায় এমন একজন ছবিওয়ালাকে নিয়ে কথা বলছি যে ছবিওয়ালা গোটা জীবনে তার বউকে খুব ভালোবাসত, কিন্তু তারপরেও শুধু ভালোবাসা দিয়ে তো আর জীবনটা চলে না। এত সুন্দর একটা ডায়লগ কিন্তু মুভিতে ছিল, যার জন্যে দেবলীনা যে চরিত্রে অভিনয় করেছে, রাহুলের ওয়াইফের চরিত্রে, সে একটি কারখানায় কাজ করতে এবং রাহুল ছবি তোলার জন্যে ঘুরে বেড়াতো এদিক সেদিক। তার শেষ ছবিটি একটি মৃত মানুষের ছবি, এই ছবিটি ভাইরাল হয়েছিল এবং তার পরবর্তীতে কী হয় সেটা জানার জন্য অফকোর্স ছবিটি দেখতে হবে। আমার মনে হয় জানো তো বাসু, আজকালকার এই যে বক্স অফিস হিট করানোর পেছনে যে কত কারসাজি হয়, প্রিমিয়ার্স, ফার্স্ট লুক, ট্রেইলার, সাকসেস পার্টি, সাকসেসের আগেই সাকসেস পার্টি, লঞ্চ পার্টি, এই পার্টি, সেই পার্টি, তারপরেও না অনেক সময় দেখা যায় আমরা যখন টিকিট কেটে একটা মাল্টিপ্লেক্সে বসে সিনেমাটা দেখতে যাই, আমি কিন্তু শুধু বাংলা সিনেমার কথা বলছি না, বাংলা হিন্দি নির্বিশেষে যখন দেখতে যাই তখন মনে হয় যে অযথা কি আমরা আমাদের সময়টা নষ্ট করছি, পয়সা তো নষ্ট করছি বটে, সময়টাও কি নষ্ট করছি। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ছবিওয়ালা মুভিতে পাই, যেখানে সত্যি মনে হয় সমস্ত প্রশ্নের উত্তর একে একে খুঁজে পাওয়া যায়। খুব সুন্দর অভিনয়, খুব সুন্দর অভিনয়ের মাধ্যমে গল্পের বাঁধন, অফকোর্স ডিরেক্টর, ওনাকে তো কুর্নিশ জানাতেই হয়। এত সুন্দর কম বাজেটের একটি মুভি যে সবার মন ছুঁয়ে যেতে পারে সেটা সত্যি না দেখলে বিশ্বাস হয় না।
1: অ্যাবসলিউটলি। আর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কথা বললেই মনটা ভারী হয়ে আসে এবং সত্যিই মনের কোণে একটু মেঘই জমে। খুব প্রিয় একজন মানুষ ছিলেন আমাদের সকলের, খুব পছন্দের মানুষ ছিলেন, পছন্দের নায়ক ছিলেন, অভিনেতা ছিলেন। যাক, তাকে নিয়ে আর এই মুহূর্তে বেশি কথা নয়, আমি এই ছবির সাফল্য কামনা করি এবং আপনারা অবশ্যই সকলে মিলে এই ছবিটা দেখতে যাবেন। টু ট্রিবিউট রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে তার ছবির একটা গান দিয়ে
2: একদমই জানাচ্ছি। একদমই তাই, এই গানটি রাহুলের প্রথম গান, শেষ ছবির কথা যখন বললাম প্রথম ছবির গান শোনাবো না সেটা কি হতে পারে? থেকে যাক না রাহুল, এভাবে গুনগুন করতে করতে আমাদের প্রত্যেকের মনে।

0: Cine Quiz।
1: शाहरुख खान के कौन फिल्म में हॉकी कोचर भूमिकाय देखा गिये छिलो?
0: चटपट उत्तरटा पाठिये दिन निजेर नाम और लोकेशन समेत व्हाट्सएप बा एसएमएस करे 9903659992 नम्बरे आर खेलते थाकुन Cine Quiz।
2: হ্যাঁ, এবং সিনে কুইজের উত্তর আমরা পেয়ে গেছি, বেশ কিছু ভুল উত্তর ছাড়াও আমরা যথেষ্ট সঠিক উত্তর পেয়েছি। এবং সঠিক উত্তরদাতারা হলেন অ্যান্ডি কলকাতা থেকে, রাজুদাস হাওড়া থেকে, আভা হাওড়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, গণেশ ডোমজুর থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, সাধন মণ্ডল হাওড়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে এবং অরিজিৎ পার্ক স্ট্রিট থেকে সঠিক উত্তর দিয়েছে চাক দে ইন্ডিয়া।
3: তোমাদের প্রত্যেকের জন্য রইল কনগ্রাচুলেশনস। আর উত্তরটা কি?
2: চাক দে ইন্ডিয়া।
3: তাহলে এই উত্তরের ফল রইল একটা উপহার, চাক দে ইন্ডিয়া।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। Bombay Talkies, Bombay Talkies, Hollywood Cine Funda, Hollywood Cine Funda.
1: ওয়েল ওয়েল ওয়েল, বলিউডে সিনেফান্ডা নিয়ে কিন্তু আমরা তৈরি হয়ে গেছি, মানে ওই যে বম্বে টকিজ, বম্বেতে কি হচ্ছে। আরে রোহিত শেট্টি আমাদের যা সুন্দর একটা সারপ্রাইজ দিলেন না ইন্টারনেটে, মোটামুটি আমরা প্রত্যেকেই ফ্ল্যাট হওয়ার জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। কারণ একটা নস্টালজিক মানে ভাইবস কাজ করছে আমাদের মধ্যে। আবারও তিনি রিক্রিয়েট করেছিলেন সেই ফানিয়েস্ট মোমেন্টটি, মনে পড়ে 2006 কথা যখন গোলমাল ফান আনলিমিটেড রিলিজ করেছিল, সেখানে অরশাদ ওয়ারসি আর আমাদের ফেভারেট মাই ডিয়ার শর্মন জোশী একটি সিন করেছিলেন যেখানে গাড়িতে বসে তারা একটি কম্পিটিশনে পার্টিসিপেট করবে, মনে পড়ে বাসো তোমার সেটা?
2: অ্যাবসলিউটলি,
1: হ্যাঁ,
2: যেখানে ইন্টারেস্টিং এবং টানটান উত্তেজনা কমেডি সিন,
1: শর্মনকে আমরা মেয়ে রূপে দেখেছিলাম। তো ভাবো আফটার টু ডেকেড যদি আমারও তুমি শর্মন আর অরশাদ ওয়ারসিকে একইভাবে একই গাড়িতে একই ক্যারেক্টারে একই গেটআপে দেখো, তোমার কেমন ফিল হবে?
2: একদম নস্টালজিয়া ফিল হবে এবং প্রচণ্ড আনন্দ ফিল হবে, কারণ এই দুজন অভিনেতাই ভীষণ ভীষণ ভীষণ পছন্দের অভিনেতা আমার। এবং গোলমাল ফান আনলিমিটেড যে সময়কার ছবি, সেই সময় আমরা তো যথেষ্ট ছোট, সেই সময় এই সিনগুলো দেখে এত বেশি মজা পেতাম এবং মজা পেয়েছিলাম যে পরে ভেবেছি যে এই সিনগুলো কতটা মজাদার যে এখনো আমাদের মনে পড়লে হাসি পায়।
1: একদম একদম, মাধব আর লক্ষ্মণ এই দুটো ক্যারেক্টার ছেপে গেছে আমাদের মাথায়। তবে মজার ব্যাপার, যে কারণে আজকে মোটামুটি আমরা এখানে মানে আমাদের উইকেন্ড ফিল্মি ফিভারে বম্বে টকিজে আজকে এই কথাটা বলছি, তার রিজন কিন্তু একটা, আবারও আমাদের চমক দেওয়ার জন্যে রোহিত শেট্টি কিন্তু রেডি হয়ে গেছেন ওনার গোলমাল সিরিজের পঞ্চম সিরিজ আমাদের কাছে নিয়ে আসার জন্য। তবে তবে এখানেও দুর্ধর্ষ কথা রয়েছে, শুধুমাত্র যে প্রিভিয়াস সিরিজগুলোতে বা প্রিভিয়াস যে ছবিগুলোতে ক্যারেক্টার্সরা ছিলেন, লক্ষ্মণের ক্যারেক্টার আমরা দেখেছি তিনজন করেছেন, যেখানে আমরা শর্মনকে পেয়েছি, যেখানে আমরা পেয়েছি কুণাল খেমুকে পেয়েছি, আমরা পেয়েছি শ্রেয়স তলপড়েকে। এবার বলা হচ্ছে লক্ষ্মণ তিনজনই থাকবেন, লক্ষ্মণকে নিয়ে এবার গোলমাল পাঁচে বিশাল বড় বিভ্রাট হবে। আর এই বিভ্রাট সৃষ্টি করার জন্য অজয় দেবগনের সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন আরো একজন। বলো তো, জাস্ট গেস করো বাসু, কে থাকতে পারে?
2: কে থাকতে পারে?
1: কে থাকতে পারে? ওয়ান অফ দ্য মোস্ট ফানিয়েস্ট অ্যাক্টর ইন বলিউড,
2: যার
1: কমিক সেন্স অসাধারণ।
2: রাজপাল যাদব?
1: না, মেইনস্ট্রিম হিরো, এটাও বলে দিলাম, মেইনস্ট্রিম হিরো। আরে ভাই, অক্ষয় কুমার!
2: ও মাই গড,
1: ইয়েস, অক্ষয়
2: কুমার যদি এই গোলমাল সিরিজে ঢোকে তাহলে তো সত্যি সবকিছু গোলমাল হতে চলেছে। এবং আমার মনে হয় এই গোলমালের কথা ভাবতে ভাবতে একটা গোলমেলে গান আমরা শুনে ফেলি, তারপরে আবার ফিরে আসি।

Rainbow Review. Rainbow Review. Rainbow Review. কর্তব্য রিভিউ দিতে বসলে প্রথমেই বলতে হবে যেটা সাইফ আলী খানের এই সিনেমা ডিউটি, মোরালিটি আর পার্সোনাল কনফ্লিক্টের একটা ডার্ক আর রিয়েলিস্টিক গল্প তুলে ধরেছে। গল্পের কেন্দ্রে পুলিশ অফিসার পবন। এক সাংবাদিককে বাঁচাতে ব্যর্থ হওয়ার পর শুরু হয় তদন্ত, রাজনৈতিক চাপ আর নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে ভয়। পরিচালক কুলকেইত পুরো ছবিটাকে খুব গ্রাউন্ডেড ভাবে দেখানোর চেষ্টা করেছেন। অতিরিক্ত কোথাও কোনো কমার্শিয়াল ড্রামা নেই, বরং একটা স্লো বার্ন টেনশন তৈরি করা হয়েছে। অভিনয়ের দিক থেকে সাইফ আলী খান ছবির সবচেয়ে বড় শক্তি। অনেকেই বলছেন যে সেক্রেট গেমস এর পর আবার তার এই ইন্টেন্স কাপ অবতার দেখতে বেশ ভালো লেগেছে। রসিকা দগল আর সঞ্জয় মিশ্রাও যথেষ্ট বোল্ড অভিনয় করেছেন, তবে স্ক্রিন প্লে আর পেসিং নিয়ে আমার একটা মিক্সড রিয়াকশন আছে। এই সিনেমার অ্যাটমসফিয়ার বেশ গ্রিটি আর রিয়েলিস্টিক। ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সিনেমাটোগ্রাফি টেনশনটা তৈরি

0: করতে অনেকটাই হেল্প করেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে এই গল্পটা কিছু একটা রাশড মনে হতে পারে, মানে ক্লাইম্যাক্সটা আরেকটু ইম্প্যাক্টফুল হতে পারত। যারা রিয়েলিস্টিক ক্রাইম থ্রিলার, মরাল ডিলেমা আর সিরিয়াস স্টোরি টেলিং পছন্দ করেন তাদের জন্য এটা একটা দুর্দান্ত দেখার মতো সিনেমা। তবে ফার্স্ট পেস্ট কমার্শিয়াল এন্টারটেনার আশা করলে কিন্তু একটুখানি ধৈর্য হারাতে হবে। তাই ওভারঅল কর্তব্য দেখার পর 7টা রেনবো কালারের মধ্যে আমি আর জে অরিজিৎ দিলাম 4.5টে রেনবো কালার।
1: রেনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড অনলি অন 107 FM রেনবো। 107 FM রেনবো রিভিউ।

0: Cine Quiz.
1: প্রিয়াঙ্কা চোপড়াকে কোন ফিল্মে একজন বক্সারের ভূমিকায় দেখা গিয়েছিল?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। Weekend Filmy Fever. Weekend Filmy Fever. Chalak Dikla Ja. Release er prothom khobor. Chalak Dikla Ja. Chalak Dikla Ja. Release er prothom khobor. Release er prothom khobor.
3: এই মুহূর্তে তোমরা শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার, সঙ্গে রয়েছি বাসু আর সুনন্দার। এই মুহূর্তে যে সেগমেন্টটা, তার নাম হচ্ছে ঝালাক দিখলা যা, যেখানে আমরা একেবারে নতুন কিছু ছবি যেগুলো এখনও রিলিজড হয়নি সেগুলো নিয়ে আমরা কথা বলি। তো এই মুহূর্তে আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং ছবির বিষয়ে কথা বলার আছে। সেইটা হচ্ছে যে একটা ছোটদের ছবি এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়েই খুব কম হয়। আগে একটা সময় ছিল যখন প্রত্যেক বছর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে অন্তত একটা করে ছোটদের ছবি আমরা দেখতে পেতাম, সেই ট্রেন্ডটা কিন্তু বহু বছর হলো ভেঙে গিয়েছিল এবং অনেক দিন ছোটদের কোনো হিন্দি ছবি, ভালো ছবি, ইন্টারেস্টিং ছবি দেখতে পাইনি। কিন্তু সেই খরা এবার মনে হচ্ছে বলিউড কাটাতে চলেছে, কারণ মনীষ সাইনি, যিনি একজন গুজরাটি ডিরেক্টর এবং উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন ছোটদের ছবি বানিয়ে, তিনি আবার একটা ছোট ছবি নিয়ে ফিরছেন, ছোটদের ছবি নিয়ে ফিরছেন। সিনেমাটার নাম হচ্ছে দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো এলিয়েন্স কা আগমন, যেটার ট্রেলার এই মুহূর্তে লঞ্চ করেছে, তোমরা দেখতে পাবে ইউটিউবে এবং অন্যান্য ওটিটি অ্যাপে। এই ছবির মূল চরিত্র অভিনয় করছেন, অর্থাৎ সুপার হিরো যে, সেই চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ। গল্পটা আবর্তিত হচ্ছে এক দাদু এবং তার নাতিকে নিয়ে। তার নাতি দাদুকে নিয়ে তার স্কুলে নানান রকমের গল্পগুজব ছড়ায় যে আমার দাদু সুপার হিরো, আমার দাদু এই করতে পারে, আমার দাদু উড়তে পারে, আমার দাদু এলিয়েন মারতে পারে। এবং তার বন্ধুরা ইন্টারেস্টেড হয়ে সেই দাদুর সঙ্গে দেখা করতে যায় যে দাদু তোমার কী কী সুপার পাওয়ার আছে আমাদেরকে দেখাও। বাট জ্যাকি শ্রফ বিং আ ভেরি কমন ম্যান, সে কোনো সুপার পাওয়ারই দেখাতে পারে না। ইন দি মিন টাইম দেখা যায় যে সত্যি সত্যি এলিয়েনরা অ্যাট্যাক করতে চলেছে তারা যে শহরটায় থাকে সেইখানে। এইবার জ্যাকি শ্রফ কী করবেন, সেটাই হচ্ছে এই কাহিনীর মূল বক্তব্য বিষয়, যে কীভাবে একজন দাদু সুপার হিরো হয়ে উঠছেন। ইটস এ ফ্যান্টাস্টিক কনসেপ্ট, সবাই ট্রেলারটা দেখতে পারো এবং আমার মনে হয় ছবিটাও সকলে দেখতে যাওয়া উচিত, এবং ছোটদেরকে নিয়ে তো অবশ্যই দেখতে যাওয়া উচিত।
4: একদমই তাই। আরও একটি অফিসিয়াল ট্রেলার বেরিয়েছে, সেটা হচ্ছে ধর্মা প্রোডাকশনের আরও একটি রোম্যান্টিক ড্রামা আমরা দেখতে যাচ্ছি আগামী 22 মে রিলিজ করতে চলেছে এই মুভিটি, যেখানে আমরা বলতেই পারি যে বিবেক সোনি ডিরেক্টেড এই মুভিতে মেইন ক্যারেক্টারে রয়েছে অনন্যা পাণ্ডে এবং লক্ষ। লক্ষ কিন্তু পরপর বেশ ভালো ভালো কাজ করছে, আমরা ওয়েব সিরিজ দেখেছি, এখন ফুল ফ্লেজড মুভিতে আমরা অ্যাজ এ হিরো হিসেবে লক্ষকে দেখতে পাচ্ছি। আর রীতিমতো সবার এতটাই পছন্দ হয়েছে ট্রেলারটা যে এই মুহূর্তে, মানে 11 মে সবে রিলিজ করেছিল, আর ইতিমধ্যেই তার ভিউজ গিয়ে দাঁড়িয়েছে 2,80,56,198, মানে মন্দ নয় বই কি, খুব ভালো। চাঁদ মেরা দিল এই মুভিটির কথাই বলছিলাম, তার ট্রেইলার, অফিসিয়াল ট্রেইলার আমরা পেয়ে গেছি, আর আশা করা যায়

তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বোম্বে টকিজ, বোম্বে টকিজ, বলিউডের সিনেফান্ডা।

রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একটি খবর বেশ ঘুরপাক খাচ্ছে যে ম্যানি প্যার কিয়া এই মুভিতে ভাগ্যশ্রী নাকি সলমান খান থেকেও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন। হ্যাঁ, সেটা এখন জানি আমাদের একটু মনে হতে পারে যে ইজ ইট রিয়েলি, হ্যাঁ এটা হতে পারে, যেখানে সবসময় নায়কদের পারিশ্রমিকটা বেশি থাকে সেখানে একজন নায়িকা একটু বেশি করে পারিশ্রমিক কী করে পেল। হ্যাঁ না, দীপিকার কথা আলাদা, ক্যাটরিনার কথা আলাদা, আর এখন বলা যেতে পারে আরও কয়েকজন অভিনেত্রী আছে তাদের কথা আলাদা, তবে সেই সময়ও সেটা হতো। হ্যাঁ হতো হতো হতো, অ্যাকচুয়ালি সিনিয়রিটি বলে একটা কথা আছে বাবু, সেটা বুঝতে হবে। এই কথাটাই কিন্তু

0: বিশ্ব একটি ইন্টারভিউতে বলেছিলেন এবং রীতিমতো বলার পর এটি ভাইরাল হয়ে যায় যে ম্যানে প্যার কিয়াতে তিনি সলমান খান থেকেও বেশি টাকা পেয়েছিলেন। তার কারণ হচ্ছে সলমান খান সে সময় নবাগত ছিলেন এবং একটি মুভি করেছিলেন তিনি সবে মাত্র, তবে ভাগ্যশ্রী কিন্তু বড় ছোট পর্দায় অনেকগুলো প্রজেক্টে কাজ করেছিলেন। মোটামুটি তিনি ক্যামেরা ফ্রেন্ডলি ছিলেন সলমান থেকেও বেশি, অ্যাকর্ডিং টু হার, যেটা শোনা যায়। এবং সেই কারণে তার সিনিয়রিটি, তার অভিজ্ঞতা দেখে এবং অফকোর্স ইয়েস তার ভালো অভিনয় দেখে তাকে নাকি পারিশ্রমিকটা বেশি দেওয়া হয়েছিল।
1: দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, গসিপ বলবো না ফ্যাক্ট বলবো, তবে হ্যাঁ এটা সত্যি কথা। শুধুমাত্র এই সিনেমার ক্ষেত্র নয়, বহু সিনেমার ক্ষেত্রেই যখন নায়ক নবাগত হন এবং নায়িকা একটু বেশ কিছুদিন ধরে সিনেমায় রয়েছেন এবং কমফর্ট ফিল করিয়েছেন দর্শকদের তার ফেসের সঙ্গে, তখন কিন্তু নায়িকার রেমিউনারেশন অবভিয়াসলি নায়কের থেকে বেশি হয়। এবং এই রেমিউনারেশন সমান সমান হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে যে সেম ওয়ার্ক সেম পে। এনিওয়েজ, একবার আমরা সেম ওয়ার্ক সেম পে থেকে বেরিয়ে আসে একটি ইন্টারেস্টিং ফিল্মের কথায়, যে ফিল্মটা কিন্তু বানানো হয়েছে হিমালয়ের একদম সিকিমের একটা ছোট্ট গ্রামে বসে, যেখানে তিনজন মহিলার জীবনকে নিয়ে এবং বাড়ি কমফর্টের জায়গা নাকি কনস্ট্রেইনের জায়গা, মানে আমাদের বাড়িতে যে আমরা থাকি সেই বাড়িতে কি আমরা আরাম বেশি পাই নাকি কষ্ট বেশি পাই, রোজকার নেগোসিয়েশনসে আমরা বেশি ক্লান্ত হয়ে যাই নাকি বাড়ি থেকে বেরোতে পারলে বেশি আনন্দ পাই, নাকি বাড়ির বাইরের পরিশ্রম আমাদেরকে বেশি ক্লান্ত করে, এই একটা হিউম্যান লাইফকে নিয়ে একটা সুন্দর করে সাজিয়ে একটা গল্প কিন্তু বলেছে ত্রিবেণী রায় শেপ অফ মোমো ফিল্মে। এই শেপ অফ মোমো ফিল্মটার সঙ্গে জড়িয়ে রয়েছেন ভারতের বহু বিখ্যাত ফিল্ম স্টার্স এবং ফিল্মের সঙ্গে জড়িয়ে থাকা মানুষ, যার মধ্যে একজন হচ্ছেন রানা ডাগ্গুবাটি এবং সেই সঙ্গে রয়েছেন জোয়া আক্তার, যিনি এই ফিল্মটার এক্সিকিউটিভ প্রডিউসার। এবং রানা ডাগ্গুবাটির প্রোডাকশন হাউস স্পিরিট মিডিয়া এই ফিল্মটার কিন্তু প্রডিউস করেছে। এবং এই ছবিটি ইন্ডিয়া এবং নেপালে 29 মে, মানে এই মাসের 29 তারিখ রিলিজ করতে চলেছে। আশা করছি কলকাতাতেও আমরা এই ছবিটাকে রিলিজ হতে দেখব এবং এই ছবিটা দেখতে যেতে দেখব, কারণ আমরা এটা জানি যে মেইন স্ট্রিম ফিল্মের বাইরে গিয়েও বহু ছোট ছোট ক্রিয়েটার তারা নিজেদের মতন করে ফিল্ম তৈরি করছেন, যে ফিল্মগুলো কিন্তু অস্কার অবধিও চলে যাচ্ছে। সো উইশ দেম গুড লাক। এবার একটা গান এবং গানের পরে ফিরে এসে আবার কথা।

0: Cine Quiz.
1: প্রিয়াঙ্কা চোপড়াকে কোন ফিল্মে একজন বক্সারের ভূমিকায় দেখা গিয়েছিল?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন Cine Cine Cine Quiz।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে।
3: তোমরা রয়েছো এই মুহূর্তে বাসু এবং সুনন্দার সাথে, এবং আজকে অনেকগুলো ফিল্মি কথাবার্তা আমরা বলেছি, কিন্তু এইবার আমাদেরও গলা শুকিয়ে এসছে, আমাদেরকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। তাই এই মুহূর্তে রইল ব্যাক টু ব্যাক তিনটে গানের ট্র্যাক, একদম আমাদের ফেভারিট তিনেককে তিন গানের হ্যাট্রিকে। তিনটে গানের পর ফিরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, শুনতে থাকো উইকেন্ড ফিল্মি ফিভার।
2: FM Rainbow Tee, Tine Ke

0: Energy.
1: Baby, kok best pasan na.
2: FM Rainbow Tea, Teenage Kid.

0: Cine Quiz.
1: প্রিয়াঙ্কা চোপড়াকে কোন ফিল্মে একজন বক্সারের ভূমিকায় দেখা গিয়েছিল?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত WhatsApp

0: বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তো আমাদের দ্বিতীয় সিনে কুইজের উত্তরটা কিন্তু অনেকেই সহজ একদম পাঠিয়েছে, সেটা হচ্ছে মেরি কম। এবং সঠিক উত্তর যারা পাঠিয়েছেন তাদের নামগুলো বলে ফেলি আমি চটপট করে। তাদের নাম হচ্ছে অ্যান্ডি কলকাতা থেকে, রাজুদাস হাওড়া থেকে, আভা হাওড়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, গণেশ ডোমজুর হাওড়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে, কবিতা দাস বাঘা যতীন থেকে, সাধন মণ্ডল হাওড়া থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, সৃজা মুখার্জি বেহালা থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, সেবয় ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, অভিজিৎ পালচৌধুরী সোদপুর থেকে, আশিস জানা বারুইপুর থেকে এবং তন্ময় ভবানীপুর থেকে সঠিক উত্তর দিয়েছে মেরি কম। তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং এই মুহূর্তে তোমাদের জন্য রইল মেরি কমের একটা গান, এবং এই গানটার পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: Tum tanak dum tanak dum tum tanak dum tum tanak dum।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
1: ওয়েল, তাল সে তালে গানের গল্প নিয়ে আমরা দুজনই আজকাল হাজির। হ্যাঁ, আজকে হাজির। আর আজকাল একটা বিষয় আমরা বেশ সবাই লক্ষ্য করছি, আর সেই বিষয়টা হচ্ছে মোটামুটিভাবে নামচিন সিঙ্গার্সরা, মিউজিক ডিরেক্টর্সরা এখন কিন্তু কমার্শিয়াল বা ফিল্মি মিউজিকের বাইরেও অন্য কিছু করার বা অন্য জনরার মিউজিক করার চিন্তাভাবনাটা করছেন, এমনই একটি নিউজ ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে। অরিজিৎ সিংয়ের পর এইবার মোটামুটিভাবে কমার্শিয়ালি গান বাজনা থেকে খানিকটা সময়ের জন্য বিরতি নেওয়ার কিন্তু কথা বললেন আমাদের প্রত্যেকের প্রিয় মিউজিক ডিরেক্টর প্রীতম দা। হ্যাঁ, এই কথাটা আমরা শুনতে পেলাম বটে, তবে এই কথাটার মধ্যে কতটা রিয়ালিটি রয়েছে আর কতটা জল্পনার কল্পনা সেটা আমার সত্যি জানা নেই। তবে হ্যাঁ, ভুয়ো একটা খবর তো সোশ্যাল মিডিয়াতে বেশ কদিন ধরেই চলছে যে আফটার অরিজিৎ সিং এইবার কমার্শিয়াল গানের ক্ষেত্রে নাকি কিছুদিনের জন্য, পাকাপাকিভাবে নয়, অরিজিৎ যেমন বলেছেন যে ওনার হাতে যে সমস্ত বলিউডের বা সিনেমার প্রজেক্ট রয়েছে এর বাইরে তিনি আর কোনো সিনেমার প্রজেক্ট করবেন না। তবে ইতিমধ্যে প্রীতম দা একটু বলছেন যে এক খেয়ে কাজ এবং কাজের যে চাপ তার থেকেও বেশি চাপ হচ্ছে সেই কাজটাকে হিট করানোর, তার থেকেও বেশি চাপ রয়েছে পপুলারিটির, কতটা পপুলার থাকা যায়। তো সেই কাজের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন শিল্পী সত্তাটা নষ্ট হচ্ছে বলে তিনিও কিন্তু বলেছেন। মোটামুটি তুমি দেখবে বাসু, সেলিম সুলেমান থেকে শুরু করে বা সেলিম মার্চেন্ট থেকে শুরু করে অরিজিৎ সিং সিং থেকে শুরু করে এখন প্রীতম দা, একই কথা কিন্তু তারা বারবার বলছেন যে বর্তমানে একটি গান হিট করানোর পেছনে যে পরিমাণ মানসিক শ্রম দিতে হয় সেই পরিমাণ শ্রম যদি একটি ভালো গানকে তৈরি করার ক্ষেত্রে দেওয়া যায়।

দেখতে পারে, তাহলে হয়তো এখন আরও ভালো কিছু গান আমরা পেতে পারি যেহেতু টেকনোলজি এতটা হাই হয়ে গেছে। বাট ওই যে সব কিছুতে আমার 100-তে-100 প্রয়োজন, সব ক্ষেত্রে কি আর 100-তে-100 হওয়াটা সম্ভব? প্লাস কিছু বাধা ধরা ব্যাপার রয়েছে, কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো মেনটেন করে হয়তো এখন করে ওঠা সম্ভব নয়। আরও একটা বিষয় তো থাকেই, মানুষ তো খানিকটা বিরতি প্রত্যেকেরই হয়তো প্রয়োজন হয়।

0: শিল্পী এবং হয়তো তার থেকেও বেশি প্রিয় শিল্পী, তার নাম শ্রেয়া ঘোষাল। তিনিও বলছেন যে বেশ অনেকদিন একটানা কাজ করে ফেলেছি, এইবার একটু রেস্ট না নিলে মনে হচ্ছে অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে। আমি ভাবছি যে হ্যাঁ দিদি, রেস্ট তো নিতেই হবে, আমরা এই 3 ঘন্টা শো করতে গিয়ে 5 বার রেস্ট নিই, তো তোমার তো এত বছর ধরে একটানা এতগুলো অসাধারণ নাম্বার, হিট নাম্বার, স্টেজ শোজ, লাইভ শোজ সব কিছু করার পরে একটু তো ক্লান্ত লাগবে। এবং আমার মনে হয় যে কর্মী মানুষের ক্লান্ত হওয়াতে কোনো অন্যায় নেই, যে কাজ করে সে ক্লান্ত হবেই এবং যে ক্লান্ত হবে সে কিন্তু একটু রেস্ট নিতে চাইবে। তোমরা আবার ফিরে এসো নিজ গুণে নিজ একদম ভূমিকায়, আমরা সেই কটা দিন একটু অপেক্ষা করে নেবো না হয়।
1: একদমই তাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলতে হয় কিছুটা পরিকাঠামো না বদলানো দরকার। হ্যাঁ, এই বদলের কথাটা হয়তো সবাই বলে না, এই বদলের কথা নিয়ে হয়তো আমরা খুব একটা বদল করি না, বাট বদলের প্রয়োজনীয়তা রয়েছে এই কারণে যেটা শ্রেয়া ঘোষাল এবং পরপর আমি যাদের নামগুলো বললাম তাদের প্রত্যেকের কথায় কোনো না কোনোভাবে উঠে এসেছে যে আজকাল শুধু শিল্পী হলে হয় না, তাকে খুব ভালো ফলোয়ারের একটা পার্সেন্টেজও গেইন করতে হবে সোশ্যাল মিডিয়াতে। যেটা একটি সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষালও বলেছেন যে আজকাল শুধু গান গাইলেই হয় না, আজকাল শুধু মিউজিক করলেই হয় না, তারই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে এতটাই অ্যাক্টিভ থাকতে হয়, ফলোয়ার্সদের এতটাই নম্বর নিজের কাছে রাখতে হয়, যার পরিপ্রেক্ষিতে আজকাল গান গাওয়ার জন্যে মিউজিক প্রডিউসার্সরাও ডাকেন। তো তিনি বলছেন, আই এম রিয়েলি ভেরি ফর্চুনেট দ্যাট আমার জার্নিটা লেট 90s এবং 2000s আর্লি 2000s দিকে হয়েছে বলে লোকে সে সময় শুধু গানটাই শুনতো, গানের প্রতি তাদের ভালোবাসা ছিল। কিন্তু বর্তমানে যারা নতুন প্রজন্মের গায়ক গায়িকারা রয়েছেন বা মিউজিক কম্পোজাররা ডিরেক্টররা রয়েছেন তাদের একটু চাপ রয়েছে। তার কারণটা হচ্ছে অফকোর্স ইয়েস, ওই যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সের ব্যাপারটা যেটা বারবার উঠে এসেছে অভিনয়ের ক্ষেত্রে। অনেক অভিনেতাদের আমরা বলতে শুনেছি যে আজকাল নাকি অভিনয়ের জন্য যা ডাকা হয় যার খুব বেশি ফলোয়ার্স রয়েছে সোশ্যাল মিডিয়াতে তাকে। আমি জানতাম আমার ডান দিক থেকে এই উত্তরটা আসবে। যাকে এই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তায় আমরা গেলাম না, তবে হ্যাঁ একটা ছোট্ট ইঙ্গিত দিতেই হয় যে বদলের প্রয়োজনীয়তা প্রত্যেকের রয়েছে আমাদের জীবনে। চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, এই পরিবর্তন থাকুক, তবে হ্যাঁ গানে গানে সব দিকে জানো সবটা ভালো হয়। এই গানটি শুনতে শুনতে অ্যাকচুয়ালি আমি হারিয়ে যাচ্ছিলাম সেখানে, প্রীতমদার কথা বললাম, অরিজিতের কথা বললাম, শ্রেয়ার কথা বললাম, এবার লাল সিং চাড্ডার এই গানটি তাদের তিনজনের একটি দুর্ধর্ষ প্রজেক্ট, তিনজনের ছোঁয়া রয়েছে এই গানটিতে। আর আজকে উইকেন্ড ফিল্মি ফিভারে তোমার জন্য রইল লাল সিং চাড্ডার তেরে হওয়ালে।

Rainbow Review. Rainbow Review. Rainbow Review. বাড়িতে খেতে বসে হঠাৎ একটা তরকারি যদি সামহাও ফার্স্ট ক্লাস খেতে হয়ে যায় এবং সেটা নিয়ে জাস্ট একটু বাড়াবাড়ি রকমের প্রশংসা করে ফেলো, তাহলেই দেখবে 24/7 সেই তরকারিটা হয়েই চলেছে। তেমনি রহস্য রোমাঞ্চে যদি গুপ্তধন খোঁজার ব্যাপার ট্যাপার থাকে আর যদি বক্স অফিসে কেল্লাফতে হয়ে যায়, ব্যাস তবে আর যায় কোথায়, বছর বছর সোনাদা আসতে বাধ্য। সে তুমি সোনা কিতনা সোনা হ্যায় শোনো কিংবা না শোনো, ধ্রুব ব্যানার্জির সিনেমা সপ্তডিঙ্গার গুপ্তধন এবার সৌমিক হালদারের সিনেম্যাটোগ্রাফির হাত যশে সুন্দরবনের গুপ্ত প্রো ম্যাক্স জায়গায় নিয়ে যাবে। প্লাস সোনাদা মানে আবির চ্যাটার্জির কল্যাণে একটু হিস্ট্রি ফোকলোর সবই এক্সপ্লোর করাবে, সঙ্গে এক কুইন্টাল ধাঁধা একেবারে বিনামূল্যে। সোনাদার 4 নম্বর সিনেমায় এসেও যদি আবির অর্জুন আর ঈশার কেমিস্ট্রিটা খাঁটি সোনার মতো না হয় তাহলে কি আর জমে? না না, সে টেনশন নেই, তার কারণ হলে বসে এই 3 মূর্তিকে দেখে তুমি আগের 3টে সিনেমায় যতটা এনজয় করেছিলে ঠিক ততটাই এনজয় করবে। তারপর আবার রজতাভ দত্ত আর কৌশিক গাঙ্গুলি, ওরে বাবা কাকে ছেড়ে কার কথা বলি। তবে কি জানো তো, অনেকবার গুপ্তধন খোঁজা দেখে ফেলেছি তো, তাই সিনেমা দেখতে বসে এবার না এরম টাইপের কিছু একটা হতে পারে এই সম্ভাবনাটা যখন সত্যি সত্যি সত্যি হয়ে যায় তখন থ্রিলার দেখতে বসে হাই উঠলে ঘুম পক্ষ কোনোভাবেই দায়ী নয়। হাইলি সাসপিশিয়াস জিনিসপত্র হাইলি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে মনে হলে ইন্দ্রদীপ দাশগুপ্তের মিউজিকে মন দিতে পারো, ওটি কিন্তু বেশ ভালো, VFX দিয়ে তৈরি করা বাঘটার থেকে অনেক ভালো। ঝকঝকে সোনাদার চকচকে গুপ্তধন খোঁজার চমকে ভর্তি সিনেমা, গরমের ছুটি স্পেশাল ফ্যামিলি এন্টারটেইনার সপ্তডিঙ্গার গুপ্তধনকে আমি আত্রেও দিলাম 5টা রেনবো কালার্স। রেনবো রিভিউ সিনেমার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: ওয়েল, ইয়াদের কথা বললে তো ফিরে যেতে হয় অনেকটা পেছনে। হ্যাঁ, আজকে মোটামুটি 16 বছর পেছনে আমরা যাচ্ছি। মোটামুটি কয়েকটা দিন বাকি একটা মুভির 16 ইয়ার্স কমপ্লিট করার, 20 তারিখ কমপ্লিট করবে। আজকে কত তারিখ? 16 তারিখ, 17, 18, 19, 20, আর 4 দিন বাকি। তারপরই সুপার ডুপার হিট, ইন্টারন্যাশনালি ফেম সেই মুভিটি যেখানে আমরা হৃতিককে পেয়েছিলাম, কঙ্গনাকে পেয়েছিলাম, এই গল্পটা বাদে আরও দুজনকে পেয়েছিলাম, বারবারা মোরিকে পেয়েছিলাম, আরও একজনকে পেয়েছিলাম, নিকোলাস ব্রাউনকে পেয়েছিলাম। আর দুর্ধর্ষ একটি ফিরেঙ্গি স্টাইল মুভি, যেটা আমরা তখন বেশ ছোটো ছোটোই ছিলাম, 2010 আর কতটুকুই ছিলাম, কিন্তু তারপরেও মনে হতো যে বাহ বেশ দারুণ তো, আমাদের ইন্ডিয়ান অ্যাক্টরদেরও বেশ ফরেনার ফরেনার বলে মনে হচ্ছে। তবে কেকের একটা গান সেরকম সময় ভীষণভাবে আমাদের FM-এ বাজতো, মানে ছোটোবেলায় তো প্রত্যেকে আমরা FM শুনতাম, তো এই গানটা শুনে শুনে পরে ওটা রিকগনাইজ করেছিলাম। আচ্ছা চলো, এই মুভিটির নাম কাইটস।
2: দিল কি ইয়ে মেরা শোর করে।
1: অনুরাগ বসু চলে আসবে তোমাকে কাস্ট করার জন্য।
3: আজকে 16 আর 4 দিন পর 16 বছর কমপ্লিট করবে আমাদের প্রিয় হিরো নায়ক দ্য গ্রিক গড ঋত্বিক রোশনের প্রিয় সিনেমা কাইটস। ঋত্বিক রোশনের প্রিয় সিনেমা, কারণ এই সিনেমার পরে ঋত্বিকের জীবনে প্রেমের ঝড় উঠেছিল এবং সেই ঝড়ে অনেক বাড়ি ঘর লন্ডভন্ড।

হয়ে গিয়েছিল। ঠিক সেরকমই একটা ওয়েদারের ইনফরমেশন এই মুহূর্তে আপনাদেরকে দিতে চাই, তোমাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে আগামী দু তিন ঘন্টায় মানে রাত্রি 12:30 পর থেকে 40-50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলে সাবধানে থাকবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে ঝড় লন্ডভন্ড হয়ে যাওয়া, এই কাইটস আকাশে উড়তে উড়তে কত ঘুড়ি যে কেটে দিয়েছে তার তো ঠিক নেই, কিন্তু আমরা কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তায় যাব না। আমরা ঘুড়ি যেরকম উড়ছে উড়ুক, যেরকম কাটছে কাটুক, আমরা একটু গান শুনে কাইটসের কথাটা মনে করে টাটা বাই বাই বলে দিয়ে আবার অন্য কথায় চলে আসবো। কেমন শুনছো? উইকেন্ড ফিল্মি ফিভার, সঙ্গে রয়েছি বাসু আর সুনন্দা।

0: সিনে কুইজ।
1: অভিনেত্রী ওয়ামিকা গাব্বি মূলত কোন ইন্ডাস্ট্রিতে নিজের ডেবিউ করেন?

0: উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, সিনেমাওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমাওয়ালা, বাংলার সিনেফান্ডা।
2: এই যাওয়ার আগে আমাকে খুব বকাবকি করলো একজন, এই গানটা শোনার আগে আমাকে এমন বকাবকি করলো, আমার মনে হচ্ছে আমি একটু মুখে আঙুল দিয়ে বসে থাকি। তুমিই বলো, তুমিই বলো।
3: না, আমার কিছু বলার নেই, বলবে তো এবার পার্নু মিত্র, কারণ রেড কার্পেটে এবার হাঁটার কিন্তু সুযোগ পেয়ে গেছে। সুযোগটা পাওয়ার কারণ হচ্ছে যে আলিয়া, ঐশ্বরিয়া এবং আদিতি রায় হেদরির মতন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, সেই সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ নামি দামি মানুষদেরই কিন্তু এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে ডাকা হয়েছে। রেড কার্পেটে হাঁটার সুযোগ কিন্তু আমাদের এই বঙ্গতনয়ও পেয়েছেন, সেটাই আমাদের কাছে এই মুহূর্তে খবর রয়েছে যে হ্যাঁ, পার্নু মিত্র
2: পেয়েছে।
3: অফকোর্স ইয়েস, আমরা জানি এটা বিভিন্ন কালচার এবং গ্ল্যামারের একটা শো। রেড কার্পেট শুধু রেড কার্পেট নয়, অন্যান্য শো এর মতন এই ফিল্ম ফেস্টিভ্যালটা একটু অন্য ধরনের, যেখানে বিভিন্ন রকম ঐতিহ্যশালী সংস্কৃতিকে দেখানোর এবং সেটাকে একে অপরের সঙ্গে ভাগ করার একটা সুন্দর কি বলবো, একটা মেলবন্ধন।
2: বিতর্কিত কথা আমি আবার বলতে চাই না, তবু একটা কথা আমি অবশ্যই বলতে চাই, বাংলা ছবি নিয়ে, বাংলা সিনেমা, বাংলার কালচার নিয়ে আমরা যত রকমের কথা বলি, সেই কালচারটা, সেই গোল্ডেন পিরিয়ড অফ বেঙ্গলি ফিল্ম একটা সময় ছিল, এখন নেই, এখনও সেই গোল্ডেন পিরিয়ডটা আবার নতুন করে ফিরে আসেনি, সেটা নিয়ে আমরা সবাই কথা বলছি। কিন্তু আমার যতদূর মনে পড়ছে, বিগত 5-6 বছরে পার্নু মিত্র এমন কোনো ছবি করেননি যা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে বা কোনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কোনো অ্যাকোলেড বা অ্যাওয়ার্ডস পেয়েছে। তারপরেও পার্নু মিত্র এই রেড কার্পেটে হাঁটার সুযোগ পেয়েছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কারণটা জানতে পারলে, কিন্তু সেই কারণটা অবশ্যই আমরা তোমাদেরকে শোনাবো আমাদের এই উইকেন্ড ফিল্মি ফিভারে। তোমরা কিন্তু অপেক্ষা করো, আমরা সেই খবরটা অবশ্যই খুঁজে বার করবো, যদি কোনো কারণ না থাকে সেই কারণটা আমরা খুঁজে বার করে থাকবো, তোমাদেরকে জানাবো যে কেন পার্নু মিত্র রেড কার্পেটে হাঁটছে।
3: হ্যাঁ, সেই খবর এখন অবধি আমাদের কানে এসেছে, বাট খবরের যথার্থতা কিংবা সত্যতা তো আমরা যখন দেখব সোশ্যাল মিডিয়াতে রেড কার্পেটে পার্নু হাঁটছেন তখনই বোঝা যাবে। তবে আরও একটি নিউজ রয়েছে আমাদের বাংলায়, এবার মানে 6-এর পর 6 মার্চে, জানো তো, প্রথম বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু এই একই রেড কার্পেটে হাঁটার সুযোগ পেয়েছেন লাফটার সেন।
2: কেন
3: এটাও বলতে হবে কেন?
2: আরে লাফটার সেন তো কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার, আর কেনস ফিল্ম ফেস্টিভ্যাল ইজ ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস ফিল্ম ফেস্টিভ্যালস, যেখানে মৃণাল সেনের মতন চলচ্চিত্র ব্যক্তিত্ব ভারতবর্ষের তরফ থেকে গিয়েছেন, তার ছবি গেছে, তিনি জুরি হিসেবে কাজ করেছেন, সেখানে হঠাৎ কেন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ডাকা হচ্ছে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন।
3: কারণ তুমি হয়তো ভুলে যাচ্ছ, সেখানে শুধুমাত্র সিনেমা দেখানো হয় না, আমি আগেই বলেছি সেখানে ফ্যাশন একটা বড় জায়গা রয়েছে, এবং রয়েছে বলেই গত বছর, আমি যদি খুব ভুল না করি, গত বছর কি এর আগের বছর, না গত বছরই হবে, একজন হিন্দি ভাষী কন্টেন্ট ক্রিয়েটার, যিনি একটা খুব আমি বলবো খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে মেয়েটা উঠেছিল, সে কন্টেন্ট ক্রিয়েটার ছিল, সে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজে কাপড় কিনে, কাপড় তৈরি করে সে বহু মানুষের জন্য, বড় বড় সেলিব্রিটিজদের জন্য ড্রেস রেডি করেছিল, সেও কিন্তু অফার পেয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার।
2: কান ফিল্ম ফেস্টিভ্যালে যেটা রেড কার্পেট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ফ্যাশন শো ইটসেলফ। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, যে মেয়েটি গত বছর গিয়েছিল সেই মেয়েটি তো নিজে ফ্যাশন ডিজাইনার ছিল, সেই জন্য তার সুযোগ পাওয়াটা খুব লেজিট লেগেছিল। কিন্তু পার্নু মিত্র এবং লাফটার সেন কি ওখানে গিয়ে ফ্যাশন করবেন বা দেখাবেন বা হাসাহাসি করবেন, সেটা কিন্তু আমরা জানতে পারবো অবশ্যই। কেনস ফিল্ম ফেস্টিভ্যাল খুব শিগগিরই হতে চলেছে, আর সেটা নিয়ে এই মুহূর্তে আমরা কোনো বক্তব্য দেব না, কারণ একটা বড় জিনিসের বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে একটা ছবি উইন্ডোজের তরফ থেকে রিলিজ করতে চলেছে এডওয়ার্ড ও ফুলপিশি। সেই ফুলপিশি গল্পে একটা বিশেষ গানে আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে দেখেছি একজন বিখ্যাত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেত্রী, যিনি ডিজার্ভ করেন বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে সত্যিই ডাক পাওয়ার। তার নাম অনন্যা চট্টোপাধ্যায় এবং তিনি একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছেন।

0: একটা অসাধারণ নাচ নেচেছেন, যে নাচটা কিন্তু তিনি নেচেছেন একটা বিশেষ অবস্থায়। সুনন্দা বলবে সেই অবস্থাটা কি ছিল?
1: আর কিছুই নয়, আমরা বলি না শিল্পের প্রতি যখন একটা মানুষের কি বলবো সত্যতা থাকে, তখন সে যে কোনোভাবেই হোক সেটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। তো অনন্যা দেবীও ঠিক সেই রকম, এমনি এমনিতেও আর ওনার হাতে অত বড় একটা পুরস্কার উঠে আসেনি। এবার ব্যাপারটা হচ্ছে যে উনি কোনো কারণবশত ওনার পায়ে একটা সমস্যা হয়েছিল এবং ডাক্তার বলেছিলেন সেখানে অস্ত্রোপচার করতে হবে এবং ওনাকে বেড রেস্টে থাকতে হবে। তিনি টিকিটও কেটে ফেলেছিলেন, বাইরে কোথাও গিয়ে সার্জারিটা করবেন। বাট ইন দ্য মিন টাইম ওনার কাছে এই ছবির একটি বিশেষ দৃশ্যের জন্য একটি কথক ডান্সের একটা অপরচুনিটি আসে এবং ওনাকে সেটা করতে হয়। তো ওনাকে প্রথম অফকোর্স ইয়াস পরিচালক এবং প্রযোজকটা বলেছিলেন যে আপনি কি কমফর্টেবল, যদি কমফর্টেবল থাকেন তাহলেই করুন, নয়তো আপনার পায়ের অবস্থা ডাক্তার যখন বলেছে রেস্ট করার। তো এক কথায় অনন্যা দেবী বলেছিলেন যে না, আমি সর্বপ্রথম একজন শিল্পী, আমার জন্য এতগুলো মানুষ বসে থাকবে আমি সেটা কখনো চাইনি এবং আমি নিশ্চয়ই কাজটি করব। তো এই পায়ে ব্যথা নিয়ে তিনি শুধুমাত্র যে শট দিয়েছিলেন এমন নয়, তার আগে একটা রিহার্সাল করতে হয়। আমরা জানি নাচ শিখে তবেই তো স্ক্রিনের সামনে নাচতে হয়, তো রিহার্সালেও তিনি বারংবার ব্যথা সহ্য করে সেই নাচটি তুলেছেন করেছেন এবং যখন শুটিংয়ের দিন আসে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি শুটিং সেরেছেন। এবং শোনা যায় কথাটা, আমি জানি না কতটুকু সত্যি বা কিংবা মিথ্যে, সোশ্যাল মিডিয়া তো তাই বলছে, যে শুটিং শেষ ওনার পায়ের ব্যথাটা এতটাই বেড়ে যায় যে তিনি অজ্ঞান হয়ে যান। কিন্তু তারপরেও তিনি দুর্ধর্ষভাবে শটটি দিয়েছিলেন এবং সেটা আজকে মোটামুটিভাবে বলা যেতে পারে ভাইরাল আমাদের সোশ্যাল মিডিয়াতে।
0: এরপরে আমার একটাই প্রশ্ন, অনন্যা চট্টোপাধ্যায় কেনস ফিল্ম ফেস্টিভ্যালে গেলেন না কেন? এটা বিষয়ের কথা বলবো,
1: তোমাকে ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে।
0: আমি জানি না, এর থেকে বেশি কথা বললে আমার অনেক কিছু হয়ে যেতে পারে, আমি আবার ব্যান ট্যান হয়ে যেতে পারি, যেটা কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একটা বড় সড় কালচার ছিল। সেই কালচারটা ভুলে গিয়ে আমরা এডওয়ার্ড এবং ফুলপিশি থেকে একটা গান শুনে নিয়ে
1: ফিরে আসছি। ফুলপিশি এন্ড এডওয়ার্ড,
0: ফুলপিশি এবং এডওয়ার্ডের একটা গান শুনে নিয়ে শিগগিরই ফিরে আসছি। তোমরা শুনছো উইকেন্ড ফিল্ম ফিভার, সঙ্গে রয়েছি বাসু এবং সুনন্দা।

0: সিনে কুইজ। অভিনেত্রী ওয়ামিকা গাব্বি মূলত কোন ইন্ডাস্ট্রিতে নিজের ডেবিউ করেন?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
3: এইবার আমাদের যেটা নিয়ে কথা বলতে হবে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা এতক্ষণ বিদেশি ছবিতে ছিলাম, বিদেশি কালচারে ছিলাম, কেন ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম, কিন্তু যেটা মোস্ট ইন্টারেস্টিং, এই মুহূর্তে সত্যি সত্যি ভারতকে নিয়ে যাচ্ছেন ইউনিভার্সাল লেভেলে সেই অভিনেত্রীর নাম প্রিয়াঙ্কা চোপড়া, নান আদার দ্যান প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ওয়েব সিরিজ অ্যামাজন প্রাইমে রিলিজ করতে চলেছে, ওটিটিতে রিলিজ করতে চলেছে সিটাডেল সিজন টু। সিটাডেল সিজন ওয়ান এর আগে আমরা দেখেছি একটা অসাধারণ ওয়েব সিরিজ, এবং সিটাডেল সিজন টু কিন্তু তোমাদেরকে দেখে ফেলতেই হবে। এটা একটা অ্যাকশন থ্রিলার ধর্মী ওয়েব সিরিজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টার গার্ল কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া, এবং প্রিয়াঙ্কা চোপড়াকে অসাধারণ লাগছে একটা রেড হট স্যুটে। যদিও সিটাডেল সম্পর্কে, সিটাডেলের গল্প সম্পর্কে আমরা এখনও পর্যন্ত কোনো হিন্ট পাইনি, বাট আশা করছি এই উইকের মধ্যে আমরা সিটাডেলের বিভিন্ন রকম ট্রেলার হোক বা টিজার হোক কিছু না কিছু অবশ্যই দেখতে পাবো। এবং সিটাডেল সম্পর্কে আমাদের উত্তেজনা কিন্তু বাড়িয়ে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার কারণ হচ্ছে আমরা বলতে পারি প্রিয়াঙ্কা চোপড়ার একটা আরেকটা ছবি যে এই মুহূর্তে আমরা দেখতে চলেছি, সেটা হচ্ছে বারাণসী, যেটাকে ডিরেক্ট করছেন এস এস রাজামৌলি, ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টার্স, যেখানে হিরো হচ্ছেন মহেশ বাবু, ওয়ান অফ দ্য মানে মোস্ট ফেমাস হিরোজ অফ সাউথ।
4: We call him Santood Dad.
3: Right.
4: Santood Dad.
3: Santood Dad.
4: কারণ ওনার বয়স হচ্ছে না, ওনার বয়স শুধু কমেই যাচ্ছে।
3: Just like me.
4: Yes, of course.
3: এবং আমাকে এর জন্য শুনতে হচ্ছে না, আমি কোচিশেজে থাকি। যাই হোক, সেটা নিয়ে অসুবিধা নেই, কোচিশেজে থাকলেও।
4: Never mind. চলো,
3: never mind. প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু সত্যি অসাধারণ দেখতে লাগছে। এটাই হচ্ছে
4: অসাধারণ, of course, yes. আর Citadel, of course, একটি অসাধারণ বিঞ্জ ওয়াচ হবে আমাদের জন্য। আমি তো ওয়েট করে আছি, রাত জেগে না পপকর্ন খেয়ে হালকা একটু গরম কফি থাকবে আর ছেড়ে দাও। এবার দেশি গার্লকে নিয়ে এত কথা বলছি, দেশি গার্লের এই দেশি আন্দাজের গান যদি না হয় তাহলে কি হবে?

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: না, এইভাবে হঠাৎ করে যদি কেউ ভোলটোল বদলে ফেলে তাহলে কি সত্যি ভালো লাগে? আমার তো মনে হয় না। মানে আমি যদি চেনা মানুষটিকে হঠাৎ করে নাই চিনতে পারি, হ্যাঁ এটা আলাদা বিষয় যে দেখলে মনে হয় দেখতেই থাকি, তবে রিকগনাইজ করতে যদি আমার 10-15 সেকেন্ড লেগে যায় তাহলে তো বাবা বড় মুশকিল। এতগুলো কথা কেন বললাম? যার গান আমাদের বেশ 2000-এর শুরু থেকে এখন অবধি বিভিন্নভাবে মাতিয়ে রেখেছে, সে হঠাৎ করে গানের সঙ্গে সঙ্গে যদি ওরকম সুন্দর করে স্ক্রিন প্রেজেন্স দিতে থাকে তাহলে তো আমাদের মতন দর্শক শ্রোতাদের একটুখানি মানে আচম্বিত হতে হয়। কার কথা বলছি? আদনান সামির কথা বলছি। ইতিমধ্যে তুমি জানো নেট দুনিয়াতে মোটামুটি একটা তোলপাড় শুরু হয়ে গেছে আদনান সামিকে নিয়ে, কারণ একটি ফার্স্ট লুক শেয়ার করেছেন আদনান ওনার ইনস্টা হ্যান্ডেলে। তো সেখানে মোটামুটি একটু ভিন্নভাবেই আদনানকে আমরা দেখতে পাচ্ছি, গা ভর্তি, রূপোর গয়না, চোখে একদম মোটা করে কাজল, আবার কানে দুলও রয়েছে, চুলটা একটু লাল কালারের মানে রং করা, মানে একটা বিভৎস একটা
2: আফতার।
1: অফকোর্স ইয়াস গর্জিয়াস, অফকোর্স ক্লাসি, কিন্তু তারপরেও আমি প্রথম দেখে ভাবছি এটা কে, আদনান সামি? জাস্ট রিয়েলি আদনান সামি? তবে আমরা সত্যিই জানি না এটা কি তার আদনান সামির নতুন কোনো মিউজিক ভিডিও, একটা জাস্ট ছোট্ট ঝলক আমাদের দেখালে, নাকি কোনো মুভিতে এবার তিনি কাজ করতে চলেছেন সেটা আমরা জানি না। যদি জানতে পারি তাহলে পরবর্তী উইকেন্ড ফিল্মি ফিভারে নিশ্চয়ই তোমাকে জানাবো।
2: অ্যাবসলিউটলি। তবে আদনান সামির কথা বললেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। আদনান সামি কিন্তু যত না বেশি তার গানের জন্য এই মুহূর্তে পপুলার, তার থেকে বেশি তার ট্রান্সফরমেশনের জন্য পপুলার হয়ে উঠছেন। প্রথমে তার ওই রকম একটা ওজন ঝরানো পেটাই মেদহীন চেহারা তৈরি করা, এবং তারপরে এই লুকসটা যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুনন্দার ফোন লুকি লুকিয়ে, অসাধারণ লাগছে সত্যি। খুব একটা বাদশাহী, একটা নবাবী লুক রয়েছে। এবং ট্রান্সফরমেশনের কথা বলতে এই মুহূর্তে মনে পড়ে গেল যে বাংলা ছবিতে একটা ট্রান্সফরমেশন নিয়ে এসেছে নন্দী মুভিজ। হ্যাঁ, প্রদীপ নন্দী, তিনি এই মুহূর্তে বেশ কিছু ছবি প্রযোজনা করছেন, যার মধ্যে একটা কয়েক সপ্তাহ আগে রিলিজ করেছিল, সেটা হচ্ছে বিবি পায়রা, অর্জুন দত্তর ছবি। সেই ছবিটা কিন্তু সত্যি বক্স অফিসে খুব ভালো কাজ করেছে, এবং এই মুহূর্তে আগামী কয়েকদিনের মধ্যে রিলিজ হতে চলেছে নন্দী মুভিজের ব্যানারে আরও একটি অসাধারণ ছবি, যে ছবিতে আমরা দেখতে চলেছি সঞ্জয় মিশ্রাকে সঙ্গে ঋত্বিক চক্রবর্তীকে এবং সোহিনীকে। এই তিনজন একটা ফ্যামিলি ড্রামার মধ্যে রয়েছেন, যেখানে মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হওয়া একটা ছেলের স্বপ্ন, তার বড় স্বপ্ন, সেখানে বাবার সাথে কনফ্লিক্ট, প্রেমিকা সব মিলিয়ে পৃথা চৌধুরী একটা দারুণ ছবি আমাদেরকে উপহার দিতে চলেছেন বলে আমার মনে হচ্ছে।
1: আরও ভালো লাগছে সঞ্জয়জি, মানে বাঙালি না হয়েও এত সুন্দরভাবে বাংলা উচ্চারণগুলো করেছেন, কোথাও গিয়ে খুব একটা বেমানান কিন্তু লাগেনি। মানে আমরা যেটা ট্রেলার টিজারে দেখলাম বেশ ভালোই লাগলো। আর হ্যাঁ, বাবা ছেলের সমীকরণটা বরাবরই আমাদের ভারতীয় সিনেমাতে একটু অন্যরকমভাবে দেখানো হয়েছে, তবে হ্যাঁ যখন ছেলের স্বপ্ন অনেকটা বড় হয়ে যায়, ছেলে যখন তার পৈতৃক বাড়ি এবং পিতাকে ছেড়ে বড় কোনো শহরে থাকতে যায়, বাবা যখন বারংবার ডাকে যে তুই নিজের জন্য এত বড় একটা ফ্ল্যাট কিনতে পারলি কিন্তু আমার বাড়িটাকে যেখানে তুই জন্মেছিস, তুই বড় হয়েছিস, সেটাকে তুই ঠিক করতে পারলি না, সেই টাকাটুকু তোর কাছে নেই, তো এর উত্তরে ঋত্বিক অ্যাজ এ ছেলে হিসেবে যে উত্তরটা দিয়েছিল, আমার মনে হয় দৈনন্দিন জীবনে আমরা কোথাও গিয়ে এই কাজটা করে থাকি। হ্যাঁ অফকোর্স করে থাকি, কিন্তু যেদিন সত্যি সত্যি বাবা কিংবা মায়েরা থাকেন না, তখন সে পুরনো বাড়িটাকে দেখে চোখের জল ধরে রাখা কঠিন হয়ে পড়ে। হয়তো এই ইঙ্গিতটাই দিচ্ছে এই ছবি যার নাম ফেরা।
2: বেশ, তাহলে এইবার একটা গানের ব্রেক, এবং গানের পরে ফিরে এসে কিন্তু আমরা আমাদের সিনে কুইজের উত্তরটা অবশ্যই দেবো।

0: সিনে কুইজ।
1: অভিনেত্রী ওয়ামিকা গাব্বি মূলত কোন ইন্ডাস্ট্রিতে নিজের ডেবিউ করেন?
0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: হ্যাঁ, সিনে কুইজে আমাদের এইবারের প্রশ্নটা খুব একটা কঠিন ছিল বলে মনে হয় না, তবে অনেকেই ভুল উত্তর দিয়েছে, আবার অনেকেই ঠিক উত্তর দিয়েছে। তবে আমি একদম বলে দিই যে উত্তরটা হচ্ছে যে ওয়ামিকা গাব্বি নিজে ডেবিউ করেছিলেন কাইন্ড অফ চাইল্ড আর্টিস্ট হিসেবে জব উই মেট ফিল্মে এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সঠিক উত্তর দিয়েছে আভা হাওড়া থেকে, মুনরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে এবং রজত বিশ্বাস নদিয়া থেকে। সঠিক উত্তর দিয়েছে একদম

0: चुप चुप के फिल्मी गॉसिप, फिल्मी गॉसिप चुप चुप के।
1: হ্যাঁ, চুপচুপকে মানে একদম আমাদের গসিপ করার সময় খুব বেশি নেই, তবে আমার গুরু যখন আছে একটা গসিপ দিয়েছে, আমি গুরুর গসিপটা করে দিই। সেটা হচ্ছে যে আমার গুরু মানে শাহরুখ খান, সে একটা গাড়ি কিনেছে, একটা এত দামি গাড়ি কিনেছে।

0: সেই গাড়িটা দিয়ে নাকি একটা গোটা প্রাইভেট জেট হয়ে যেতে পারে ভাই, কি ভাবছো তোমরা? এটা আমার গুরু ভাই, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু উনি আমেরিকা থেকে কিনেছেন এবং আমেরিকাতে গাড়িটার যে দাম, সেই দামের থেকে অনেক বেশি ট্যাক্স তাকে দিতে হয়েছে ভারতবর্ষে এনে ভারতবর্ষে গাড়িটা চালানোর জন্য। তবে আমি বলছি, গুরু তুমি গাড়িটা চালাও, আমরা সবাই একবার চেষ্টা করো মান্নাতের সামনে গিয়ে, যদি তোমার গাড়িটা তোমাকে দেখতে পাই তাহলে গাড়ি মানে ওই রদ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে। তোমাকেও দেখে নেবো, তোমার গাড়িটাও দেখে নেবো, তুমি একটু রোজ চালিও পারলে। যতদিন না আমি মুম্বাইতে যাচ্ছি গুরু আমি আসছি, তুমি চিন্তা করো না, তোমার গাড়িতে আমি ছড়বই।
1: আর তারই সঙ্গে বলবো যে সাইফ আলী খান আর ওনার ছেলে ইব্রাহিম আলী খান, তারা দুজনই প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করেছে, অফকোর্স ইয়েস, একটি বিজ্ঞাপনের জন্য। তারা দুজন এসেছিলেন একটি ফ্রেমে এবং সেখানে শ্যুট চলছিল। তবে হ্যাঁ, নেটিজেনরা কিন্তু এটা বলছে যে খুব শিগগিরই হলেও হতে পারে যে তারা বাপ এবং বেটা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারে কোনো মুভিতে। আমরা সত্যি অপেক্ষায় রয়েছি তাদের দুজনকে দেখার। তবে এই মুহূর্তে সাইফ আলী খান আর শাহরুখ খানের একটি দুর্ধর্ষ মুভি এসেছিল, সেই মুভির গান কিন্তু থাকছে তোমার জন্য। গেস করো, গান শোনার আগে কোন মুভির কথা বলছি।

0: যেতে যেতে বলে যাই যে আগামী সপ্তাহে কিন্তু দুটো দারুণ ছবি আসছে, তোমরা পারলে দেখে নিও, চাঁদ মেরা দিল আর হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়, ঠিক আছে?
1: আর তারই সঙ্গে আজকের মতন উইকেন্ড ফিল্মি ফিভার থেকে আমাকে মানে সুনন্দাকে আর বাসুকে কিন্তু বলতে হচ্ছে টাটা, বাই বাই। তবে হ্যাঁ, স্টে টিউন উইথ সুখ কথা 107 FM রেইনবোতে, তোমার জন্য এখন এন্টারটেনমেন্ট বাকি রয়েছে রাত 3টে অবধি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: রাত যতই বাড়তে থাকে ততই যেন আমাদের ভেতরের যে আমিটা সে যেন কোথাও একটুখানি ব্যস্ত হয়ে পড়ে, ব্যস্ত হয়ে পড়ে নিজের মতন করে নিজেকে চেনার জন্যে, ব্যস্ত হয়ে পড়ে নিজের ভেতর যে অনেক কথার একটা পাহাড় জমিয়ে রেখেছিল একটু একটু করে সে পাহাড়টাকে ছোট করার, কিংবা সে পাহাড়টার চূড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করে, চেষ্টা করে চোখের জলের যে অথই নদী তার মনের ভেতর রয়েছে সেই নদীর একুল থেকে ওকুলে পাড়ি দেওয়ার। কিন্তু তারপর এত কিছু করতে করতে হঠাৎ আকাশের কোণে সূর্যিমামা উঠে বলে সকাল হয়ে গেছে, সারা রাত যখন ঘুমোনি আর দরকার নেই, বরং সকালটা নতুনভাবে শুরু করো।
2: ট্রু, আসলে লাইফে আমরা বারবার এই সুযোগটার জন্য ওয়েট করি যে কখন আমরা নতুন করে শুরু করতে পারবো। বেসিক্যালি আমরা এটা ভাবি যে একটা নতুন সকাল মানে একটা ফ্রেশ স্টার্ট, ফ্রেশ মর্নিং, আমাদের একটা নতুন করে জার্নি শুরু। কিন্তু কি হয়, এই প্রত্যেক দিনের আমাদের যে একটা ডেলি রুটিন থাকে প্রত্যেকটা লাইফে, এক একজনের এক এক রকম করে ডেলি লাইফের রুটিনটা থাকে, সেটা থেকে না আমরা অনেক ক্ষেত্রে মানে 99% ক্ষেত্রে, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো হয়ই, যে ওই প্রত্যেকটা সকালকার আলাদা করে দেখাটা হয়তো সম্ভব হয় না। নিউ স্টার্টটা যেটা ভাবি সেটা হয়তো আবারও একটা ওই প্রত্যেক দিনের স্কেডিউল মতো এগোতে থাকে। তো সেই জায়গাটা থেকে না কখনো কখনো নিজেকে ভাঙতে হয়, এবং সেই ব্রেকটার জন্যই দরকার হয় এমন কোনো বন্ধু, সেই ব্রেকটার জন্য দরকার হয় একটা নির্ভেজাল ছুটি, সেই বন্ধুর জন্য মানে সেই ব্রেকটার জন্য তাদের দরকার হয় একটা বাড়ির হয়তো নিজের সবচেয়ে ঘরের একটা প্রিয় কোন, যেটাকে এখন কোজি কর্নার বলা হয়, এই বা হয়তো বারান্দায় দাঁড়িয়ে স্পেসিফিক একটা দিকে তাকিয়ে থাকলে অনেক ক্ষেত্রে নিজের মনের মধ্যেই কিন্তু অনেক নতুন কিছু জার্নি শুরু হয়, এবং সেটা না নিজেকে করতে হয়। প্রত্যেক দিন আমরা যদি ভাবি যে কাল সকাল থেকে অনেক কিছু বদলে যাবে, আলটিমেটলি কিন্তু এটা হয় না। মানে যেমন যেটা আমরা নর্মালি ইয়ার কি করি যে ভাই 31st এত কিছু করলাম এক তারিখে সব বদলে যাবে, এটা যেমন হয় না, যেমন এক তারিখের সকালটাও ঠিক একই রকমের একটা সকাল হয়, ঠিক তেমনই

0: এই তুমি যদি সকালকে সিরিয়াসলি চেঞ্জ করতে চাও, তার মানে চেঞ্জটা কিন্তু করতে হবে তোমার নিজেকে, নিজের মধ্যের সেই আমিটাকে।
1: আর এই আমির সঙ্গে যখন লড়াইটা শুরু হয়, বিশ্বাস করো এই লড়াইয়ে কিন্তু কেউ হারে না, তুমিই জেত। তোমার ভেতরের আমির সঙ্গে এই লড়াইটা অনেকেই বলে যে না ভালো নয় বা আমি হেরে যাচ্ছি আমার আমির সঙ্গে, তবে আমি একটা কথা বিশ্বাস করি, যখনই যুদ্ধটা বাইরের সঙ্গে হয় সেখানে হেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু যখন যুদ্ধটা নিজের সঙ্গে হয় সেখানে শুধু একটা গোলই অ্যাচিভ করা হয় আর আমরা প্রত্যেকে করি, আর সেটা হলো জেতা। তুমি যদি ভেতরের মানুষটাকে একবার অ্যানালাইসিস করো, তুমি দেখবে সে কতটা ম্যাচিওর, অ্যাট দ্য সেম টাইম সে কতটা চাইল্ডিশ, যখন প্রয়োজন হয় সে তোমাকে নারিশ করে। আমরা বলি না হঠাৎ করে দেখবে একটা দুঃখ পেলে আমরা যে সবাই খুব এক্সপ্রেসিভ হতে পারি এমনটা তো নয়, আমরা এক্সপ্রেস করতে পারি না, আমাদের মধ্যে অনেকেই রয়েছে। কিন্তু হঠাৎ দেখবে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের মাথায় তারা নিজেরাই একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। তারা কারোর কাছ থেকে কোনো হেল্প নেয়নি, কারোর সঙ্গে কথা বলেনি। হ্যাঁ, তাদের প্রিয়জন চাইছেন যে তুমি বলো কি হয়েছে তোমার, আমি জানতে চাই, কিন্তু তারা বলে কিচ্ছু না, ব্যাস ঠিক আছে কিচ্ছু না। তো এই কিচ্ছু নাটা জানো তো তাদের একটা উইল পাওয়ার, এটা আমি বিশ্বাস করি। এবং সত্যি সত্যি তাদের ভেতরের যে আমিটা রয়েছে সে একটু একটু একটু একটু করে তাদের হিল করে। তাই বলে না যে কখনো কখনো এই লোনলিনেসটা না একটা ব্লেসিং হয়ে আমাদের জীবনে আসে, বাট সমস্যা হচ্ছে আমরা অনেক সময় সেটাকে সঠিকভাবে দেখিও না, সঠিকভাবে বিচারও করি না, সঠিকভাবে গ্রহণও করতে পারি না। তার ফলে আমাদের মনে হয় যে না, একাকিত্বর মতন একটা জ্বালা বা যন্ত্রণা এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। তবে এটাও ঠিক, কয়েনের দ্বিতীয় পিঠ এটাও বলে একা থাকার অনেক ফায়দাও রয়েছে।
0: অ্যাবসলুটলি, একা থাকতে গিয়ে থাকার সময় হয়তো কখনো কখনো রূপকথারা তোমার লাইফে এসে ভিড় করে, এবং সেই রূপকথার গল্প তোমাকে হয়তো এমন একটা জায়গার স্বপ্ন দেখায় যে জায়গাটার কথা, যে দিকটার কথা তুমি কখনো ভাবোই নি, সেই দিকটায় পৌঁছে দেয় সেই রূপকথার গল্পটা। আর সেই রূপকথাটা থাকুক তোমার সঙ্গে এখন কানে কানে। সুনন্দা অরিজিৎ, এতক্ষণ তো নিজেদের নামই বলা হয়নি, আমরা জানি আমাদের গলা শুনে তুমি বুঝতেই পেরে গেছো, সুনন্দা অরিজিৎ তোমার সঙ্গে আছে চুপ কথায়। আর আছে আমাদের সেই ম্যাজিক্যাল নাম্বার যে সকালে জেগে থাকে, সন্ধেবেলা জেগে থাকে, বিকেলে জেগে থাকে, আবার রাতেও জাগে, 9903685992। তোমার মেসেজের অপেক্ষায়। আর এখন শ্রেয়া ঘোষালের সেই রূপকথাটা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা,
1: চুপ কথা। সুনন্দর অরিজিত তোমার সঙ্গে। আজকে কথা হচ্ছে একটু নিজেকে নতুন করে চেনা, নিজেকে নতুন করে জানার। কারণ যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করে উঠতে পারি না, আমরা কি করি, এই সকাল থেকে সন্ধে পর্যন্ত দেখবে, মানে এটা খুব রিয়েল ফ্যাক্ট, এন্ড অফ দ্য ডে যদি কখনো নিজের সঙ্গে কথা বলো, দিনের 24 ঘন্টার মধ্যে আমরা না প্রায় ওই অ্যাটলিস্ট 10 ঘন্টা তো বটেই আমরা অন্য লোকের জন্য সময় দিই,
2: একদম
1: অন্য লোকের হিতকার্যে আমরা সময় দিয়ে আসি। এইবার তুমি বলবে, তাহলে কি আমি চাকরি করবো না, চাকরি ছেড়ে আমি করবোটা কি? 100% ট্রু। এই যে চাকরির যে বিষয়টা, আমাদের প্রত্যেকটা মানুষকে চাকরি করতে হয়, নাহলে আমরা খাবো কি? এটা তো খুব সত্যি কথা। এবার এই সত্যি কথার আড়ালেও কিন্তু অনেকটা সময় থাকে। আমরা যেটা চেষ্টা করি, অনেক মানুষ আছেন এবং আমরা এক একটা বয়সের পর তো এক একটা মানে বিষয় রিয়েলাইজ করা যায়। ধরো তুমি যখন প্রথম প্রথম চাকরি পেলে, রাইট, সেইটা আমাদের এজটা কিরকম হয়, লাইক ধরো এই 26-27 এরকম একটা সময়, নতুন নতুন চাকরি পাওয়া হলো, একটা নতুন কোম্পানি, একটা খুব ভালো আশা মনের মধ্যে, আমি কিছুটা করে দেখাবো। এবার এই যে প্রথম আমরা বোধহয় ভুলটা করে ফেলি, যে আমরা করে দেখাবো কার জন্য, কোম্পানির জন্য। এই কোম্পানি তোমাকে ঠিক 2 বছর পর যখন তার কোনো কারণে দরকার হবে না, বা 2 বছর পর তুমি হয়তো কোম্পানিটাকে একটু আপন ভেবেছো, কোম্পানি কিন্তু তোমাকে আপন ভাবেনি। এবার তুমি কোম্পানির ভালোর জন্য 2-1 কথা বলতে গেছিলে কোনো একটা মিটিংয়ে, কোম্পানি দেখলো যে না, এ মাথার ওপর দিয়ে জল বইছে, এটা তো করা যাবে না, তোমাকে ফাট করে ছেঁটে দিল। এই যে তোমাকে ছেঁটে দিল, তুমি ভাবলে তাহলে এই 2 বছর আমি কার জন্য সময় দিলাম, আমি যে এত খাটলাম, আমি যে আমার হয়তো কখনো জন্মদিন আমি আসতে মানে অফিসে কাটিয়েছি, কোনো একটা স্পেশাল ডে অফিসে কাটিয়েছি, কত বন্ধুদের সঙ্গে ট্রিপ ক্যান্সেল করেছি, বাড়িতে কারোর শরীর খারাপ হলে আমি সঠিক সময় পৌঁছতে পারিনি, দেরিতে পৌঁছেছি, এই যে এত কিছু তুমি কোম্পানির জন্য করেছো, আলটিমেটলি কোম্পানি তোমাকে দেখবে না। তো ওই সেই আব্দুল কালাম স্যারের কথাটা মনে পড়ে, যে কোম্পানিকে ভালোবাসো না, নিজের কাজকে ভালোবেসো, সেটা যে কোম্পানি হোক না কেন। সো দ্যাট আমাদের যেটা করতে হয় জানো তো, আমরা না বড্ড বেশি অন্যকে খুশি করার চেষ্টা করি, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করার অলওয়েজ চেষ্টা করি, তোমার নেক্সট বসকে খুশি করার চেষ্টা করি। এই যে তুমি ধরো তুমি তোমার নেক্সট বসকে খুশি করছো, তারও ভাবতে হবে, তারও মাথায় আরেকজন আছে, আবার তারও মাথায় আরেকজন আছে। সো দ্যাট এই খুশি করতে তুমি কত কতগুলো সিঁড়ি উঠবে। তার থেকে এটা ভালো নয় কি, যে অফিসের যে কাজটা তোমার জন্য রয়েছে সেই কাজটুকু করো, বাকি যে সময়টা সেই সময়টা একটু নিজের ডেভেলপমেন্টের জন্য দাও। সেদিনকে এই সন্ধ্যায় আমি আর একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে একজন বলছেন, আমার কথাটা এত ভালো লাগলো, বলছে যে খরচা কমিয়ে কোনোদিন বড় লোক হওয়া যায় না, যদি তুমি বড় লোক হতে চাও এবং স্বপ্ন পূরণ করতে চাও, মানে ইনকাম বাড়াতে হবে,
2: রোজগারটা বাড়াতে হবে,
1: বলছে তুমি তোমার তুমি বাদ মানে তোমার এটা করা উচিতই উচিত, একটা লাইফে তোমার যেটা ভাবছো তুমি সেটা করা উচিত। আমার মনে হচ্ছে যে আমি একটা 60 বছর বয়সে একটা কোথাও আর বাইরে ফরেন বেড়াতে যাব, কিন্তু কেন, তুমি 45-এ যাওয়ার চেষ্টা করো, 60 বছরে তো বুড়ো হয়ে গেলে, সেই ছবিটা আর ভালো থাকবে না, বুড়ো বয়সে কোন ছবি দেখবে। তো তার জন্য যদি তোমাকে 45-এ যেতে হয়, সেই ক্ষেত্রে তোমায় যেটা করতে হবে, রোজগার বাড়াতে হবে। আমরা কন্টিনিউ যেটা কি করি, কন্টিনিউয়াসলি খরচা বাঁচানোর চেষ্টা করি, আজকে ওখান থেকে 10 টাকা বাস ভাড়া কমালাম, একটুখানি হেঁটে দিলাম, এইতে কি হয়, ধরো তোমার কিন্তু প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে। আলটিমেটলি 10 টাকা বাঁচিয়ে তুমি আমি কেউই কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্সটা বাড়ে না, হয়তো 30 দিনের জায়গায় 31 দিন তুমি অটোর একটা মানে সংস্থান করে ফেললে, যে আচ্ছা একটা দিনের বাবা টাকাটা বাজলো, আমি একটা দিন হেঁটে নিলাম। কিন্তু অনেকেই আছেন দেখবেন যে তারা অনেক ক্ষেত্রে বাধ্য হয়, যারা সত্যি সত্যি বাধ্য হয় সেই সময়টা কিছু করার থাকে না, কারণ প্রতিটা মানুষের একটা টাইম স্প্যান থাকে, সেই সময়টা এগুলো আমাদের প্রত্যেককে করতে হয়েছে, করতে হয়। কিন্তু সাইড বাই সাইড এইটা আমাদের ভাবা দরকার, যে নিজের ডেভেলপমেন্ট করে কী করে আমি আমার ইনকামটাকে বাড়াবো। প্রচুর মানুষ সারা জীবনটা কাটিয়ে দেন শুধুমাত্র আমি যা খরচা করবো না। আমাদের দেখবো একটা গেঞ্জি আছে না, বাইরে বেরোলেই খরচ লেখা আছে, বাইরে বেরোলেই খরচ, তো তাহলে কি আমি বাইরে বেরোবো না, যদি আমি বাড়ি থেকে বাইরে না বেরোই, আমি মেনে নিলাম তাহলে আমার বাস ভাড়া নেই, মেট্রো ভাড়া নেই, অটো ভাড়া নেই, উল্টে খিদে পেলে ফুচকার টাকা নেই, কিচ্ছু কিচ্ছু খাওয়ার নেই, একদম ঠিক আছি বাড়িতে সারাদিন বসে আছি, তাহলে একটা মানুষ তোমাকে ওই বাড়ির বাইরে কেউ চিনবে না, তোমার কোনোদিন ইনকাম হবে, তুমি যে তিমিরে ছিলে সেই তিমিরেই থাকলে, উল্টে তোমার পেছনে কিছু না কিছু খরচা হবেই, তার মানে কি ডেপ্রিসিয়েশন শুরু হয়ে গেল, তোমার খরচ শুরু হয়ে গেল। তাই সবসময় নিজের ডেভেলপমেন্ট এটা ভীষণ জরুরি, আর নিজেকে ভালোবাসাটা অত্যন্ত জরুরি, বাদবাকিটা হয়ে যায়।
2: এটা এটা একটা ব্যাপার আছে জানো তো, অনেকেই মনে করে নিজেকে, আমরা যে সমস্ত কথা বলি, ধরো নিজেকে ভালোবাসা, নিজের একটু যত্ন নেওয়া, নিজের সেলফ ডেভেলপমেন্ট করা, অনেকেই এটাকে একটা ট্যাগ দিয়ে থাকেন এই মুহূর্তে। আমি শুনেছি, আমার কাছে অনেক মেসেজেস আসে যে সুনন্দা তাহলে কি তুমি বলছো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেলফিশ হয়ে যাক, তাহলে কি কেউ ফ্যামিলিকে দেখবে না, মা বাবাকে দেখবে না, হাজব্যান্ড ওয়াইফকে দেখবে না, ওয়াইফ হাজব্যান্ডকে দেখবে না, ছেলে মেয়েকে দেখবে না? তখন আমার না খুব হাসি পায়। আমি জাস্ট ওদের একটা কথাই বলি যে হয়তো আমার কথার সঠিক তাৎপর্য আমি আয়দার আপনাদের বোঝাতে পারছি না, এটা আমার মানে ফেলিয়ার, হ্যাঁ আমার

0: আছে, নয়তো আপনার বোঝার যে ক্ষমতা বা বোধ সেটাই হয়তো তৈরি হয়নি। এই যে আমরা বলি নিজেকে যত্ন করো, নিজের ওপর কাজ করো, কেন বলি? দেখো, আজকাল আমরা যে একটা পরিস্থিতিতে যাচ্ছি না, সেটাও কিন্তু আমাদের ডিপ্রেশন বলো, ফ্রাস্ট্রেশন বলো, জীবনে ফেলিয়ার বলো, সব কিছুর সঙ্গে প্রাসঙ্গিকভাবে সম্পর্কযুক্ত।
1: ঠিক,
0: দ্রব্যমূল্য বৃদ্ধি হলে অফকোর্স ইয়েস, এই যেমন পেট্রোলের দাম বেড়ে গেল, যদি খাবারের দাম বেড়ে যায়, যদি আমরা যে সমস্ত দৈনন্দিন জীবনে জিনিসপত্রগুলো আমরা কেনাকাটা করি এগুলোর দাম বেড়ে যায়, সেটার প্রভাব কি আমাদের জীবনে পড়বে? না, পড়বে তো, কারণ আমাদের রোজগারটা তো সীমিত, বাট খরচাটা হচ্ছে বেশি। তো সেখান থেকে একটা টেনশন কাজ করবে, সেখান থেকে আমাদের মধ্যে একটা বিষয় কাজ করবে যে দেখো আমার এই বছর একটু মানে বাইরে যাওয়ার ইচ্ছে ছিল, আমার এবার এটা হলো না, কারণ আমি যদি বাইরে যাই তাহলে আমার ফ্যামিলির একটা কোনো একটা ওকেশন রয়েছে, আমি সেখানে কন্ট্রিবিউট করতে পারবো না, হয় না, যেটা আমাদের মধ্যবিত্ত ঘরে হয়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ওপর প্রভাব বিস্তার করে, বিস্তার করে বলেই আমরা সবসময় বলি যে যদি তুমি বা আপনি মেন্টালি ভালো থাকেন তাহলে বিশ্বাস করুন বা বিশ্বাস করো, তুমি কিন্তু তোমার পরিবারকে ভালো রাখতে পারবে। আজকে দেখো, একটা সময় ছিল যখন সবাই একসঙ্গে থাকতেন, মা বাবা সন্তান, ঠাকুমা দাদু, কাকা কাকি, জেঠু জেঠি, ইভেন পাশাপাশি বাড়ি থাকলে পিসিরা, অনেক বড় ফ্যামিলি হতো, যৌথ পরিবার। ধীরে ধীরে ধীরে ধীরে এটা কমলো, ছোট হলো, শুধু মা বাবা দাদু দিদা জেঠু কাকা, আরও ছোট হলো, মা বাবা দাদু জেঠু বা কাকু, আরও ছোট হলো, মা বাবা দাদু দিদা সন্তান, আরও ছোট হলো, মা বাবা সন্তান। এখন তো এমন পরিস্থিতি হয়েছে যে সত্যি মানে মা বাবা থাকেন এক জায়গায়, সন্তানটা থাকেন আরেক জায়গায়। হ্যাঁ, আমরাও থাকি, আমি নিজেও থাকি, তার কারণ হচ্ছে আমার কর্মস্থান আলাদা, আমার জন্মভূমি আলাদা, আমার কর্মভূমি আলাদা, আমাকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আজকে যদি আমার কর্মভূমি আর জন্মভূমি এক হতো, তাহলে আমি অন্যের মতন দুহাত তুলে নিতাইয়ের মতো নাচতে পারতাম যে আমি সবার সঙ্গে রয়েছি। বাট এটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে, অনেকেই আজকাল আলাদা থাকতে পছন্দ করছেন, যার জন্য আমরা তো এটা অস্বীকার করতে পারি না যে বৃদ্ধাশ্রমের সংখ্যাটা বাড়ছে, কেন কমছে না, আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। তো এই যে প্রশ্নগুলো আমরা করি যে স্বার্থপর হয়ে যাচ্ছি, স্বার্থপর হয়ে যাচ্ছি, স্বার্থপর হওয়া যদি এতটাই নেগেটিভ হতো তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ কখনো বলতেন না যে তুমি নিজেরটা আগে দেখো, নিজের চরকায় তেল দাও, পরে এই জগৎ সংসার তোমার মতন করে চলবে।
1: এবং সবচেয়ে যেটা বড় কথা, আমাদের এই এই যে তুমি স্বার্থপরতার কথাটা বললে, সেদিনকে একটা তোমার সমীক্ষা দেখছিলাম, সেই সমীক্ষায় পরিষ্কার বলা হচ্ছে যে এই রেটটা ক্রমাগত বাড়ছে, যে এখনকার জেনারেশন নেক্সট জেনের জন্য কোনো প্ল্যানিংই করছে না
0: একদম। তো এই যে বলছি স্বার্থপর
1: চাইছেই
0: না,
1: তার মানে স্বার্থপরতাটা কোন দিকে?
0: তো এইটা ভালো নাকি তুমি আমাকে বলো, এইটা ভালো যে আজকে যদি আমি বা তুমি আমাদের যা লাইফের স্কেডিউল, সেখানে দৈনন্দিন জীবনের 10টা 5টা যেভাবে লোকে জীবনযাপন করে, আমরা কিন্তু সেটা করতে পারি না। লেট নাইট শোজ থাকে, অনুষ্ঠান থাকে, আমাদের ওরকম একটু মানে কি বলবো, একটু ঘেটে যাওয়া একটা,
1: কিন্তু আমাদের বাড়ির লোকই বলে পুরো ঘেটে গেছে।
0: তো সেই জায়গায় আমি যদি আমার মানসিক স্বাস্থ্যের খেয়াল না রাখি, শারীরিক স্বাস্থ্যের খেয়াল না রাখি, আমি কি আমার পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো? আমি কি ওদের জন্যে সেই ডিউটিসগুলো ফুলফিল করতে পারবো হাসি মুখে, শান্ত মাথায়, যেটা আমার করা প্রয়োজন? সেটা করতে গেলে আগে আমাকে সুস্থ হতে হবে। তো এই আমাকে সুস্থ রাখাটা, যাতে করে আমি আমার প্রিয়জনদের ভালো রাখতে পারি, এটা যদি স্বার্থপরতা হয়, আমি মনে করি স্বার্থপরতা না খুব ভালো।
1: একদম, মানে কখনো কখনো না স্বার্থপরতা ভীষণ ভালো হয়, একটা কারণে, আসলে ওই তুমি ধরো মানে এরকম আমরা প্রচুর মানুষকে দেখেছি, অনেকে বলে স্যাক্রিফাইস, আমি আমার গোটা জীবনটা স্যাক্রিফাইস করে ফেললাম
0: কার জন্য করেছি,
1: এক্স্যাক্টলি। সো এবং তুমি দেখবে এইটা আমাদের যারা সিনিয়র মানে আমাদের বাবা মারা বা তাদের আগের জেনারেশনটা, আমাদের ধরো দাদু দিদা, এটা খুব বলতে শোনা গেছে যে আমার তো কিছু হলো না, আমার লাইফটা সারা জীবন শেষ হয়ে গেল, আমি স্যাক্রিফাই, আমি এই পরিবারের জন্য সারা জীবন দিয়ে দিলাম। আমার বক্তব্য হচ্ছে এই মানুষগুলো যখন এই কথাটা বলছে, তখন কিন্তু সত্যি সত্যি তাদের হয়তো শুরু করার মতো বয়সটা আর নেই, এমন একটা জায়গা কি, কিন্তু কিন্তু তারা রিয়েলাইজ করছে যে তারা ভুল করলো। তাহলে এই যে এত বছর পর হয়তো একটা মানুষ 60-65 বছরে গিয়ে রিয়েলাইজ করছে যে আমি যা করেছি ভুল করেছি, তাহলে এই স্যাক্রিফাইসটা আমি কেন করলাম, আমি কার জন্য করলাম? তার মানে আমি যার জন্য করেছি সেও কোনো দাম দেয়নি। এবং সবচেয়ে বড় কথা, দাম দেওয়ার কথাও নয়, কেন কথা নয়,

0: কারণ প্রথমত হচ্ছে এই যে না লাইফের ব্যালেন্সটা ভীষণ দরকার, মানে আমি বাইরের কাজ করেও আমি বাড়ির কাজটা করতে পারি, এই ব্যালেন্সটা খুব দরকার। এমনটা নয় যে মানুষটা বাইরে বেরোচ্ছে মানে স্ত্রী আর বাড়ির ভেতরে কিছু করতে পারবে না, এটা খুব বোকা বোকা কথা, ভীষণ বোকা ভাবনা। এবার তুমি ধরো যদি ব্যালেন্স করতে না চাও সেটা সম্পূর্ণ আলাদা কথা, আমি তো বাইরে বেরোচ্ছি আমি তাহলে ভেতরটা করবো না, এটা এটা এটা প্রচুর মানুষজন বলে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, নট যে এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর মানে মেয়েদের ক্ষেত্রে সেটা বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে যদি তুমি চাও তাহলে করতে পারো, তাহলে এই চাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর এই চাওয়াটাই আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়, আমাদেরকে অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। অনেকক্ষণ ধরে বকবক করছে, একটু তোমাদের কথা দেখি। 9903652992 জাস্ট ফোন থেকে, ফোনের স্ক্রিন ফিন থেকে মেসেজ বেরিয়ে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে। আমরা একটা মেসেজ শুরু করি বুঝলে। প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের একসঙ্গে শুনতে ভালো লাগছে। প্রায় তার 3.5 বছর আমি মা বাবার থেকে দূরে থাকি, বাড়ি যাই অতিথির মতো। একাকিত্ব যে কি ভীষণ স্বাধীনতা, নিজেকে নতুন করে চেনার এক বিস্তর সুযোগ তা অনুভব করি প্রতি মুহূর্তে। জীবনে হোস্টেলের বাকিদের মতো কোনো স্পেশাল মানুষ নেই, তাতে আমার কোনো দুঃখ নেই, বরং নিজেকে সবার থেকে ব্যতিক্রমী মনে হয়। ভাবি আমি ভাগ্যবান যে কোনো এক্সটার্নাল ফ্যাক্টর নেই যে আমাকে নিয়ন্ত্রণ করবে। যখনই যাকে বন্ধু ভেবেছি সে দূরে চলে গেছে, বেস্ট ফ্রেন্ড কেমন হয় তার সংজ্ঞা আমার কাছে অস্পষ্ট। মাঝে মাঝে বাবা মায়ের সঙ্গেও সম্পর্কের তাল কেটে যায়। জীবনে এত নেই, এর মাঝেও শুধু থেকে যায় আমার আমি, নিজেই নিজের বন্ধু হয়ে উঠি রোজ। আর তোমরা তো আছোই, খুব ভালো থেকো তোমরা। সঞ্চারী ফ্রম আলিপুর।
1: সঞ্চারী, জানি অনেকটা কষ্ট হয় মা বাবার থেকে দূরে থাকতে, তবে কি জানো তো, এই সময়টাই তোমাকে তৈরি করে। আমি একটা কথা বলি, আমি খুব বিশ্বাস করি কথাটা, জীবনে কখনো না কখনো একটু একা থাকতে হয়। তুমি যখনই ধরো লেখাপড়ার সূত্রে বাইরে থাকো, পিজিতে থাকো বা হস্টেলে থাকো, এই যে একা থাকছ, এতে আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ হয়। আমি জানি না সবাই একমত হবে কি না, কারণ যতদিন আমরা বাড়িতে থাকি, মায়ের আঁচলের ছায়ায় থাকি, তো আমাদের মাথার ওপর মা বাবারা থাকেন, আমাদের না ততটা গুছিয়ে নেওয়ার বা নিজেকে গোছানোর, নিজেকে তৈরি করার তাগিদ থাকে না গো। আমরা ভাবি যে ঠিক আছে, সমস্যা হলে বাবা তো আছেন, ও আমার জন্য বাবা ঠিক লড়াই করে নেবেন, হ্যাঁ, বা আমার খিদে পেলে আরে মা তো আছেন, অসুবিধে কি, শরীর খারাপ হলে মা আছেন তো অসুবিধে কি, কেউ কিছু বললে মার কানে গিয়ে বলতাম মা তো আছেন, ওকে বকে দেবেন, তো এটা ছোটবেলায় হতো। বাট যখন আমরা বড় হলাম, যখন আমিও বাইরে ফার্দার হায়ার স্টাডিজের জন্য পড়তে গেলাম, তখন না ধীরে ধীরে আমি রিয়েলাইজ করলাম আমি কতটা দুর্বল। আগে ভাবতাম আমি খুব সবল, আমি একা ঠিক চষে বেড়াতে পারবো, কিন্তু যখন সত্যি সত্যি একা হলাম 2-3 বছরের জন্যে, তখন আমি রিয়েলাইজ করলাম সত্যি ভেতর থেকে আমি কতটা দুর্বল। আমার রুমমেটরা যে আমাকে বলতেন ইউ আর লাইক আ চাইল্ড, আ বেবি, তুমি তো এখনও মায়ের কোলেই থাকো, তুমি সত্যি সত্যি বেবি, আমার খুব রাগ হতো প্রথম প্রথম শুনে, কিন্তু পরে আমি রিয়েলাইজ করলাম হ্যাঁ কথাটা তো সত্যি, আই এম লাইক আ বেবি। কারণ হঠাৎ করে যদি পাশের ঘরের কোনো একটা মেয়ে আমাকে কিছু বলতো আমার খুব খারাপ লাগতো, হঠাৎ করে অপরিচিত একটা শহরে ক্লাসমেট কেউ যদি কিছু বলতো আমার খুব খারাপ লাগতো, টিচার কেউ যদি কিছু বলতেন আমার খারাপ লাগতেন, কারণ আমি তখন সেই জায়গাটার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারছিলাম না। আমার সমস্যা হলে আমি কাকে বলবো, আমার ভয় লাগলে আমি সেটা কাকে বলবো, রাস্তা দিয়ে একা একা হেঁটে যখন কলেজ থেকে বাড়ি উঠতে যেতাম আমার ভয় হতো, হ্যাঁ তখন ভাবতাম যে আমি কাকে বলবো, রাস্তায় যদি কিছু হয় আমি আমি কোথায় যাব। তো এই যে কাকে বলবো, কোথায় যাব, এই বিষয়গুলো না একটা সময় থেকে থেকে থেকে থেকে একটা মানুষকে শক্ত করে দেয় ভীষণভাবে। আস্তে আস্তে আস্তে আস্তে নিজের জন্য যখন টুকটুক করে আমরা স্ট্যান্ড নিতে শিখি, কেউ যদি আমার ব্যাপারে খারাপ কিছু বলে রুখে দাঁড়িয়ে যে তুমি ভুল বলছো, আমি কিন্তু অমনটা নই, নিজের জন্য একটা স্ট্যান্ড নেওয়া, রাস্তাতে হাঁটার সময় একটু কনফিডেন্টলি হাঁটা, যাতে করে কেউ সামনে এলো মানে একটা তুই এলে শেষ করেই ছেড়ে দেবো আমি তোকে, মানে ওই একটা অ্যাটিটিউড নিয়ে চলা, এবং নিজের রান্না নিজে করা, নিজের ঘরটা নিজে গুছিয়ে রাখা, নিজের রোজগার টুকটুক করে পকেট মানির জন্য ছোটো ছোটো অনুষ্ঠান করা, নিজের রোজগার নিজে করা, তো এইগুলো একটা মানুষকে ইন্ডিপেন্ডেন্ট বানায়।

0: যেটা আমরা বাড়িতে থাকলে পারি না। তো আমার মনে হয় যদি বাইরে পড়তে যাওয়ার একটা ব্যাপার তোমাদের জীবনে হয় বা চাকরি বাকরির ক্ষেত্রে যদি তোমরা বাইরে যেতে পারো, আমার ডেফিনেটলি যাও, ভয় হবে, প্রচুর হবে। আমার সঙ্গে যিনি আজকে বসে আছেন হট সিটে, সেও জানে প্রথম প্রথম যখন আমিও এই শহরে নতুন ছিলাম, প্রথম প্রথম যখন আমিও নতুন নতুন শোতে আসতাম, আমার অ্যাটিটিউডটা ঠিক কেমন ছিল। কথা বলতেও ভয় পেতাম, রাস্তা দিয়ে হাঁটতেও ভয় পেতাম, জায়গা চিনতাম না, আমি আমার পাশের হট সিটে বসাই আমার এই অরিজিৎদাকেই, মানে আমরা অরিজিৎ বলি, ওকেই জিজ্ঞেস করতাম, আচ্ছা কোথায় এই জায়গাটা, কোথায় ওইটা, কোথায় সেটা, কোথায়। এখন দেখো আমি কিন্তু এমনি চলতে পারছি, এখন আমিই সবাইকে বলতে পারছি। তো এটা হয়। তো যারা মনে করছো এই মুহূর্তে শুনছো চুপ কথা, যারা বাইরে একা রয়েছো, মনে করছো যে না আমার দ্বারা হবে না, আমার এই কথাটা লিখে রাখো, তোমার দ্বারাই হবে। জানো তো তোমার দ্বারা হবে বলেই কিন্তু তুমি একা রয়েছো এই মুহূর্তে। আমি খুব বিশ্বাস করি ঈশ্বরে, আমি খুব বিশ্বাস করি ঈশ্বর একটা মানুষকে ততটাই হার্ডলস দেবেন যতটা সে সহ্য করতে পারে। তোমার দ্বারা হবে বলেই হয়তো তুমি সেই ছোট্ট জায়গা থেকে বেরিয়ে বড় জায়গায় এসেছো, তোমার দ্বারা হবে বলেই হয়তো, নয়তো তুমি সেখানেই থাকতে পারতে, অপরচুনিটি তুমি সেখানেই পেতে, তাই না?
1: অ্যাবসলিউটলি, মানে এই কথাটা এতটা, মানে এত সুন্দর করে বললে, আমি আমার ছোট্টটা নিজের চুপ কথা, মানে তো লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করারই। তো আমি এই লাস্ট যে ট্যুরটায় গেলাম, আমি কখনো 200 কিলোমিটারের বেশি, মানে 250 কিলোমিটারের বেশি কখনো অ্যাট এ স্ট্রেচ গাড়ি চালাইনি, মানে ড্রাইভ করিনি, ঠিক আছে। তো এবারে হঠাৎ করে মাথায় ভূত চাপলো, বেনারস যাব এবং সেটা গাড়ি করে যাব এবং নিজে চালাবো। মোটামুটি আশেপাশের যতজন আমি কথা বলেছিলাম আর কি, ভাই যাচ্ছি এরকম কি দরকার। এবার আমার কি হয়, আমার ব্যক্তিগতভাবে রাত্রিরে গাড়ি চালাতে আমার খুব ভালো লাগে। তো সবাই বললো এ বাবা কোনো প্রশ্নই নেই রাত্রিরে, কোনো মানে ইভেন যারা বলছে তারা কিন্তু রেগুলার ড্রাইভ করে এমন মানুষজন বলছে, না না রাত্রিরে যাস না, সকালবেলা বেরো না, ভোরবেলা 4:00-5:00 বেরো, তাহলে বিকেল বিকেল ওখানে পৌঁছে যাবি, রাত্রিরে কি দরকার ফ্যামিলি নিয়ে। আরে আমি চাইলে আমি রাত্রিরেই চালাবো, কারণ আমার সকালবেলা আমি ঘুম পাই, ঠিক আছে, আমার আমাদের ক্লক পুরো উল্টো, আমাদের সকালে ঘুম পাবে, আমি মোটামুটি এখান থেকে ওই 10:00-10:30 ছেড়ে পরের দিনে 10:00-11:00 মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমি গিয়ে ঘুমোবো, আবার আমি বিকেল থেকে কাজ করবো, কারণ আমি যেহেতু শুটিংয়ের কাজেই যাওয়া। তুমি বিশ্বাস করবে না, এই যে যখন বেরিয়ে গেলাম, যাওয়ার আগে কিন্তু সবাইকে যখন না না বলছে না, আমারও মাথায় কিন্তু হালকা ভয় কাজ করছে, তাহলে কি যাবো, যাওয়াটা ঠিক হবে। যখন নির্ভাবনায় আরামসে গিয়ে সকালবেলা পৌঁছে গেলাম, এই যে কনফিডেন্সটা সারা জীবনের জন্য হয়ে গেল, এখন আমার কাছে 600-700-800 কিলোমিটার কোনো ব্যাপার না, মানে এটা আমি কখনো আগে ভাবতে পারিনি। আমি আজ থেকে 2.5 বছর আগে আমি গাড়ি চালাতে পারতাম না, মনে হতো বাঁদিকে কি আছে, এখনই তো ঠুকে যাবে, আমি তো বাঁদিকটা দেখতে পাচ্ছি না। তো সেখান থেকে এইটা, এই যে কখনো না সাহসটা এবং তার সঙ্গে সঙ্গে কমফর্ট জোন থেকে বেরোনো, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা মানুষ না, আমাদের ভগবান কিছুটা দিয়ে পাঠিয়েছেন, দেখবে যে জিনিসটা থেকে আমরা ছোট থেকে বুঝতে পারি, মানে এটা তুমি তোমার ক্লাসে বুঝতে পারবে যে তুমি কি অঙ্কে ভালো, না তুমি বাংলায় ভালো, না তুমি কোন সাবজেক্টে ভালো, এটা তুমি তোমার মানে ছোটবেলায় স্যারেরাই তোমাকে বলে দেবে, এই তোর কিন্তু ওই দিকটা ভালো, তুই কিন্তু ওদিকটা করবি, এবার তারপর তুমি কি করলে বা অনেকেই চেঞ্জ হয়ে যায় পরে, সেটা অন্য কথা। কিন্তু এই ধরো এবার ছোটবেলা থেকে তোমার যেটা ভালো সেটা নিয়ে তুমি এগোচ্ছ এগোচ্ছ এগোচ্ছ, তুমি একটা মোটামুটি একটা জায়গায় তৈরি চলে গেলে, আজকের দিনে দাঁড়িয়ে না, এই 2026-এ দাঁড়িয়ে আমরা যদি ভাবি আরও 20-25 বছর আগের সিনারিও, যে আচ্ছা এইটার পর এটা পড়বো, এটা পড়ে এই চাকরির পরীক্ষাটা দেবো, সেই চাকরিটা করবো, একটা মোটামুটি আমার 10-15টা লাইফ সিকিওর, এটা তো বস আজকে নেই এবং আগামী দিনে আসবেও না, এবং না আসার জন্য যা যা ব্যবস্থাপনা সেগুলো করা হচ্ছে, তার কারণ হচ্ছে এরকম ফিক্সড ব্যাপার স্যাপারই আর থাকবে না। যদি আমরা গ্লোবাল হতে যাই সিরিয়াসলি, সেক্ষেত্রে এই বিষয়গুলো আর থাকবে না। তো যখন থাকবে না, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, কারণ কমফোর্টে থাকবে তোমার একটা জায়গা, কমফোর্ট জোন থেকে বেরোলে তুমি দেখবে তোমার জন্য 3-4 অ্যাভিনিউ ওয়েট করছে, এবার তুমি খোঁজো। যখন তুমি কমফোর্ট জোন থেকে বেরোবে না, এবং এটা হয় ধরো একটা বয়সের পর গিয়ে, যেটা হয় লাইক একটা 40-45 এরকম একটা সময়ের পরে গিয়ে, তুমি দেখবে যে তুমি একটা তো ফিল্ডে কাজ করে এসছো, তোমারও না একটা লেথার্জি চলে আসে লাইফে, আচ্ছা বাবা ঠিক আছে তো টাকা পয়সা এখান থেকে হয়ে যাচ্ছে, এবার একটুখানি এবার এই যে লেথার্জিটা আসছে, এই লেথার্জি যে এক্সট্রা টাইম তোমার, তুমি কি করবে বলো তো? কটা লোক ক্রিয়েটিভভাবে সেই সময়টা কাটায়, কটা লোক ভালো বই পড়ে, কটা লোক ভালো গান শোনে, কটা লোক ভালো নাটক দেখতে যায়, কটা লোক? হাতে গোনা 3-4%, বাকি সময়টা তুমি কি করবে? নয় টিভি দেখবে, নয় পাড়ায় গিয়ে আড্ডা দেবে, প্রত্যেকটারই দরকার আছে, কিন্তু কোনোটাই এক্সেসিভ না। কিন্তু তোমার হাতে যদি সময় প্রচুর এক্সেস থাকে, তাহলে তুমি এগুলো ফোন ঘাঁটবে, এর বাইরে কিছু হবে না। এবং যে ফোনটা ঘাঁটছো সেটা ক্রিয়েটিভ ওয়েতে ঘাঁটছো না,
0: প্রোডাক্টিভ কিছুই তো হচ্ছে না,
1: প্রোডাক্টিভ হচ্ছে না। তাহলে যখন হচ্ছেই না, সেই ক্ষেত্রে তুমি যদি তখন ভাবো, ধরো 45 বছর পর তোমার মনে হলো তুমি তোমার ছোটবেলায় ইচ্ছে ছিল কিবোর্ডটা শেখার, কোনো কারণে হয়নি, 45 পর শুরু করো। তোমাকে তো স্টেজে কেউ বাজাতে বলছে না, তুমি তো প্রফেশনালি করছো না, তুমি নিজের জন্য এবং তোমার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার জন্য। যখনই তুমি নতুন কিছু শিখবে, তোমার ব্রেন অলওয়েজ কাজ করবে, এবং যে মানুষের ব্রেন অলওয়েজ কাজ করে, সেই মানুষের চোখে মুখে একটা অন্যরকমের ছাপ থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা হয় তুমি দেখবে, তার কিন্তু এজ বাড়ে না। এটা ভীষণ লক্ষণীয়, যে মানুষটি, যে ভদ্রলোক ভদ্রমহিলা যিনি হন না কেন, যিনি দেখবেন খুব বয়সকালও খুব অ্যাক্টিভ, সেই মানুষ কখনো তার বয়স বাড়ে না, বাড়তে পারে না, অ্যাটলিস্ট তো মনের বয়স বাড়েই না। আমি তোমাকে বলছি, আমি একটি জায়গায় একটি ক্লাস করতে যাই, গানের ক্লাস, তো সেখানে একজন দিদি আছেন যার বয়স ধরে নাও 99 করে, মানে চোখ কান বুঝে 60+ তো বটেই, চোখ কান বুঝে, ঠিক আছে ঠিক আছে। তিনি আসেন ক্লাস করতে মিনিমাম 40-45 কিলোমিটার দূর থেকে, ঠিক আছে হলো। এইবার যেটা কারণে বলা, তার একটু কোমর আর পায়ের একটু হালকা সমস্যা, তিনি খুঁড়িয়ে হাঁটেন, কিন্তু সেটা তাকে কিছু আটকাতে পারে না। তিনি এই মেট্রোয় উঠছেন, এই বাসে উঠছেন, এই অটোয় উঠছেন, করছেন। একদিন আমরা ফিরছি একসঙ্গে, তো উনি আমার দিকেই ফেরেন আর কি, আর একটু দূরে যান। তো আমি বললাম, দিদি তাহলে আমি এগোই, আপনি আসুন আস্তে আস্তে, কারণ আমার একটা কাজ ছিল। বলে হ্যাঁ তুমি এগো। হ্যাঁ দিদি ঠিক আছে, আপনি সাবধানে আসবেন। বলে আমি তো আমার মতো করে এগিয়ে গিয়ে হাওড়া স্টেশনে ম্যাজিকের মতো গিয়ে দেখি উনি আমার আগে দাঁড়িয়ে আছেন। উনি কোথায় আমাকে ওভারটেক করলেন, উনি কোন রাস্তা দিয়ে গেলেন, আমি কিছু বুঝতে পারলাম না। তো লাইফে বয়সটা কোনো ম্যাটারই নয়, লাইফে যেটা ম্যাটার সেটা হচ্ছে কমফোর্ট জোনের বাইরে বেরোনো, লাইফে যেটা ম্যাটার তোমাকে কিছু করতে হবে, কিছু জানতে হবে এই খিদেটা, আর যেটা ম্যাটার করবে একটু পর থেকে সেটা হচ্ছে 9903650992 নিয়ে সুনন্দার অরিজিৎ তোমার কাছে আসছে এক ঝাঁক মেসেজ নিয়ে, ঠিক আছে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903655992 তে এখন শুধুই তোমার মেসেজ। হাই প্রেচুপ কথা, আমি সৌর্য ফ্রম গড়িয়া, ক্লাস 8 পড়ি। উরে বাবা, আজ অনেকদিন পর তোমাদের 3 পর্যন্ত শুনবো, কোনো এক্সাম নেই, এখন সামার ভ্যাকেশন চলছে, আপাতত ছাদে রেডিওতে শুনছি তোমাদের। উফ, ক্লাউড দেখছি আর ভিউটাও খুব সুন্দর আসছে জানো তো। যাই হোক, ভালো থেকো, আমাদেরও ভালো রেখো, কিছু খেয়ে নিও আর সাবধানে বাড়ি যাও। থ্যাংক ইউ। ক্লাস 8 পড়ে এত বড় কি হয়ে যাও, আমরা এরকম বড় ছিলাম না।

0: আমার মনে পড়ে না আমি সত্যি ক্লাস এটি কি করছিলাম সেই সময়, জানি না, একটু ডাম টাইপ ছিলাম বোধহয়, তাই মনেই পড়ছে না আজকে।
1: চলো নেক্সট মেসেজে যাই। নমস্কার দাদা এবং দিদি, আজ আমি অনেক দিন পর চুপ কথাতে এলাম। কেন এলাম? এর কারণ এটাই যে একমাত্র আমার প্রিয় মানুষের পর যে আমাকে হ্যাপি রাখে, অনেক অজানা জিনিস শিখতে পারি, বলতে গেলে এক কথায় আমার বন্ধুর মতো, সে হলেই চুপ কথা। আজও ওর সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, কথা বলতে বলতে ও ঘুমিয়ে পড়েছে, আর আমাদের কাল থেকে একটু কম কথা হবে কারণ পরীক্ষা আছে। তাই নিজের প্রিয় মানুষের পর যদি কেউ হয় সে তো এই চুপ কথাই, তাই চুপ কথাতে আমি আবার কামিং। আই লাভ মাই চুপ কথা। আমি হাওড়া উলুবেড়িয়া থেকে রাকেশ আছি তোমার সঙ্গে।
0: থ্যাংক ইউ সো ভেরি মাচ রাকেশ, এভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর হ্যাঁ, চুপ কথা শুধু তোমার নয়, চুপ কথা কোথাও গিয়ে জানো তো আমাদেরও খুব কাছের বন্ধু, মানে খুব প্রিয় মানুষের পর যদি কারোর স্থান থাকে সে চুপ কথা।
1: ট্রু। সুমিত সোনারপুর থেকে আমাদেরকে গুছিয়েও লিখতে পারে না সেটা প্রথমেই স্বীকার করে নিয়েছে, কিন্তু চুপ কথা তো সাজিয়ে গুজিয়ে একটা মেকি প্ল্যাটফর্ম নয়, আমরা চাই তোমার লেখা থেকে যতটা পড়তে পারবো সেই মতো করে আমরাও যাতে কিছু তোমায় বলতে পারি। চুপ কথার সঙ্গে আজকে আমার 6 বছরের জার্নি আমার সবটাই শেয়ার করি। আমি লাস্ট 6 ইয়ার্স ক্যারিয়ারে তিনবার এবং ভালোবাসায় 2 বার চিট হয়ে হেরেছি। আজ সব হারিয়ে একটা কথা আমি রিয়েলাইজ করি জানো তো, আমরা সবসময় মনে করি যে সব খারাপ আমাদের সঙ্গে কেন হয়, কিন্তু হয়তো আমরা সবসময় যেগুলো পাইনি সেটার কমপ্লেন করি, যেগুলো আছে সেটাকে ঠিকভাবে মূল্য দিতে পারি না। এখন বেশ বুঝি যে অ্যাকচুয়ালি আমরা অনেক ভালো আছি, আমাদের থেকেও কত মানুষ খারাপ সিচুয়েশনে থাকে। আমরা যদি কমপ্লেনটা সরিয়ে অ্যাকসেপ্ট করি তাহলে মনে হয় লাইফে কিছুটা ভালো হবে। আর আমরা তো মানুষ, যদি সবার সাথে মিশে আর পজিটিভভাবে থাকি মনে হয় লাইফের জার্নিটা খুব সুন্দর আর সহজ হবে। সবাই ভালো থেকো, তোমরা সাবধানে ফিরো, কমপ্লেন নেই, আর ফেলিওর অ্যাকসেপ্ট করে আবার ট্রাই করবো, একদিন হয়তো সব না হলেও কিছুটা ঠিক হয়ে যাবে। আরে কি নামটা আমি তো ভুলে গেলাম, সুমিত, সুমিত তুমি যা লিখেছো, প্রথম কথা হচ্ছে সুনন্দা অরিজিতের কাজ কমিয়ে দিয়েছো, কিছু বলার নেই, আর দ্বিতীয় কথা কে বললো তুমি গুছিয়ে লিখতে পারো না? এর চেয়ে লাইফকে গুছিয়ে দেখাটা কজন দেখতে পারে?
0: তোমার ফেলিয়ার নিয়ে যখন কথা হচ্ছে আমার না একটা খুব সুন্দর শব্দ মনে পড়লো, অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স, ফেলিয়ারকে যদি আমরা ফুল ফর্ম করি তাহলে কী দাঁড়ায়? ফেলিয়ার, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। ফেলিয়ার মানে কিন্তু থেমে থাকা নয়, অ্যাকচুয়ালি এই কথাটার মর্মটা সে বুঝতে পেরেছে আমাদের এই মুহূর্তে যে মেসেজ পাঠিয়েছেন তিনি। আমরা ভাবি যে ফেল করেছি মানে দূর, আমার দ্বারা আর হবে না, আমার জীবনটা এখানেই ইতি টানলাম আমার সেই কাজের প্রতি। অ্যাকচুয়ালি না, ফেলিয়ার মানে হচ্ছে সেটা থেকে প্রথমবারের মতন শিখলাম। এবার যখন একটা ছোট্ট শিশু সে যখন টুকটুক করে দাঁড়াতে শেখে সে কতবার পড়ে বলতো, আমরা চোখের সামনে দেখি তাই না, ধপাস ধপাস করে পড়ছে, এদিকে পড়ছে সেদিকে পড়ছে, তারপরেও সে কিন্তু কিছু একটা সাপোর্ট ধরে সে আবার উঠে দাঁড়াচ্ছে, টুকটুক করে হাঁটছে, এদিক সেদিক পড়ছে, কিন্তু সে তার হাঁটা থামায়নি, সে আবার উঠে দাঁড়িয়েছে, আবারও হাঁটছে, পড়ছে, উঠছে, হাঁটছে, এই করতে করতে সে কিন্তু সত্যি সত্যি হাঁটাটা শিখে গেছে। তো ছোটবেলায় আমরা যখন কিছুই বুঝি না, এতটা হিসেব আমাদের মাথায় থাকে না যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ফেলিয়ার কোনটা পাস করা, তো এত কিছু থাকে না বলেই হয়তো আমরা যে কোনো কিছু অ্যাটেম্প করতে পারি খুব সহজে, আর সেটাতে সাকসিডও হই। বারবার ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে গিয়েও আমরা কোথাও গিয়ে যেন সেই টপে পৌঁছেই যাই, কারণ আমরা তো ইনোসেন্ট, আমাদের ভেতরে তো না বলতে কিছু নেই সে সময়, তাই না? একজন সাইকোলজিস্ট কাম থেরাপিস্ট উনি বলেছিলেন একটা কোটেশনে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে নামটা, মনে পড়লে আমি বলছি, কোটেশনটা এরকম ছিল যে ছোটবেলায় একটা বাচ্চা সে কিন্তু খালি কলসির মতন হয়, মানে তার ভেতরে যা ভরা হবে সে ঠিক সেইভাবেই আকার ধারণ করবে, ফার্স্ট। সেকেন্ড, কোনো বাচ্চার ভেতরে না বা নেতিবাচক কিছু নেই, তারা না কি জিনিস জানে না, তাদের ডিকশনারিতে কিন্তু না নেই, তাদের ডিকশনারিতে ভয় নেই, তাই না? তাই দেখবে ছোটবেলায় বাচ্চারা চট করে আগুন ধরতে যায়, কারণ ওদের ভয় নেই, তো যেই ধরলো ওর হাতে একটা তাপ লাগলো, বুঝতে পারলো যে না সামথিং রং, আমি আর সেখানে যাবো না। তো এই যে করতে করতে শেখা, এইটা

0: আমরা বড় হয়ে কোথাও যেন হারিয়ে ফেলি। বড় হলে আমরা এতটা হিসেবি হয়ে যাই, আমরা ভাবি যে না, করতে করতে শিখলে তো হবে না, আমার সময় নষ্ট হবে, আমাকে ডিরেক্ট জাম্প করে শেখাতে যেতে হবে। ওই ডিরেক্ট জাম্প করে শেখাতে যাওয়ার জন্য যে লং জাম্পটা নিই, গিয়ে তো আর সেখানে স্টাডি হয়ে দাঁড়াতে পারি না, ধপাস করে পড়ে যাই। তারপর বলি যে জীবন কেন আমাকে এতটা ধাক্কা দিল, ভাই তুমি তো হাঁটলেই না, তুমি তো একটা বড় জাম্প করে যাওয়ার চেষ্টা করেছো, ধপাস করে তো পড়বি। তো ওটাই যে ফেলিয়ার মানে কিন্তু বসে থাকা নয়, ফেলিয়ার মানে ফার্স্ট অ্যাটেম্প করা শেখার জন্যে। তো চলুক না অসুবিধে কি।
1: একদমই তাই। ঐশী আমাদেরকে বলছে, কেমন আছো তোমরা? নেক্সট মান্থ আমার কলেজের সেমিস্টার এক্সাম আছে, কিন্তু আজ প্রায় সারাটা দিন ইউটিলাইজ করা হলো না, এখন সেটা বুঝতে পেরে এখন ম্যাথ প্র্যাকটিস করতে বসে গেছি। ব্যাস, বেটার লেট দ্যান নেভার। হ্যাঁ, তোমরা একটু মোটিভেট করো যাতে এই কিছুদিন আমি টাইমটা ইউটিলাইজ করে পড়াশোনা করতে পারি। ভালো থেকো, পুরো সময় তোমাদের সঙ্গে শুনবো। খুব ভালো পুরো সময় আমাদের সঙ্গে শুনবে, এটা তো আর আমি বলতে পারি না যে আমাদের শুনো না, কিন্তু শোনার মধ্যে মধ্যে যদি অঙ্কটা চালিয়ে যেতে পারো তাহলে দেখবে টাইমটা আরও বেশি করে প্রোডাক্টিভভাবে ইউজ করতে পারছো। আর কাল থেকে যেটা করো ঐশী, সেটা হচ্ছে যে একটা ছোট্ট করে রুটিন করে ফেলো, যেটা খুব ইম্পর্টেন্ট জানো তো। সময়টাকে না আমরা কি হয়, আমরা নর্মালি যেটা 24 ঘন্টা সময় ধরি, তার মধ্যে মোটামুটি 12 ঘন্টা ধরো আমরা একটা কাজের মধ্যে থাকি বা দেখি, অন্য সময় একটু এদিক ওদিক করা, ঘুম টুম করতে 12 ঘন্টা তো কেটেই যায়। তো এই 12 ঘন্টাটা না আমরা ভাবি প্রচুর টাইম, তো এই প্রচুর টাইম আমি ঠিক কাজগুলো করে ফেলবো, এই আমি ঠিক কাজগুলো করে ফেলবো করতে গিয়ে রাত্রে মনে হয় আমি সারাদিনে কিছুই করলাম না। তো এই বিষয়টা তুমি যেটা করতে পারো, টাইমটাকে একটু ভাগ করে নাও, কোন কোন সাবজেক্টগুলোকে নিয়ে পড়তে চাইছো সেগুলোকে একটা টাইম ভাগ করে, কারণ এটা তুমি বুঝতে পারবে যে তোমার কোন সাবজেক্টের কী অবস্থা রয়েছে, সেই মতো করে একটা প্ল্যান করে নাও। দেখবে তুমি এফেক্টিভভাবে ইউজ করতে পারবে টাইমটা, এবং অনেক বেশি টাইম তোমার কাছে মনে হবে, আর দিনে তো টাইম শেষই হচ্ছে না। দেখো তুমি
0: আরেকটা কথা, মোটিভেশন আমরা যদি দিই, এই মুহূর্তে তুমি মোটিভেটেড হয়ে 2-3 পাতা অঙ্ক করে ফেলতে পারবে, আমি সেটা জানি, কিন্তু কাল সকালে ঘুম থেকে উঠে সেই মোটিভেশন কিন্তু তোমার চোখের জলের সঙ্গে পড়ে যাবে। মানে ঘুম থেকে উঠলে অনেক সময় আমাদের চোখটা একটু জলজল করে, তো সেই চোখের জলের সঙ্গে বেরিয়ে যাবে। তাই আমি বলবো সব থেকে ভালো পাথ কি জানো তো, নিজেকে রোজ নিজে মোটিভেটেড করা। তোমার ভেতর থেকে যদি মোটিভেশন না আসে, এই অরিজিৎ, সুনন্দা, এক্স ওয়াই জেড, কেউ মোটিভেশন ভেতরে দিতে পারবে না। তাগিদটা, গরজটা তোমার ভেতর থেকে তোমার তৈরি করতে হবে, বুঝলে তো? তো সেটা তৈরি করো, দেখবে বাকি কেল্লা ফতে।
1: ট্রু। তো এখন মোটামুটি আমরা একটা গানের ব্রেকে যাই, তারপর আবারও ফিরছি তোমার কাছে। প্রচুর মেসেজ, একটু আমাদেরকে একটু মেসেজগুলো পড়ে নেওয়াটাও খুব জরুরি, নাহলে পড়তে গিয়ে একটু হোঁচট খেতে পারি। তাই চলো, কারণ তোমার মেসেজে কী লেখা আছে সেটা তো আমাদের একটু জানতে হবে। আর এদিকে অনুপমদা বলছে আমি জানি, অনুপমদা জানুক আর আমরা একটু জানার চেষ্টা করি, ঠিক আছে?

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে
1: একটা জেদের গল্প এই চুপ কথায়। সবাই বলে বড্ড জেদ তোর, দেখে বোঝা যায় না, কিন্তু কেউ দেখে না যে কতটা কষ্ট, কতটা অপমান আর না পাওয়া জমে জমে মানুষের ভেতরে এই জেদের জন্ম হয়। আচ্ছা, জেদেরও কি আলাদা কোনো জেন্ডার আছে? ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়েদের নাকি এত জেদ ভালো নয়, তবে তাতে আমার বিশেষ কিছু ক্ষতি হয়নি, কারণ প্রতিটা মুহূর্তে যখন অপমান, চোখের জল আর তাচ্ছিল্যই পাওয়া যায়, তখন সেই নীরব কষ্টগুলো একসময় জেদ হয়ে মনকে শক্ত করে দেয়। আর সব হারানো মানুষেরই বা হারানোর কি থাকে বলতো? তাই থাকুক আমার জেদ আমার সাথেই, কারণ এই জেদই আমাকে বারবার বারবার ভেঙে পড়ার পরেও আবার বাঁচতে শিখিয়েছে। কাঁদতে কাঁদতেই শিখেছি কারো কাছে কিছু না চেয়েও, কারো কাছ থেকে কিছু না পেয়েও নিজের মতো বাঁচা যায়। আজ সেই জেদ থেকে বলছি, এই জীবনে তোমার কাছে কষ্ট আর চোখের জল ছাড়া আর কিচ্ছু নেব না আমি। এই অনুশোচনা না হয় তোমার জীবনে একটু থেকে যাক। ওই যে বললাম, ছোটবেলা থেকেই আমি একটু জেদি, একটু অভিমানী, আর ওইটুকু না হয় আমারই থাক। প্রিয় অরিজিৎদা আর সুনন্দাদি, কেমন আছো তোমরা? সময় মতো কিছু খেয়ে নিও, অরিজিৎদা ব্ল্যাক কফি খেয়েও, ইয়েস খেতেই হবে, নাহলে রাত জাগতে পারবো না। মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা, উফ কি লিখেছো,
2: দারুণ দারুণ। এটা ঠিক যে জেদ থাকা দরকার, তবে জেদটা কিভাবে তুমি ইউটিলাইজ করবে সেখানে তোমার একটু মাস্টার হওয়া দরকার। মানে জেদ হলো আমি ঠাস ঠুস সব ভেঙে দিলাম, না না, সেই জেদটাকে পাথেয় করে তুমি যদি তোমার জীবনে এগিয়ে যেতে পারো, তাহলে মনে করবে জীবনটাতে তুমি মাস্টারি, মানে বলেন হিন্দিতে, হাসিল করেছো। হ্যাঁ, ব্যাপারটা ঠিক, জেদ কার না থাকে বলো, কিন্তু সেই জেদটাকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করা সেটা ওই কজনই পারে, সবাই পারে না।
1: এবং দেখো, আজকে এই জেদ, নিজেকে নতুন করে গড়ার শক্তি, এই সমস্ত কত মেসেজ আজকে ঢুকছে না। আমি দেখেছি যে চুপ কথার এটা একটা মজা আছে, তুমি যদি একটা ফ্লোতে শুরু করো না, তাহলে মানে যারা আমাদেরকে শুনছে, যারা রাত জাগছে, এই শহর যখন রাত জাগে চুপ কথার সঙ্গে, তারা ঠিক ওই ফ্লোটা নিয়ে না, এটা

0: একজন ভালো লাগে। সৌভিক সরকার ফ্রম কসবাহালতু, সৌভিক লিখছে যে জীবনের পথ সবসময় সহজ হবে না, কখনো ঝড় আসবে, কখনো চারপাশ অন্ধকার হয়ে যাবে, তবুও থেমে যাও না, কারণ প্রতিটা কঠিন সময়ে মানুষকে আরও শক্ত হতে শেখায়। নিজের স্বপ্নকে বিশ্বাস করো, ছোট ছোট চেষ্টাগুলো একদিন বড় সাফল্যের গল্প লিখে দেয়। হয়তো আজ তোমার পরিশ্রমের ফল মিলছে না, কিন্তু সময় কখনো সত্যিকারের চেষ্টাকে ব্যর্থ হতে দেয় না। তাই মাথা উঁচু করে এগিয়ে চলো, কারণ তোমার ভেতরেই লুকিয়ে আছে নতুন সকাল গড়ার শক্তি। অ্যাবসলিউটলি ট্রু, মানে ভীষণ ট্রু। এবং আমি তোমাকে বলছি, মানে আমি যেটুকু সুনন্দাকে চিনি, যেটুকু সুনন্দাকে জানি, হয়তো 0.1%, কিন্তু তা থেকে এটুকু বলতে পারি যে ওর লাইফে একই গল্প রয়েছে, আমার লাইফে একই গল্প রয়েছে। এই যে ওই যে বলছিলাম না, একটু কমফোর্ট জোন থেকে বাইরে বেরোন, আমরা দুজনেই মানে ওই সুখে থাকতে ভূতে কেলানোর মতো বিষয়টা যে আমরা একটু কমফোর্ট জোনের বাইরে বেরোচ্ছি, ঠিক আছে, মানে বেরিয়ে পড়েছি রাদার, কি কোথায় রাস্তা কোথায় শেষ কিচ্ছু জানি না। আমরা দুজনেই না বেরোলে পারতাম, কিচ্ছু এসে যেত না, দুজনের কিচ্ছু এসে যেত না, ঠিক আছে, কিন্তু বেরিয়ে পড়েছি, ওই পাগল বলে বেরিয়ে পড়েছি, নাহলে কি রাত জেগে এরকম বক বক করে বলো তো, পাগল ছাড়া লোকে বলে রাত্রি, আজকে সিরিয়াসলি আজকে আসছি, একজন মানে একজন দাদা আর কি, তার সঙ্গে দেখা রাস্তায়, কিরে ফিরছিস? হ্যালো না যাচ্ছি, বলছি কোথায়? আকাশবাণী, বলছি তুই এখান থেকে বাইকে করে আকাশবাণী যাবি? হ্যাঁ, কেন, আমি যাই তো। বলছে ফিরবি? বলো কালকে ভোরে। হ্যাঁ, তো মানে তারা পাগল ভাবে, পাগল ছাড়া কী বা ভাববে বলো। কিন্তু ঘটনা হচ্ছে এই যে সৌভিক, তুমি যে গল্পটা লিখলে না যে আজকের পরিশ্রম হয়তো ইমিডিয়েট সাফল্যরই, বাট ইন ফিউচার হবেই, তোমার যদি অনেস্ট এফোর্ট থাকে সেটা হবেই হবে এবং হতেই হবে, এর বাইরে তো কোনো কথা হতে পারে না।
1: জানো তো, চট জলদি যে সাফল্যটা আসে সেই সাফল্যের কিছু কি বলবো, মানে নেগেটিভ দিক আছে জানো তো, পজিটিভ থেকেও নেগেটিভ দিক বেশি। প্রথম কথা, ওই সাফল্যটা সবাই ট্যাকেল করতে পারে না, হ্যান্ডেল করতে পারে না, গুড়িয়ে যায় সব কিছু। সেকেন্ড, ওই সাফল্যটাকে তারা এনজয় করতে পারে না, কারণ তারা তো রিয়েলাইজই করলো না যে কত কষ্টের পর এই সাফল্যটা কারো জীবনে আসে, চট করে সাফল্য পেলে এটা একটা প্রবলেম হয়। তিন নম্বর প্রবলেম কি জানো তো, খুব তাড়াতাড়ি অল্প সময়ে খুব কম এফোর্টে যে সব মানে সাফল্যগুলো জীবনে আসে সেটা কিন্তু বেশি দিন স্টে করে না। সেটা খানিকটা যদি আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে যাই, দেখবে সেটা ভাইরাল রিলসের মতন, তিন চার দিনের জন্য একটা ভাইরাল হবে, পুরো বিশ্বব্রহ্মাণ্ডে সবাই দেখবে, তিন চার দিন পর কিংবা এক দু সপ্তাহ পর সবাই ভুলেই যাবে যে এরকম একটা রিল বেরিয়েছিল, শেষ, দ্যাটস ইট। তো ভাইরাল হওয়াটা এক জিনিস আর পপুলার হওয়াটা আরেক জিনিস, ঠিক তেমনি খুব চট জলদি সাফল্য পাওয়াটা এক জিনিস আর কঠোর পরিশ্রমের পর যখন কয়েক বছর পর সাফল্যের মুখ মানুষ দেখে না, তখন সেই সাফল্যটার একটা আলাদা স্বাদ থাকে, কারণ সেই সাফল্যের সঙ্গে জড়িয়ে থাকে এক রাশ অভিজ্ঞতা যেটা তার কাছ থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না।
0: অ্যাবসলিউটলি, একটা বড় সড়ো সুনন্দ, জানো একটা ভীষণ বড় একটা মেসেজ আছে, কিন্তু মেসেজটা আমি পড়ব, এত সুন্দর করে লিখেছে। বহুদিন পরে কত আর দাঁড় টানি, ভাবছি আজ তবে জিরোবো একটুখানি, থেমে গেছে ঢেউ, ধুয়ে গেছে চোরা বালি, মেঘ সরে গিয়ে আকাশে উঠেছে এক পালি চাঁদখানি, ঝিরিঝিরি হাওয়ায় বুকে নামে শান্তির পরশ, নদী বুকে নিয়ে তরি চলে নীরব অবশেষ, জল একটু বুঝেছি আজ একা থাকাও মন্দ নয় জানো, পিছে পড়ে থাকে অনন্ত, ফিরেও তাকাবো না আর কোনো সময়, কারণ কোনো একদিন আমরাও ছিলাম না কারো হৃদয়ে। প্রিয় চুপ কথা, কেমন আছো আমার সবচেয়ে প্রিয় দুই দাদা, দুই দাদাভাই দিদিভাই, রাইট, থ্যাংক ইউ সো মাচ। দাদাকে আর নতুন করে কী বা বলবো, অসম। আর সুনন্দা দিদিভাই, কালকের পর থেকে রাতের নাইট কুইন, তোমার গলাতেই যেন সবচেয়ে সুন্দর শোনায়। বারবার চুপ কথায় ফিরে আসি, কারণ এখানে এলে একটু শান্তি পাই মনে। নিজেকে ভালো না রাখতে পারলে সবাইকে ভালো রাখবো কীভাবে বলো তো, নিজেকে ভালো রাখাটা স্বার্থপরতা, সবাই তাই বলে, কতটা সত্য জানি না, তবে তোমরাই বলবে সেটা। যাই হোক, নিজেদের খেয়াল রেখো, দুজনে কিছু খেয়ে নিও, তোমাদের ভাই স্পন্দন, আর হ্যাঁ, চুপ কথাটা কিন্তু জাস্ট জমে গেছে।
1: কি সুন্দর করে লিখলো না স্পন্দন, এরপর আর কিছু বলার মতন থাকে না, না আমার কাছে তো নেই। হ্যাঁ, এটুকুই বলবো যে সত্যি তাই, জীবনে একটা ভালো বন্ধু দরকার জানো তো, যার কাছে আছে সে এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি বা মহিলা, পুরুষ কিংবা মেয়ে, আর যার কাছে নেই সেও ফর্চুনেট, কারণ তার কাছে চুপ কথা আছে, তার সব থেকে প্রিয় বন্ধু, এই বন্ধু সবসময় তোমার সঙ্গে আছে, শুধু এইটুকু দরকার হাতটা বাড়িয়ে বন্ধুর কাছে চলে এসো, বন্ধুকে মন খুলে তোমার কথা বলো, কথা দিচ্ছি বন্ধু যে কখনো তোমাকে জাজ করবে না, জাস্ট তোমার কথাটা শুনবে। 9903652992 এই ম্যাজিক্যাল নাম্বার খোলা রইল তোমার জন্য।
0: ট্রু, আর এই যখন বন্ধুত্বের কথা বললে, এই বন্ধু তো কখনো মানে হিউম্যান টাচ হতে পারে, মানে আমার একটা কোনো বন্ধু বা বান্ধবী হতে পারে, বন্ধুত্ব কোনো জেন্ডার হয় না। আর যেটা হয়, অনেকের ক্ষেত্রে বন্ধু হতে পারে ধরো একটা বই, ফট করে একটা বন্ধু হয়ে গেল, একটা গিটার বন্ধু হয়ে গেল। তো এই সময়টা রাত্রিরে ধরো, এখন তো স্টুডিও ক্লক বলছে রাত 1:16 হয়ে 40 সেকেন্ড, এই সময় হঠাৎ করে যদি পুরনো গিটারটা বের করে একটু ধুলো ঝাড়া যায়, আর সেখানে যদি সেই বন্ধুটা ফিরে আসে, দেখি না, অঞ্জন দত্ত মানেই তো গিটার থাকবে, পাহাড় থাকবে, আর গভীর রাতে পাহাড় আর গিটার, উফ কি কম্বিনেশন।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: সবই তো বুঝলাম, কিন্তু ঘটনা হচ্ছে, সৌর্য ছাদে বসেছিল এতক্ষণ, আমাদের শো শুনছিল, ক্লাস এইটের পুচকেটা, সে এখন আবার কোল্ড কফি খাচ্ছে নিজে তৈরি করে, আর আমাদেরকে বলছে খাবে নাকি। এটা ঠিক হলো তো সৌর্য? কাছে যদি থাকতাম। যাই হোক, না খাও খাও, আরামসে খাও। চলো দেখি, একটা মেসেজ রয়েছে। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আজ আমি আর দাদু একসাথে তোমাদের শুনছি। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। দাদু আমার নিজের দাদু নয়, আমরা কয়েকজন দাদুর বাড়িতে মেশে থাকি। আচ্ছা, ওকে। জানো, আজ দাদু তার ছোট

0: আর ভালোবাসার মানুষটির সম্পর্কে অনেক গল্প বলল। কেয়াত কেয়াত দাদুর কাছে তার ভালোবাসার মানুষটির অনেক পুরনো একটা ছবি আছে, ছোটবেলার ছবি, সাদা কালো ছবি। সেটা দাদুর বিছানার পাশে টেবিলে সবসময় রাখা থাকে। দাদুর জিন্দাবাদ, হ্যাঁ দাদুর রক্স। তোমরা জানলে অবাক হবে, দাদু তার ভালোবাসার জন্য সারা জীবন বিয়ে করেনি। জানো, মানে এই ভালোবাসাটা বোধহয় সেই সময়তে শেষ হয়ে গেছিল।
1: আই অলসো থিঙ্ক দ্যাট
0: মানে সত্যি সেই সময়
1: এই বোধটা যে একটা ভালোবাসার মানুষের জন্য আমি আর আমার জীবনে অন্য কাউকে জায়গা করে দেব না, এইটা জেনে যে হয়তো সেই মানুষটি অন্য কোথাও ঘর বেঁধেছে, তার হয়তো একটা সুন্দর সংসার আছে, তারপরেও যেহেতু ওকে ভালোবেসেছিলাম আমার এই জীবনটা থাক না তার নামে। মানে আমার না সত্যি ভাবতে অবাক লাগে যে সত্যি বলেছে, এটা ওই জেনারেশনেই শেষ হয়ে গেছে। এটা আমাদের ওই দাদুদের জেনারেশন অবধি, মা বাবার জেনারেশন অবধি হয়তো লিমিটেড ছিল, হয়তো আমরাও সেটা পারবো না। মিথ্যা কথা বলে লাভ
0: না, পারবো না,
1: কিন্তু আমরাও পারবো
0: না। মানে এই হট সিটে বসে আমরা যেটা করে খাই, আমাদের যেটা অন্য সংস্থান, সেই মাইক্রোফোনের সামনে বসে এটা মানে
1: মিথ্যে কথা বলা হবে না,
0: বলা হবে না, মানে আমরা স্বীকার করছি পারবো না। তবে দীপজ্যোতি, আজকে বোধ হয় গোটা চুপ কথার এই মেসেজটা আমরাই বাড়ি নিয়ে যাব, চুরি করে মেসেজটা নিয়ে যাব। তারপরে লেখাটা দেখো, আরো মানে টুইস্ট বাকি। সেই ছবি তো দাদুর বিছানার পাশে রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে তোমরা জানলে অবাক হবে, দীপজ্যোতি লিখছে দাদু তার ভালোবাসার জন্য, হ্যাঁ বিয়ে করেনি, ঠিক আছে, দাদু অনেক বছর আগে তার ভালোবাসার মানুষটিকে দেখেছিল, তারপর আর তাকে দেখেননি। কিন্তু বড় হওয়ার পর তার ভালোবাসার মানুষ কেমন দেখতে হয়েছিল দাদু সেটাও জানে না। ছোটবেলার প্রেম, ইভেন দাদু বলেছে আজকে সেই গল্পে যে সেই তার ভালোবাসার মানুষটি আজ বেঁচে আছেন কিনা, কোথায় আছেন সেটাও জানেন না। কারণ যেদিন বিচ্ছেদ হয়েছিল তারপর থেকে দাদু আর কোনোদিন ওই মানুষটার সঙ্গে যোগাযোগ করেনি।
1: মানে আমি না নির্বাক হয়ে গেছি এটা শুনে, আমি জাস্ট নির্বাক হয়ে গেছি।
0: বাসু ওর নাম দিয়েছে, দাদুর নাম দিয়েছে ভালোবাসার দাদু, আর দাদুর আসল নাম দীপজ্যোতি লিখছে যে শ্যামাপদ রায়। সত্যি ভালোবাসার দাদু,
1: আপনার ভালোবাসাকে, আপনার ধৈর্যকে, আপনার, আমি বলবো এটা শুধু ভালোবাসা নয়, ইটস আ ইউনিভার্সাল লাভ, বা এটা ইটার্নাল লাভ, এটা একটা সাধনা। এইভাবেও ভালোবাসা যায়, সত্যি আমার মনে হয় আজ রাতে দীপজ্যোতি তুমি শুধু তোমার ওই দাদুর সঙ্গে বসনি, বরং তুমি একটা টাইম ট্রাভেল করেছো। এই যে দুটো জেনারেশন এক জায়গায় থাকা, তার মানেটা এখন বুঝতে পারছো তো কতটা জরুরি? এবং যারা এই মুহূর্তে চুপ কথা শুনছো, আমাদের প্রত্যেকের এটা বোঝা দরকার, এই যে আজকাল আমরা দাদু ঠাকুমাকে মিস করি, তাদের সঙ্গে বসে দুটো কথা বলি না, বলি না বলেই কিন্তু আমাদের সমাজ আজকে এতটা নিম্নমানের অনুভূতি বা মতবাদ নিয়ে চলছে, যেখানে ট্রোলিংটাকে আমরা খুব ভালোভাবে এনকারেজ করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই যে ভ্যালুসগুলো লাইফের, ওটাকে আমরা এক রাখছি না। আজকাল ভালোবাসা মানেই হচ্ছে ওই পাওয়া দেওয়া, ওইটুকুই। কিন্তু ভালোবাসার অ্যাকচুয়ালি ওরকম একটা মানে একটা গভীর অনুভূতি বা কি বলবো, মানে গভীর একটা তাৎপর্য থাকতে পারে, সেটা আমার মনে হয় এই জেনারেশনের কাছ থেকেই শেখা। যদি একটা ছেলেও শিখতে পারে এইভাবে, যদি একটা ছেলেও ভালোবাসতে পারে বা মেয়ে ভালোবাসতে পারে, আমার মনে হয় জীবনটা না অন্যরকম হবে। আমি বলছি না একা থাকার কথা, মানে দুজন একসঙ্গে থেকেই করো, কারণ একা থাকার যন্ত্রণাটা বড় বিভৎস, সেটা যে যন্ত্রণাটা সহ্য করে সে বোঝে। তবে হ্যাঁ, দীপজ্যোতি তো লিখেছে না, দীপজ্যোতির কাছে আমার একটা কথা বলার আছে। আমি একটু কথাটা আমার ভালো লাগলো না, তুমি বললে যে আমার নিজের দাদু নয়, আমরা মেসে থাকি। দাদু যখন ডাকলে ভাই, তাহলে নিজের আর অন্যের এটা এটা কেন? দাদু যখন ডাকলে তাকে নিজেরই ভাব, আর কখনো বলবে না অন্যের। এই মেসেজটা সত্যি আমরা দুজন আজকে চুরি করে নিয়ে যাব, আমি রোজ পড়ব।
0: এবং তোমার দাদু সিরিয়াসলি একটা ইনস্টিটিউশন,
1: একদম
0: একটা ইনস্টিটিউশন। চলো তোমার দাদুর জন্য, তোমরা তো যখন একসঙ্গে শুনছো, একটা গান আমরা ডেডিকেট করছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনুন, দারুর জিতে তোমার সঙ্গে চুপ কথায়। দেখতে দেখতে আমরা মোটামুটি প্রায় 1.25 ঘন্টা পেরিয়ে গেলাম। এই হচ্ছে চুপ কথার মজা। এইবার চুপ কথা শুনছে বাংলাদেশ থেকে আইচ, বাংলাদেশের কুষ্টিয়া থেকে। আজকে ওয়েদার ভালো থাকার জন্য সুন্দরভাবে শুনতে পাচ্ছি। গতকালকে কমফোর্ট জোনের বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম, আমি উত্তর পেয়েছিলাম। আজকেও অনেক উত্তর পেলাম, যেটা আমার অনেকটা হেল্প করবে। তবে কেন জানি না আজকে একদম ভালো লাগছে না মনটা, কিন্তু কেন ভালো লাগছে না বুঝতে পারছি না। জীবনে অনেক কিছুই ঘটে যেগুলো মেনে নেওয়া সত্যিই কঠিন হয়, তবুও মেনে নিতে হয়। তবে মনের কথা শোনা উচিত নাকি ব্রেনের কথা শোনা উচিত? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই যে কথাটা, প্রশ্নটা ছুঁড়ে দিলে, এই প্রশ্নের সঠিক কোনো উত্তর হয় না জানো তো। মানে এটা হচ্ছে অনেকটা ওই সিচুয়েশনশিপের মতো, তুমি কোন সিচুয়েশনে রয়েছো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি কাব্য পছন্দ করো, যে দুঃখ বিলাসিতা পছন্দ করো, তাহলে বলবো মনের কথা শোনা উচিত। আর যদি খুব ট্যাক্টফুলি দুয়ে দুয়ে চার লাইফ মেলাতে চাও, তাহলে বলবো ব্রেনের কথা শোনা উচিত। এরকম সহজ কথা। প্রচুর মানুষ আছেন যারা ব্রেনের কথা শুনে আজকে হয়তো ফিনান্সিয়ালি বলো, সোশ্যালি বলো, একটা ওই পারমানেন্ট চেয়ার জোগাড় করে তারা বসে পড়েছেন এবং তাদের চলছে, ভালো মতো চলছে, সব কিছু ঠিক আছে, গতি পাতা জীবন চলছে। আবার যে মানুষটা ছোট থেকে হয়তো শুধুমাত্র মনের কথা শুনেছে, যে সে শুধু নাটক করবে, সে শুধু থিয়েটার করবে, সে আর কিছু জানে না, সেটার বাইরে কিছু করতে পারবে না। বাড়ি থেকে প্রচুর বলেছিল, ওরে পড়াশোনা কর, পড়াশোনা কর, চাকরির পরীক্ষা দে, সে কিচ্ছু করেনি, আজও থিয়েটার করে বেড়ায়। ফ্যামিলিতে, পাড়ায় বন্ধুরা সবাই বলে, কিরে কি করছিস বাবা, কিছু একটা করে তো থিয়েটারটা কর না। সে বলে, ভাই আমি তো কিছু করে আর থিয়েটারটা করতে পারবো না, কারণ আমি তো জানি না, থিয়েটারটাই আমি পারি শুধু, আর কিছু পারি না। এবার থিয়েটার পারার দরুন কি হলো, সেই মানুষটা হয়তো ব্র্যান্ডেড শার্ট প্যান্ট পরে ঘুরতে পারে না, তার প্রত্যেক বছরের ফিক্সড হয়তো কোনো ইনভেস্টমেন্ট নেই, প্রচুর টাকার মেডিক্লেম নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে তার প্রাণে না, প্রাণ শক্তি যেটা, সেটা কেউ ছিনিয়ে নিতে পারেনি, সেটা একদম মানে ইন্ট্যাক্ট। আর যে মানুষগুলো ভীষণ সিকিউর একটা লাইফ লিড করে, সেই মানুষগুলো হয়তো সব আছে, কিন্তু তার মধ্যেও কোথাও অনেক আক্ষেপ আছে, তারা নিজেরাইভাবে লাইফটাকে কোথাও মজা করতে পারলাম না। তো এবার তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা চাও। তবে এই ব্যালেন্সটাও আবার খুব জরুরি জানো তো, শুধুই কাব্যে আবেগে ভেসে কথা সেটাও তো কোনো কাজের কথা নয় আজকের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। তাই ওই মন আর ব্রেন, এই দুটোকে একটু ব্যালেন্স করতে হবে, এটুকুই বলতে পারি। চলো নেক্সট মেসেজ। যেমন সুন্দর শোটা হচ্ছে ঠিক তেমনই আজকের প্লেলিস্টটা, খুব ভালো লাগছে দুজনের শো, থ্যাংক ইউ সো মাচ। একটা ছোট্ট ঘটনা ভাগ করে নিচ্ছি। বছর চারেক আগে অফিস থেকে ফিরছিলাম, বাসে ফেরার সময় খেয়াল করেছি এক ভদ্রমহিলার চোখ দিয়ে জল পড়ছে। না তখন আর কিছু হয়নি, তো আমরা একই বাস স্টপেজে নামি। তারপর দেখলাম যে উনি রাস্তাটা পেরোতে পারছেন না। আমি পেরোনোর সময় ওনার পিঠে হাত দিয়ে রাস্তাটা পার করে দিতে আমার হাত দুটো ধরে উনি হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। কোনো এক ঝগড়ার কারণে তার ছেলে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। হয়তো আগে পরে অনেক ঘটনা ঘটেছে যেটা আমি জানি না, আমি শুধু অবাক হয়েছিলাম কত অল্পে মানুষের মন ভিজিয়ে দেওয়া যায়। সামান্য পিঠে হাত দিয়ে রাস্তা পার

0: করে দেওয়াতে উনি ওইভাবে আমাকে যেন মুহূর্তের জন্য আঁকড়ে ধরেছিলেন। আজকাল সহানুভূতি আবেগ এগুলো বড্ড কমে যাচ্ছে এই যান্ত্রিকতার যুগে। তোমার সামান্য একটা ছোট্ট অনুভূতি বা খুব সাধারণ কোনো সক্রিয়তা কখন কার জীবনে ম্যাজিকের মতো কাজ করবে সেটা তুমি নিজেও জানো না। তাই সাধারণভাবেই সবাই ভালোবাসায় থেকো, স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে কিছু করলে এতে এক পয়সা খরচও হবে না, দিনের শেষে একটা অদ্ভুত শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। সুচেতা মিত্র ফ্রম বালি। আরে সুচেতা, থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পর তোমার মেসেজ পড়লাম।
1: এই কথাটা শুনে না আমারই কোথাও একটু খারাপ লাগলো। মানে আমরা কি সত্যি এতটা নিচে নেমে যাচ্ছি যে ঝগড়াঝাটি কোন ঘরে না হয় কিন্তু মা বাবারা যখন বয়স্ক হন তারা তো খানিকটা শিশুসুলভ হয়ে যান, তাদের কিন্তু খুব সহজেই আঘাত দেওয়া সম্ভব সেই সময়। সেটা জেনে কি আমরা কি করে পসিবল নিজের মাকে বা বাবাকে বলে যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও এবং রাগের মাথায় ওরাও বেরিয়ে গেছে? ঠিক নয়, ঠিক নয়। জানি অনেক প্রবলেম হয় সংসারে থাকতে গেলে, মা বাবার সঙ্গে হয়, সবার সাথে হয়, বাট কাউকে এতটাও কষ্ট দিতে নেই কখনো যাতে করে সে আহত হয়ে বাড়ি ছেড়ে সম্পর্ক ছেড়ে দূরে যেতে বাধ্য হয়। সেটা আমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। প্লিজ যারা এই মুহূর্তে চুপ কথা শুনছেন তাদের কাছেও বলছি, বাড়িতে যদি ওরকম দুর্বল মানসিকতার কেউ থাকে, মিন্স খুব নরম মনের কোনো মানুষ থাকেন যিনি সবার সব কথা চুপটি করে শোনেন, দয়া করে তাকে আর বেশি কথা শোনাবেন না, কারণ তিনিও মানুষ। হয়তো একদিন তারও কোনো কথায় খারাপ লাগতে পারে, এমনভাবে লাগতে পারে যে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, তখন কিন্তু আপনারা হাত কামড়াবেন, যদি ভেতরে বিবেক নামক বিষয়টা থাকে তাহলে। প্লিজ, জীবনটা কদিনের বলুন, সম্পর্কগুলো কদিনের, মা বাবা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ সন্তান, একটা সময় পরে কিন্তু সবাই ছেড়ে চলে যাবে পৃথিবী থেকে। তাই যতদিন একে অপরের সঙ্গে আছেন, দেখছেন তো চারদিকে কত প্রতিকূলতা, কত ঝামেলা, কত ঝগড়া, কত যুদ্ধ, কত বিদ্বেষ, তার মাঝখানে নিজের ঘরে নিজের সংসারে যদি আমরা একটু একটা সুখের স্বর্গ না বানাতে পারি, অ্যাটলিস্ট সুখের একটা জায়গা তৈরি করতে পারি, সেখানে নিজেদের মানুষের সঙ্গে যদি ঠিকঠাকভাবে থাকতে পারি, আমার মনে হয় এটাই স্বর্গ। এটুকু করা দরকার, অ্যাটলিস্ট মা বাবা যখন বৃদ্ধ হবেন চেষ্টা করতে হবে তারা শত ভুল বললেও মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া। কারণ আপনি বা তুমি যখন ছোট ছিলে না তখন মা বাবাও তোমার অনেক অনেক বায়না মেনে নিয়েছিলেন, অনেক অহেতুক কথা ঝগড়া অপমান তারা কিন্তু সহ্য করেছিলেন, এইটা ভেবেছে সে তো ছোট, সে বড় হলে সব ঠিক হয়ে যাবে। মা বাবারা বৃদ্ধ হলে তাদের দেখার দায়িত্ব আমাদের, সে ছেলে হোক সে মেয়ে হোক। আমি সবসময় বলি আজকালকার মেয়েরা পারে এমন কিছু নেই, মেয়েদের দায়িত্ব এটাও হয় মা বাবাকে দেখা ঠিক ছেলেরই মতন।
0: ভীষণ রকম ট্রু। চলো পরের একটা মেসেজে যাই, তারপর আবার সাউন্ড ব্রেকে যাব। দিন তিনেক আগে একটা মুভি দেখলাম, নাম প্রজেক্ট হেল মেরি। বহুদিন পর একটা মুভি দেখে ভালো লাগলো, কিছুটা হিংসাও হলো, ওই ইংরেজিতে যাকে বলে জেলাসি। আমি চেয়েছিলাম আমার জীবনে বন্ধুত্বের গল্পটা ঠিক এরকমই একটা হোক, যেন বন্ধু কথাটা শুনলেই ঠোঁটের কোণে নিজের অজান্তেই হাসি চলে আসে। কিন্তু জীবনের প্রায় অর্ধেকটা পেরিয়ে আসার পর যা বুঝলাম, কিছু গল্প সবার জীবনে আসে না, ওই রূপলি পর্দাতেই থেকে যায়। ও ভালো কথা, তোমরা মুভিটা না দেখে থাকলে দেখে নিও, একটা নাম করা ওটিটি প্ল্যাটফর্মে পেয়ে যাবে। শাউন ফ্রম বারাসাত।
1: থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন শাউন, ডেফিনেটলি দেখবো, আমার দেখা হয়নি, নামটা শুনেছি, ট্রেইলারও দেখেছিলাম, বাট দেখা হয়নি, এবার তো ডেফিনেটলি দেখবো।
0: একদম। আর এটা পুচকে করে শুধু মেসেজটা পড়ে নিই, সেটা হচ্ছে যে ওই আইস আমাদেরকে বাংলাদেশ থেকে শুনছিল ওই ব্রেনের কথা আর মনের কথা, ও বলছে জীবনের বাস্তব সত্য এটা, আর খুব সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ তোমাদের দুজনকে।
1: থ্যাংক ইউ আইচ, এভাবেই শুনতে থেকো। আর এবার ব্যাক টু ব্যাক দুটো গান দেবো, দুটো গান না আমার খুব পছন্দের, যেহেতু এই মুহূর্তে একটু ইমোশনাল কথাবার্তা আমরা বললাম, প্লাস আমরা নিজেরও একটু ইমোশনাল হলাম যেহেতু মা বাবার কথা এসছে। তো আমার মনে হয় দুটো গান কোথাও গিয়ে এই সম্পর্কের সুতোটাকে ছিঁড়ে যেতে যেতেও আবার কোথাও যেন জুড়ে দেয়। দেখো তো তোমার

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: গৌরব আমাদেরকে মেসেজ করছে শ্যামনগর থেকে। গৌরব লিখছে যে, হাই চুপ কথা, আজকে শোটা জাস্ট জমে গেছে, আছি 3টে পর্যন্ত। থ্যাংক ইউ। আচ্ছা, একজন 56 বার মেসেজটা পাঠিয়েছে।
2: হ্যাঁ, 56 বার। ধৈর্যটা সাংঘাতিক ভালো।
1: বুঝলাম, কি বলবো বিশ্বজিৎ, তোমার মেসেজে রাধে রাধে, রাধে রাধে। তারপরের মেসেজের কোনো উত্তর আমার কাছে নেই, কারণ যাকে মেসেজ করছো সে তো আজকে শোতেই নেই। ঠিক আছে, চলো নেক্সট মেসেজে যাই। হাই চুপ কথা, আকাশ বেহালা থেকে বলছি। হাই ডিয়ার অরিজিত দা, সুনন্দ দি, কেমন আছো? তোমাদের গত পরশু ফ্রাইডে লাভ জাংশনে পেয়েছিলাম। তোমরা কথা দিয়েছিলে যে তোমরা চুপ কথায় থাকবে। সানডে আর লাভ জাংশন শেষ করার সঙ্গে সঙ্গে সুনন্দাদি ভাই, তুমি যেমন বলেছিলে আমি ঠিক তেমনই করেছি। আজকের দুপুরে কি ছিল? আজকের দুপুরে
2: ঘুমিয়েছে হয়তো,
1: হাফ ডে ছিল, হাফ ডে ছিল, এরকম কিছুটা লিখতে চাইছে বোধহয়। হাফ ডে ছিল, কাজ শেষ করে প্রচণ্ড রোদে পুড়ে বাড়ি এসে লাঞ্চ করে টানা ঘুমিয়ে নিয়েছি, আর আজকে এখন তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেব। আর কালকের খুব সকাল সকাল আমি দক্ষিণ চব্বিশ পরগনার হিন মোটরে আমার নপিসির বাড়ি যাচ্ছি। আমার পিসির বাড়িতে অনেক মেম্বার, তার মধ্যে আমার খুব পছন্দের মেম্বার, তাদের ছোট্ট পুষ্য ডগে আমার পপকর্নের সঙ্গে দেখা হবে। আর কালকে আমার প্রিয় দল খেলা রয়েছে, আবার একই দিনে বাঙালির মহারণ ফুটবল মোহনবাগানের স্পেঙ্গলের ডার্বি রয়েছে। ইডেনে তো কেকেআর জিতল, সব মিলিয়ে মিশিয়ে 17 মে 2026 একটা চিরস্মরণীয় দিন হতে চলেছে। আর তোমাদেরকে পেয়ে দারুণ লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ আকাশ। ওকে, আমরা এবার একটু আমাদের মেসেজ সেকশনে যাই, বুঝলে, নাহলে লোকজন বড় রাগ করবে।
2: আর হ্যাঁ, তারই সঙ্গে তোমাদের জন্য কিন্তু দুর্ধর্ষ দুটো গান রেডি করে রেখেছি। মানে আমার মনে হয় রাতে এই গান অসম্ভব ভালো লাগে শুনতে।
1: দেখি দেখি দেখি, উফ বাবা, বুঝে গেছি কেস। আচ্ছা চলো, অনুষ্কা বলছি, ডিয়ার চুপ কথা, জানো আজ শরীরটা একদম ভালো নেই, তাই মনটা খুব খারাপ হয়ে আছে। বলতে পারো কি করে মনটা ভালো করতে পারবো যাতে আগামীকালটা ভালো হয়? 3টে অবধি জাগবো না, কারণ লাস্ট গানটা যখন বাজিয়ে দিয়ে যাও না খুব কষ্ট হয়। এর উত্তর একটু সুনন্দাদিক
2: না, মন খারাপ থাকে,
1: মন ভালো কি করে করবে বলো?
2: দেখো, তুমি চুপ কথা শুনছো, এটা শুনে যদি মন তোমার ভালো না হয় তাহলে বলবো আমরা ফিল করেছি আমাদের ব্যর্থতা, যে তোমাকে মনটা ভালো রাখার কোনো রসদ আমরা দিতেই পারলাম না। কারণ চুপ কথা মানেই তো মন ভালো করার একটা শো, যেখানে তোমার আমার আমাদের প্রত্যেকের মনটা ভালো হয়, ভালো ভালো গান রয়েছে। তো কোনটা হলো বলো, মানে বলো আমরা কি ব্যর্থ হলাম, নাকি প্লে লিস্ট ভালো না, নাকি অন্য কিছু? যাকে জোকস অ্যাপার্ট, যখনই মনটা খারাপ থাকবে না খুব, তখন তোমার জীবনের ভালো ভালো মেমোরিজগুলোকে একটু মনে করার চেষ্টা করো তো। কী হয় জানো তো, আমাদের যখন মনটা খারাপ থাকে আমরা খারাপ মেমোরিজগুলোকে আরও ভাবতে থাকি, তো সেটা লুপে আমাদের মাথায় ঘুরতে থাকে। একটু ব্রেক দাও, চোখে মুখে একটু জল দাও, তোমার মোবাইলটা যদি নিতে ইচ্ছে করে নাও, নিয়ে কী করবে? তোমার অনেক পুরনো হ্যাপি ডেজের কিছু ভিডিওস যদি থাকে সেটাকে দেখো, বা তোমার কোনো ভালো সময়ের ছবি যদি তোমার কাছে থাকে সেটা দেখো। আদারওয়াইজ আজকাল সোশ্যাল মিডিয়াতে টুকরো টুকরো করে কমেডি মুভির কিছু কিছু সিন পাওয়া যায়, খুব ছোট ছোট করে, সেগুলো দেখো, একটু আনন্দ পাবে। ডোপামিন সিক্রিয়েশনটা যত ভালো হবে তোমার মাথায়, তত তুমি হ্যাপি থাকতে পারবে, বুঝলে তো? তো ডোপামিনটাকে সিক্রেট করতে হবে, সিক্রিয়েশনটাকে বাড়াতে হবে। তার জন্য ওই লুপের ভেতর থেকে একটু বেরিয়ে পড়ো, একটু ব্রেক নাও, তারপর ভালো কিছু ভাবো, বুঝলে?
1: পারমিতা আমাদেরকে মেসেজ করছে কল্যাণী থেকে। পারমিতা লিখছে যে, আমি চুপ কথার নিউ মেম্বার, আজকে আমার চুপ কথাতে 3rd দিন। আমার চুপ কথাতে এসে ভীষণ ভালো লাগছে, আর তোমাদেরকেও খুব ভালো লাগছে। আমি ভালো আছি, আমার অনেকগুলো পোষ্য আছে জানো, ডগি অ্যান্ড ক্যাট। অনেক ওকে অনেকজন রাস্তাঘাটে তো ওদের ফেলে দিয়ে চলে যেত, আমি রাস্তা থেকে ওদেরকে তুলে নিয়ে আসতাম। প্রত্যেকের আলাদা আলাদা নামও দিয়েছি। আমার ওদেরকে নিয়ে সারাটা দিন সময় কেটে যায়। তোমরা দুজন কেমন আছো? আর তোমাদের সত্যি দুজনের ভয়েসটা ভীষণ সুন্দর লাগছে।

0: তো পারবিতা, তোমাকে থ্যাংক ইউ দিয়ে ছোট করব না, আর এটুকু বলতে পারি যে আমাদের দুজনেরই ইচ্ছে থাকলো একবার তোমার সঙ্গে বেশ দেখা করার, মানে তোমার ওই সবার সঙ্গে, তোমার বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে। খুব ভালো ইনিশিয়েটিভ, প্লিজ এরকমই থাকুক। মানে কি বলতো, মন থেকে না আমরা, মানে এই যে ভালো থাকা মন থেকে, এই যে তুমি কতটা ট্রান্সপারেন্ট, তুমি কতটা ভালো একজন হিউম্যান বিইং, এটা তোমার এই মেসেজ থেকে জাস্ট ক্লিয়ার। এখানে আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই। মানে যে কেউ এই মেসেজটা দেখে, যার ওই একটু আগে সুনন্দা বলছিল যে আদৌ যদি বিবেক থাকে, তো যদি সিরিয়াসলি বিবেক থাকে, তাহলে সেই মানুষটা অ্যাটলিস্ট তোমার ক্ষেত্রে কোনো খারাপ কথা বলতে পারবে না, মানে ফার্স্ট লটে।
1: ঠিক,
0: খুব ভালো, মানে চালিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু পরের মেসেজে যাই। বলছে না না ভালো লাগছে বলেই তো জেগে আছি, মজা করেছো অনুষ্কা একদম। দাঁড়াও চলো নেক্সট মেসেজ একটু যাই। সুনন্দা, জানো তো, জানো এটা আমারও ফ্যামিলিতে আছে। আমার এক পিসিও ভালোবেসেছিল, সেই ছেলেটি ব্রাহ্মণ ফ্যামিলির ছিল, আমরা ব্রাহ্মণ নই বলে মেনে নেয়নি, সেই পিসি আর বিয়েই করেনি, অথচ তার সঙ্গে দেখা হতো ফ্রেন্ডের মতো, আমরা কেউ ডাকতাম, আবার কেউ কাকুর বন্ধুও ছিল, আমার বাবাও মানেনি কাকুর বন্ধু ছিল তাই। এখন ওই কাকা বাইরে বেরোলে রাস্তা ভুলে যেতে পারে বলে ঘরে আটকে রাখা হয়, এখন আমরা জানতে পারি এটা বড় হয়ে। অ্যান্ডি,
1: সো প্যাথেটিক না? আমি বললাম না, এই ধরনের ভালোবাসা আমার মনে হয় ওই জেনারেশন অবধি ছিল, কারণ আজকাল আমরা খুব ব্যস্ত, আমাদের কাছে প্রচুর অপশন, আমাদের মাইন্ড ভীষণ ফ্লাকচুয়েটেড হয়, কিছু কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম স্বার্থপর হওয়া ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো স্বার্থপরের একটু উপরে চলে গেছি, ওটা কতটুকু হেলদি আই ডোন্ট নো, আমার কাছে এর উত্তর নেই।
0: হাই শুভকথা, আমার নাম পল্লবী, আমি হাওড়া থেকে বলছি। জানো তোমরা আমার বেস্ট ফ্রেন্ড, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ছেলেটা ছেড়ে দিয়েছে, তো এখন আমি মনে করি যে আমি একা, আর যখন তোমাদের কথা মনে করি তখন ভাবি কই আমি কোথায় একা, একা নই তো, আমার সঙ্গে তো চুপ কথা আছে।
1: আমার এই শব্দটা না খুব কানে লাগলো জানো তো, ছেড়ে দিয়েছে। দেখো পল্লবী, কখনো তোমার জীবনে কাউকে অতটা অধিকার দিও না যে তোমাকে সে ছোট করে দেয়। এই যে ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিয়েছি, এই শব্দগুলোকে কখনো তোমার জীবনে অ্যাপ্লাই করো না বা জীবনে জায়গা দিও না। তুমি বরং এটা বলতে পারবে, পারতে বা পারো বা আগামীতে বলো যে ওর সঙ্গে আমার জেল হয়নি সম্পর্কটা, তাই আলাদা হয়ে গেছি,
0: ঠিক
1: তাই না? কারণ এই যে বললে না সে আমাকে ছেড়ে দিয়েছে, তার মানে তোমার মূল্যটা তোমার কাছে জিরো, তাই তো? তুমি ওকে মূল্য দিচ্ছ যে সে আমাকে ছেড়ে চলে গেছে বা আমাকে ছেড়ে দিয়েছে, নিজেকে এতটা নিচে না নামালে হয় না পল্লবী? নিজের ভেতরে এটা বিশ্বাস করতে শেখো যে তুমি ওয়ার্দি, তোমার একটা মূল্য আছে, কেউ যেখান খুশি তেখান সেখান থেকে উঠে এসে তোমাকে ওভাবে ইউজ করতে পারে না মেন্টালি, যে কদিনের জন্য একটা সম্পর্ক হলো তারপর সে চলে গেল।
0: এবং সবচেয়ে বড় কথা যে এই যে মানে আমাকে ছেড়ে দিয়েছে মানে কি, তোমাকে তার আগে ধরেছিল, তো যদি ধরে থাকে, আমি ধরে নিলাম, এই আমি চট করে বা মানে আমার কন্ট্রোলটা পুরোটা অন্য একজনের কাছে সঁপে দেবই বা কেন?
1: অ্যাবসলিউটলি, আমি এটাই বলার চেষ্টা করছিলাম।
0: কেন মানে আমার কন্ট্রোল অন্য কেউ কেন নিয়ে নেবে? এটা কি গাড়ির স্টিয়ারিং নাকি,
1: বা আমি কি কোনো প্রোডাক্ট নাকি?
0: অ্যাবসলিউটলি,
1: একটা সময় আমার কাছে, হ্যাঁ আমাকে কিনে নিয়েছিল, এখন আর পছন্দ নেই, আমাকে ছুঁড়ে ফেলে দিল, আরে
0: আমাদের পুরনো জামার মতো,
1: মানেটা কি? আমি এটাই বিশ্বাস করি অরিজিৎ, জানো তো, আমরা সঠিকভাবে আমাদের মূল্যটা বুঝতে পারি না বলেই কিন্তু আমরা বারবার প্রতারিত হই, এবং তারপর আমরা বলি যে এই সমাজ, আমাদের সো কল সোসাইটি, আমাদের প্রেমিক বা প্রেমিকা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের বিট্রে করেছে, আমাদের ডিচ করেছে। না, অ্যাকচুয়ালি আমরা প্রথম আমাদের ডিচ করি, আমরা নিজেদের সম্মানটাকে, নিজেদের ওয়ার্থটাকে এতটা নিচে নামিয়ে দিই যে কেউ এসে সেটাকে পায়ে নিচে চাপা দিতে পারে, ইজি হয়ে যায়। আজকে তুমি যদি খুব শক্ত হতে, তাহলে এই কাজটা তোমার সঙ্গে কেউ করতে

0: পারতো না বা তুমি নিজেকে বলতে পারতে না যে সে আমাকে ছেড়ে দিয়েছে। কার অতটা সাধ্য আছে কাউকে ধরে রাখা বা ছেড়ে দেওয়ার বলো তো? এটা কোনো দিন ভেবো না। আজ থেকে তোমার এই ভাবনাটা চেঞ্জ করো যে সে আমাকে ছেড়ে দিয়েছে। সে কে তোমাকে ছেড়ে দেবে? সে কোন হরিদাস পাল? সে কেউ নয়। তোমার জীবনের নায়ক কিংবা নায়িকা তুমি নিজে। যা ডিসিশন নেবে তুমি নিজে নেবে, তোমার নিজের ভালোর জন্য নেবে। সেই অধিকার তুমি কিন্তু কাউকে দিও না, তাহলে সারা জীবন তোমাকে চোখের জল ফেলতে হবে। এটা বাস্তব অভিজ্ঞতা, বহু মানুষের হয়েছে। আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় সেই অভিজ্ঞতার মাঝখান দিয়ে গেছি বলেই তোমাকে আজকে কথাটা বলছি। নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে রাখো পল্লবী, নয়তো ভবিষ্যতে অনেক সমস্যা তোমার হবে।
1: সুনন্দা কিন্তু একটু রেগে গেছে। হ্যাঁ, কে হরিদাস পাল এই সমস্ত বলে টলে দিয়েছে? তো
0: সুনন্দা রেগে গেলে যেটা হয়,
1: রাগ কমানোর একটা সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে সুনন্দাকে একটা ভালো গান শোনাতে হয়। তো জানো তো, যখন এই ছেড়ে দেওয়ার গল্প হয় তখন যদি যদি যদি এই গল্পে আমরা বিশ্বাস করি সুনন্দা, যে হ্যাঁ সিরিয়াসলি আমাকে ছেড়ে দিল, এই গল্পে যদি আমরা বিশ্বাস করি, তাহলে ঠিক তার পর মুহূর্তে একজন এসে আমাদেরকে জড়িয়ে ধরে, একজন এসে আমাদের হাতটা ধরে।
0: ঠিক,
1: সেটা হচ্ছে আমাদের বন্ধু। সেটা চুপ কথা হতে পারে, সেটা তোমার সবচেয়ে কাছের কোনো বন্ধু হতে পারে,

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনুন দারুর জিত, আজ তোমার সঙ্গে রাত জাগছে। একটা বড় সড়ো মেসেজ, মেসেজটা পড়ি। নিজেকে চেনা মানে শুধু নিজের নাম, পরিচয় বা পোশাকে জানা নয়, নিজেকে চেনা মানে নিজের মনকে বোঝা, নিজের শক্তি আর দুর্বলতাকে গ্রহণ করা। জীবনের পথে আমরা অনেক সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের সত্যিকারের সত্তাকেই হারিয়ে ফেলি। অথচ মানুষ তখনই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে যখন সে নিজের মতো করে বাঁচতে শেখে। নিজেকে চিনতে গেলে একা কিছুটা সময় কাটাতেই হয়, নিজের ভুল থেকে শিক্ষা নিতে হয়।

0: আর মনকে প্রশ্ন করতে হয় যে আমি আসলে কে। সবার ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের স্বপ্ন আর বিশ্বাসকে আঁকড়ে ধরাই হলো আত্মপরিচয়ের প্রথম ধাপ। যে মানুষ নিজেকে চিনতে পারে সে জীবনের ঝড়েও ভেঙে পড়ে না, কারণ সে জানে তার পথ কোথায়, তার শক্তি কতটা। নিজেকে জানার এই যাত্রা কখনো শেষ হয় না, প্রতিদিন মানুষ নিজেকে নতুন এক রূপে আবিষ্কার করে। সৌভিক ফ্রম ঢাকুরিয়া, অ্যাবসোলিউটলি ট্রু। এবং সৌভিক, আমরা এই কথার এক্ষুনি একটু আগে অফ মাইকে বলছিলাম, আমরা যখন নিজেরা একটু আড্ডা দিচ্ছিলাম, যে আমরা না সত্যি অন্যকে খুশি করতে গিয়ে নিজেরা জাস্ট নিজেদের সত্তাটাকে হারিয়ে ফেলছি। খুব ভালো লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। ভাবলাম অনেক রাত হলো, কাল সকাল 11:30টায় গিটারের ক্লাস আছে, শুয়ে পড়ি, বাট বেডে গিয়েও শুতে পারলাম না তোমাদের পুরোটা না শুনে। উইকে মাত্র দুবার চুপ কথা হয়, তো তাই আবার রেডিওটা চালিয়ে চলে এলাম তোমাদের শুনতে, থ্যাংক ইউ সো মাচ। নামটা নামটাই তো সৌর্য। ওকে, গুড গুড গুড, বুঝলাম বুঝলাম। আজ শোটা তো মানে জমে গেছে বুঝলে সুনন্দা।
1: তাই তো বুঝছি।
0: প্রাণের চুপ কথা, কেমন আছো তোমরা? আর আমার অরিজিৎ ভাই কেমন আছো? ভালো আছি। মমতাজ বেগম হাওড়া আন্দুল থেকে, ওকে, জাস্ট ডিনার করব, তোমরা কিছু খেয়েছো? হ্যাঁ, আমরা টুকটাক খাওয়া দাওয়া চলছে, আর একটু বাদেই বড়বাবু হাটে যাবে। আমাদের একটা ছোট্ট রেডিমেড গার্মেন্টসের বিজনেস আছে, তারই প্রস্তুতি চলছে। ছেলেটা সারাদিন অনেক কষ্ট করে, তারপরেই গরমে সারাদিন ওই হাটে বসে কাটানো। যাই হোক, তোমরা আবার আমার বাবুর জন্য দোয়া করো, ও যেন জীবনে অনেক উন্নতি করে। সাবধানে বাড়ি ফিরো, আছি 3টে পর্যন্ত। ট্রু, আসলে মানে এটা আমরা, আমাদের আশীর্বাদ, আমাদের দোয়া যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় কথা যেটা কি জানেন তো, সেটা হচ্ছে না এই এই যে একটা অনেস্ট এফোর্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা এটা কোনোদিন ফেলা যায় না,
1: ঠিক,
0: কোনোদিন ফেলা যায় না। আপনার যে কোনো কাজের প্রতি যখন অনেস্ট এফোর্ট থাকবে, সেই এফোর্ট কোনোদিন ফেলা যেতে পারে না। মানে আজকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যা কিছু হয়ে যাক, এটার একটা রিটার্ন হবেই হবে। এবং সেই দিনটা যখন হবে, তখন সত্যি সত্যি ভগবান দুহাত ভরে আপনাকে দেবে, এইটুকু শুধু বলতে পারি। আচ্ছা, মোটামুটি আমাদের হোয়াটসঅ্যাপে আনরিড মেসেজ এখনও যেগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে পড়ার মতো নয় আমার। বেলেঘাটা থেকে অনিন্দ বলছে, ও ওর বাবাকে 7 মাস হলো হারিয়েছে। বাবাই একমাত্র অভিভাবক আমার ছিল, বাবাকে হারিয়ে আমি একদম অভিভাবকহীন হয়ে পড়েছি। বাবাকে ছাড়া কিছু ভালো লাগছে না, মাঝে তো নিজেও চলে যাওয়ার কথা ভেবেছিলাম। এইসব এগুলো লিখো না, কী করবো কী করবে, মানে দেখো, মানে একটু দিনের শেষে একটুখানি তোমাকে মানে বলি, হয়তো গলাটা রুড মনে হবে, একটা কথা বলি, সেটা হচ্ছে এই কথাগুলো নেই যে জীবন থেকে পালিয়ে যাওয়ার গল্প, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। ভগবান যখন আমাদের লাইফটা দিয়েছেন এত সুন্দর করে এই পৃথিবীতে, তখন তিনি না কিছু ভেবেই পাঠিয়েছেন আমাদেরকে। এটা খুব ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা আমাদের মানুষের একটা কাজ আছে, এবার সেই কাজটা কমপ্লিট না করে যদি আমরা চলে যাই নিজেরা জোরজাবস্তি, তাহলে সেটা খুব একটা ভালো কিছু হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সমস্ত কিছু থেকে পালিয়ে জাস্ট ফেস করতে পারছি না বলে আমি চলে গেলাম, এটা কোনো কাজের কথা বলো? মানে তুমি ধরো মাধ্যমিক অঙ্ক পরীক্ষা দিচ্ছ, কোশ্চেনটা আনকমন হয়েছে, কিচ্ছু পারছো না, তুমি কী করবে? যতটুকু জানো ততটুকু তো করে আসবে, নাকি জানাগুলো না করে তুমি পরীক্ষার হল থেকে চলে আসবে? এটা তো হয় না। তো সুতরাং লাইফে তোমার যে না পাওয়াগুলো আছে, তুমি দেখো, তুমি যে বয়সে বলছো বাবাকে হারিয়েছ, তারপর অভিভাবকহীন হয়ে পড়েছো, একটু আশেপাশে তাকিয়ে দেখবে আরও অনেক ছেলে মেয়ে রয়েছে যাদের একদম মানে পুচকে বয়সে, তারা তখন হয়তো বাবা মা ডাকতে শেখেনি, সেই সময় বাবা মা হারিয়ে গেছে, মানে হারিয়ে গেছেন আর কি তাদের, তো তারা বড় হচ্ছে না, তারা বড় হয়নি, এটা কোনো কথা নয়। একটা সময় দাঁড়িয়ে আমাদের অভিভাবকহীন হতেই হয়, এটা এটা এটা সংসারের নিয়ম, কারোর আগে কারোর পরে, এর বাইরে তো কিছু নয়। তো যদি বিষয়টা খুব আগে হয়ে থাকে, সেটা সত্যি আমাদের কাছে খুব কষ্টের, সেটা আমাদের সত্যি খারাপ, আমরা দিশাহীন হয়ে পড়ি। তো দিশাহীন হয়ে যাওয়ার পরেও তোমাকেই তো বস্তু সামনে এগোতে হবে, আমি চলে গেলাম, আমি থাকলাম না, কোনো কোনো কোনো মানে এতে কোনো কলার তোলার কোনো ব্যাপার

সুতরাং এই ভাবনা কখনো ভাববে না এবং এই ভাবনা লিখবে না কখনো, কারণ এই কথাগুলো না খুব একটা নেগেটিভ ভাইব ছড়ায়। তো চুপ কথা মানে অলওয়েজ তো আমরা একটু পজিটিভ কিছুর জন্য এই শোটা করি, যাতে অ্যাটলিস্ট সবাই দিনের শেষে একটু মন ভালো করে শান্তিতে ঘুমোতে পারে এবং যাতে কালকে থেকে একটু নতুন করে নিজের সঙ্গে জার্নিটা শুরু করতে পারে। লাইফ তো আমাদের কাছে একটা জার্নি। আমরা না অনেকে বলি চল কাল থেকে আবার যুদ্ধ শুরু, এটা না, এটার উল্টো যদি আমরা বলি যে কাল থেকে আবার আমাদের জার্নি শুরু, কতটা শুনতে কতটা ভালো লাগে। দেখো অনেককে আমি বলতে শুনেছি চলো আজকে টাটা বাই বাই কাল থেকে আবার যুদ্ধ শুরু। আরে বাবা, যুদ্ধ তো রোজ করছি, প্রতি মুহূর্তে যুদ্ধ করছি, বাসে উঠতে গেলে যুদ্ধ করছি, মেট্রোতে যুদ্ধ করছি, টিকিট কাটতে গেলে যুদ্ধ করছি, সবেতেই তো যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধটা কিসের জন্যে? জার্নির জন্য। আমি যদি জার্নি নাই করতাম, বাড়িতে বসে থাকতাম, তাহলে কিছু লাগতো না। তাহলে কি হলো, আমাদের লাইফের জার্নিটা ইম্পর্টেন্ট, আর এই জার্নিটা না ওপরওয়ালা কন্ট্রোল করেন, তো তাই তার ওপরে গিয়ে আমাদের খবরদারি করে লাভ নেই। উল্টে তিনি যে পথে আমাদেরকে চালাচ্ছেন সম্পূর্ণ তার ওপরে বিশ্বাস রেখে আমাদের নিজের এফোর্ট দিয়ে সামনে এগিয়ে যাওয়া। এই দেখো আমরা অনেকক্ষণ ধরে আজকে একটা কথা বলছিলাম যে কমফোর্ট জোনের কথা, কমফোর্ট জোন থেকে বেরোনো, কমফোর্ট জোন থেকে বেরোনো কেন ভালো, এই সমস্ত নিয়ে প্রচুর কথা বলছিলাম। আজকে তুমি ভাবো, তুমি হয়তো আজ থেকে 5 বছর আগে ভাবতেই পারোনি আজ তুমি যে কাজটা করছো সেই কাজটা কোনোদিন করতে পারবে, ভাবতেই পারোনি। এমন মানে ঘরে ঘরে প্রচুর প্রচুর উদাহরণ রয়েছে। আজকে যে কাজটা করছো সে কাজটা তুমি ভেবেছিলে 5 বছর আগে করতে পারবে, কিংবা তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দাও কিংবা HS পরীক্ষা দাও, তুমি তখন ভাবো আমি একটা অন্য কিছু চাকরি করব, অন্য কিছু হব, 10 বছর পরে গিয়ে দেখলে তোমার জীবন অন্য খাতে বইছে। তাহলে এই এই এইটা কে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে? সেই সর্বশক্তিমান, তিনি বুঝেছেন যে ওই দিকটা হয়তো তোমার জন্যই বেটার, তাই তোমাকে ওই ফিল্ডে ওই দিকে ধাবিত করেছেন। তাই তার প্রতি বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, কাজে ফোকাস করো, এবং বাবা মা যারা নেই তারা তো দেখছেন তোমাকে, তাদেরকে দেখিয়ে দাও যে তুমি পারছো। এইটা দেখে তারা খুব খুশি হবেন।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: হাই চুপ কথা, আমি আমিষা ফ্রম বেহালা চৌরাস্তা। তোমরা কেমন আছো এই গরমে? আমি ক্লাস টেনে পড়ি, কম্পিউটার থিওরি পড়তে পড়তে তোমাদের শুনছি, খুব ভালো লাগছে শুনতে। সাবধানে বাড়ি ফিরো, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আমিষা। আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আমরা তার মিনিট দশেক মতো আছি, তারপর তো টাটা বেবাই হয়ে যাব। তুমিও বেশি আর দেরি করো না, ঠিক আছে? কি অ্যাডভান্সেই বাই প্রিয় দাদা আর দিদিরা, খারাপ লাগছে বাট তোমাদের তো যাওয়ার টাইম হয়ে আসছে, আবার 5-6 দিন পর তোমাদের সাথে কথা হবে। ভালো থেকো, সাবধানে যেও, মনটা একটু খারাপ হয়ে গেল, কি করা যাবে, ভালো জিনিস না কোথাও গিয়ে থামিয়ে দিতে হয় জানো তো, এইটা আর একটা লেসন। ভালো জিনিস সব সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হওয়া উচিত, তবেই তুমি বিরিয়ানির স্বাদটা পাবে বিরিয়ানি হিসাবে, না হলে বিরিয়ানিটা যদি ভাত ডাল হয়ে যায় তাহলে বিরিয়ানিটা তো তুমি বিরিয়ানির মতো করে পাবে না। বিরিয়ানিটা মাসে একদিনই খেতে হয়, তাহলে দেখবে ভালো লাগবে, ওটা তুমি এনজয় করতে পারবে। আর রোজ বিরিয়ানি খেলে পেট খারাপ হয়ে যাবে, তো ভালো জিনিসটা কম কম হলেই ভালো হয়। আমরাও কখনো ভাবতেই পারিনি যে চুপ কথা আমরা সপ্তাহে 2 দিন আসবো, আমরা তো প্রথমে 1 দিন করতাম, তারপর তোমাদের এতটা মেসেজ, এতটা রেসপন্স। মানে আমরা যখন চুপ কথা শুরু করেছি তখন তো বুঝতেই পারিনি যে রাত 12টা থেকে 3টে এইরকম একটা মেসেজের প্লাবন হতে পারে, তো সেটা যখন তোমরা করে দিয়েছ তাই একদিনের বদলে 2 দিন আসা। কিন্তু এই 2 দিনেই আমরা একটু সীমাবদ্ধ থাকছি বা থাকবো, বা এই 3 ঘন্টাতেই সীমাবদ্ধ আছি, কারণ আমাদেরও মনে হয় যে ভালো জিনিসটা কোথাও থামাটা খুব দরকার, কারণ তবেই বোধহয় আবার পরের এই সপ্তাহের জন্য তোমাদের যে অপেক্ষা সেটা আরেকবার তৈরি হয়, না হলে মুশকিল হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, একটা মেসেজ। আকাশ কি লিখছো, এই গরমে কোল্ড কফি খেও, ওরে বাবা কি করে দেবে। অরিজিৎদা, তোমাদের চুপ কথায় আজকে জমে গেল গানে গল্পে, জাস্ট অসাম লাগছে, গুড, থ্যাংক ইউ। কিন্তু এই কোল্ড কফি করে দেওয়ার কোনো লোক আমাদের কাছে এই মুহূর্তে নেই, একদম নেই, বিশ্বাস করো। আচ্ছা, আমি সেই মেসেজ পড়ে নিয়েছি। দাদা দিদি কেমন আছো? তোমাদের যদি আমি জিজ্ঞেস করি যে তোমাদের জীবনের সবথেকে আনন্দময় মুহূর্ত কোনটা, তাহলে তোমাদের কিসের ছবি সবার প্রথমে মনে আসে? বারুইপুর থেকে নাম বলছি না, কিসের ছবি
2: একটু মুশকিল, এত রাতে এখন ভাবতে হবে তো,
1: মাথা কাটতে পারছি। তবে আমার যখন মন খুব ভালো থাকে আমার তখন মনে শুধু একটাই ছবি ঘুরে আসে, সেটা হচ্ছে চাউমিন আর চিলি চিকেন।
2: চলো আজকের মতন আমাদের কিন্তু টাটা বাই বাই বলতেই হচ্ছে,
1: আমরা মোটামুটি ব্যাক টু ব্যাক 2টো গান রাখি, কারণ স্টুডিওটাও আবার রেডি করতে হবে পরের শো এর জন্য, টানা আবার 1-3 ঘন্টার শো। তো সুনন্দার অরিজিৎ আজকের মতো টাটা বাই বাই বলছে, খুব ভালো থেকো, পাশের মানুষটাকে ভালো রেখো, হাতটাকে শক্ত করে ধরে রেখো, কারণ এই কাজটাই আমরা সবচেয়ে বেশি পারি না, ছেড়ে দিতে তো সবাই পারি, ধরতে কজন পারি। তো খুব ভালো থেকো, টেক কেয়ার, আবারও নিশ্চয়ই কখনো আমরা একসঙ্গে ফিরবো তোমাদের কাছে কোনো না কোনো সময়, তখন তো কথা হবেই। টাটা, গুড নাইট।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

ফেলে আসেন নেতা। আজ এই রাতের নির্জনতায় বড় মন কেমন করে দেয়। আমি আছি সৌম্য, শোনাচ্ছি তোমাদের তেমনি ফেলে আসা কিছু সুর আর ফেলে আসা কিছু কথা।

দেখতে দেখতে বেশ অনেক কটি ছবির গান শুনে ফেললাম। কুরুক্ষেত্র দিয়ে শুরু করেছিলাম, তারপর কবি খুশি কবি গাম, তারপর ধড়কন, চোরি চোরি, চুপকে চুপকে, দিল চাহতা হে, কহো না প্যার হে, পুকার, এবং শেষ বেলায় যে দুটি গান শুনবো, যে দুটি গান শুনতে শুনতে বিদায় নেব আজকের আপকে লিয়ে আসর থেকে, তুমবিন ছবি থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাস্ত্রীয় সঙ্গীতের আসর প্রভাতিতে আজ।

এরপর শুনবেন রাগ নট ভৈরব। শরদের একটি বাজিয়ে শোনাবেন শিল্পী রাজরূপা চৌধুরী। রাগ নট ভৈরব, নিবেদনী শিল্পী রাজরূপা চৌধুরী।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।

খুবই পরিচিত বই বিপণী। লেখাপড়ার হলুদ আলো মানুষটির চেহারায় পড়েছে। সে আলো চশমায় ধাক্কা খেয়ে

ফিরে আসছে আমার দিকে। সামান্য ঝুঁকে মানুষটিকে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে এই কাজের সঙ্গে জড়িয়ে পড়লেন? তিনি স্মিত হাসলেন। খেয়াল করলাম হাসলে তাকে শিশুর মতন লাগে। বললেন, তখন আমি রেল কোম্পানিতে কাজ করি, অফিস ছিল শিয়ালদার কাছাকাছি। আমি প্রতিদিন রেল স্টেশনের ভেতর দিয়ে হেঁটে আসতাম, তখন তাদের দেখতাম, আশ্রয়হীন মানুষগুলো কি করুণ অবস্থায় সব হারিয়ে প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে। তাদের চোখে সর্বস্ব হারানোর হাহাকার, সবচেয়ে বেশি বুকে বাজত বাচ্চাদের কষ্ট, তাদের চোখে রাজ্যের খিদে, গায়ের সব হাড় গোনা যায়, পোশাক নেই, যেদিকে যাচ্ছে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমি দেখতাম মাঝে মাঝে সামান্য টাকা পয়সা দিতাম, কিন্তু তাতে কি আর সমস্যার সমাধান হয়? এসব অসহায় মানুষের কষ্ট আমাকে সবসময় তাড়া করত, কিন্তু আমার কিছুই করার ছিল না। এমন সময় একদিন দেখা হলো আলো আর মালার সঙ্গে। আলো আর মালা? আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম। হ্যাঁ, তারা দুই বোন, টুইন, 10-11 বছর বয়স হবে। বলতে বলতে দেখি তিনি জামার হাতা টেনে দুচোখ মুচ্ছেন। ওরা কারা? স্বাভাবিক কৌতূহলে আবারও প্রশ্ন করলাম। তিনি বললেন, ওরা গ্রাম থেকে এসেছিল মা বাবার সঙ্গে, ডাকাতরা ওদের সব কেড়ে নিয়েছিল, তাই কাজের আশায় পরিবারটি ঠাঁই নেয় শিয়ালদা রেল স্টেশনে, সেখানেই তাদের সঙ্গে দেখা। প্রথম যেদিন চোখে পড়ে সেদিন দেখি দুটো ফুটফুটে বাচ্চা মেয়ে প্ল্যাটফর্মে, কেউ একজন অর্ধেক খেয়ে ফেলে গেছেন এমন চিপসের প্যাকেট থেকে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। আহা, কি মায়া তাদের চেহারায়, যেন মোমের আলো গলে গলে পড়ছে। আমি পায়ে পায়ে তাদের দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে তারা ভয় কুঁচকে গেল, কিন্তু একজন দুহাতের মুঠোতে চিপসের প্যাকেটটা আঁকড়ে ধরে আছে। ওদের ভয় আমি যদি কেড়ে খেয়ে নি? আমি নরম গলায় বললাম, মা খিদে পেয়েছে? দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয় আর লজ্জায় মাথা তুলছে না। আমি আবার নরম কণ্ঠে প্রশ্ন করলাম, মা কিছু খাবে? এবার দুজনেই জোরে জোরে উপর নিচে মাথা নাড়াতে লাগলো, তারা খাবে।

আমি পাশের দোকান থেকে পাউরুটি, কলা আর দুটো লজেন্স কিনে তাদের হাতে দিলাম। সামান্য খাবারগুলো হাতে নিয়ে তারা থ মেরে আমার দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব, অসম্ভব মায়াবতী মেয়েগুলোকে এর আগে মমতা ছুঁতে পারিনি কখনো।

মানুষটি বলে চললেন। তারপর তাদের সঙ্গে আমার খাতির বেশ বেড়েই গেল। ওদের বাবা মার সঙ্গেও পরিচয় হল। ভদ্রলোক বিড়ি শ্রমিক ছিলেন, পরে কাজ চলে যাওয়ায় শিয়ালদা এসেছেন কোনো কাজ পাওয়ার আশায়। এরপর থেকে বাচ্চাগুলোর সঙ্গে আমার খুব খাতির জমে গেল। আমি প্রতিদিন সকালে বাড়ি থেকে খাবার নিয়ে যাই, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। খাবার হাতে দিলেই